0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: তেলাওয়াতকৃত সূরা ইউসুফের ছয় থেকে নয় আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এমনিভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে শিক্ষা দিবেন স্বপ্নের ব্যাখ্যা, আর পূর্ণ করবেন তার অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুবের পরিবার পরিজনদের প্রতি, যেমন তিনি ইতিপূর্বে তা পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয় তোমার রব সর্বজ্ঞ হেকমতওয়ালা। ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে অবশ্যই নিদর্শন রয়েছে জিজ্ঞাসুদের জন্য। স্মরণ কর, তার ভাইয়েরা বলেছিল, অবশ্য ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল। নিশ্চয় আমাদের পিতা প্রকাশ্য ভ্রান্তির মধ্যে আছে, হয় ইউসুফকে মেরে ফেল অথবা তাকে অন্য কোনো স্থানে ফেলে আসো, ফলে তোমাদের পিতার স্নেহদৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং এরপর তোমরা হয়ে যাবে ভালো মানুষ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেও আজকের বিষয় আত্মসমালোচনা, বলছেন মুফতি নিসারউদ্দিন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো নিজেকে দেখা, নিজেকে প্রশ্ন করা, নিজেকে বিচার করা। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, কথা বলি, সিদ্ধান্ত নেই, অন্যের সমালোচনা করি, কিন্তু কখনো কি থেমে ভেবেছি আমি নিজে কেমন? আমার কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা? আমি কি সঠিক পথে আছি নাকি অজান্তেই ভুল পথে চলছি? মানুষ অন্যের ভুল খুব সহজেই দেখতে পায়, কিন্তু নিজের ভুল দেখতে চায় না, আর এখানেই শুরু হয় আমাদের প্রকৃত ক্ষতি। এ কারণেই ইসলামে আত্মসমালোচনা মুহাসাবাতুন নাফস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে নিজের ভিতরে তাকাতে শেখায়, নিজের ভুলগুলো চিনতে শেখায় এবং আল্লাহর দিকে ফিরে আসার পথ দেখায়। মহান আল্লাহ তাআলা সূরা হাশরের ১৮ আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি প্রেরণ করছে। প্রিয় শ্রোতা, আত্মসমালোচনা মানে নিজের ভুল, গুনাহ, দুর্বলতা ও কাজগুলোকে যাচাই করা। আমি যা করছি তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি শুধু দুনিয়ার জন্য? এটাই হলো

0: মুহাসাবাতুন নাফস, নিজের হিসাব নিজেই নেওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া যিনু আমালাকুম ক্বাবলা আন তুযানা আলাইকুম। তোমরা নিজেদের হিসাব নাও তার আগে যখন তোমাদের হিসাব নেওয়া হবে, এবং নিজেদের আমল যাচাই করো তার আগে যখন তা যাচাই করা হবে। যে ব্যক্তি প্রতিদিন নিজের ভুলগুলো খেয়াল করে, সে সহজেই তওবা করতে পারে এবং গুনাহ থেকে ফিরে আসতে পারে। আত্মসমালোচনা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অহংকার কমায়, বিনয় বৃদ্ধি করে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল কিয়ামার 14 আয়াতে ইরশাদ করেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজেই নিজের সম্পর্কে ভালোভাবে অবগত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। প্রিয় শ্রোতা, যে ব্যক্তি নিয়মিত আত্মসমালোচনা করে তার জীবনে পরিবর্তন আসবেই। নিজের ভুলগুলো সে বুঝতে পারবে, সে দ্রুত তওবা করতে পারবে, সে নেক আমলে অগ্রসর হবে, সে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। এই আত্মসমালোচনা আসলে আমরা কিভাবে করব? প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন, নিজের কাজগুলো স্মরণ করুন, ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করুন, ভালো কাজ হলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আল্লাহর জন্য কি কি করেছি। মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, বরং নিজের ভেতরের অবহেলা, গাফিলতি এবং আত্মপ্রবঞ্চনা। আমরা যদি নিজের হিসাব নিজে না নেই, তাহলে একদিন এমন সময় আসবে যেদিন আমাদের প্রতিটি কাজের হিসাব আমাদের সামনে তুলে ধরা হবে, কোনো কিছুই আর গোপন থাকবে না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে আজ নিজের ভুলগুলো বুঝে নেয়, নিজেকে সংশোধন করে এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেয়, কারণ সত্যিকারের সফলতা দুনিয়ায় নয় বরং আখিরাতে। তাই আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি, নিজের আমল যাচাই করব, গুনাহ থেকে ফিরে আসব এবং আল্লাহর পথে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও, আজকের বিষয় ছিল আত্মসমালোচনা, বললেন মুফতি নিসারউদ্দিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহত বসুদেবং সুতং দেবং কংসচানুর মর্দনম দেবকিং পরমা নন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওং নমো ভগবতি বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। যাতুষ্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুষ্য চ তস্মাত অপরিহার্যে অর্থে নতং সুচির্তুম অর্হসি। যে কোনো ব্যক্তিকে জন্ম লাভ করলেই তাকে মৃত্যুবরণ করতেই হবে ও তার মৃত্যু হলেই আবার তার জন্ম হবেই। জন্ম মৃত্যুর এই চক্রাবর্তন একটি অপরিহার্য ও অনিবার্য ব্যাপার। এই জগৎ সংসার মাত্রেই সমস্ত বস্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল হয়, আগের রূপটি ত্যাগ করে অন্য রূপ ধারণ করতে থাকে। এতে আগের রূপ ত্যাগ করলে এটির মৃত্যু হয় ও অন্য রূপ পরিগ্রহ করলে এটির নতুন জন্ম হয়। এইভাবে যার জন্ম হয় তার মৃত্যু হয়, এই প্রবাহ চিরকাল চলছে এবং চলবে। একথা সকলেই জানে যে সূর্য উদিত হয়েছে যখন তা অস্ত যাবে ও অস্ত গেলে পুনরায় উদয় হবে। তাই মানুষ সূর্যের অস্ত হলে শোক বা চিন্তা করে না, কারণ এটি স্বাভাবিক ও চিরন্তন ব্যাপার। কিন্তু এমন মৃত্যু আছে যার শোক চিরকাল থেকে যায় এবং এই শোক বেদনাদায়ক। তাই অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয়, স্বাভাবিক মৃত্যুই সকলের কাম্য। গীতা ধীতা চ জেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেন অধীতানি সর্বসু গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। ওং পূর্ণমদ পূর্ণমিদত পূর্ণাং পূর্ণমুদত্ততে পূর্ণৈষ পূর্ণমাদয় পূর্ণমেবাবশিষ্যতে সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মাং কশ্চিদ দুঃখ ভাগবত বঞ্চাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুব্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন স্তার্ষ্করিষ্ঠ নেমি স্বস্তি ন বৃহস্পতি দর্দাতু। জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি জানামি অধর্মং ন চ মে নিবৃত্তি তয়ারিষি কেশরিদি স্থিথেন যথা নিযুক্ত হস্মি তথাই করমি। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
0: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও ময়মনসিংহ জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14, সূর্য অস্ত যাবে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও ও রাঙ্গামাটি এবং বান্দরবান কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা বন্ধু জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি।
4: প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচারিত হবে। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2:00। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্রাঞ্চ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে।
3: বিশ্ব মেট্রোলজি দিবস 2026 উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বিএনসিসির অনুষ্ঠান দৃপ্ত শপথ বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল শুনবেন বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। যাত্রা অনুষ্ঠান ময়ূর মহল শুনবেন রাত 10:00। রচনা অচিন্ত্য কুমার ভৌমিক, প্রযোজনা শফিউর রহমান।
0: এবারে এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভোরের গান। শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, গানটির রচয়িতা জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, ভোরের গানটি শুনলেন সুস্মিতা দেবনাথ সুচির কণ্ঠে। গানটির রচয়িতা জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন হিমাত্রি বিশ্বাস।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ।
1: তুমি ডাক দিয়েছ কোন সকালে, রবীন্দ্রসঙ্গীত, অদিতি মাহসিন।

0: প্রথমে তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, পরে আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। রবীন্দ্রসঙ্গীত শুনলেন অদিতি মহাসেনের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, শুভেচ্ছা নিন। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, আর সেই নিত্যদিনের চাহিদা সামগ্রী তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের কলকারখানায়। সেই কারখানার বর্জ্য ছড়িয়ে পড়ছে মাটি, নদী ও সাগরে, আবার বর্জ্য পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর ধোঁয়া। আবার অধিক খাদ্য উৎপাদনের জন্য মাটিতে জৈব সারের পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, ফলে মাটি দূষণ হচ্ছে। এভাবে পরিবেশের প্রত্যেকটি উপাদান দূষিত হচ্ছে মানুষের প্রয়োজন মেটাতে। তবে মানব ও প্রাণীকুলকে বাঁচাতে আমাদের প্রত্যেককে হতে হবে পরিবেশ সচেতন। এমনই আহ্বানে মেলে ধরছি আজকের কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, জৈব সার হল এক ধরনের কার্বন সমৃদ্ধ সার যা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়। আর জৈব সারের মধ্যে রয়েছে খনিজ উৎস, সকল প্রাণীর বর্জ্য, তরল কম্পোস্ট, বায়োসলিড। বিশেষ করে গোবর সার, সবুজ সার, খোল, এসবের মধ্যে গাছের প্রায় সব খাদ্য উপাদানই বিদ্যমান থাকে। আজ অনুষ্ঠানের শুরুতেই আমার কৃষি পর্বে শুনব মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও সার সুপারিশ প্রসঙ্গে একটি সাক্ষাৎকার। চলুন শোনা যাক।
1: সুপ্রিয় শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সুমনসুমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও সার সুপারিশ নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের আয়োজনে আজ যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে মাটি পরীক্ষা কি এবং মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কেন?
2: মাটিতে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ, মাটির জৈব পদার্থের পরিমাণ, তার পানি ধারণ ক্ষমতা, বুনট, লবণের পরিমাণ প্রভৃতি পরিমাপ করাই হল মাটি পরীক্ষা। মাটির স্বাস্থ্য রক্ষা সার সুপারিশ প্রদানের জন্য মাটি পরীক্ষা সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান বাংলাদেশে কৃষি উন্নয়নের জন্য মাটির স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ করে পরিবেশ সম্মত ফসল উৎপাদনের জন্য মাটি পরীক্ষা পূর্বক সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা ছাড়া জমিতে পরিমাণ মতো সার দেওয়া যায় না। এজন্য প্রথমে মাটি পরীক্ষা করে মাটিতে উদ্ভিদের পুষ্টি উপাদান কি পরিমাণ মজুদ আছে তার নির্ণয় করতে হবে। পরবর্তীতে পুষ্টি উপাদানের পুষ্টিমান ভেদে সার সুপারিশ প্রদান করতে হবে। সুপারিশ মতো সুষম সার প্রয়োগে মাটির স্বাস্থ্য ও পরিবেশ উন্নত হবে এবং সর্বোপরি কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে।
1: দারুণ করে বললেন। আপনার কাছে জানতে চাইবো যে মাটি পরীক্ষা কি সবসময় করা যায়?
2: হ্যাঁ, মাটি পরীক্ষা সবসময় করা যায়। ফসল বপন বা রোপণের এক মাস আগে জমিতে মাটি পরীক্ষা করা উত্তম। যদি আপনি নিবিড় চাষ করেন তাহলে প্রতি বছর মাটি পরীক্ষা করা উচিত। যদি এক বছরে একটি ফসল চাষ করা হয় তাহলে প্রতি দুই বা তিন বছর পরপর মাটি পরীক্ষা করা প্রয়োজন। তাছাড়া ফসল জমিতে থাকা অবস্থায় ফসলের কোনো অসুবিধা দেখা দিলে তখনও মাটি পরীক্ষা করা যায়।
1: মাটি পরীক্ষার জন্য এই নমুনা কোথায় দেয়া হবে এবং কিভাবে মাটি পরীক্ষা নমুনা প্রেরণ করতে হবে?
2: মাটি পরীক্ষার জন্য কৃষককে তার জমির মাটি সঠিক পদ্ধতিতে সংগ্রহপূর্বক নিকটস্থ SRDI অর্থাৎ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক বা কেন্দ্রীয় গবেষণাগার কিংবা ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে, এই পরীক্ষাগার এলাকা উপস্থিত থাকলে বিশ্লেষণ ব্যয় সহ প্রেরণ করতে হবে। মাটির নমুনা সংগ্রহের জন্য কৃষক নিজে কিংবা উপসহকারী কৃষি কর্মকর্তা বা প্রয়োজনে গবেষণাগারের বিজ্ঞানীদের সহায়তা নিতে পারে।
1: মাটি পরীক্ষা করতে খরচ কেমন হবে?
2: হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মাটি পরীক্ষা করাবো অথচ আমি এলিমেন্ট অনুযায়ী খরচটা বহন করতে হবে। মাটি পরীক্ষার খরচ নির্ভর করে কি কি উপাদান পরীক্ষা করা হবে তার উপর। সাধারণত এর পরিমাণ 50-80 টাকার মধ্যে। ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে এ হার 25 টাকা। পরীক্ষার শেষে ফলাফল সহ সার সুপারিশ জেনে সুপারিশ অনুযায়ী সার ব্যবহার করতে হবে। সরবরাহকৃত সার সুপারিশ কার্ডটি সংরক্ষণ করতে হবে।
1: মাটি পরীক্ষা ছাড়া সার সুপারিশ বা জমিতে প্রয়োগ করলে কোন ধরনের ক্ষতি হতে পারে?
2: হ্যাঁ, মাটি পরীক্ষা ছাড়া সার সুপারিশ এবং তা যদি জমিতে প্রয়োগ করি তবে সেই সার পরিমাণে বেশি বা কম হতে পারে। যদি কম হয় তবে তা ফসলের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের ব্যাঘাত ঘটায়, ফলে সামগ্রিক উৎপাদন কমে যায়। আবার যদি বেশি সার দেওয়া হয় তাহলে গাছের জন্য বিষক্রিয়া ঘটায় এবং পরিবেশের ক্ষতি করে। এই পরিমাণ যদি খুব বেশি হয় তবে ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এবং জানলেন যে কিভাবে মাটি পরীক্ষা করতে হবে এবং মাটি পরীক্ষার পর সার দিলে কিভাবে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এখন শোনাব পলিথিন ব্যবহার রোধে সচেতনতামূলক গান। শিল্পী খান আসিফুর রহমান আগুন ও সহশিল্পী বৃন্দ। গানের কথা জুবাইদ হোসেন পলাশ ও সুর আলমগীর হায়াত রহমান।

0: করি। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এরই সাথে সময় হলো বিদায় নেওয়ার। তবে মনে রাখবেন, আমাদের সবাইকে হতে হবে পরিবেশ সচেতন। ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় আজহারুল ইসলাম রনি, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে শোনানো হবে সকাল 9:50। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, ছয় জ্যৈষ্ঠ, দোসরা জিলহজ, বিশে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান বনানী বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করার রাষ্ট্রের দায়িত্ব, বললেন জাতীয় সংসদের স্পিকার। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় আলোচনার জন্য আজ বেইজিংয়ে মিলিত হবেন চীন ও রাশিয়া নেতৃবৃন্দ। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সিলেট টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 3 উইকেট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত প্রযুক্তি নির্ভর নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
2: বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরো ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, ব্যক্তির নাম দেওয়া হয়েছে ভূমি। আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ।
0: ভূমি বিরোধ নিষ্পত্তি সম্পর্কে প্রধানমন্ত্রী
2: বলেন, সারাদেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমি জমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে

0: নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানিদূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন কল্পনা ও উদ্যোগ নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনের সঙ্গে গতকাল সচিবালয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বর্তমান সরকারের তিন মাস পূর্তিতে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সামনে সরকারের অর্জন বিস্তারিত তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
2: মধ্যপ্রাচ্যে সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ করা এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 2029 সালে ইউনিটের পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি।
1: স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে।
2: দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে।
1: ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না।
3: এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র‍্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। ইন্টারিমের সময় হয়নি, কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, 3 মাসে কি হয়েছে। একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবেই ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র‍্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি।
1: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে গতকাল সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য

0: দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। পরে তথ্য সম্প্রচার মন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠিত হলে সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইইবি এর ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স শীর্ষক সেমিনারে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে একটি নতুন জাতীয় দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলমান রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজে প্রতিটি স্তরে বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব। সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। স্পিকার বলেন, দেশ ও সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য নিরসনে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর ফলে দেশের উন্নয়নে প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে। গাজীপুরে শফিপুর আনসার একাডেমিতে আজ বাংলাদেশ আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের গ্রামীণ জনপদের প্রহরায় নিয়োজিত অভিভাবক হিসেবে বর্ণনা করেন এবং জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে আনসার ভিডিপি সদস্যরা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করবে। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে আজ বেইজিংয়ে এক শীর্ষ বৈঠক করবেন। পুতিন ও শি জিনপিং এর বৈঠকে রাশিয়া থেকে মঙ্গোলিয়ার ভেতর দিয়ে চীনে গ্যাস সরবরাহের জন্য পাওয়ার অফ সাইবেরিয়া 2 নামে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এটি মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেল আমদানির একটি বিকল্প। মস্কো এ স্থলপথ দ্রুত সচল করতে আগ্রহী। উভয় দেশের নেতা তাদের বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন বলেও আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে যুদ্ধ বন্ধে 2-3 দিনের মধ্যে একটি চুক্তিতে সম্মত হতে হবে, অন্যথায় দেশটি নতুন করে হামলার সম্মুখীন হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ওয়াশিংটন যদি আবারও যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে তেহরান আরও মার্কিন বিমান ধ্বংস করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেস কয়েক বিলিয়ন ডলার মূল্যের বিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট নেওয়া দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
5: সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে চতুর্থ দিন শেষে লক্ষ্য ছিল 337 রানের। দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দ্রুত 2 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে দ্রুত 2 উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন 92 রানের জুটি। দলীয় 133 রানের মাথায় বাবর আজম 47 রান করে তাইজুলের বলে সাজ ঘরে ফেরেন। পাকিস্তান 154 রানের মাথায় আবারও উইকেট হারায়। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে সৌদ শাকিল 21 বলে মাত্র 6 রান করেন। শাকিল ফেরার পরের ওভারেই 71 রান করে তাইজুলের শিকার হন অধিনায়ক শান মাসুদ। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন 224 বলে 134 রান। 102 বলে 71 রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, আর বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: আজ সকাল 10টায় পঞ্চম শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:36। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সভাপতিত্বে গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমাজে প্রতিটি স্তরে বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব বললেন জাতীয় সংসদের স্পিকার। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় আলোচনার জন্য আজ বেইজিং এ মিলিত হবেন চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সিলেট টেস্টের আজ পঞ্চম শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 3 উইকেট। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। প্রিয় শ্রোতা, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের

বিবি হাজেরা ও ইসমাইলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব। পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন মুসলমানগণ। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য পরীক্ষার উদ্দেশ্যে তাকে নির্দেশ দিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিতে। স্নেহের পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সবচেয়ে প্রিয়। স্নেহ মমতায় ভরা জগৎ সংসারে পিতার পক্ষে আপন পুত্রকে কোরবানি দেয়া অসম্ভব এক অগ্নি পরীক্ষা। কিন্তু আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনা দ্বিধায় আপন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েই পরীক্ষায় উত্তীর্ণ হন। মহান আল্লাহর নির্দেশে ছুরির নিচে প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের স্থলে কোরবানি হয়ে যায় একটি দুম্বা। এই প্রতীকী ঘটনার অন্তর্নিহিত বাণী স্রষ্টার প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকার। প্রিয় শ্রোতা, সুরের পরশ আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শোনাব গান শিল্পী এম এ মান্নান ও রাহাত আরা গীত।

0: ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধ্বনি।
1: আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে শোনানো হবে সকাল 9:50। অনুষ্ঠান একযোগে প্রচার হবে ঢাকা খ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানাচ্ছি। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
2: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: দেশের গানটি শুনলেন সোমনুর মনির কোনালের কণ্ঠে। গানটির রচয়িতা শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশ্ব মেট্রোলজি দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনায় এস এম মোর্শেদ।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব মেট্রোলজি দিবস 2026 উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে। আমাদের আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব কাজী ইমদাদুল হক, মহাপরিচালক বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI। আমাদের সাথে আরও আছেন জনাব মাজহারুল হক, পরিচালক মেট্রোলজি BSTI, এবং জনাব আব্দুল্লাহ মামুন, উপপরিচালক মেট্রোলজি BSTI। আপনাদের তিনজনকে স্বাগত আজকের বিশেষ আলোচনা পর্বে। মহাপরিচালক মহোদয়, আপনাকে দিয়েই শুরু করি। আমাদের এবারের যে দিবসটি, সেই দিবসের প্রতিপাদ্যটা এবার কি নির্ধারণ করা হয়েছে এবং দিবসের যে পটভূমি সেই সম্পর্কে যদি একটু বলেন।
2: অশেষ ধন্যবাদ আপনাকে। এই সরকার ক্ষমতায় আসার পরে এই সরকারের মিশন ভিশনের সাথে সঙ্গতি রেখে আমরা একটি প্রতিপাদ্য স্থির করেছি, সেটি হচ্ছে মাপে সঠিক মানে বেশ, সবার আগে বাংলাদেশ। এটি হচ্ছে আমাদের অন্যতম প্রতিপাদ্য এবারের মেট্রোলজি দিবসের। আপনি জানেন যে আদিযুগে মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য পণ্য বিনিময়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ আন্তরাষ্ট্রিক ব্যবস্থা পরিচালনার স্বার্থে বিশ্বব্যাপী ওজন ও পরিমাপের ক্ষেত্রে সমতা আনা সহ সঠিক পরিমাপ পদ্ধতির অভিন্ন একক ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ প্রেক্ষিতে 1875 সালের 20 মে ফ্রান্সের প্যারিসে 17টি দেশের সমন্বয়ে মিটার কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় পরিমাপের ক্ষেত্রে বিশ্বব্যাপী অভিন্ন একক পরিমাপ ব্যবস্থা তথা দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিটস বা মেট্রিক পদ্ধতি প্রবর্তন করা হয়। 1875 সালের 20 মে তারিখে সম্পাদিত মেট্রিক কনভেনশন চুক্তিটি বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ প্রচলনে মাইলফলক হিসেবে চিহ্নিত। তাই দিবসটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 20 মে বিশ্ব মেট্রোলজি দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ওজন ও পরিমাপ বিষয়ক শীর্ষ দুটি আন্তর্জাতিক সংস্থা আছে, একটি হচ্ছে BIPM অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স, এবং আরেকটি হচ্ছে OIML অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগাল মেট্রোলজি। এর যৌথ উদ্যোগে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বাংলাদেশেও উক্ত সংস্থাসমূহের সদস্য হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI দিবসটি উদযাপন করে থাকে। মেট্রোলজি বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং, বাংলা ভাবানুবাদ করলে দাঁড়ায় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। এই প্রতিপাদ্যের মাধ্যমে সঠিক, নির্ভুল ও আন্তর্জাতিক স্বীকৃত পরিমাপ কিভাবে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আরো নির্ভরযোগ্য, স্বচ্ছ ও বিজ্ঞান ভিত্তিক করে তোলে তা তুলে ধরা হয়েছে। সারা বিশ্বে পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পরিমাপের ভূমিকা অপরিসীম।
1: ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছ থেকে আরো শুনব। আমি জনাব মাজহারুল হক, পরিচালক মেট্রোলজি, আপনার কাছ থেকে জানতে চাইব যে পণ্যের ওজন ও পরিমাণে পরিমাপে সঠিক তথ্য নিশ্চিতকরণে BSTI কি করছে, আপনাদের যদি মূল কাজগুলো সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে আপনি জানা দেন।
3: ওজন ও পরিমাপ অধ্যাদেশ 1982 সংশোধন করে সরকার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 প্রণয়ন করেছে। এছাড়া পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা 2007 কে যুগোপযোগী করে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 জারি করেছে। এতে মোড়কজাত পণ্য ভোক্তা সাধারণের জন্য প্রয়োজনীয় তথ্য থাকছে এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তাছাড়া ওজন ও পরিমাপের সেবা সম্প্রসারণের জন্য 21টি নতুন ল্যাব স্থাপন, বিদ্যমান ল্যাব আধুনিকায়নের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে BSTI সারা দেশে মোবাইল কোর্ট ও সার্ভিলেন্স অভিযান পরিচালনা করছে, ফলে অসাধু ব্যবসায়ীগণ সতর্ক হচ্ছে এবং জনগণ সঠিক ওজন ও পরিমাপ পণ্য পাচ্ছেন।
1: আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে ওজন ও পরিমাপের কোন কোন ক্ষেত্রে BSTI কাজ করছে আসলে।
3: BSTI ওজন ও পরিমাপের আসলে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। ভোক্তা সাধারণ যাতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত না হয় সেজন্য মাঠ পর্যায়ে BSTI ওজন ও পরিমাপের বিভিন্ন বিষয়, যেমন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ, বাজারে ব্যবহৃত ওজন পরিমাপ যন্ত্র যাচাই, স্বর্ণের পরিমাপ যন্ত্র যাচাই করা হয়। এছাড়া বিএসটিআই হতে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের জন্য মোড়কজাতকৃত পণ্যের নিবন্ধন সনদ প্রদান করা হয়।
1: আচ্ছা,
3: নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে পণ্যের প্রয়োজনীয় তথ্য যেমন উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, নিট পরিমাণ ইত্যাদি মোড়কে উল্লেখ করতে হয়। এতে ভোক্তা সাধারণ পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন এবং সঠিক পরিমাণ ও মূল্যের পণ্য ক্রয় করতে পারেন। পণ্য ও সেবার মান নির্ধারণ, পণ্যের মান পরীক্ষণ ও নিয়ন্ত্রণ, পণ্য এবং সেবার ক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান সহ ইন্ডাস্ট্রিয়াল সাইন্টিফিক এবং লিগেল মেট্রোলজি সার্ভিসের মাধ্যমে ওজন ও পরিমাপক যন্ত্রপাতির ক্যালিব্রেশন এবং ভেরিফিকেশন কার্য সম্পাদন সংস্থাটির অন্যতম দায়িত্ব। শিল্প কারখানা, গবেষণা ও ল্যাবরেটরিতে ব্যবহৃত সকল যন্ত্রপাতির ক্যালিব্রেশন সেবা প্রদানের জন্য বিএসটিআই তে একটি আন্তর্জাতিক মানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি, যাকে এনএমএল বলা হয়, এটা 2010 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। উক্ত ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরিকে নরওয়ে অ্যাক্রিডিটেশন কর্তৃক 2013 সালে অ্যাক্রিডিটেশন প্রদান করা হয়েছে। পরবর্তী 2017 সালে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড কর্তৃক অ্যাক্রিডিটেশন দেওয়া হয়। ফলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো এই ল্যাবরেটরি থেকে আন্তর্জাতিক মানের ক্যালিব্রেশন সেবা গ্রহণ করতে পারছে।
1: আপনি বলছিলেন যে সঠিক ওজন এবং পরিমাণ নিশ্চিত করেন আপনারা কাজ করেন, এখানে তো আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে কনজিউমাররা, তাই না, যারা গ্রাহক ভোক্তা, সেক্ষেত্রে তাদের করণীয় সম্পর্কে কিছু বলবেন?
3: ভোক্তা গ্রাহক যারা আছে তাদের করণীয় হলো যে আমাদের যে লেবেল থাকে, পণ্য সামগ্রীর লেবেল থাকে, লেবেলটা দেখে নেওয়া।
1: আচ্ছা,
3: আর বাজারে যে সকল ওজন যন্ত্র ব্যবহৃত হয়, যে সকল ওজন যন্ত্র থেকে তারা বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করে থাকে, সেখানে প্রত্যেকটা ওজন যন্ত্রের মধ্যে আমাদের বিএসটিআই এর একটা স্টিকার থাকে এবং সেটি দেখে যেন পণ্য সামগ্রী ক্রয় করে, ওই সকল ওজন যন্ত্রগুলো আমাদের যাচাই করা এবং সঠিক ওজন দিবে বলে আমরা নিশ্চয়তা দিই।
1: আচ্ছা, যদি এমন হয় যে কোনো ভোক্তা কোনো পণ্য যখন কিনতে গেল সেখানে বিএসটিআই লেবেল সে পাইল না আর কি, দেখল না,
3: বিএসটিআই লেবেল যদি নাও পায়, বিএসটিআই শুধু এখানে কাজ করে না, লিগেল মেট্রোলজি ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজিতে যে সকল প্যাকেট আছে, ইন্ডাস্ট্রি থেকে যে সকল প্যাকেট গুলো বের হয়, আটা, লবণ, চিনি, এগুলো 1 কেজি, 1/2 কেজি সবগুলো আছে। এখন দেখা যায় যে আমরা একটা 1 কেজি ওজনের চিনির ওজন দিলে দেখা যায় যে 1 কেজি 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম, ফুয়েল সহ, নেট ওজন সহ 5 গ্রাম, এতে করে ক্রেতা যেকোনো সময় তাদের পণ্য, তাদের ওজন যন্ত্রগুলো ঠিক আছে কিনা তারা সেটা ওখান থেকে চেক করে নিতে পারে এবং স্বাভাবিকভাবে এই সারা দেশে একটা ট্রেসিবিলিটি, একটা সমতা তৈরি হয়ে গেছে।
1: যদি এমন হয় যে ক্রেতা যখন তার স্বজ্ঞানে নাগরিক দায়িত্ববোধ থেকে যখন দেখলো যে ওজনে ঠিক নাই বা আপনাদের লেভেল নাই, তখন সে অভিযোগটা কোথায় করবে?
3: অভিযোগটা সে আমরা যে সকল কার্যক্রমগুলো চালাই আমরা প্রশাসনের মাধ্যমে, কিন্তু আমাদের সকল কার্যক্রম সারা
1: বাংলাদেশে
3: প্রশাসনে, এটা প্রশাসনও অভিযোগ করতে পারে, আবার আমাদের হটলাইন আছে, হটলাইন নাম্বারে আমাদের যদি অভিযোগ করে তাহলে আমরা, আমাদের এখানে
1: যদি অনুগ্রহ করে আপনাদের হটলাইন নাম্বারটা একটু বলেন, আমাদের শ্রোতারা উপকৃত হবে।
3: এটার নাম্বার হলো 16119।
1: প্রিয় শ্রোতা, আপনারা যখন পণ্যের কোনো মান সম্পর্কে সন্ধিহান হবেন বা কোনো সুস্পষ্ট অভিযোগ থাকবে তাহলে আপনারা এই হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের অভিযোগ দায়ের করতে পারেন। অনেক ধন্যবাদ পরিচালক মেট্রোলজি। আমরা এখন আসছি জনাব আবদুল্লাহ আল মামুন, আপনার কাছে আমরা আসছি। আপনি যদি শুরুতে বলেন যে প্রতি বছর যে দিবসটি পালন করা হয় সেই দিবসের আমরা একটু আমাদের শ্রোতাদেরকে কিছু তথ্য দিতে চাই, যেমন পণ্যের ওজন ও পরিমাপ সঠিকতা নিশ্চিতকরণে আপনাদের কাজগুলো কি এবং এই কাজগুলো ফলপ্রসূ এবং গতিশীল করতে আপনার ডিপার্টমেন্ট মানে বিএসটিআই কি করছে?
4: ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 1875 সালের 20 মে, এটা একটা মাইল ফলক ডে, ওই সময়টাতে একটা মিটার কনভেনশন নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেমনটি মহাপরিচালক মহোদয় ইতিপূর্বে বলেছেন। ওই চুক্তিকে সাক্ষী রেখে এবং ওই দিবসটিকে উদযাপনের জন্য প্রতি বছরই এই 20 মে মাইল ফলক হিসাবে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়ে থাকে। বিএসটিআই বাংলাদেশের পক্ষে এই 3টি ওজন পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্ব করে থাকে, তার মধ্যে একটি হলো বিআইপিএম, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স, এই প্রতিষ্ঠানটা কিন্তু পৃথিবীর সবচেয়ে শীর্ষ ওজন পরিমাপ বিষয়ক সংস্থা। অন্য একটি সংস্থা রয়েছে যেটাকে বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ লিগাল মেট্রোলজি। এই সংস্থাটা শুধুমাত্র যে সমস্ত ওজন ও পরিমাপ যন্ত্রপাতি মানুষের লিগাল রাইটস এর সাথে জড়িত, সরাসরি ভোক্তা স্বার্থের সাথে জড়িত, এই সমস্ত যন্ত্রপাতির সঠিকতার বিষয়ে নিশ্চয়তা বিধান করে। আরো একটি সংস্থা রয়েছে যেই সংস্থাটারও বিএসটিআই সরাসরি পূর্ণ সদস্য, সেটাকে বলে এপিএমপি, এশিয়া প্যাসিফিক মেট্রোলজি প্রোগ্রাম। এই সংস্থাটি এই ইন্ডাস্ট্রিয়াল যত যন্ত্রপাতি রয়েছে, ওজন পরিমাপ যন্ত্রপাতি, এই যন্ত্রপাতিগুলোর অ্যাকুরেসি বিষয়ে নিশ্চয়তা প্রদান করে থাকে। তো বিএসটিআই এই তিনটি সংস্থারই সদস্য দেশ হিসাবে প্রতি বছর বাংলাদেশের পক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করে থাকে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে এবছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মেট্রোলজি বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং। আসলে পরিমাপের বিষয়টা এরকম, এটার একটা গ্রহণযোগ্যতা দরকার। এবং আপনি প্রতিপাদ্যটাকে যদি একটু বিশ্লেষণ করেন, শব্দটা রয়েছে বিল্ডিং ট্রাস্ট। আসলে ট্রাস্টটা কিভাবে আসবে, আপনাকে বুঝতে হবে যে ওজন এবং পরিমাপের যে বিষয়টা, এটা একটা দেশের সাথে আরেকটা দেশের ইন্টার রিলেশন থাকে। আবার দেশের মধ্যে অনেক ল্যাবরেটরি থাকে, অনেক গবেষণা কেন্দ্র থাকে, অনেক ইন্ডাস্ট্রি থাকে, তাদের পরিমাপটা গ্রহণযোগ্য কিনা এই গ্রহণযোগ্য পরিমাপটা বিএসটিআই থেকে নির্ধারিত হয়ে থাকে। অনুরূপ ভাবে বিএসটিআই এর পরিমাপটা বাংলাদেশের পক্ষে এটা আন্তর্জাতিক ফোরামে তার ইন্টার ল্যাবরেটরি কম্পেরিজনের মাধ্যমে বা কোঅপারেশনের মাধ্যমে এই পরিমাপটাকে নিশ্চয়তা দিয়ে থাকে যে হ্যাঁ, এই পরিমাপটাই প্রকৃত পরিমাপ, এভাবে একটা বিশ্বাসযোগ্যতা হয়। ঠিক সেভাবে আমরা যদি বলি যে এই বিশ্বাসযোগ্য পরিমাপ সরকারের বা নীতি নির্ধারকদের পলিসি মেকিং এ একটা আস্থা তৈরি করে, কারণ আপনি যখন একটা পলিসি নির্ধারণ করবেন, আপনার কাছে যদি আস্থা সম্পন্ন পরিমাপ বা ডেটা বা তথ্য না থাকে, তাহলে আপনি যেই পলিসিটা নির্ধারণ করবেন সেই পলিসিটা প্রকৃতপক্ষে ইফেক্টিভ কোনো পলিসি
1: হবে না। জি, আচ্ছা, একটা বিষয় যে এখন তো তথ্য প্রযুক্তির যুগ, আমাদের সকল ডিপার্টমেন্টেই সরকারের ডিজিটাইজেশন যেটা আর কি, হ্যাঁ, তথ্য প্রযুক্তির আধুনিকায়ন কাজ চলছে। আপনারা আপনাদের এই যে মানসম্মত পণ্যের জন্য যে কাজগুলো করছেন, সেখানে তথ্য প্রযুক্তির ব্যবহারটা কোন পর্যায়ে আছে এবং কোন কিভাবে করছেন সেটা?
4: আপনি যথার্থই বলেছেন যে টেকনোলজি দ্রুত পরিবর্তনশীল। বিএসটিআই দ্রুত পরিবর্তনশীল পলিসির সাথে সংগতি বিধান করে সর্বদাই তা ইনোভেটিভ ওয়ার্ক করার জন্য মনোনিবেশ করছে। আমরা বিএসটিআই ইতিমধ্যে আমাদের ওজন ও পরিমাপ বিষয়ে থাইল্যান্ডের সাথে একটা মেমোরান্ডাম অফ
1: আন্ডারস্ট্যান্ডিং
4: প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাছাড়া আমরা এই আমাদের যে শীর্ষ সংস্থাগুলো রয়েছে এপিএমপি, বিআইপিএম, ওআইএমএল, এই সংস্থাগুলো প্রতিনিয়ত কিভাবে অগ্রগামী হচ্ছে, কি কি আধুনিক প্রক্রিয়া গ্রহণ করছে, আমরা প্রতিনিয়ত তাদের সাথে সমন্বয় করে আমাদের নীতি নির্ধারণী যে প্রক্রিয়াগুলোতে আমরা তার সাথে একাত্ম হয়ে কাজ করছি। এবং এই সমস্ত সংস্থার মাধ্যমে আয়োজিত সকল সভা, সেমিনার, ওয়ার্কশপে আমাদের দেশের যারা কর্মকর্তা আছে তারা প্রতিনিয়ত অনলাইনে এবং সশরীরে অংশগ্রহণের মাধ্যমে পর্যাপ্ত জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছে।
1: আপনাদেরকে অনলাইন সিঙ্গেল ওয়েব পোর্টালের সাথে আপনারা কাজ করছেন মনে হয়, সেটা সম্পর্কে একটু বলবেন যে আসলে কিভাবে আপনারা এইভাবে অনলাইন।
4: আপনি জানেন যে রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সফটওয়্যার সলিউশন এবং অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট নামে একটি প্রোগ্রাম চালু রয়েছে। বাংলাদেশের আমদানি রপ্তানির সাথে জড়িত এরকম 19টি সংস্থাকে নিয়ে একটি অনলাইন সিঙ্গেল ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে।
1: আচ্ছা,
4: বিএসটিআই ইতিমধ্যেই এই বিএসডব্লিউ বা সিঙ্গেল উইন্ডোর সাথে একাত্ম হয়ে পাইলটিং ভিত্তিতে বিএসটিআই হতে যে আমদানি ছাড়পত্র সেটা প্রদান করে যাচ্ছে।
1: মহাপরিচালক মহোদয়, আমরা একটু শ্রোতাদের কাছে শেয়ার করতে চাই যে এই যে বিএসটিআই এর যে কার্যক্রম, আমরা শুনছি জেনেছি যে এটাকে আধুনিকায়নের পর্যায়ে আছে এবং সম্প্রসারণের পর্যায়েও আছে, তো আমরা আসলে কোন কোন ক্ষেত্রে আধুনিকায়নের দিকে যাচ্ছি এবং কোন কোন অ্যাক্টিভিটিস আমরা এক্সটেনশনের দিকে যাচ্ছি, দুটো বিষয় আপনাকে কভার করার জন্য বিনীত অনুরোধ করছি।
2: অশেষ ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমার দুই সহকর্মীর কাছ থেকে বিএসটি এর কার্যক্রম সম্পর্কে অনেক তথ্যই আমরা জানতে পেরেছি। তবে আপনি জানেন যে নতুন সরকার ক্ষমতায় এসেছেন, গত ফেব্রুয়ারিতে তারা ক্ষমতায় এসেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএসটিআই তার পূর্ণ উদ্যম নিয়ে তারা কাজ করে যাচ্ছে, এবং আমি আপনাকে শুধু এইটুকু বলবো যে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা বা তাদের যে মিশন ভিশন বাস্তবায়নের জন্য বিএসটিআই যে সমস্ত কার্যক্রম চালাচ্ছে তার মধ্যে একটি অন্যতম হলো যে সেবার জায়গাটি বিকেন্দ্রীকরণ করা, অর্থাৎ সারা দেশে ছড়িয়ে দেয়া, মানুষ যাতে যার যার জায়গা থেকে বিএসটিআই এর সেবাটা নিতে পারে, সেই জন্য খুলনা এবং চট্টগ্রামে ইতিমধ্যে দুটো দশতলা বিল্ডিংস নির্মাণ করা হয়েছে এবং সেখানে খুব উন্নত মানের ল্যাবরেটরি স্থাপনের প্রক্রিয়া চলছে এবং কিছু স্থাপনও হয়েছে। এর পাশাপাশি অন্য জেলাগুলোতেও কিন্তু অফিস স্থাপন করে ল্যাব সুবিধা চালু করা হয়েছে, যাতে ওইসব ডিস্ট্রিক্টের মানুষেরা সেই ল্যাব সুবিধা নিতে পারেন। আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে পণ্যের নকল বা পণ্যের অসাধুতা। আপনি জানেন যে বিএসটি এর 328টি পণ্য আছে যেগুলো বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হয় এবং সেখানে এই যে ত্রিকোণাকার যে লোগোটি আছে বিএসটি এর, সেটি ও তাদের পণ্যের মধ্যে থাকে। এখানে অনেক নকল পণ্য বাজারে আছে, বিএসটি এর লোগোটিও কিন্তু নকল করা হয়। সেখানে আমরা একটি জিনিস বলতে পারি, যারা ভোক্তা বা সর্বসাধারণ, প্রতিটা আইটেমে কিন্তু কিউআর কোড চালু করা হয়েছে। তারা যদি মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করেন তাহলে বুঝতে পারবেন এই এটিকে নকল না আসল। এখন এইটার সুবিধা কিন্তু আছে, কিউআর কোড আগে ছিল না কিন্তু এখন কিন্তু প্রতিটা পণ্যে আমরা কিউআর কোড চালু করেছি। আরেকটি জিনিস আপনাকে আমি বলা উচিত, আমি মনে করি যে এই যে নকল ধরার জন্য এবং অসাধু ব্যবসায়ীদেরকে ধরার জন্য এই গত 10 মাসে বিএসটি কর্তৃক প্রায় 2500 মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তার মধ্যে 2220টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং প্রায় 5 কোটি টাকার অধিক জরিমানা আদায়ও করা হয়েছে এবং 28টি ইন্ডাস্ট্রিকে কিন্তু আমরা সিলগালা করে দিয়েছি, শুধুমাত্র তাদের বিধি বহির্ভূতভাবে এবং মান সম্পন্ন পণ্য তৈরি না করার কারণে এই জরিমানাটা করা হয়েছে। আরেকটি জিনিস আপনি জানেন যে বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য মান সংগঠনের সাথে সঙ্গতি রেখে আমরা বাংলাদেশের বিডিএস অর্থাৎ বাংলাদেশের স্ট্যান্ডার্ড মান আমরা তৈরি করছি এবং এই পর্যন্ত কয়েক হাজার পণ্যের মান তৈরি করা হয়েছে। আরেকটি জিনিস বলি, সারা পৃথিবীতে কিন্তু এখন হালাল পণ্যের একটি ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ইতিমধ্যে 3.5 ট্রিলিয়নের বাজার আছে হালাল পণ্যের এবং আশা করা যায় 2034 সালের মধ্যে এই বাজার হবে প্রায় 10 ট্রিলিয়ন। অথচ বাংলাদেশ এই হালাল পণ্যের অংশগ্রহণ করছে মাত্র তারা 850 মিলিয়ন। সম্প্রতি বিএসটিআই হালাল একটি ল্যাবরেটরি চালু করেছে হালাল পণ্য পরীক্ষার এবং হালাল সার্টিফিকেশনও চালু করেছে। এটি একটা বিশাল অগ্রগতি আমি মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে এই হালাল ল্যাবরেটরি স্থাপন। আর একটি কথা বলি, সেটা হলো হেলমেট টেস্টিং। আপনি জানেন যে বাংলাদেশ একটি দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে আমাদের লক্ষ লক্ষ মানুষ মোটরসাইকেলে চলাফেরা করে। তো এই মোটরসাইকেলের অন্যতম একটি সিকিউরিটি জিনিস হচ্ছে হেলমেট। সেই হেলমেট কিন্তু নানা ধরনের নকল হেলমেটে বাজার সয়লাভ ছিল, কিন্তু বিএসটি সম্প্রতি একটি হেলমেট ল্যাবরেটরি স্থাপন করেছে। এখন কিন্তু বিএসটি এর অনুমতি ছাড়া কোন হেলমেট কোম্পানি বাজারজাতার হেলমেট করতে পারে না। এটা খুবই উন্নত মানের একটি ল্যাবরেটরি। এছাড়াও কিন্তু গোল্ড ল্যাবরেটরি একটা আছে, এখান থেকে স্বর্ণ, আপনি জানেন যে স্বর্ণের বাজারও কিন্তু একটা নকলের ছড়াছড়ি আছে, সেটাও কিন্তু এখন যথেষ্ট বিএসটি এর এই স্বর্ণের ল্যাবরেটরির কারণে এখান থেকেও কিন্তু একটা অসাধুদেরকে ধরার একটা সুযোগ তৈরি হয়েছে।
1: আমরা প্রসঙ্গক্রমে আপনার কাছ থেকে পরিচালক মেট্রোলজি আপনার কাছ থেকে জানতে চাইব যে ভোক্তা সংরক্ষণের জন্য পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল বা নকল প্রতিরোধ এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও সরবরাহ বন্ধ করার ক্ষেত্রে আপনাদের কি ধরনের ইনিশিয়েটিভ রয়েছে?
3: বিএসটি দেশের একমাত্র জাতীয় মান প্রণয়ন ও বাস্তবায়ন সংস্থা। আন্তর্জাতিক মানসমূহের সাথে সংগতি রেখে বিএসটিআই পণ্য সেবা ও পদ্ধতি, জাতীয় মান প্রণয়ন, কারখানা ও বাজার পরিদর্শন, নিজস্ব পরীক্ষাগারে পণ্য পরীক্ষণ, কারখানা ও ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত ওজন ও পরিমাপক যন্ত্রের সঠিকতা যাচাইয়ের জন্য কাজ করে থাকে। ক্রেতা ভোক্তার স্বার্থে পণ্যের গুরুত্ব বিবেচনা করে এ পর্যন্ত সরকার 328টি পণ্যকে বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কস লাইসেন্সের আওতাভুক্ত করেছে। এসব পণ্যের উৎপাদন, সরবরাহ ও আমদানির ক্ষেত্রে বাংলাদেশ মান বজায় রাখা এবং দেশব্যাপী মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই কাজ করে যাচ্ছে। ওজন ও পরিমাপে কম থাকা পণ্যের উৎপাদন সরবরাহ বন্ধে ওজন ও পরিমাপক যন্ত্রের সঠিকতা ভেরিফিকেশনে বিএসটিআই দেশব্যাপী নিয়মিত মোবাইল কোর্ট ও সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি পণ্যের মান যাচাইয়ের লক্ষ্যে খোলা বাজার ও কারখানা হতে নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। এতে জনগণ আরো সচেতন হচ্ছেন এবং উৎপাদনকারীগণ সঠিক মানের পণ্য উৎপাদনে উৎসাহিত হচ্ছেন।
1: আমি এখন জনাব আব্দুল্লাহ মামুন, উপপরিচালক বিএসটি, আপনার কাছে যাচ্ছি। স্বাভাবিকভাবে মানুষের জানার আগ্রহ আছে যে আপনাদের মানসম্পন্ন একটি ল্যাবরেটরি আছে, এই যে ল্যাবরেটরিতে আছে এখানে ওজন এবং পরিমাপ যন্ত্রের পরীক্ষণ কি ধরনের সুবিধা আছে এবং এই ল্যাবরেটরি থেকে কোন ধরনের প্রতিষ্ঠান সেবা গ্রহণ করে থাকে?
4: আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাই যে বিএসটিআই তে 7টি উইং রয়েছে, উইং মানে ডিপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে দুইটি স্পেশালাইজড উইং রয়েছে, তারা শুধুমাত্র পরীক্ষণ কাজই করে থাকে। তার মধ্যে একটি হলো রসায়ন পরীক্ষণ উইং, অন্যটি হলো পদার্থ পরীক্ষণ উইং। পাশাপাশি আরেকটি স্বীকৃত ল্যাবরেটরি রয়েছে, যেটাকে আমরা ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি নামে অভিহিত করি। সারা পৃথিবীতেই প্রত্যেকটা দেশেই একটি করে ইনস্টিটিউশন থাকে, যে ইনস্টিটিউশনটা ওজন পরিমাপের ক্ষেত্রে শীর্ষ ল্যাবরেটরি হিসেবে কাজ করে থাকে, এটা নর্মালি ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউট বলা হয়। তো বাংলাদেশে এই ল্যাবরেটরিটা NML NMI হিসাবে কাজ করে। বাংলাদেশের অন্য যে কোনো ল্যাবরেটরি যদি তার ওজন ও পরিমাপের ক্ষেত্রে ট্রেসিবিলিটি মেনটেন করতে চায়, তাহলে তা অবশ্যই BST এর সাথে সম্পৃক্ত হতে হবে। আপনাকে অবহিত করতে চাই যে বাংলাদেশে BST এর অধীনে এই তিনটা ডিপার্টমেন্টের অধীনে 200-এর অধিক ল্যাবরেটরি সুবিধা রয়েছে। তো মেট্রোলজি ল্যাবরেটরিতে, ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি বিশেষ করে, 7টি অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি রয়েছে। আপনি নিশ্চয়ই অ্যাক্রিডিটেশন শব্দটার সাথে পরিচিত। যে BST এর এই ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরিটা 2010 সালে নরওয়েজিয়ান অ্যাক্রিডিটেশন বডি থেকে অ্যাক্রিডিটেশন প্রাপ্ত হয়। আপনাকে আরো একটু তথ্য দিতে চাই যে BST এই ল্যাবরেটরিটা ইউনিডোর কারিগরি এবং আর্থিক সহায়তায় 2007 সাল থেকে কার্যক্রম শুরু করে, এবং এই ল্যাবরেটরিটাতে একজন ইউনিডোর প্রতিনিধি ফরেনার 4 বছরকাল সশরীরে উপস্থিত থেকে আমাদেরকে ক্যালিব্রেশন সম্বন্ধে বিশদ জ্ঞান লাভ করতে সহায়তা করে। তো সেই সুবাদে BST এর 7টি ল্যাবরেটরি এখন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড হতে অ্যাক্রিডিটেশন প্রাপ্ত। আপনাকে আরেকটু তথ্য দিতে চাই যে BST এর এই 7টি ল্যাবরেটরির মধ্যে একটি ল্যাবরেটরি আন্তর্জাতিক যে শীর্ষ মেট্রোলজি সংস্থা BIPM, যেটাকে আমরা বলেছি, সেই ল্যাবরেটরি থেকে তার সক্ষমতা অর্জন করেছে। এবং আপনি যদি BIPM এর ওয়েবসাইটে যান, তাহলে তার KCDB নামে একটা ওয়েবসাইট আছে, কি কম্পিটিশন ডেটাবেজে বাংলাদেশ নামে BSTI ন্যাশনাল মেট্রোলজির একটি ল্যাবের অবস্থান রয়েছে, এবং এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি।
1: আচ্ছা, তো নিঃসন্দেহে এটা একটি সুখের খবর আর কি আমাদের জন্য। আর কি আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক অর্জন আছে, আমাদেরও BST এরও অনেক অর্জন আছে। আজকে এই দিবসে আমরা চেষ্টা করেছি আপনাদের নানা রকম অর্জন, আপনাদের কার্যক্রম আমাদের শ্রোতাদের কাছে তুলে ধরার জন্য। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমি মহাবজলিক মহোদয় আপনাকে দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে পণ্য উৎপাদনকারী এবং ব্যবসায়ী এবং যারা ভোক্তা, আমাদের এই যে ত্রিমুখী টার্গেট গ্রুপ বা অংশীজন, তাদের উদ্দেশ্যে আপনার কোন যদি পরামর্শ থাকে সেটি আপনি একটু শেয়ার করুন।
2: অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা আগামী 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অফিষ্ট, মানে SDG যেটাকে বলা হয়, লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের মধ্যে শিল্প সমৃদ্ধ, উন্নত, স্মার্ট ও টেকসই বাংলাদেশ গড়তে BSTI সহ শিল্প মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর সংস্থা নিজ নিজ অধিক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আমি আশা করি এবারের মেট্রোলজি দিবসের গৃহীত কর্মসূচি ক্রেতা, ভোক্তা, উৎপাদক, আমদানিকারক, গবেষক ও BST এর কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে সর্বক্ষেত্রে আরও সক্রিয় হতে উৎসাহ যোগাবে। পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি একটি সাস্টেইনেবল ভবিষ্যৎ নির্মাণে উৎপাদনকারী, বিক্রেতা, ভোক্তা ও সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের এই বাংলাদেশ বেতারের মাধ্যমে এক্ষেত্রে BST এর পাশাপাশি বাংলাদেশের শিল্পপতি, ব্যবসায়ী সহ সকলকে উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি, এমনকি সর্বসাধারণকে, ভোক্তা সাধারণকেও এ বিষয়ে সচেতন হবার আহ্বান জানাচ্ছি। তাহলেই এই দিবসটি সার্থক হবে।
1: অনেক ধন্যবাদ মহাপরিচালক মহোদয়, আপনি সর্বশেষ যে কথাটি বলেছেন যে ভোক্তা সাধারণকেও সচেতন হবার আহ্বান জানাচ্ছি, আমার মনে হয় আমরা যারা ভোক্তা আছি আমাদেরও সিভিক সেন্স বলতে একটি কথা আছে, যে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আমরা কোন জিনিসটি ক্রয় করছি, কোন জিনিসটি ভোগ করছি, সেটার মান যাচাই করার দায়িত্ব আমারও। আমরা আশা করব আপনাদের এবং নাগরিকদের সেতুবন্ধনে বাংলাদেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের যে BSTI তার কার্যক্রমের মাধ্যমে তার সেবার মান জনগণের কাছে আরো নিবিড়ভাবে পৌঁছে দিবে, এবং আমরা মানসম্মত সেবা আপনাদের কাছ থেকে আগামীতে আরো বেশি পরিমাণ পাব, এই প্রত্যাশা রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। প্রিয় শ্রোতা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অনেক শুভেচ্ছা আপনাদের জন্য।
0: এতক্ষণ শুনলেন বিশ্ব মেট্রোলজি দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন SM মোর্শেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, নির্দেশনায় তানিয়া খান। আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল ইসলাম। গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ ওয়েনসডে দ্য 6th অফ জ্যৈষ্ঠ, দ্য 2nd অফ জিলহজ অ্যান্ড মে দ্য 20th. দ্য নিউজ রেড বাই শামস রহমান. ফার্স্ট দ্য হেডলাইন্স. There is no alternative to transparent, accountable and people-friendly land management for building a just and modern state system, says Prime Minister Tariq Rahman while inaugurating three-day land service fair. Prime Minister chairs a meeting on the development

0: দেশাত্মবোধক গানটি শুনলেন গীতিকার, সুরকার এবং শিল্পী ছিলেন আপেল মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। প্রথম শিল্পী রন্টি দাস, গীতিকার মোহাম্মদ মোশারফ হোসেন, সুরকার রফিকুল আজিজ।

আপনারা আধুনিক গান শুনছেন। এবারে শিল্পী ঐদ্রিক ভৌমিক, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

আধুনিক গানের এবারের শিল্পী দিলীপ সাহা, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার দিলীপ সাহা নিজেই।

প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। শেষ গানের গীতিকার ছিলেন আব্দুল হাই আল হাদি, সুরকার এবং শিল্পী ছিলেন দিলীপ সাহা। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ সকাল।
1: কৃষি, এই একটি শব্দেই লুকিয়ে আছে বাংলাদেশের প্রাণ, সম্ভাবনা আর আত্মনির্ভরতার গল্প। আমাদের দেশের প্রায় 70% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই কৃষির সঙ্গে, আর সেই কৃষিকে আরও শক্তিশালী, আধুনিক এবং সম্মানজনক পেশায় রূপ দিতে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ আজ নতুন দিগন্ত উন্মোচন করছে। হ্যাঁ বন্ধুরা, কৃষকদের ক্ষমতায়ন এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার নিয়েছে একাধিক কার্যকর উদ্যোগ, আর সেই ধারাবাহিকতায় চালু হয়েছে কৃষক কার্ড, যা শুধু একটি কার্ড নয় বরং কৃষকদের জন্য এক সমন্বিত সম্ভাবনার প্ল্যাটফর্ম। এই কৃষক কার্ডের মাধ্যমে দেশের লাখো কৃষককে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেসের আওতায় আনা হচ্ছে, ফলে তারা সরাসরি নগদ সহায়তা, ভর্তুকি, সহজ শর্তে ঋণ এবং আধুনিক কৃষি উপকরণের সুবিধা পাচ্ছেন, যা আগে এতটা সহজলভ্য ছিল না।
2: শুধু তাই নয়, কৃষকরা এখন পাচ্ছেন আবহাওয়ার সর্বশেষ তথ্য, কীট পতঙ্গ নিয়ন্ত্রণের পরামর্শ, আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সুযোগ।
1: এতে যেমন উৎপাদন বাড়বে তেমনি কমবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব। বর্তমান সরকারের এই দূরদর্শী উদ্যোগ শুধু কৃষিকে টিকিয়ে রাখা নয় বরং রপ্তানিমুখী ও প্রযুক্তি নির্ভর খাতে রূপান্তরের এক শক্তিশালী পদক্ষেপ,
2: যেখানে কৃষকই হবেন উন্নয়নের মূল চালিকা শক্তি আর গড়ে উঠবে একটি আত্মনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ।
1: কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, সমৃদ্ধ হোক আমাদের কৃষি, অর্থনৈতিকভাবে বাংলাদেশ হয়ে উঠুক আরও শক্তিশালী। এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের দর্পণ।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমে থাকছে এই দিনে, তারপর থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ,
1: তারপর থাকছে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ই আলাপন, এবং সবশেষে থাকছে আমাদের গান আয়োজনে একটি আধুনিক গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

0: শ্রোতা বন্ধুরা, সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।
1: বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আয়োজনের শুরুতেই এই দিনে পর্ব উপস্থাপনায় আছেন মাহফুজা আক্তার সুমী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ এই দিনে পর্বে। আজ বুধবার 20 মে 2026 খ্রিস্টাব্দ। এক নজরে জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। প্রথমে জানাব 1293 সালের কথা। 1293 সালের আজকের এই দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে 30,000 মানুষ মৃত্যু হয়। 1609 সালের আজকের এই দিনে শেক্সপিয়ার সনেট প্রথম প্রকাশ করেন লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প। 1867 সালের আজকের এই দিনে মহারানী ভিক্টোরিয়া এক বিশেষ অনুষ্ঠানে রয়্যাল আলবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1902 সালের আজকের এই দিনে কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। 1910 সালের 20 মে টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে। ইয়ারহার্ট প্রথম নারী যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন 1932 সালের আজকের এই দিনে। 1939 সালের আজকের এই দিনে আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়। 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে পাকিস্তান আর্মি সর্ববৃহৎ গণহত্যা চালায়। বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1986 সালের আজকের এই দিনে। 2006 সালের আজকের এই দিনে চীনের বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় 1997 সালে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণ আজ এ পর্যন্ত। এবারে জানাবো আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1799 সালের 20 মে অর্থাৎ আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অনরে দ্য বালজ্যাক, 19 শতাব্দীর বিখ্যাত ফরাসি উপন্যাসিক ও নাট্যকার। 1822 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ফ্রেদেরিক পাশি, ফরাসি অর্থনীতিবিদ ও শান্তিকর্মী। প্রথম ফয়সাল আরব বিদ্রোহের অন্যতম নেতা ও ইরাকের প্রথম বাদশাহ জন্মগ্রহণ করেন 1885 সালের আজকের এই দিনে। উইলিয়াম হিউলেট, মার্কিন প্রকৌশলী ও হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ প্রতিষ্ঠাতা, জন্মগ্রহণ করেন 1913 সালের আজকের এই দিনে। এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিন বিজ্ঞানী, জন্মগ্রহণ করেন 1918 সালের আজকের এই দিনে। 1935 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন হোসে মুজিকা, উরুগুয়ের রাজনীতিবিদ এবং 40তম রাষ্ট্রপতি। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ডেরেক মোরে জন্মগ্রহণ করেন 1943 সালের আজকের এই দিনে। অন্যদিকে তার ঠিক এক বছর পর 1944 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন কিথ ফ্লেচার, সাবেক ও বিখ্যাত ইংরেজি আন্তর্জাতিক ক্রিকেট তারকা। 1946 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন শের, মার্কিন গায়িকা ও অভিনেত্রী। 1957 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইয়োহি শিকো নোদা, জাপানের রাজনীতিবিদ এবং 62তম প্রধানমন্ত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা, জন্মগ্রহণ করেন 1974 সালের আজকের এই দিনে। 1981 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইয়ার ক্যাশিয়াক, স্প্যানিশ ফুটবলার। 1982 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইমরান ফরহাদ, পাকিস্তানি ক্রিকেটার, এবং 1992 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন কেট স্ক্র্যাম্বল, অস্ট্রেলীয় প্রমিলা সাতারু। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 20 মে 2026 আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানাবো আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1506 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার কলম্বাস, ইতালিতে জন্মগ্রহণকারী নাবিক এবং অভিযাত্রী। 1854 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন মতিলাল শীল, বিখ্যাত বাঙালি ব্যবসায়ী, সমাজসেবী এবং দানবীর। বিপিন চন্দ্রপাল, বাগ্মী বাঙালি নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক, মৃত্যুবরণ করেন 1932 সালের আজকের এই দিনে। 1940 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন সুইডেনের নোবেলজয়ী কথা সাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্ট্রম। 1947 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ লেল্যান্ড, বিখ্যাত হাঙ্গেরীয় জার্মান পদার্থবিজ্ঞানী। ঠিক একই বছরের
একই দিনে অর্থাৎ ১৯৪৭ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন পেরিমোহন সেনগুপ্ত, বাঙালি কবি, প্রবন্ধকার ও শিশু সাহিত্যিক। ২০০২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন স্টিভেন জে গোল্ড, মার্কিন জীবাংশ বিজ্ঞানী, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ। আবুল ফাত্তাহ মোহাম্মদ ইয়াহিয়া, বাংলাদেশ ইসলামী পণ্ডিত ও লেখক, মৃত্যুবরণ করেন ২০১৭ সালের আজকের এই দিনে। এবং ২০১৯ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন অদ্রিশ বর্মন, ভারতীয় বাঙালি লেখক, উপন্যাসিক ও অনুবাদক। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: বন্ধুরা শুনছিলেন এই দিনে পর্ব। বাংলার গ্রামীণ জীবনে উৎসব মানেই প্রাণের উচ্ছ্বাস আর লোকজ ঐতিহ্যের রঙিন ছোঁয়া। সেই আবহের মধ্যেই বিশেষ আকর্ষণ হয়ে ওঠে ষাঁড়ের লড়াই। খোলা মাঠে মানুষের ভিড়, চারিদিকে কৌতূহলী দৃষ্টি আর মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকা উত্তেজনা, সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য দৃশ্য। শক্তি আর প্রতিযোগিতার এই আয়োজন যেন গ্রামীণ উৎসবকে এনে দেয় ভিন্ন এক মাত্রা।
1: ষাঁড়ের লড়াই ঘিরে গ্রাম বাংলায় জমে ওঠে এক মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই আয়োজন দেখতে। হাসি উল্লাস আর উত্তেজনায় ভরে ওঠে চারপাশ। লোকজ সংস্কৃতির এই রঙিন আয়োজনে ধরা পড়ে মানুষের সহজ সরল আনন্দ উৎসব। ষাঁড়ের লড়াই এই আয়োজন এখন অনেকটা কমে গেলেও তারপরেও দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রচলন রয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, এবারে উৎসবে বাংলাদেশ পর্বে লোকজ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ এই ষাঁড়ের লড়াই নিয়ে শুনব বিস্তারিত। এই পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
2: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশে গ্রামীণ জীবনের একটা জনপ্রিয় উৎসব হচ্ছে ষাঁড়ের লড়াই, যা স্থানীয়ভাবে গরুর লড়াই নামে সুপরিচিত। এটি একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং রোমাঞ্চকর খেলা। গরু গ্রামীণ জনপদের অতি পরিচিত এবং দরকারি একটা প্রাণী। গরুর সাথে মানুষের সখ্য অতি প্রাচীনকালের। মোটামুটি একটা নিরীহ প্রাণী হচ্ছে গরু, কিন্তু গরু পালনকারীরা মনে করেন তার গরু সবচেয়ে শক্তিশালী এবং অভিজাত রক্ষার নিদর্শন। এর থেকেই শুরু হয়েছে গরুতে গরুতে শক্তি প্রদর্শনের খেলা, যা প্রকারান্তরে গরুর মালিকের সম্মান বহন করে। ষাঁড় হল একটা পূর্ণবয়স্ক প্রজননক্ষম পুরুষ গরু, যা গাভীর তুলনায় অনেক বেশি পেশিবহুল, আক্রমণাত্মক এবং আকৃতিতে বলবান। এরা প্রধানত বংশবৃদ্ধির জন্য ব্যবহৃত হয় আর দুধ উৎপাদনের জন্য স্ত্রী বা গাভী ব্যবহৃত হয়। অন্যদিকে খাসি করা পুরুষ গরুকে বলা হয় বলদ। এরা হয়ে থাকে পেশিবহুল, ভারী হাড়ের গঠন এবং চরম শারীরিক শক্তির অধিকারী। এদের ঘাড়ের পেশি হয় অত্যন্ত শক্ত, পাল সুরক্ষায় সাহায্য করে। ষাঁড়ের লড়াই বা বুল ফাইটিং একটি প্রাচীন ঐতিহ্য, যা মূলত স্পেন, পর্তুগাল, দক্ষিণ ফ্রান্স এবং ল্যাটিন আমেরিকার কিছু অংশে জনপ্রিয়। এছাড়া এশিয়ার বিভিন্ন অঞ্চল যেমন বাংলাদেশ ও ভারতের কিছু অংশে ভিন্ন আঙ্গিকে এটি অনুষ্ঠিত হয়। এর ইতিহাস বেশ দীর্ঘ এবং বিভিন্ন সংস্কৃতিতে এর রূপও ভিন্ন। ষাঁড়ের লড়াইয়ের শেকড় অনেক গভীরে। ধারণা করা হয় প্রাচীন ক্রিট দ্বীপের খ্রিস্টপূর্ব 2000 অব্দে মিনোনিয়ান সভ্যতা কালে ষাঁড় নিয়ে খেলাধুলার প্রচলন ছিল। প্রাচীন রোমান সাম্রাজ্যেও ষাঁড়কে বন্য পশুর সাথে বা মানুষের সাথে লড়াই করানো হতো, যা বিনোদনের একটা বড় উৎস ছিল। স্পেনে মধ্যযুগে এটি একটি অভিজাত খেলা হিসেবে বিবেচিত হতো। মূলত নাইটস বা অশ্বারোহী যোদ্ধারা ঘোড়ায় চড়ে ষাঁড়ের সাথে লড়াই করতেন। অষ্টাদশ শতাব্দীতে স্পেনের অভিজাতরা ঘোড়ার বদলে পায়ে হেঁটে ষাঁড়ের মুখোমুখি হওয়ার রীতি শুরু করেন। এটি এখানকার করিদা দে তোরাস বা আধুনিক ষাঁড়ের লড়াইয়ের ভিত্তি হিসেবে বিবেচিত হত। প্রাচীনকাল থেকেই গ্রামবাংলার কৃষিভিত্তিক সমাজে আনন্দ এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে এটি প্রচলিত। মূলত ফসল কাটার পর শুকনো মৌসুমে যখন কৃষকদের হাতে অফুরন্ত অবসর থাকে, তখন বিশাল খোলা মাঠে এই লড়াইয়ের আয়োজন করা হয়। তবে স্প্যানিশ স্টাইলে লড়াইয়ের মতো এখানে মানুষও ষাঁড়ের সাথে যুদ্ধ করে না, বরং দুটি ষাঁড়ের মধ্যে লড়াই অনুষ্ঠিত হয়ে থাকে। জয়ী হতে ষাঁড়গুলোকে নির্দিষ্ট শারীরিক কলাকৌশল ও বুদ্ধিমত্তা প্রদর্শন করতে হয়। আমাদের দেশে সাধারণত অগ্রহায়ণ পৌষ মাসে ধান কাটার পর সুনামগঞ্জ, নড়াইল, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন জেলায় এই খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ষাঁড়ের লড়াইয়ের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং মূলত একটি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে উদ্ভূত। এই খেলার কোন নির্দিষ্ট শুরুর তারিখ পাওয়া না গেলেও এটি শত শত বছর ধরে বাঙালি সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে আছে। ঐতিহাসিকভাবে শক্তিশালী ষাঁড় লালন পালন করাকে আভিজাত্য এবং পুরুষত্বের প্রতীক হিসেবে দেখা হতো। ধনাঢ্য কৃষক বা স্থানীয় মাতবররা লড়াকু ষাঁড় পুষতেন এবং লড়াইয়ে জয়ী হওয়া ছিল অত্যন্ত সম্মানের বিষয়। লড়াইয়ের জন্য ব্যবহৃত ষাঁড়গুলো সাধারণত গবাদি পশুর মতো হালচাস বা কোনো ভারী কাজে ব্যবহৃত হয় না। এদের আলাদাভাবে যত্ন সহকারে খাবার খাইয়ে হৃষ্টপুষ্ট ও লড়াইয়ের উপযোগী করে গড়ে তোলা হয়। লড়াইয়ের দিন ষাঁড়গুলোকে রঙিন কাপড়, ঘুঙুর, তোয়ালে প্রভৃতি দিয়ে বিশেষভাবে সাজানো হয়। অতীতে বিজয়ী ষাঁড়কে পুরস্কার হিসেবে তামা বা কাঁসার সামগ্রী দেওয়া হতো এবং বিজয়ী ষাঁড়কে বাজারে বাজারে ঘুরিয়ে প্রদর্শন করা হতো। লড়াকু ষাঁড়গুলোর খুব অদ্ভুত ও মজার নাম দেওয়া হতো, প্রিন্স রাজা, সাদা মস্তান, কাঁসা মরিচ, আমির বাদশাহ, এই সমস্ত। বর্তমানে আধুনিক পুরস্কার হিসেবে মোটরসাইকেল বা ইলেকট্রনিক সামগ্রীও দেওয়া হয়। লড়াইয়ের সময় মাইকে ধারাভাষ্য দেওয়া হয় এবং ঢাকঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়। অতীতে গ্রামের হাটে ঢোল পিটিয়ে লড়াইয়ের ঘোষণা দেওয়া হতো। এটি কেবল একটি খেলাই ছিল না, বরং বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমও ছিল। বর্তমানে পশু অধিকার রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞার কারণে এই শৌখিন প্রথাটি অনেকটা বিলুপ্তির পথে হলেও গ্রাম বাংলার অনেক জায়গায় এখনও বিশেষ দিবসে সীমিত পরিসরে এটি আয়োজন করা হয়। বাংলার ঐতিহ্যে ষাঁড়ের লড়াই শুধু একটি খেলা নয়, এটি গ্রামীণ লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ও সামাজিক ঐক্যের প্রতীক। পশু অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ার পর এর জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে বটে, তবে গ্রামের মানুষের আনন্দের একটা বিশেষ উপাদান হিসেবে ষাঁড়ের লড়াই এখনও জনপ্রিয়।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব। এবার যাব সেই পর্বে, যে পর্বটি আপনাদের সকলের প্রিয় এবং যে পর্বটির জন্য অপেক্ষায় থাকেন আপনারা সকলেই। আমাদের দর্পণের অন্যতম আকর্ষণীয় পর্ব ই আলাপন। এ পর্বে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে আমাদের কাছে পাঠান এবং অপেক্ষায় থাকেন সেই ভাবনা প্রকাশের। ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, অভিমান সবকিছুই এখানে জায়গা পায়।
1: আপনাদের সুচিন্তিত পরামর্শগুলো আমরা সবসময় আন্তরিকভাবে গ্রহণ করি, চেষ্টা করি আপনাদের প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠানকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে। এবারে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ই আলাপন। এই পর্বের গ্রন্থনায় তামান্না সিদ্দিকী।
0: আমন্ত্রণ সবাইকে ই আলাপনের আজকের পর্বে। যথারীতি দর্পণ শ্রোতাদের ইমেইলে ঝাঁপি নিয়ে হাজির হয়েছি। দেরি না করে চলে যাচ্ছি সরাসরি সেই ইমেইলের কথামালায়।
1: পড়ছি আজকের প্রথম ইমেইলটি, যেটি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, গত 29 এপ্রিল দর্পণে প্রচারিত উৎসবে বাংলাদেশ পর্বে মহিষ খেলা নিয়ে বিস্তারিত তথ্যগুলো অনেক ভালো লাগল। তারপর একটি গান প্রচারিত হয়েছিল, সেটিও অসাধারণ ছিল। জীবনের গল্প, শেকড়ের সন্ধানে, প্রিয় মানুষ প্রিয়জন, রসনার সাতকাহন পর্বগুলো খুব ভালো লাগে আমার। 2 মে প্রচারিত রসনার সাতকাহন পর্বে রাজশাহীর ঐতিহ্যবাহী মজাদার খাবার সরিষা ইলিশের বর্ণনা খুবই ভালো লাগলো। তারপর শেকড়ের সন্ধানে পর্বে পাট গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে জানা হলো। পরিশেষে একটি গানসহ পুরো আয়োজন ভালো লেগেছে আমার। আগামীতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানতে চাই। এছাড়াও 7 মে প্রচারিত এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, গান, কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি নিয়ে বিস্তারিত আলোচনাসহ পুরো আয়োজন অনেক ভালো লেগেছে। তাই ধন্যবাদ আপনাদের। বাংলাদেশের যত গুণী ব্যক্তিত্ব রয়েছেন তাদের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো তুলে ধরা হলে আরও কিছু আমরা জানতে পারব। দর্পণ যেভাবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সাজিয়ে থাকে তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আর ভালোবাসা। দর্পণ অনুষ্ঠান আরও এগিয়ে যাক, শুভকামনা থাকল।
0: আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো। সেই সাথে আপনার মতামত ও অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। তবে দর্পণের শুরুতে প্রাসঙ্গিক কথায় জন্মদিন বা মৃত্যুদিন অনুযায়ী প্রায়ই গুণী ব্যক্তিত্বদের আমরা স্মরণ করে থাকি তাদের জীবনকর্ম উপস্থাপনের মাধ্যমে। নিয়মিত আয়োজন শুনে নিশ্চয়ই সেটাও শুনে থাকবেন। ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। বি এম কৌশিক আহমেদ সুজন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন, 2 মে প্রচারিত শেকড়ের সন্ধানে পর্বে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম বিষয়ে অনেক অজানা তথ্য জানা হল। এই ইনস্টিটিউট পাটের উৎপাদন, মান ও ব্যবহার বাড়িয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটের গুরুত্ব ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখছে। রসনার সাতকাহন পর্বে রাজশাহী অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার সরিষা ইলিশের রেসিপি জেনে ভীষণ ভালো লাগলো। সবশেষে আমাদের গান পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের গাওয়া কালজয়ীর রোমান্টিক গান সে আমার ভালোবাসার আয়না ভীষণ উপভোগ্য ছিল।
1: আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন, তাই আপনাদের ভালো লাগাই আমাদের সকল আয়োজনের সার্থকতা। নিয়মিত দর্পণের সাথে থাকুন, শুনবেন এবং এভাবেই লিখে জানাবেন। ইমেলের জন্য ধন্যবাদ। এবারের মেইলটি করেছেন এম বিল্লাল শেখ রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন, গত 13 তারিখ প্রিয় দর্পণের সকল পর্বগুলো অত্যধিক ভালো লেগেছে। প্রসঙ্গ কথামালায় কবি সুকান্ত সম্বন্ধে বিস্তারিত তথ্য বেশ উপভোগ্য ছিল। এই দিনে পর্বটি দর্পণের প্রাণকেন্দ্র, যার মাধ্যমে জানা যায় বিশ্ব চরাচরের নানান উদ্ভাবন, জন্মমৃত্যু সহ ঐতিহাসিক ও ইতিহাসের জানা অজানা অনেক তথ্য। উৎসবে বাংলাদেশ পর্বে বাঙালির চির ঐতিহ্যবাহী খাদ্য মাছ নিয়ে নানা মনোহারা কথামালা আমাকে উদ্বেলিত করেছে। আর প্রিয় মানুষ প্রিয়জন পর্বে আমাদের নাট্য অঙ্গনের প্রিয় মুখ আবুল হায়াতের কথামালা বেশ ভালো লেগেছে। আমি বিশিষ্ট এই তারকার সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করছি। পরিশেষে শওকত হায়াত খানের কথায় আমার প্রিয় শিল্পী মাহমুদুন্নবীর সুরে ও কণ্ঠে গানটি মনটাকে এক বিশাল বরফ গলা শীতল পরশ বুলিয়ে দিয়েছে। দর্পণ সংশ্লিষ্ট সকলকে সকালের শিউলি ফুলে শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। আমার রিকোয়েস্ট, প্রিয় মানুষ প্রিয়জন পর্বে জীবন্ত কিংবদন্তী সুরের রানী প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের মনের কথাগুলো শুনতে চাই।
0: চমৎকার কথামালায় সাজানো আপনার ভালো লাগার প্রকাশ আমাদেরকেও ভালো লাগায় ভাসিয়েছে। ধন্যবাদ দর্পণের সাথে থাকার জন্য। আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, আশা করি তা বিবেচনায় থাকবে। ফারিয়া আহমেদ সুপ্তি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন, পহেলা মে প্রচারিত অনুষ্ঠানে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, মহান মে দিবস উপলক্ষে প্রাসঙ্গিক কথিকাটির জন্য ধন্যবাদ। ঐতিহ্যের সন্ধানে পর্বে মিরপুর শাহ আলী মাজার মসজিদের বিস্তারিত ইতিহাস জানা হল। কারুকাজ খচিত দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে অন্যতম ইসলামী নিদর্শন এই মসজিদটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। বিজ্ঞান ও জীবন পর্বে রূপের রহস্য হরমোন শিরোনামে ব্যতিক্রমী প্রতিবেদন শুনলাম। রূপ ও তারুণ্য ধরে রাখতে হরমোনের ভূমিকার বিষয়টি অজানাই ছিল, তাই অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অজানা বিষয় সম্পর্কে জানানোর জন্য।
1: আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি দর্পণের সকল আয়োজনের সাথে নিয়মিতভাবে থাকার জন্য। সেই সাথে দর্পণ থেকে প্রতিনিয়ত অজানা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার প্রয়াস অব্যাহত থাকবে। মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, দর্পণ অনুষ্ঠান থেকে কি এবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শ্রোতাদের পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তা ভয়েস রেকর্ড প্রচার করা হবে? ইতিপূর্বে এই পর্বটি চমৎকারভাবে সাড়া ফেলেছিল এবং নিয়মিতভাবে প্রচার করা হয়েছে। এবারের ঈদে কি এরকম আয়োজন করা হচ্ছে জানতে চাই। অনুরোধ থাকবে এবারের ঈদেও শ্রোতাদের ঈদ শুভেচ্ছা বার্তা প্রচার করা হোক।
0: শ্রোতাদের চাহিদা বিবেচনায় এবারের পবিত্র ঈদ উল আজহার বিশেষ আয়োজনেও শ্রোতাদের কণ্ঠে ঈদ শুভেচ্ছা বার্তা প্রচার করা হবে, এ বিষয়ে ইতিপূর্বেও জানানো হয়েছে। আর আগামীতেও ঈদ কেন্দ্রিক এ পর্বটি প্রচার অব্যাহত রাখার চেষ্টা থাকবে। ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। এবার সংক্ষেপে কিছু ইমেল পড়ছি। প্রিয় মানুষ প্রিয়জন পর্বে আবুল হায়াতের সাক্ষাৎকার বেশ দারুণভাবে উপভোগ করেছেন, এমনটা জানিয়ে ইমেল করেছেন আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে। ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে, অভিনেতা আবুল হায়াতের সাক্ষাৎকার সহ গত বুধবারের সকল পর্বই খুব ভালো লেগেছে জানিয়ে জেলা পরিচিতি পর্বে বগুড়া জেলার পরিচিতি জানানোর অনুরোধ করে মেল করেছেন। রূপালের সংস্কৃতি পর্বে সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই ছবির কাহিনীর সুন্দর উপস্থাপনা ও অভিনেতা নাট্যজন আবুল হায়াতের সাক্ষাৎকার ভালো লেগেছে, তাই ধন্যবাদ জানিয়ে মেল করেছেন এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে।
1: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দর্পণের বিশেষ পরিবেশনার প্রোমো তৈরি করে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করার অনুরোধ জানিয়ে ইমেল করেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে। আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে গত 2 ও 6 মে এর আয়োজন ভালো লাগার কথা জানিয়ে ইমেল করেছেন এবং ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জানতে চেয়েছেন পবিত্র ঈদ উল আজহা নিয়ে দর্পণ অনুষ্ঠান থেকে ঈদের কোন বিশেষ আয়োজন বা অনুষ্ঠান প্রচার করা হবে কিনা।
0: শ্রোতা বন্ধুরা, ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে।
1: এর সাথে ইমন আহমেদ দুলাল আপনি সহ সকলের জন্য জানাচ্ছি যে ঈদ উপলক্ষে এবারও থাকবে দর্পণের বিশেষ পরিবেশনা যা ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে। আশা করি সকলেই সেই বিশেষ আয়োজন উপভোগ করবেন।
0: তো শ্রোতা, এবার বিদায় নিচ্ছি আজকের ই আলাপন থেকে। আর শেষ কথা জানিয়ে যাই, আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ealapon@gmail.com।
1: মধুরা, অনেক তো কথা হলো, এবারে আপনাদের স্বাগত জানাতে চাই সুরের ভুবনে।
0: আর সেই সুরের ভুবন মানেই হচ্ছে আমাদের গান পর্বটি। আর এই পর্বে আজ শোনাব একটি হৃদয় ছোঁয়া আধুনিক গান, লিখেছ আর না আসিতে রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। প্রেম অপেক্ষা আর নিঃসঙ্গতার গভীর অনুভূতিকে ধারণ করা এই গানটি শ্রোতার মনে এক নরম বিষণ্নতার আবহ তৈরি করে। নিজের লেখা এবং সুরে গানটির শিল্পী আপেল মাহমুদ।

0: বন্ধুরা, আপেল মাহমুদের কণ্ঠে চমৎকার এই গানটি শুনতে শুনতে চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, তবে বিদায়ের আগে জানিয়ে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন ও এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধার বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে আজ বাংলাদেশ আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদেরকে গ্রামীণ জনপদের প্রহরায় নিয়োজিত অভিভাবক হিসেবে বর্ণনা করেন এবং জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে আনসার ভিডিপির সদস্যরা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করবে। সারা দেশে চলছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন। এছাড়াও মেলার প্রাঙ্গণে ই নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ আছে। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগামীকাল 31 মের যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বিআরটিসি। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে আজ বেইজিংয়ে এক শীর্ষ বৈঠক করবেন। পুতিন ও শি জিনপিং এর এই বৈঠকে রাশিয়া থেকে মঙ্গোলিয়ার ভেতর দিয়ে চীনে গ্যাস সরবরাহের জন্য পাওয়ার অফ সাইবেরিয়া 2 নামে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে। উভয় দেশের নেতা তাদের বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন বলেও ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে যুদ্ধ বন্ধে 2 থেকে 3 দিনের মধ্যে একটি চুক্তিতে সম্মত হতে হবে, অন্যথায় দেশটি নতুন করে হামলার সম্মুখীন হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ওয়াশিংটন যদি আবারও যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তেহরান আরও মার্কিন বিমান ধ্বংস করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেস কয়েক বিলিয়ন ডলার মূল্যের বিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট নেওয়া দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316। আজ সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। উপস্থাপনা করেছেন সাদিয়া ইসলাম লিজা।

0: মানুষ যখন একই রাস্তায় বারবার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তখন ভ্রমণ তাকে নতুন আকাশ দেখায়, নতুন বাতাসে শ্বাস নিতে শেখায়। ভ্রমণ মানে শুধু দূরে কোথাও যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের ক্লান্ত মানুষটাকে একটু শান্তি দেওয়া। কখনো পাহাড় আমাদের ডাকে, কখনো সমুদ্র, আবার কখনো শহরের মাঝে কোনো সবুজ নীরবতা আমাদের মনটাকে টেনে নিয়ে নেয় নিজের কাছে। কারণ প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটা মানুষকে ধীরে ধীরে শান্ত করে দেয়। কংক্রিটের এই শহরে প্রতিদিন আমরা দৌড়াচ্ছি, সময়ের পেছনে, কাজের পেছনে, জীবনের পেছনে। কিন্তু কখনো কি মনে হয় না, একটু থামি, একটু সবুজ দেখি, একটু গভীর নিঃশ্বাস নিই? কারণ মানুষ শুধু বেঁচে থাকে না, মানুষ বাঁচতে চায় শান্তিতে, প্রকৃতির কাছে। আজ আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে হাজারো গাছ একসাথে গল্প বলে, আর পাখির ডাক যেন সকলকে গান শোনায়, আর বাতাসে মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি। শ্রোতা বন্ধুরা, স্বাগতম জাতীয় উদ্ভিদ উদ্যানে, যা অনেকের কাছেই পরিচিত বোটানিক্যাল গার্ডেন নামে। সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়ে আমাদের আজকের আয়োজন। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি সাদিয়া ইসলাম লিজা, আর আমাদের সাথে আছেন ভ্রমণ সঙ্গী মোহাম্মদ ইসহাক আলী। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের বৃহত্তম উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র, যা প্রায় 84 হেক্টর অর্থাৎ 208 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি চিড়িয়াখানার পাশেই অবস্থিত এবং এখানে প্রায় 800 প্রজাতির স্থানীয় ও বিদেশি গাছ, পুকুর ও জলাশয় রয়েছে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান। মেন গেট দিয়ে ঢুকতে দুই পাশে অশোক গাছ, হিজল, তমাল, গোলাপ বাগান, ঝাউ গাছ, অশোক গাছ। এখানে রয়েছে দুটি পরিদর্শন টাওয়ার, যেখান থেকে পুরো উদ্যান দেখা যাবে। বিশ্রামের জন্য রয়েছে দর্শনার্থী সেন্টার। পথে কৃষ্ণচূড়ার সৌন্দর্য আপনাকে করবে বিমোহিত। সামনে এগিয়ে গেলে হাতের ডানে কৃত্রিম লেক, কৃত্রিম দ্বীপ রয়েছে। চলুন এ সম্পর্কে শুনব ভ্রমণ সঙ্গী ইসহাকের কাছ থেকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় উদ্ভিদ উদ্যানে।
2: শ্রোতা, আপনি যখন গেট থেকে প্রবেশ করছেন, প্রবেশের পরপরই আপনি যখন সামনের দিকে অগ্রসর হবেন, তখন আপনার হাতের ডান পাশেই পড়বে কৃত্রিম লেক এবং কৃত্রিম দ্বীপ এখানে বানানো রয়েছে। এবং কৃত্রিম লেকের চারপাশে হিজল তমালের বৃক্ষ রয়েছে, এবং এখানে আরও একটি লেক রয়েছে, সেটা জাঙ্গালিয়া লেক। এবং সেই লেকের চারপাশে কিন্তু হিজল তমাল এবং অর্জুনের যে বৃক্ষরাজি সেটা রাখা রয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি নগরবাসীর মানসিক চাপ কমাতে ও রক্ত সঞ্চালন বাড়াতে এই উদ্ভিদ উদ্যানে 390 ফুট দীর্ঘ এবং 6 ফুট চওড়া একটি বিশেষ বেয়ারফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে বালি, নুড়ি পাথর, কাঠের গড়ি, মাটি ও কাদার মতো বিভিন্ন প্রাকৃতিক ধাপ রয়েছে। দর্শনার্থীরা এই ট্রেইলে হেঁটে প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে পারেন, যেখানে হাঁটা শেষে পা ধোয়ার জন্য পানির সুব্যবস্থাও রয়েছে। শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে কয়েকজন দর্শনার্থীর দেখা পেয়ে গেলাম আমরা, চলুন শুনবো তাদের অনুভূতির কথা। সাক্ষাৎকার গ্রহণে ভ্রমণ বন্ধু ইসহাক আলী।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরে দেখছি, আর এই উদ্ভিদ উদ্যান ঘুরতে ঘুরতে আমরা অসংখ্য দর্শনার্থীকে পেয়েছি, যারা এই উদ্ভিদ উদ্যানের যে বৃক্ষরাজি রয়েছে সেগুলো দেখছেন, নানা ধরনের বৃক্ষ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। আমরা তেমনি একজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
3: আমার নাম নিরঞ্জন সমাদার,
1: এখানে পাখির ডাক শুনতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় ঝিঝি পোকার ডাক, যেটা প্রায় গ্রামেও এখন বিলুপ্ত, এবং ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায় লেকের পাশটায় গেলে। এই যে বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের প্রাণী, বিলুপ্ত প্রায় বিভিন্ন বৃক্ষ, এগুলো সমারোহ এই জাতীয় উদ্ভিদ উদ্যান, বিষয়টা কেমন লাগে?
3: এটা খুবই ভালো, কারণ ঢাকার মতো জায়গায় এরকম একটা উদ্যান থাকলে মানুষ যে এত যানজটের ভিতরে থাকে, এখানে আসলে সেই জিনিসটা ভালো লাগে, রিল্যাক্সে থাকা যায়, যত সময় থাকা যায় সেই সময়টা খুব ভালো লাগে।
1: শ্রোতা, এই পরিবারেরই একজন সদস্যকে পেয়েছি, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
4: আমার নাম শক্তি।
1: আপনি পড়াশোনা করছেন?
4: না, জব করছি।
1: আপনি এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে এসেছেন, এর আগেও এসেছেন না এবারেই প্রথম?
4: এটা ফার্স্ট টাইম।
1: ফার্স্ট টাইম। আচ্ছা, একটু জানতে চাই, ঢাকায় তো আমরা সচরাচর পায়ের জুতো খুলে ঘুরি না বা জুতো খোলা হয় না, এখানে একটি রাস্তা তৈরি করা রাখা হয়েছে বা যেটা হচ্ছে খালি পায়ে হাঁটা যায়, এই যে উদ্যোগটা মাটির স্পর্শ পাওয়া,

0: কেমন লাগে?
1: উদ্যোগটা খুবই ভালো। আমি মেইনলি হচ্ছে এইটার জন্যই আসছি, ভিডিওতে যখন দেখেছি হেঁটেও আসলাম, কিন্তু বলবো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো, বাট জায়গাটা ওভারঅল ভালো।
0: আপনাকে যারা শুনছে তাদেরকে কি আপনি জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে আসতে বলবেন?
1: সাপ্তাহিক ছুটিতে আসা উচিত, কারণ আমরা এত কোলাহলের মাঝে থাকি, চারপাশে এত যানজট, সেটা অ্যাভয়েড করার জন্য হলেও আসা উচিত।
2: অর্কিড হাউস যাওয়ার পথে পেরিনিয়াল বাগান, যেখানে রয়েছে দুর্লভ একজোড়া ছোট জারুল গাছ। বিদেশি গন্ধরাজ, বেহালা বট, রজনীগন্ধা, মৌসুমি ফুলের উদ্যান সহ আরো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এবারে এই অর্কিড হাউসে চলে এসেছি আমরা। চলে যাচ্ছি ভ্রমণ বন্ধু ইসাকের কাছে।
0: শ্রোতা বন্ধু, আমরা অবস্থান করছি এই মুহূর্তে অর্কিড হাউসের সামনে। আমরা একটু যেতে চাই, অর্কিড হাউসটা ঘুরে দেখতে চাই। সত্যি অসাধারণ, দারুণ সব অর্কিড, সাদা এবং অনেকটা বেগুনি আমরা দেখতে পাচ্ছি। দারুণ চমৎকার লাগছে অর্কিড গুলোকে। এখানে বেশ কয়েকটা অর্কিড গাছ পাশাপাশি রয়েছে এবং প্রত্যেকটা অর্কিড গাছেই কিন্তু অসংখ্য অর্কিড ফুল ফুটে আছে। সত্যি মুগ্ধ হয়ে আপনি শুধু এই অর্কিড হাউসের অর্কিড ফুলের সৌন্দর্য অবলোকন করবেন। আমরা মুগ্ধ হয়ে দেখছি অর্কিড গুলোকে। আমরা একটু কথা বলবো এই অর্কিড হাউসে যারা কর্মরত আছেন তাদের একজনের সাথে, একটু কথা বলবো, জানবো এখানে কি কি রয়েছে। আপনার নাম পরিচয়টা জানতে চাই।
3: আমার নাম মোহাম্মদ হোসেন।
0: আপনি বাগান মালিক, এখানে কত বছর ধরে বাগান মালিক হিসেবে কাজ করছেন?
3: এখানে 30-এর উপরে।
0: আচ্ছা, জানতে চাই অর্কিড কত প্রজাতির আছে এখানে?
3: অর্কিড তো অনেক প্রজাতির আছে, যেমন ভেন্ডা আছে, টেরিস আছে, এমনি রাসনা আছে, সিডাম আছে, অনসিডিয়াম আছে।
0: এখানে আর কি কি গাছ পাওয়া যায় অর্কিড হাউসে?
3: বেশিরভাগ অর্কিডে, আবার কিছু বাইন আছে, ওই যে ঝুলানো আছে টবে, এগুলো বাইন করি আর কি আমরা বিভিন্ন প্রজাতির।
0: অর্কিড হাউসের আশেপাশে দেখছি কাঠ গোলাপ, সেই সাথে আর কি কি ফুল আছে?
3: রঙন আছে, শাওরা আছে, তামিনি আছে, ডুমুর আছে।
0: এই বনসাই গুলো হচ্ছে জাতীয় বৃক্ষ মেলায় যায় পরিদর্শনের জন্য, তাই তো?
3: জি জি। ওই যে আবার বাহবাব আছে, এরকম মোটা গোড়া, উই উই সাইডে উই সাইডে নলিনা আছে।
2: চলে এলাম শাপলা পুকুরের পাশে। শাপলা পুকুরের ঘাটে রয়েছে এক ঝাঁক তরুণ তরুণী, এছাড়াও রয়েছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। শুনবো এখন তাদের অনুভূতির কথা। সাক্ষাৎকার গ্রহণে ভ্রমণ বন্ধু ইসাক আলী।
0: সুপ্রিয় শ্রোতা, আমরা শাপলা পুকুরে এসে উপস্থিত হয়েছি। এখানে শাপলা পুকুরের ঘাটে বসে থাকা এক ঝাঁক তরুণ তরুণীকে পেয়েছি, তারা এখানে ঘুরতে এসেছেন, কথা বলতে চাই তাদের একজনের সাথে। আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
4: জি, আমার নাম হচ্ছে শাওন, আমি হচ্ছে শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি।
0: আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি পদ্ম পুকুরের পাশে বসে আছেন। এছাড়া এই জাতীয় উদ্ভিদ উদ্যানে আর কি কি দেখেছেন, কি কি আছে?
4: প্রচুর ফুল গাছ, প্রচুর গাছপালা আছে, পরিবেশ খুবই সুন্দর।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা তাদের মধ্যে আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনার নাম পরিচয়টা জানতে চাই।
5: আমার নাম ফারজানা সৃষ্টি, আমি শান্ত মরিয়ম ইউনিভার্সিটির ইন্টেরিয়র আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা আসছি হচ্ছে আমাদের পুরো ব্যাচের জাস্ট একটু টাইম স্পেন্ড করতে, বিকজ আমাদের অনেক বেশি পড়ালেখার চাপ থাকে। ঢাকার ভিতরে এরকমের ন্যাচার, খোলামেলা পরিবেশ, বাতাস সত্যি অনেক অ্যাপ্রিসিয়েটেড একটা ব্যাপার, বিকজ ঢাকার ভিতরে এরকমের নিরিবিলি শান্ত এরিয়া খুবই কম পাওয়া যায়। অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি আমরা সবাই মিলে, অনেক সুন্দর সময় কাটাইছি।
0: সুপ্রিয় শ্রোতা, আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আমাদের সাথে, কথা বলতে চাই আমাদের ছোট্ট বন্ধুর সাথে। আমাদের বন্ধুটির নাম কি?
6: জিম।
0: জিম, আচ্ছা জিম, তুমি এখানে জিম করতে এসছো না ঘুরতে এসছো?
6: ঘুরতে।
0: কেমন লাগলো ঘুরে?
6: ভালো।
0: এই যে তুমি জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরতে এসছো, এখানে কি কি দেখেছো?
6: অনেক রকমের ফুল, অনেক রকমের গাছ, আরো অনেক কিছু।
0: সুপ্রিয় শ্রোতা, আমরা আরো একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি, তার সাথে কথা বলতে চাই। কি নাম তোমার?
7: মিম আক্তার।
0: মিম আক্তার, মিম তুমি এখানে জাতীয় উদ্ভিদ উদ্যানে কি কি দেখেছো?
7: অনেক রকমের ফুল, ফল, অনেক কিছু।
0: আচ্ছা, তুমি তোমার বন্ধুদেরকে ঘুরতে আসতে বলবে এখানে?
7: অবশ্যই।
0: একটি পরিবারকে পেয়েছি যে পরিবার এই জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরতে এসেছে, সেই পরিবারের কর্তা ব্যক্তির সাথে আমরা কথা বলতে চাই। আপনার নামটা জানতে চাই।
8: আমার নাম মোহাম্মদ খোকন।
0: আপনি কি এখানে প্রায় আসেন? না,
8: আমি প্রায় আসি।
0: প্রায় আসেন?
8: মাসে দুই একবার আসি।
0: কেমন লাগে?
8: আমার খুব ভালো লাগে।
0: আপনার পরিবারের কাকে কাকে নিয়ে এসেছেন এখানে?
8: আমার পরিজন ওয়াইফ, আমার দুটো মেয়ে আছে।
0: আপনার ওয়াইফ সাথে আছে? আপনার নাম পরিচয়টা জানতে চাই।
9: আমার নাম জেসমিন আক্তার।
0: আচ্ছা, এই যে আপনি ভাইয়ার সাথে জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরছেন, কেমন লাগছে?
9: ভালোই লাগছে। অনেক ধরনের ফুল যেগুলো গাছে আছে এগুলো দেখে আমাদের খুবই ভালো লাগে। নিরাপদ জায়গায় এখানে বসে নিরিবিলি গল্প করা যায় নিজেরা ছেলে মেয়ে সহ।
2: শ্রোতা বন্ধুরা, জাতীয় উদ্ভিদ উদ্যান কিন্তু প্রতিদিন খোলা থাকে। আপনারা ভোর 6টা থেকেই চলে আসতে পারেন এবং সূর্যাস্ত পর্যন্ত এখানে সময় কাটাতে পারেন। এই উদ্যানে ভোরবেলা অনেকেই আসেন শরীর চর্চা করার জন্য, তাছাড়া শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করার জন্য প্রায়ই আসেন। সব সময় এখানে দর্শনার্থীর আনাগোনা থাকে। শ্রোতা বন্ধুরা, এবারে এই উদ্ভিদ উদ্যানের উপবন সংরক্ষকের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। সাক্ষাৎকার গ্রহণ করছেন ভ্রমণ সঙ্গী ইসহাক আলী।
10: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় উদ্ভিদ উদ্যানে। কথা বলবো এই উদ্ভিদ উদ্যানের যিনি দায়িত্বে রয়েছেন উপবন সংরক্ষক জনাব শওকত ইমরান আরাফাত, তার সাথে কথা বলবো, জানতে চাই জাতীয় উদ্ভিদ উদ্যানের নানা বিষয় সম্পর্কে। কেমন আছেন?
11: জি ভালো আছি।
10: আপনার কাছে একটু শুরুতেই জানতে চাইব, এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান, এইটা কতটুকু জায়গা নিয়ে গড়ে উঠেছে এবং এখানে কি পরিমাণ বৃক্ষ রয়েছে?
11: এই জায়গাটা আসলে একটা শান্তির নেই। এটা আসলে মূলত 1961-62 সালে একদল প্রাজ্ঞ ফরেস্ট অফিসার 215 একর জমি অধিগ্রহণের মাধ্যমে এই জাতীয় উদ্ভিদ উদ্যানটা প্রতিষ্ঠা করেন। এই এরিয়াটা আসলে 215 একরের হলেও আসলে এটার আপনার মূল যে খণ্ড, যেটা আপনি টোটালটা গ্রিন দেখবেন একেবারে, সেটা হচ্ছে 208 একর। এখানে কিন্তু 57টা সেকশনে কিন্তু ক্ষোভ এবং উদ্দেশ্য ছিল যে এখানে দেশি এবং বিদেশি যে বিপুল পরিমাণ যে একটা আমাদের যে উদ্ভিদরাজি আছে, উদ্ভিদরাজির একটা সংগ্রহশালা এখানে গড়ে তোলা হবে। তো ওভাবেই কিন্তু এখানে কিন্তু আপনার বৃক্ষরাজি তখন থেকে রোপণ করা হয়েছে, যার কারণে এখানে আপনি বিচিত্র প্রজাতির কিন্তু আপনি উদ্ভিদরাজি দেখতে পাবেন। এখানে কিন্তু 1042টি প্রজাতির আপনি উদ্ভিদ এখানে আছে, যেগুলো মাতৃবৃক্ষ হিসেবে কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ মাতৃবৃক্ষ থাকার কারণে কিন্তু এটাকে আমরা কিন্তু বলতে পারছি যে জিনপুল সংরক্ষণ করছি। অর্থাৎ অন্য যে কেউ দেশের অন্য জায়গা থেকে যদি এসে চায় যে এই একটা বিলুপ্ত প্রজাতির বা বিপন্ন প্রজাতির একটা উদ্ভিদের আমি একটা শাখা নিয়ে যাব বা আমি একটা বীজ কালেকশন করব, সিস্টেমেটিক ওয়েতে যেটা যে দাপ্তরিক ওয়ে আছে সেটার মাধ্যমে কিন্তু এই জিনটা কিন্তু কেউ বৃদ্ধির জন্য বা সংরক্ষণের জন্য কিন্তু এখান থেকে সংরক্ষণ করতে পারেন। প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে যারা এখানে আসেন ঘোরার জন্য, যে শিক্ষা সফরে যারা আসেন তাদের জন্য হচ্ছে এখানে একটা হাউস আছে, অর্কিড হাউস আছে, ফার্ন হাউস আছে, নেট হাউস আছে। তারপর আপনার জলজ উদ্ভিদ সংরক্ষণের জন্য আমাদের এখানে শাপলা পুকুর আছে, পদ্ম পুকুর আছে। এক কথায় যদি এখানে যদি সংক্ষেপে যদি আমি বলতে চাই, বিশ্বসাহিত্যের যে জায়গাগুলো আছে তার মধ্যে আসলে যে ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, ফার্ন হাউস এগুলো খুবই স্পেশাল। আর হচ্ছে আমাদের এখানে একটা বিশাল একটা সংগ্রহশালা আছে যেটা হচ্ছে গোলাপ বাগান। এখানে 2টি গোলাপ বাগান আছে, এখানে প্রায় 300 ভ্যারাইটির গোলাপকে কিন্তু এখানে কিন্তু সংরক্ষণ করা হয়। যারা প্রকৃতি লার্নার যারা বা প্রকৃতি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটা আতুর ঘর। তারপর যারা প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের সেবা পেতে চান, যেমন শরীর চর্চা, নির্মল অক্সিজেন, চোখ জোড়ানো, নির্মল প্রশান্তি, এটা যদি চান তাদের জন্য একটা পছন্দের জায়গা।
10: আপনাকে এই মুহূর্তে বাংলাদেশ বেতারের মাধ্যমে অসংখ্য শ্রোতা বন্ধুরা শুনছে দেশ দেশের বাইরে থেকে, তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা?
11: আমি সবাইকেই নিমন্ত্রণ জানাই বোটানিক্যাল গার্ডেনের প্রকৃতিটা দেখার জন্য, এখানকার উদ্ভিদরাজি প্রাণীকুলকে দেখার জন্য একবার আসার জন্য।
2: শ্রোতা বন্ধুরা, এই উদ্ভিদ উদ্যানে কিন্তু চমৎকার একটি নার্সারি রয়েছে। আপনারা সেখান থেকে চাইলে চারা সংগ্রহ করতে পারেন নিয়মতান্ত্রিক উপায়ে। এই নার্সারিতে কর্মরত একজনের সাথে কথা বলছেন ভ্রমণ বন্ধু ইসহাক আলী।
10: নার্সারিতে কাজ করছেন এমনই একজনের সাথে কথা বলতে চাই, আপনার নামটা একটু জানতে চাই।
12: মোহাম্মদ আমজাদ হোসেন।
10: আপনি এই জাতীয় উদ্ভিদ উদ্যানে কতদিন ধরে কর্মরত আছেন?
12: মোটামুটি 34 বছর।
10: আপনারা এখানে আমরা যতদূর জানি যে বিলুপ্ত প্রায় বিভিন্ন গাছের চারা আপনারা উৎপাদন করেন এবং সেটা পরবর্তীতে মানুষের কাছে বিক্রি করেন, যাতে করে বিলুপ্ত বৃক্ষগুলো বেঁচে থাকে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে। কয়েকটা নাম জানতে চাই বিলুপ্ত প্রায় এরকম কিছু গাছ।
12: নাগলিঙ্গন একটা গাছ, এটা মনে করেন প্রায় বিলুপ্তের পথে। তাই আমরা ওই যে গাজীপুর থেকে বীজ সংগ্রহ করে চারা করছি, এখন আমাদের কাছে কিছু আছে। আর একটা আছে যেটার নাম হলো বাউ বাউ।
10: আচ্ছা,
12: বাউ বাউ একটা গাছের নাম। এই গাছটা সচরাচর আপনি পাবেন না। তারপরে এই দেখেন, এই একটা গাছ, এটা কিন্তু মশলা জাতীয় দারচিনি, যেটা আমাদের সবসময় দরকার এবং লাগে। এটা ওষুধি গাছ, দাঁত মদন বলে, নাগেশ্বর, এগুলো কিন্তু ফল দিয়ে চারা তৈরি হয়। তারপরে দেখেন আবার কানাই ডিঙ্গা, এটাও উপকারী গাছ। তারপরে আরো আমাদের এখানে এই যে এদের বলে ডুমুর, এগুলেন কিন্তু মানুষ জানে না যে কোনটার কোন উপকার, এই জন্য এগুলেন জানাই দিতে হয় মানুষকে।
10: আচ্ছা, আপনাদের এখানে মানে গাছ যে বিক্রি করেন মূল্য কেমন?
12: গোলাপ চারা 80 টাকা, আর বিভিন্ন ধরনের চারা আছে এগুলেন 50-এর নিচে, সামান্য কিছু আছে 30-35 টাকাও আছে, কিন্তু 50-80 এরকমের বিক্রি হয়।
2: শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলুন না, একটু গান শুনে নেওয়া যাক। শুনবো এবার চমৎকার একটি গান।

0: বন্ধুরা, এই উদ্ভিদ উদ্যান এতই বড় যে এর পুরোটা ঘুরে দেখতে হলে কিন্তু আপনাকে অনেকটা সময় হাতে নিয়ে বের হতে হবে, অথবা আপনি চাইলে এই উদ্ভিদ উদ্যানের সবগুলো সেকশনকে কয়েকদিন সময় হাতে নিয়ে ঘুরে দেখতে পারেন। শুনব গোলাপ বাগানের কথা ভ্রমণ সঙ্গী ইসাকের কাছ থেকে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, এখানে আমরা গোলাপ বাগানে প্রবেশের পর একেবারে প্রবেশ দ্বারের সামনেই কিন্তু রয়েছে অ্যামাজন লিলি, যেটার পাতা বেশ বড় সড়। অ্যামাজন লিলি আমাদের জাতীয় ফুল শাপলা, পাশাপাশি পদ্ম ফুলও এখানে রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে এসে বাইরে থেকে, যেহেতু এই গোলাপ বাগানে প্রবেশের অনুমতি সর্বসাধারণের জন্য নেই, আপনারা বাইরে থেকেই এই ফুলের সৌন্দর্য অবলোকন করতে পারবেন।
0: প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। গাছের ক্ষতি করবেন না, ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন, উচ্চ শব্দে গান বাজানো এড়িয়ে চলুন, শিশুদের দিকে খেয়াল রাখুন। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসা মানে ভবিষ্যৎকে ভালোবাসা। সুপ্রিয় বন্ধুরা, সবুজের ভেতর লুকিয়ে থাকে এক ধরনের শান্তি, যা কোনো শব্দে পুরোপুরি বোঝানো যায় না। আজ আমরা ঘুরে দেখলাম জাতীয় উদ্ভিদ উদ্যান, যেখানে প্রকৃতি প্রতিদিন মানুষকে শেখায় কিভাবে নীরবে সুন্দর হয়ে বাঁচতে হয়। আপনারাও সময় করে একদিন চলে আসুন, নিজেকে একটু সবুজ উপহার দিন। ঘুরতে ঘুরতে হয়ে এলো যাবার সময়, আজ বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সাদিয়া ইসলাম লিজা, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নোশিন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও আপনাদের সাথে নিয়ে ছুটে যাব নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সবার জীবন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। ধারা বর্ণনায় শামীম আহমেদ।
1: শ্রোতা বন্ধুরা, 19-21 মে পর্যন্ত সারাদেশে জাতীয়ভাবে ঢাকায় এবং জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ 2026। 19 মে সকালে রাজধানীর ভূমিভবন মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করেন। এ মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন এবং এ মেলায় আমরা ঘুরে দেখেছি সেবা প্রত্যাশী বহুজন এখানে উপস্থিত হয়েছেন সেবা গ্রহণ করবার জন্য। আমরা এখন কথা বলছি বিভিন্ন স্টলে যারা দায়িত্বে রয়েছেন এবং যারা সেবা প্রত্যাশী তাদের সঙ্গে।
2: শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি ভূমি সেবা মেলা 2026 এর স্টলে। আমরা এখানে দেখতে পাচ্ছি জনবান্ধব ভূমি সেবা, অটোমেশন, স্বচ্ছতার সাথে ভূমি সেবা সহজীকরণ, এই প্রকল্পের আওতায় আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা এখানে কি কি ধরনের সেবা দিচ্ছেন জনগণের জন্য?
3: এখানে নামজারি সেবা, তারপর এলডিটেক্স এর সুবিধা দেওয়া হয়ে থাকে, যে এলডিটেক্স পেমেন্ট করতে পারবে এখান থেকে সরাসরি, এবং ডিএলআরএমএস এর মাধ্যমে যে কোনো ধরনের যে কোনো রকম তথ্য নিতে পারবে এখান থেকে। মানে এখানে নামজারি সেবাটাই সবার আগে দেওয়া হয়ে থাকে।
4: হ্যাঁ, সেবাটা আমরা আগে তো আপনাদের অফিসে যেতে হতো, অনেক ভোগান্তি হতো, এখন আমাদের ক্যাশলেস সেবা, মানে অফিসে আপনি যাবেন না, ঘরে বসেই আপনি ইন্টারনেটের মাধ্যমে টাকা প্রদান করে সবকিছু আপনার ঘরে সেবা পাবেন।
3: আমাদের এটা হচ্ছে একটা প্রকল্প, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। এর মাধ্যমে 5টা সফটওয়্যার সৃজিত হয়েছে, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড, উজ্জরিপ, এই গুণ। তো মিউটেশনের মাধ্যমে আপনি ইমিউটেশন ঘরে বসে আবেদন করতে পারবেন, 70 টাকা মতো ফি লাগে। যেটা হচ্ছে আপনার, যদি আগের চিত্রটা দেখেন সেখানে দেখা যাচ্ছে যে আপনারা দালালদের মাধ্যমে আবেদন করতেন, সেখানে আপনি 500-1000 টাকা দিয়ে আবেদন করতেন। এখানে ভূমি সেবা কেন্দ্র আছে যেখানে আপনি আসলে কেবলমাত্র 70 টাকার বিনিময়ে আবেদন ফি, যেটা রিসিট আপনি পাবেন, সেইটা দিয়ে আপনি আবেদনটা করে যেতে পারবেন। এবং আবেদন কমপ্লিট হওয়ার পরে সম্পূর্ণ 18 দিনের মাথায় এই মিউটেশনের যে সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে স্টেপ বাই স্টেপ ভূমি উপজেলা পর্যায়ে যে ভূমি অফিসগুলো আছে সেখানেও সফটওয়্যার মাধ্যমে কাজগুলো হচ্ছে। হ্যাঁ, সফটওয়্যার মাধ্যমে কাজগুলো হবে এবং কাজ হওয়ার পরে মাত্র 1100 টাকা আপনার ডিসিআর ফি দিবে, সেটাও হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে। মানে ঘরে বসে সম্পূর্ণ ভূমি সেবা পাওয়ার জন্য, একটা আপনি একটা জমি কিনলেন, সেটা সর্বশেষ কাজ হচ্ছে নাম জারি করা এবং হচ্ছে ভূমি উন্নয়ন কর প্রদান করা। প্রতিটা কাজের জন্য আপনাকে ভূমি অফিসে দৌড়াতে হবে না, আপনি সম্পূর্ণ সেবাটা পাবেন হচ্ছে অনলাইনের মাধ্যমে বাসায় বসে। এবং এই সফটওয়্যারগুলো সৃজন করেছে হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয়েরই একটা প্রকল্প।
2: ধন্যবাদ আপনাকে।
3: আপনাকে ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি ভূমি সেবা মেলার মৌজা প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের স্টলে। আমরা এখানে যিনি দায়িত্বরত আছেন তার সঙ্গে কথা বলবো এবং জানবো এই মেলা উপলক্ষে তারা কি কি ধরনের সেবা বা সুবিধা জনগণের জন্য এখানে নিয়ে এসেছেন। আপনি আপনার নামটা বলবেন?
5: আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান।
2: আপনি একটু বলবেন যে জনগণের জন্য এই মেলায় আপনার যে স্টলটা নিয়ে এসেছেন কি কি সুযোগ সুবিধা বা কি ধরনের সেবা আপনারা নিয়ে এসেছেন?
5: জি, আমরা এখানে যেটা করছি সারা বাংলাদেশের মৌজা ম্যাপগুলোকে আমরা স্ক্যান করছি, ডিজিটাইজেশন করছি এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এটাকে জিও রেফারেন্সিং করে সারা বাংলাদেশের ল্যান্ড ইউজটা তৈরি করছি, যা থেকে আমরা সারা বাংলাদেশে একটা জোনিং তৈরি করব, যেখানে এগ্রিকালচার ল্যান্ড থাকবে, আলাদা আরবান সেটেলমেন্ট থাকবে, তারপরে বনভূমি থাকবে। এটা করার পরে আমাদের জনগণের জন্য থাকবে যে আমাদের যেমন জমি অধিগ্রহণ, সেখানে এই ল্যান্ড ইউজের মাধ্যমে অতি সহজে একটা জায়গার অধিগ্রহণ করা সম্ভব হবে এবং আমাদের কৃষি জমি সুরক্ষা করা হবে, যা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে।
2: জনগণ এখানে মেলায় এসে এইসব তথ্যগুলো কি আপনাদের কাছ থেকে সহজে জানতে পারবে?
5: জি জি, আমরা লিফলেট, বিভিন্ন ধরনের লিফলেট তৈরি করেছি এবং আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত রেখেছি এখান থেকে এসে, এবং আমার জনগণ নিয়েও যাচ্ছে, তারা আপনি নিজেও দেখতে পাচ্ছেন। জি জি জি, এভাবে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি।
2: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, মেলায় সেবা নিতে এসে আমাদের মুখোমুখি হয়েছেন একজন, আমরা তার নাম জানবো এবং তিনি কি ধরনের সেবা পেয়েছেন সেটি জানবার চেষ্টা করবো। আপনি আপনার নামটি বলবেন?
6: বরুণকান্তি।
2: আপনি কোথেকে এসেছেন?
6: পূর্ব রাজাবাজার।
2: আপনি এখানে কি জন্য এসেছেন এবং কাজটি কি পেয়েছেন কিনা সেবাটা?
6: সেটা এখানে করা সম্ভব না, ওই কি ঠিকানা লিখে দিছে।
2: আচ্ছা,
6: ওই অফিসে যেতে হবে,
2: ওই জায়গায় যেতে হবে।
7: আর একটা জায়গার নাম উল্লেখ করছে, এই তো
6: মগবাজার 96
7: মগবাজার। এখানে আসলে মানে সঠিক ইনফরমেশনটা পেয়েছেন।
2: হ্যাঁ, ধন্যবাদ।
6: এমনকি মানে অগ্রিম যেটা দিছি সেটা এখানে উঠছে, সেটা অ্যাডজাস্ট করে দেবে ওইখানকার অফিসে।
2: শ্রোতা বন্ধুরা, ভূমি সেবা মেলায় আমরা এসেছি এবারে ভূমি সহায়ক সহায়তা কেন্দ্রে। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো, তারা এই মেলায় জনগণের জন্য কি কি সেবা নিয়ে এসছেন সেটা জানবার চেষ্টা করব। আপনি আপনার নামটা বলে একটু বলবেন যে কি কি ধরনের সেবা আপনারা দিচ্ছেন।
8: আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মেহেদী হাসান, আমি পেশায় একজন উদ্যোক্তা, আমি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের একজন উদ্যোক্তা। আমাদের এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি হচ্ছে ধানমন্ডি এসিল্যান্ড অফিসের আন্ডারে। আমাদের এখানে নাগরিক কর্নার থেকে যতগুলো সেবা পাওয়া যায়, আপনি যদি নামজারির আবেদন করেন, আপনি যদি খাজনা প্রদান করতে চান, খতিয়ান উত্তোলন করতে চান, এভাবে প্রায় ভূমি মন্ত্রণালয়ের 45টা সেবারও উপরে অনলাইনে হচ্ছে লাইভ রয়েছে, যেটা অনলাইন থেকে সেবাগুলো পাওয়া যায়। তো নাগরিক কর্নার থেকে আমরা পাবলিককে এই ধরনের সেবাগুলো দিচ্ছি নির্দিষ্ট একটা ফির বিনিময়ে।
2: সে ফিটা কেমন?
8: একেবারেই মানে নামমূল্য একটা ফি, সেই ফিটা আমাদের এখানে টানানো থাকে। যেমন আপনার নামজারির আবেদন ফি, আপনি বাইরের কোনো দোকানে আবেদন করতে গেলে সেখানে 1,200 টাকা নিবে, আমরা কিন্তু সেটা 300 টাকার মাধ্যমে দিচ্ছি, যেটা হচ্ছে গভর্নমেন্ট যেটা হচ্ছে নির্ধারণ করে দিচ্ছে সেই ফির মাধ্যমে দিচ্ছি। ঠিক তেমনইভাবে খতিয়ান উত্তোলনের ক্ষেত্রে গভর্নমেন্ট ফির বাইরে আমাদের ফি হচ্ছে মাত্র 20 টাকা, খাজনা প্রদানের ক্ষেত্রে গভর্নমেন্ট ফি যেটা আসবে সেটার বাইরে আমাদের ফি হচ্ছে মাত্র 20 টাকা। তো এই নামমাত্র একটা ফির মূল্যে, মানে যেটা যেটা গভর্নমেন্ট থেকে একদম নির্ধারিত, সেই ফি ব্যতীত আমাদের মূল্যটা খুবই অল্প, যার কারণে সেবা প্রার্থী যারা আসতেছে তারা খুবই স্যাটিসফাইড।
2: সারা বাংলাদেশে আপনাদের কয়টি শাখা রয়েছে এবং আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করতে পারে জনগণ?
8: আমরা হচ্ছে পাইলটিং প্রজেক্ট, মানে ভূমি মন্ত্রণালয় যখন শুরু করে 1-5 নম্বরের, তখন আমাদেরটা প্রথম ছিল, যার কারণে আমরা ভূমি মন্ত্রণালয়ে এখানে এই মেলাতে আসতে পারছি। আর এখন পাইলটিং প্রজেক্ট হয়ে এটা সমীক্ষার পরে প্রায় 1,800-1,850 মতো সারা বাংলাদেশে আছে।
2: ধন্যবাদ।
8: থ্যাংক ইউ আপনাকেও, আসসালামু আলাইকুম।
2: আমরা আরেকজন সেবা প্রার্থীর সঙ্গে কথা বলছি, এই মেলায় এসেছেন, আপনি একটু আপনার নামটা বলে বলবেন যে আপনি এখানে কেন এসেছেন।
9: আমার নাম রেজাউল করিম, আমি আসলে খাজনা দেওয়ার জন্য আসছি, কারণ এটা হচ্ছে আমার ভূমি অফিসটা হচ্ছে তেজগাঁও পাস। এখানে যে অনলাইনে যে সিস্টেমটা, অনলাইনে পেমেন্ট অপশনটা নাই। হ্যাঁ, তো ওদের ভূমি আপনার যে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানছিলাম যে ওদের হচ্ছে কি ইউএনডিপির কাজ চলতেছে, সেই কারণে আপাতত এই সার্ভারের সমস্যা, তাই আমি সরাসরি এখানে আসছি আমার খাজনাটা পরিশোধ করার জন্য।
2: শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি ভূমি আপিল বোর্ডের এইখানকে মেলায়, যে মেলায় যে স্টলটি আছে সেখানে আমরা কথা বলছি একজনের সঙ্গে। আপনি একটু আপনার নামটা বলবেন, নামটা বলে কি কি সেবা পাওয়া যাচ্ছে আপনাদের এখানে?
10: আমাদের এখানে ভূমি সংক্রান্ত যে সমস্ত মামলা হয়ে থাকে এসিল্যান্ড অফিসে, এসিল্যান্ডের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ যখন এডিসি রেভিনিউর কাছে মামলা করে, সেখানকার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ বিভাগীয় কমিশনারের কাছে মামলা করে, সেই মামলার রায়ের এগেনস্টে ভূমি আপিল বোর্ডে চূড়ান্ত আপিল হয়। এখানে এই মামলাগুলোর বিরোধ নিষ্পত্তি করা হয়, কোর্ট আছে, কোর্টে মামলা দুই পক্ষকে শুনানি হয়, শুনানির মাধ্যমে বিচার কার্যক্রম আর কি করা হয়।
2: এই মেলায় আপনারা বিশেষ কি সুবিধা নিয়ে এসেছেন জনগণের জন্য?
10: বিশেষ কি সুবিধা বলতে, এখানে যে সমস্ত আইন বলে তাদের যে সমস্ত সমস্যা, সেই সমস্যা কোথায় গেলে তারা প্রতিকার পাবে সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করছে, আমরা সেই অনুযায়ী তাদেরকে বলার চেষ্টা করছি যে আপনার মানে মামলা সম্পর্কিত যে সমস্যাটা আছে সেটা এখন আপনি কোন পদ্ধতিতে আর কি প্রতিকার পেতে পারেন।
2: ধন্যবাদ।
10: জি ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এই মেলা আগামী 21 মে পর্যন্ত চলবে। এইসব স্টলে আপনারা যা শুনেছেন তার বাইরেও যেসব বিষয়গুলো আমরা দেখেছি সেগুলো হচ্ছে নাগরিকদের জন্য land.gov.bd পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহ, মৌজা ম্যাপ প্রদান, ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক বিতরণ, অভিযোগ গ্রহণ এবং গণশুনানি সহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। তাই শ্রোতা বন্ধুরা, আপনারা যারা ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানবার ইচ্ছা পোষণ করছেন কিংবা ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান, তাহলে এই মেলাটি একবার ঘুরে দেখতে পারেন। অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর তেজগাঁয়ে ভূমি ভবন মিলনায়তনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ কামনায় শেষ করছি ভূমি সেবা সপ্তাহ 2026 উপলক্ষে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।
0: এতক্ষণ শুনলেন ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। ধারা বর্ণনায় শামীম আহমেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, নির্দেশনায় তানিয়া খান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
11: বাংলাদেশ বেতার ঢাকা। চলমান মাইক্রোফোন, আজকের বিষয় ই হেলথ কার্ড। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি যে দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী, সমন্বিত, কার্যকর করতে জাতীয় ই হেলথ কার্ড আগামী জুনের মধ্যেই চালু করার আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবং এই ই হেলথ কার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই স্বাস্থ্যসেবা পাবে। ই হেলথ কার্ড চালু হলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু উপকৃত হবে। একজন রোগী গ্রাম থেকে শহর যেখানেই চিকিৎসা নেন না কেন, চিকিৎসক এই কার্ডের মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে আরো কার্যকর সহায়তা প্রদান করতে পারবেন। আমরা এই মুহূর্তে এই যে ই কার্ড চালু হচ্ছে আমাদের দেশে, যেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আমরা রোগী শনাক্ত করতে পারি না, জাতীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষ দরিদ্র শহর থেকে গ্রাম কোন ধরনের সুবিধা পেতে পারে বা এটা কিভাবে সফল হতে পারে, আমরা একজন বিশেষজ্ঞর কাছে একটু শুনতে চাই, যিনি সারা বাংলাদেশকে কিভাবে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে তাদের জীবনমান উন্নত করতে পারে সে বিষয়ে একটি জীবন পার করে দিয়েছেন।
12: আমার নাম কামাল, আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। একটা খুব সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন, ই হেলথ কার্ড। মূলত এটা একটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমি মনে করি এটা একটি মাইল ফলক, এবং বিশেষ করে গ্রামের যে সমস্ত মানুষ যারা চিকিৎসা সেবা থেকে অনেক সময় বঞ্চিত হচ্ছেন এবং সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না সঠিক জায়গা থেকে, এবং বিশেষ করে এই ই হেলথ কার্ড তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সাধারণ মানুষের মধ্যে প্রচার করা এবং ই হেলথ কার্ডের বেনিফিটটা কি, এর উপকারিতাটা কি, এবং এটা করলে আমরা কি ধরনের বেনিফিট পাব ভবিষ্যতে, সেই বিষয়গুলো প্রচারে নিয়ে আসা এবং সাধারণ মানুষদের অংশগ্রহণটাকে নিশ্চিত করা, তাহলে এই ই হেলথ কার্ডের মাধ্যমে আমাদের অবহেলিত জনগোষ্ঠী যারা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিতে পারছেন না, তারা হয়তো এই চিকিৎসা সেবা থেকে আসলেই উপকৃত হবেন।
11: বিশেষজ্ঞ কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা একটু তরুণ প্রজন্মের কাছে শুনবো যে তারা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে ই হেলথ কার্ড কে কিভাবে দেখছে। আপনার নাম?
13: আমি গোলাম রসুল নাবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটক বিভাগে স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমি একজন নাট্যকার এবং অভিনেতা। স্বাস্থ্য ইস্যুটা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। যদি সরকারি কোনো মেডিকেলে কেউ চিকিৎসা নিতে যায়, তার হচ্ছে ফার্স্টে বিশাল লাইনে দাঁড়ানো, তারপর টিকিট করা, এরপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, তারপরে আবার ডাক্তারকে নিজের সমস্যা বলা, আর ডাক্তারকেও সেখানে ডাক্তার খুবই কম রোগীর তুলনায়। এই নিয়ে একটা ডকুমেন্টস জেনে যাচ্ছে, তার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে, তার হচ্ছে কি ওষুধ নিতে হবে, কি ওষুধ নিচ্ছে, ওষুধটা কবে শেষ হবে, এই সব কিছু একটা ফরম্যাটে বা একটা ডাটার মধ্যে থেকে যাচ্ছে। তো এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, যদি এটা ঠিকঠাক বাস্তবায়ন করা যায় তাহলে আমরা সবাই এর মাধ্যমে উপকৃত হব।
11: শ্রোতা বন্ধু, ই হেলথ কার্ড শহর আর গ্রামকে চিকিৎসার জন্য যেখানে একটি সম্ভাবনার দ্বার কিন্তু উন্মোচিত হচ্ছে, কারণ আমরা জানি যে আমাদের শহর থেকে যদি একটু ভেতরে যাই, রোগীর কিন্তু একটু যদি কন্ডিশন খারাপ থাকে, তার প্রাণহানির সম্ভাবনা থাকে। আমরা তরুণের কথা শুনলাম, শিক্ষার্থীর কথা শুনলাম, আমরা একটু শিল্পীর কথা শুনি যে শিল্পী কিভাবে দেখছেন, একটু আপনার নাম বলবেন এবং এই যে ই হেলথ কার্ড সরকারের উদ্যোগ তাকে কিভাবে দেখছেন।
14: আমি নূর তাজমিন নীর, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শুরুতেই যেটা বলবো, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমার স্বাস্থ্য যদি ভালো থাকে আমি সবকিছুই সুন্দরভাবে করতে পারবো, সবকিছু সুন্দরভাবে এগিয়ে যাবে। এখন যেহেতু
1: বাংলাদেশ বেতার, শ্রোতা বন্ধুরা এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
15: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজ গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির 46তম জাতীয় সমাবেশে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি উপস্থিত হয়ে প্রথমেই কিন্তু সরাসরি চলে গেছেন যারা মহান মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় এই বাহিনীর যে সদস্যরা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সদস্যরা অবদান রেখেছেন এবং তাদের জীবন দান করেছেন, তাদের উদ্দেশ্যে তৈরি যে স্মৃতিসৌধটি আছে সেই স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেখানে তিনি রাষ্ট্রীয় সম্মান এবং সালাম জানিয়েছেন সেই শহীদদের প্রতি। এবং এই মুহূর্তে তিনি চলে এসেছেন যেখানে তাকে

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকম শারীরিক কষ্ট এখান থেকে দেখানো হচ্ছিল বুত্থান মহড়ার প্রদর্শনী। বুত্থান মহড়ার প্রদর্শনী

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি এখানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং এখানে এই বুত্থান মহড়ার প্রদর্শনী পরিদর্শনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যে আসার মূল উদ্দেশ্য সেটি তিনি পূর্ণ করলেন। আপনাদের যেমনটা বলছিলাম যে 46তম জাতীয় সমাবেশ 2026 সেটি হচ্ছে আনসার ভিডিবি ও যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশের সর্ববৃহৎ বাহিনী আমরা বলে আমরা জানি সেটি হচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সেই বাহিনীর সদস্যদের আজকে দিনটি ভীষণ আনন্দের, কারণ 46তম জাতীয় সমাবেশ আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে কিন্তু যারা তার উদ্দেশ্যে বুত্থান মহড়ার প্রদর্শনীতে যে সদস্যরা বিভিন্ন ধরনের কসরত প্রদর্শন করছিলেন তাকে অনার করে সম্মান জানিয়ে তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে করমর্দন বা তাদের সাথে কথা বলতে তাদের সাথে মত বিনিময় করতে ছুটে চলে গেছেন সেই প্যারেড গ্রাউন্ডে যেখান থেকে তারা তার উদ্দেশ্যে আজকের এই প্রদর্শনী উপস্থাপন করলেন। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ আনসার ভিডিপি এবং প্রতিরক্ষা বাহিনীর যে মূল কর্ম প্রেরণা বা কর্মপ্রবাহ সেটি আপনাদের একটু বলতে চাই। বাংলাদেশ আনসার ভিডিপি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত, গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বিমানবন্দর, সমুদ্র বন্দর, পাওয়ার প্ল্যান্ট এবং সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তায় কিন্তু নিযুক্ত থাকেন তারা। নির্বাচনী দায়িত্ব থেকে শুরু করে দেশের জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই বাহিনীর লাখো সদস্য নিয়োজিত হন, যা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম ভিত্তি। বন্যা, ঘূর্ণিঝড় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনে আনসার ও ভিডিপির সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানে শফিপুর একাডেমি সহ দেশের বিভিন্ন অঞ্চলের টেকনিক্যাল সেন্টারে গ্রামীণ যুব নারীদের সেলাই, কম্পিউটার, ড্রাইভিং সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয় এই আনসার ভিডিপি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে। শ্রোতাবন্ধু, 1948 সালের 12 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে এই আনসার বাহিনী হিসেবে এটি প্রথম আত্মপ্রকাশ ঘটে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে সহায়তার জন্য সাধারণ মানুষকে নিয়ে এই বাহিনীর গঠন করা হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর প্রায় 40,303 রাইফেল দিয়ে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধে এই বাহিনীর 9 জন কর্মকর্তা ও 665 জন আনসার সদস্য সহ মোট 674 জন শহীদ হন। শ্রোতা বন্ধুরা, যে স্মৃতিসৌধটিতে কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করছিলেন সেই স্মৃতিসৌধটি কিন্তু এখানে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই যারা মহান মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে প্রাণ হারিয়েছেন, প্রাণ দিয়েছেন সেই আনসার ভিডিপির সদস্য এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যেই সম্মান জানিয়ে তৈরি। 1976 সালে গ্রামীণ সমাজ সংস্কার ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত গ্রাম প্রতিরক্ষার দল পরবর্তীতে দুই বাহিনীকে একত্রিত করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। এই বাহিনীর লক্ষ্য এবং উদ্দেশ্য শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা, এটিই তাদের মূল মন্ত্র। দীক্ষিত এই মন্ত্রেই তারা দীক্ষিত হয়। প্রধানত দুটি লক্ষ্য নিয়ে তারা কাজ করে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি রক্ষা। দেশের যে কোনো জরুরি পরিস্থিতিতে যেমন নির্বাচন, পূজা পার্বণ, ঈদ ও রাষ্ট্রীয় বড় উৎসব, পুলিশ ও অন্যান্য বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় সরাসরি সহায়তা করে আসছে এই বাহিনী এবং আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেশের বিশাল মানব সম্পদকে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে, দারিদ্র বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পেছনে কিন্তু অবদান রাখছে এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো কিন্তু এগিয়ে গেছেন সেই এখানে যে বাহিনীটি রয়েছে বুত্থান সহায়তা প্রদর্শনী বাহিনীর স্লোগানটা আমরা শুনছিলাম, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সেখানে কিন্তু দাঁড়িয়ে আছেন 3 জন আনসার ভিডিপি সদস্য একটি বেদির উপরে পতাকা উত্তোলন করে। আনসারের যে পতাকাটি রয়েছে সবুজের উপরে লাল সূর্য এবং তার পাশে আমাদের জাতীয় পতাকা এবং তার পাশে আনসার ভিডিপি যে পতাকা সেগুলো উত্তোলন করে সেখানে চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে তিনি তাঁদের সাথে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং তাঁর পক্ষ থেকে আনসার ভিডিপি ও এই যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য যারা নিরলসভাবে দেশের জন্য কাজ করছেন তাদের উদ্দেশ্যে তিনি তার সম্মান প্রদর্শন করছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, 46তম জাতীয় সমাবেশের এই মহেন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শফিপুর একাডেমিতে উপস্থিতি কেবল আনসার বাহিনীর সদস্যদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে না, বরং দেশের সার্বিক নিরাপত্তা সমৃদ্ধির যাত্রা এই বাহিনীর অংশীদারিত্বকেও আরও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানের কুশল বিনিময় করে তিনি ফিরে যাচ্ছেন, এবং ডান দিকে আরেকটি দল দাঁড়িয়ে আছে এখানের প্যারেড গ্রাউন্ডে। সেই প্যারেড গ্রাউন্ডের যে সদস্যরা দাঁড়িয়ে আছেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করার জন্য এগিয়ে যাচ্ছেন। যেটা আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি, বর্তমান সরকার এই সরকার গঠন করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান যখন যে অনুষ্ঠানে যাচ্ছেন সেখানেই কিন্তু মিশে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের সদস্যদের সাথে। যেখানে যখন যাচ্ছেন সেখানেই তিনি প্রতিটি যাকে যে ব্যক্তিকে তিনি সামনে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানের, তার কাছ থেকে তিনি সরাসরি প্রশ্ন করছেন, কিংবা উঁচু কিংবা নিচু কোনো সদস্যকে তিনি ভেদাভেদ করছেন না, তার অবস্থান জানতে যাচ্ছেন, তার কর্মপ্রেরণার উৎস কি তা জানতে চাচ্ছেন। এখনও ঠিক তাই দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেই প্রতিটি সদস্যের কাছে, এখানে বিভিন্ন গ্রুপ, আপনাদের যদি আমি একটু বলি যে বুত্থান মহড়ে প্রদর্শনী এখানে করা হয়, সেখানে প্রথমে শারীরিক কসরত দেখানো হয় এবং একটি দল শারীরিক কসরত দেখায়, দ্বিতীয় দলটি কিন্তু পারস্পরিক যুদ্ধ যেভাবে তারা করে সেই যুদ্ধের যে কলাকৌশল সেগুলো উপস্থাপন করে, আরেকটি দলের সাথে থাকে যে শারীরিক সেই যুদ্ধ কৌশলের সাথে আগুন সহ যে আগুনের যে মশাল সহ কিংবা আগুনের কুণ্ডলী সহ যে যুদ্ধ থাকে সেই ধরনের মহড়াও তারা প্রদর্শন করে, এবং আরেকটি দল যারা কিনা আগুনের যে রিং, আগুন জ্বলছে এবং একটি অনেকগুলো রিং, 10টি রিং এখানে উপস্থাপন করা হয়েছিল, যেগুলো চারদিকে আগুন জ্বলছিল তার মধ্য দিয়ে তারা তাদের প্রশিক্ষিত শরীরকে, দেহাবয়বকে সেখানে কৌশলীভাবে সেটার ভিতর দিয়ে নিয়ে গিয়ে তারা নিক্ষেপ করে তাদের সেই চমৎকার কলাকৌশল সমৃদ্ধ সেই প্রদর্শনীও কিন্তু তারা উপস্থাপন করেছে, এবং সর্বশেষে তারা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানের মধ্য দিয়ে তারা বাংলাদেশ সহ মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রতিটি মানুষের প্রতি তারা শ্রদ্ধা সম্মান জানিয়েছেন, এবং শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা, তারা তাদের এই বুত্থান মহড়া প্রদর্শনীর মধ্যে দিয়ে কিন্তু আজ এটি তাদের কলাকৌশলের মধ্যে তারা এভাবেই উপস্থাপন করেছেন। যে শ্রোতা বন্ধু যদি একটু বলি, এখানে প্রচণ্ড গরম কিন্তু আজ পড়েছে, প্রচণ্ড খরার প্রচণ্ড রোদের মধ্যে তারা সেই ভোর থেকে এখানে মহড়ায় সংশ্লিষ্ট, এবং শুধুমাত্র আমরা এখানে আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করতে এসেছি বলতে পারছি তা নয়, আমরা এসে তাদের এখানে প্রতিটি সদস্যের যে তাদের যে মহড়া দেখছিলাম, তাদের যে প্রস্তুতি দেখছিলাম, সেটি থেকে বুঝতে পারছিলাম প্রতিটি দিন তারা কিভাবে প্রস্তুত হয়, কিভাবে তারা তাদের শরীরকে এবং মনোযোগকে মনোনিবেশ করে রাখেন, যে তারা শুধুমাত্র আজকের এই প্যারেডটি নয়, এমনিভাবে সম্মান জানিয়ে তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য সেই নদী থেকে শুরু করে সীমান্ত পর্যায়ে প্রতিটি জায়গাতে, শুধুমাত্র গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রামের জন্য নয়, বাংলাদেশের প্রতি পাড়া মহল্লা এবং সীমান্ত প্রতিটি জায়গাতে তারা যেভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে, সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা আবারও দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে কৌশল বিনিময় শেষ করে তিনি তিন বাহিনীর প্রধানদের সাথে করে তিনি চলে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন তিনি তার জন্য যে নির্ধারিত গাড়িটি রয়েছে সেই গাড়িতে তিনি যাচ্ছেন, উঠছেন এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরাও বিদায় নিব আজকের এই অনুষ্ঠান থেকে। এতক্ষণ আপনাদের সাথে ধারা বর্ণনায় ছিলাম আমি ফাতিমা আফরোজ্জাহলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন আমিন ও মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় ছিলেন তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে হাসনাতুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক হিসেবে ছিলেন এবিএম মাহবুবুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই 46তম জাতীয় সমাবেশ আনসার ভিডিও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সমাবেশ সফল হোক এই আহ্বান এবং প্রত্যাশা জানিয়ে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খোদা হাফেজ।
1: এতক্ষণ শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত অনুষ্ঠানে।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আজ বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে গ্রামীণ জনপদের প্রহরায় নিয়োজিত অভিভাবক হিসেবে উল্লেখ করে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে আনসার ভিডিপির সদস্যরা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান বনানী বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সারা দেশে চলছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। মেলার এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে ই নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ রয়েছে। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ৩১ মে যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানী বেইজিংয়ে বৈঠক করছেন। তাদের মধ্যকার বৈঠকে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে দুই নেতা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ২-৩ দিনের মধ্যে চুক্তিতে সম্মত না হলে নতুন করে হামলা শুরু হতে পারে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটন আবারও যুদ্ধাবস্থায় ফিরে গেলে তেহরানও বসে থাকবে না। এদিকে মার্কিন কংগ্রেস ইরানের সঙ্গে যুদ্ধে কয়েক বিলিয়ন ডলারে বিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে গতকালের ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নেমেছে। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ৩ উইকেট। অন্যদিকে পাকিস্তানের দরকার ১২১ রান। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৭ উইকেটে ৩১৬। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী বিপুল ভট্টাচার্য, গীতিকার আবিদ আনোয়ার, সুরকার হাবিবুল আলম।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন বিপুল ভট্টাচার্য। বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারে লঘু সুর শুনবেন, বাজিয়েছেন ফরহাদ আজিজ।

0: এতক্ষণ গিটারে লঘু সুর শুনলেন, বাজিয়েছেন ফরহাদ আজিজ। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

এদেশ আপনারা আমার সকলের, এদেশকে গড়ে তুলবার দায়িত্ব আমাদের সকলের। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 20 মে বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার অ্যাপসে। অনুষ্ঠান যারা একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মনিকা দেবনাথ কথা। শিল্পী এখন সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গাইবেন। আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী মনিকা দেবনাথ কথার কাছে দুখানি নজরুল সঙ্গীত শোনার জন্য।

এবারে আমি আরেকটি নজরুল সঙ্গীত পরিবেশনের চেষ্টা করছি। এই গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় ইন্দুবালা দেবী। গানটির মূল রেকর্ড 1931 সালের। এই গানটি গজলঙ্গের ভীমপলশ্রী রাগের ওপর।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন শিল্পী মনিকা দেবনাথ কথা। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম পালার শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজে ও FM 102 মেগাহার্টজ থেকে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন: সুবর্ণা আরফিন, সুরাইয়া শালিকা, শামীম শবনম এবং জি এম তারিক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম, ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ রশিদুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমেদ, এস এম আল জুবাইর এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী সুলতানা শারমিন জাহান, গানটির গীতিকার ও সুরকার গাজী কাজী দেলোয়ার হোসেন।

0: সুলতানা শারমিন জাহানের কণ্ঠে আধুনিক গান শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের নিজস্ব অ্যাপে। অনুষ্ঠান যারা একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকতে পারেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ জাহিদুল কবির। শিল্পী এখন সরাসরি দুখানি পল্লীগীতি গেয়ে শোনাবেন। তো আর দেরি কেন, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানা পল্লীগীতি গেয়ে শোনালেন শিল্পী মোহাম্মদ জাহিদুল কবির।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানের কথা লিখেছেন ডাক্তার নাসরিন সুলতানা, সুর করেছেন মাকসুদ জামিন মিন্টু।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আজ বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারিক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দেন। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে গ্রামীণ জনপদের প্রহরায় নিয়োজিত অভিভাবক হিসেবে উল্লেখ করে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে আনসার ভিডিপির সদস্যরা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আর্থ সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করবে। প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ঈদ উল আজহার পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে বলেন, টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীদের ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাই হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে। সারাদেশে চলছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। মেলার এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে জনবাধ্যম অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ৩১ মে যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানীর বেইজিংয়ে বৈঠক করছেন। তাদের মধ্যকার বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে দুই নেতা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে গতকালের ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৭ উইকেটে ৩৫৩ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৭ উইকেটে ৩৫৩ রান। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিএনসিসি আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ।
2: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। আজ 20 মে 2026 খ্রিস্টাব্দ, 6ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক আয়োজিত মাসিক আয়োজন দৃপ্ত শপথে।
3: আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ সাকিব হোসেন ইয়াসিন,
2: এবং আমি ক্যাডেট লেন্স কর্পোরাল আদিলা চৌধুরী তাশফিয়া, সেনা শাখা কর্ণফুলি রেজিমেন্ট, চট্টগ্রাম। তৃষ্ণার্ত ধরাতলে আনিলে যে তুমি প্রখর রৌদ্রের তাপে দগ্ধ করি ধরণী, হে বৈশাখ হে জ্যৈষ্ঠ রুদ্র তুমি, আনিলে যে আগুনেরই শিখাখানি, তবু তোমা মাঝে দেখি নবপ্রাণী জাগরণ, জীর্ণ পুরাতন যাক মুছে যাক, প্রখর তাপিতে সব করি নির্বাসন।
3: শ্রোতা বন্ধুরা, বাংলার প্রকৃতি যেন এই জ্যৈষ্ঠ মাসের রূপ নেয় একই সাথে তেজস্বী স্নিগ্ধতায়। ঝলসানো রোদ যেমন আমাদের সহনশীলতার পরীক্ষা নেয়, তেমনি শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত বিএনসিসি ক্যাডেটবৃন্দ প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকে। জ্যৈষ্ঠের প্রতিটি দিন যেন এক একটি প্রশিক্ষণ, সহ্য শক্তি বাড়ানোর, মনোবল দৃঢ় করার। ঝড়ের পরে যেমন আসে শান্তি, তেমনি কঠিন সময়ের পরেই আসে সাফল্যের আলো। আর এই বিশ্বাস নিয়েই বিএনসিসি ক্যাডেটরা এগিয়ে চলে দেশের সেবা আর দায়িত্ব পালন।

0: এনসিসি ক্যাডেটদের দৃঢ় প্রত্যয়ে আমরা সূচনা করছি আজকের বিশেষ আয়োজন দৃপ্ত শপথ।
1: প্রথমেই দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান আমাদের হৃদয়ের গভীরে তাগা দেশপ্রেমকে জাগিয়ে তোলে। এই গানগুলোতে থাকে আমাদের ইতিহাস, সংগ্রাম আর ত্যাগের কথা, যা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ কত আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত। চলুন প্রথমেই ক্যাডেট ল্যান্স কর্পোরাল লালা সিং মার্মা এর কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনে আসি। গানের কথা, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি।

0: ধন্যবাদ ক্যাডেট ল্যান্স কর্পোরাল লালা সিং মারমা।
1: শ্রম, এই শব্দের মাঝে লুকিয়ে আছে মানুষের বেঁচে থাকার সংগ্রাম আর অদম্য সাহস। এই মে মাসের প্রথম দিনই আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা আর সম্মানের এক অনন্য প্রতীক। সেই ত্যাগ, সেই পরিশ্রম, সেই অদম্য জীবনের কথাই তুলে ধরা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতায়। এবার ক্যাডেট আতিকুর রহমানের কণ্ঠে শুনে আসি কুলি মজুর কবিতাটি।
2: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর কবিতাটি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দদিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। থুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, সকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের ওই গান, তাদেরই ব্যাধিত বক্ষে পা ফেলে আসেন নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে

0: দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরণীর তরণীর হাল রবে তাহাদের ওই বসে। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান।
1: অসংখ্য ধন্যবাদ ক্যাডেট আতিকুর রহমান।
2: লোকগান মাটির গন্ধে ভরা আমাদের শেকড়ের সুর, গ্রামের পথ, নদীর ঢেউ আর মানুষের সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। লোকগান যুগে যুগে বয়ে চলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ। চলুন এবার ক্যাডেট মেহের আফরোজ অন্তরায়ের কণ্ঠে শুনে আসি গ্রাম বাংলার ছন্দ আর শেকড়ের মিশ্রণের লোকগান। গানের কথা, আগুন লাগাইয়া দিল কোণে।

0: ধন্যবাদ ক্যাডেট মেহের আফরোজ অন্তরা তার সুন্দর পরিবেশনার জন্য। এবারের পরিবেশনে রয়েছে বিএনসিসির সাম্প্রতিক কার্যক্রমের উপর বিএনসিসির সংবাদ। পরিবেশন করবে ক্যাডেট ল্যান্স কর্পোরাল আদিলা চৌধুরী তাসফিয়া।
1: আসসালামু আলাইকুম, বিএনসিসির সংবাদ পড়ছি আমি ক্যাডেট ল্যান্স কর্পোরাল আদিলা চৌধুরী তাসফিয়া। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর মূল লক্ষ্য হচ্ছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামরিক, অসামরিক এবং আত্মমূলক বিষয়াবলীর উপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন ও নেতৃত্ব দানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা, বিএনসিসি ক্যাডেটদের মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগে দেশের জনগণের পাশে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা প্রদান এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বিএনসিসি কর্তৃক সংঘটিত বিভিন্ন কার্যক্রমের প্রধান শিরোনামগুলো পাঠ করছি। প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবা কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট, মহাপরিচালক বিএনসিসি কর্তৃক ক্যাডেট ও বিএনসিসি ও পিওদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ, নতুন বিএনসিসি প্লাটুন উদ্বোধন এবং শোক সংবাদ। প্রথমে প্রশিক্ষণ কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট। এপ্রিল মাসে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিসমূহে বিমান বাহিনীর বার্ষিক অনুশীলন আকাশ বিজয় 2026 অনুষ্ঠিত হয়। উক্ত অনুশীলনে বিএনসিসি সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 374 জন পুরুষ ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেন। কর্ণফুলীয় সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে গত এপ্রিল মাসে 3টি রেজিমেন্ট কালেকটিভ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং সমূহে বিএনসিসি সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 940 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। রমনা, কর্ণফুলীয় মহাস্থান রেজিমেন্টের বিএনসিসি ক্যাডেট গত এপ্রিল মাসে ফায়ারিং অনুশীলন করে। উক্ত ফায়ারিং অনুশীলনে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 705 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। গত এপ্রিল মাসে কর্ণফুলীয় মহাস্থান রেজিমেন্টের তত্ত্বাবধানে 4টি ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত অনুশীলনে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 213 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রামের তত্ত্বাবধানে গত এপ্রিল মাসে 2টি নার্সিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ সমূহে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 69 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এই কোর্সে নার্সিং ইনস্টিটিউট এবং সিভিল সার্জন কার্যালয়ের দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা হয়। গত এপ্রিল মাসে মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর তত্ত্বাবধানে 2টি ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ সমূহে সেনা শাখার সর্বমোট 201 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। ডেঙ্গু এবং ব্যক্তিগত ও সামাজিক পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতার জন্য ক্যাডেটদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর তত্ত্বাবধানে গত এপ্রিল মাসে 3টি মাদক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ সমূহে সেনা শাখার সর্বমোট 237 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে ক্যাডেটদের মাদক এবং মাদকের কুফল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। গত এপ্রিল মাসে ময়নামতি ও সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় যথাক্রমে সামাজিক ও নৈতিক অবক্ষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং স্বেচ্ছাসেবামূলক কাজ, সামাজিক দায়িত্ব ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক 2টি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারসমূহে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 207 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এরপর স্বেচ্ছাসেবা কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ 2026 উপলক্ষে গত 13 এপ্রিল হতে 22 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত ঢাকা মিরপুরস্থ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান শাখার 28 জন বিএনসিসি ক্যাডেট স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার মহাপরিচালক বিএনসিসি কর্তৃক ক্যাডেট ও বিএনসিসি ও পিওদের মাঝে মেডেল এবং সনদপত্র বিতরণ। গত এপ্রিল মাসে ময়নামতি কর্ণফুলীয় সুন্দরবন রেজিমেন্ট হতে কেন্দ্রীয় ক্যাম্পিং 25-26 নির্বাচনী দায়িত্ব পালন ও ক্যাডেটশিপ সম্পন্নকারী সর্বমোট 889 জন বিএনসিসি ক্যাডেট এবং বিএনসিসি ও পিওদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। মহাপরিচালক বিএনসিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনসিসি ক্যাডেট এবং বিএনসিসি ও পিওদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ করেন। এ পর্যায়ে নতুন বিএনসিসি প্লাটুন উদ্বোধন। গত এপ্রিল মাসে মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর তত্ত্বাবধানে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে একটি মহিলা প্লাটুন ও একটি ব্যান্ড প্লাটুন, রাজশাহী কলেজে একটি ব্যান্ড প্লাটুন এবং ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জে একটি সিনিয়র মিশ্র প্লাটুন উদ্বোধন করা হয়। সর্বশেষ শোক সংবাদ। গত 23 এপ্রিল 2026 তারিখে ক্যাডেট সৌমেন মণ্ডল ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সুন্দরবন রেজিমেন্টের 21 BNCC ব্যাটালিয়নের আওতাধীন খুলনা পাবলিক কলেজ খুলনার একজন মেধাবী ছাত্র ও সক্রিয় ক্যাডেট ছিলেন। আমরা শোকাবহ চিত্তে উক্ত ক্যাডেটের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে পরবর্তী বিএনসিসি সংবাদ শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
0: ধন্যবাদ ক্যাডেট ল্যান্স কর্পোরাল আদিলা চৌধুরী তাশফিয়া।
1: আপনারা শুনছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ। লালন গীতি হল বাংলা লোকসাহিত্যের এক গভীর ও দর্শন সমৃদ্ধ ধারা। এই গানে থাকে সত্য, আত্মজ্ঞান ও মানবতার বার্তা। এই পর্যায়ে লালন গীতি পরিবেশন করবে ক্যাডেট অন্তরা মহাজন জিতা। গানের কথা মিলন হবে কতদিনে।

0: অসংখ্য ধন্যবাদ ক্যাডেট অন্তরা মহাজনজিতা।
1: নজরুল গীতি হলো আমাদের সংস্কৃতি, বাঙালির গভীর আবেগ ও অনুভূতির পরিচায়ক। এই গানে কখনো প্রকাশ পেয়েছে অগ্নিঝরা চেতনা, আবার কখনো হৃদয়ের অশেষ অনুভূতি। চলুন এ পর্যায়ে ক্যাডেট নন্দিতা মল্লিকের কণ্ঠে শুনে আসি একটি নজরুল গীতি। গানের কথা আলগা করগো।

0: ধন্যবাদ ক্যাডেট নন্দিতা মল্লিককে তার পরিবেশনার জন্য।
1: ব্যান্ড গান তারুণ্যের হৃদস্পন্দন, সময়ের কণ্ঠস্বর। ব্যান্ড গান বর্তমান সময়ের আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ। এবার আমাদের পরিবেশনায় থাকছে ব্যান্ড গান। গান পরিবেশন করবে ক্যাডেট জোবাইদা খানম সামিয়া। গানের কথা, এই মুখরিত জীবনের চলার বাকি।

0: অসংখ্য ধন্যবাদ ক্যারেট জুবাইদা খানম সামিয়া।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই আয়োজনের প্রতিটি গান কবিতায় আমরা অনুভব করেছি সংস্কৃতি ও শেকড়ের টান। দৃপ্ত শপথ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রতিটি তরুণের জন্য একটি আহ্বান। এই আহ্বান জ্ঞান, শৃঙ্খলা ও সেবার পথে এগিয়ে যাওয়ার। এই আহ্বানের সাথেই চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে।
0: সর্বোপরি আমাদের প্রত্যেক অংশগ্রহণকারী ক্যাডেটদের পক্ষ হতে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ, বিজিবি এমএস, পিবিজি এমএস, এনডিসি, পিএসসি মহোদয়কে। আপনারা শুনছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হয় বাংলাদেশ বেতার ঢাকা ক কেন্দ্র হতে প্রতি মাসে তৃতীয় বুধবার বেলা 11:05।
1: আমাদের আজকের অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন মেজর এম এ রাকিব, এসি, ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার, কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম, এবং সার্বিক সহযোগিতায় ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান শুভ, অ্যাডমিন। শ্রোতা বন্ধুরা, সামনেই পবিত্র ঈদ উল আজহা। এই ঈদে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, ভ্রাতৃত্ব ও ভালোবাসায় ভরে উঠুক আমাদের চারপাশ। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও অফুরন্ত বরকত। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।
0: আজ এই পর্যন্ত। প্রকৃতির জীর্ণতা ধুয়ে দিয়ে নবজীবনের বার্তা নিয়ে আসুক সবার মাঝে, এই প্রত্যাশা রেখে আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ শুনলেন বিএনসিসি আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ।
3: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: প্রিয় বন্ধুরা, আপনাদের সবার জন্যই রইল প্রীতিমার শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানে। আশা করছি যে যেখান থেকে শুনছেন আমাদের আয়োজন, সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। হ্যাঁ, আপনাদের ভালো থাকার প্রত্যাশা কিন্তু আমাদের সব সময়ের। প্রকৃতির পালা বদলে চলছে এখন গ্রীষ্মকাল। এ সময়টায় গরম ঘাম ক্লান্তি মিলিয়ে জনজীবনে কেমন বিরক্তিকর একটা অবস্থা বিরাজ করছে। তাই আমাদের সবারই খানিকটা বেশি স্বাস্থ্য সচেতন থাকতে হবে এখন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি যিনি আছেন বা শিশুদের প্রতি একটু বেশি সতর্ক দৃষ্টি রাখতে হবে, সাথে নিজের প্রতিও যত্ন নিতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। আমাদের ভালো থাকতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, অবশ্যই দেশের জন্য। এ দেশ আমার আপনার আমাদের সবার, দেশের উন্নতি আপনার আমার উন্নতি। প্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি এখন অনুষ্ঠানের মূল আয়োজনে। হ্যাঁ, সুস্থতার কথা বলছিলাম, বন্ধাত্ব। একজন সুস্থ দম্পতি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া এক বছর একসাথে কাটানোর পরও যদি সন্তান নিতে সক্ষম না হয়, তখনই তাকে বন্ধাত্ব বলা হয়। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিক চিকিৎসা গ্রহণ করে এ বিষয়টা কাটিয়ে ওঠা সম্ভব এবং সন্তান গ্রহণ করাও সম্ভব। তো প্রিয় বন্ধুরা, এ বিষয়ের উপর চলুন এখন একটি আলোচনা শোনা যাক। বন্ধাত্ব কি, তার কারণ ও প্রতিকার। সাক্ষাৎকার গ্রহণী ডাক্তার ফাহিম আহমেদ রূপম।
1: শ্রোতাবৃন্দ, অনেক দম্পতি আছে, স্বামী স্ত্রী আছেন, যারা তাদের সাংসারিক জীবনে সন্তান চাচ্ছেন, কিন্তু বিভিন্ন কারণে তারা সেই কাঙ্ক্ষিত সন্তান পাচ্ছেন না। মেডিকেল পরিভাষায় যদি কোনো দম্পতি একসাথে থাকার পরেও যদি সন্তান ধারণে ব্যর্থ হন, তাহলে সেটাকে বন্ধাত্ব বা সাবফার্টিলিটি বলে। আমরা বন্ধাত্ব কি, তার কারণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। উপস্থিত আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার ইসরাত জাহান। বন্ধাত্ব বা সাবফার্টিলিটি এটা কারো জন্যই কাঙ্ক্ষিত না, কিন্তু এরপরে এই সময় আমাদের জানা দরকার যে কারা বন্ধাত্বে ভুগছেন, কারণগুলা কি, কাকে কখন আমরা একজন দম্পতিকে বন্ধাত্ব হিসেবে বলতে পারি।
2: যখন কোনো দম্পতি এক বছর নিয়মিত সহবাস করেন, অর্থাৎ সপ্তাহে দুদিন বা তিন দিন সহবাস করেন এবং কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে থাকেন না, এভাবে যদি তারা এক বছর থাকার পরে প্রেগনেন্ট হতে না পারেন, তাহলে তাকে আমরা বন্ধাত্ব বলে থাকি। বন্ধাত্ব আসলে বন্ধাত্বের কারণগুলির মধ্যে যেটি রয়েছে, যে দুজন যেহেতু এখানে মানুষ, মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ব এবং ফিমেল ইনফার্টিলিটি অর্থাৎ মহিলাজনিত কারণে বন্ধাত্ব আর কি, মহিলাদের যে কারণগুলি থাকে। তো এই বন্ধাত্ব দু রকমের হয়ে থাকে। একটি হচ্ছে সে এক বছর বা তার থেকে বেশি সময় ধরে চেষ্টা করছে এবং কোনোদিনও সে প্রেগনেন্ট হয়নি, তাকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলি। আর যখন তার একটি বাচ্চা রয়েছে, হয়তো জীবিত সন্তান অথবা বাচ্চা হয়েছিল, অ্যাবর্শন হয়ে গেছে অথবা এক্টোপিক প্রেগনেন্সি হয়েছে, সেই সব কারণের পরে তারপরে আর কনসিভ করছে না, তখন তাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলি। আগে যেটা ছিল সমাজে, একটা মিথ আছে যে মহিলাদেরকে দোষী করা হয় সব বন্ধাত্বের কারণগুলোর মধ্যে। তো বিজ্ঞানের ভাষায় অথবা মানে যেটা রিসার্চ করে বেরিয়ে এসেছে, যে পুরুষদের শতকরা 40% মহিলাদের, আর শতকরা 10% হচ্ছে উভয়ের কারণে হয়ে থাকে এবং শতকরা 10% হচ্ছে আননোন, আমরা কারণ জানি না, সবারই সবকিছু ঠিক আছে অথচ প্রেগনেন্সি আসছে না। কারণ জানলে হয় কি, যে আমরা সেটার জন্য চিকিৎসাটা করতে পারি, যে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতে পারি।
1: তার মানে হচ্ছে আমরা আপনার কাছ থেকে জানলাম যে বন্ধাত্ব শুধুমাত্র মহিলাদের কারণে হয় না, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, পুরুষদের কারণে কিন্তু বন্ধাত্ব হতে পারে, যেটাকে আপনি মেল ইনফার্টিলিটি বললেন। কারণটা কি পুরুষদের, এটা যদি জানান।
2: পুরুষদের ইনফার্টিলিটি আমরা সাধারণত বন্ধাত্ব চিকিৎসায় দুজনকে আমাদের সাথে সামনে আসতে বলি। ইদানিং কিন্তু সচেতনতা অনেক বেড়েছে, এই জন্য কিন্তু মানুষজন ডাক্তারের কাছে চলে আসছে আর্লি, এবং আমি বলবো যে আর্লি আসাই ভালো, তাহলে চিকিৎসাটা পুরোপুরি করা যায়, যদি মানে শেষ পর্যন্ত করা যায়। আসলে যদি কম বয়সে থাকতে আসে বা কম দিনে আসে, তাতে পুরুষ বন্ধাত্বের যখন আমরা প্রথমেই আসে তখন কিছু বেসিক টেস্ট করি, তার মধ্যে পুরুষদের যেটা করি সিমেন অ্যানালাইসিস, তো সেইখানেই আমরা পুরুষ বন্ধাত্বটা এক্সক্লুড করতে পারি। যেমন সিমেনালাইসিস যদি নর্মাল থাকে তো সুতরাং ভালো কথা, অনেক সময় এটা হয় যে অ্যাজোস্পার্মিয়া হয়, অর্থাৎ স্পার্ম বা বীর্য থাকে না, একদমই থাকে না নীল, কখনো কখনো থাকে কিন্তু কম থাকে, সেটা অলিগোস্পার্মিয়া। আমরা কাউন্টটা দেখি, তারপরে দেখি যে কাউন্ট দেখার পরে পিএইচ আছে, তারপরে আমরা অ্যাক্টিভিটি, হ্যাঁ, দেখি যে ওরা অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ হয়তো 65% বেশি অ্যাক্টিভ থাকলে সেটাকে আমরা ঠিক বলি, অনেক সময় দেখা যায় 5% অ্যাক্টিভ না। তারপরে হচ্ছে যে মোটিলিটি থাকে স্পার্মের, তারপর হচ্ছে স্ট্রাকচারালি, অর্থাৎ তার স্পার্মের একটা মাথা থাকে, বডি থাকে, টেইল থাকে, তো সে স্ট্রাকচার যখন অ্যাবনর্মাল থাকে তখনও প্রেগনেন্সি হতে চায় না, প্রেগনেন্সি আসতে চায় না, এই কারণগুলাই হচ্ছে পুরুষ বন্ধাত্বের। এবং এইগুলি হয় সাধারণত অনেক সময় ইনফেকশন থেকে হয়, যেমন ছোটবেলায় যদি কারো মাম্স হয় সেই মাম্স অর্কাইটিস থেকে হতে পারে, অথবা হার্নিয়া হাইড্রোসিল অপারেশন হলে হতে পারে, অথবা এমনিতে ইনফেকশন বিভিন্ন রকম ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জড়িত ইনফেকশন থেকে হতে পারে, আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে হতে পারে, এই ধরনের কাজ থেকে পুরুষ বন্ধাত্ব হতে পারে।
1: অনেক সময় ধূমপান, অ্যালকোহল একটা হয়তো,
2: হ্যাঁ, স্মোকিং বা অ্যালকোহল, এগুলো স্পার্মের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। অনেক সময় বাদাম খেতে বলি, প্রোটিন খেতে বলি, ফ্রুটস খেতে বলি, ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলি। এছাড়া হরমোনগত কারণও কিছু থাকে কখনো কখনো, জন্মগত ভাবেই তৈরি হয় না, তখন দেখা যায় যে আসলে তৈরি হচ্ছে না, তখন যে কাউন্টে কম পাওয়া আছে তা না, তার তৈরি হয় না, এটা জন্মগত ভাবে হয়ে থাকে। আর মহিলাদের কারণের মধ্যে যেটি হয় যে আমরা যে বলছি তিনটি অর্গান যুক্ত থাকে, এর মধ্যে জরায়ু থাকে, ফেলোপিয়ান টিউব এবং ওভারি, দুটো ওভারি। তো জরায়ুতে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেপটাম থাকতে পারে, টিউমার থাকে, অনেক সময় পুরাটা জুড়েই একটা ভাগ থাকে, এরকম হতে পারে, অ্যাবনর্মাল ক্যাভিটি হতে পারে, টিউব ব্লক থাকে, ফেলোপিয়ান টিউব অনেক সময় ব্লক থাকে, তখন প্রেগনেন্সি আসে না। একটা হচ্ছে ওভারিতে ডিমের রিজার্ভ কম থাকে, মহিলাদের সাধারণত একটা সংখ্যক ডিম নিয়ে জন্মায় শিশুটি যখন জন্মায়, এবং তারপরে কমতেই থাকে, আর কিন্তু তৈরি করা যায় না, যা থাকে তার যথেষ্ট পরিমাণে থাকে কিন্তু সেটিও কমতে থাকে। তো যার জন্য অনেকের হয় কি আগে আগে কমে যায় ওভারিয়ান রিজার্ভটা, আছে সব ঠিক আছে কিন্তু ডিম ফুটতে চায় না, এটি হতে পারে। অনেক সময় পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, খুবই পরিচিত এটা, যে এখন ইদানিং খুব শোনা যাচ্ছে, এবং আসলেই এখন আমাদের সচেতনতা বেড়েছে, আমাদের জনগণ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, রেডিও, টেলিভিশন, তারপরে অনলাইন, আবার লাইভ প্রোগ্রাম বিভিন্ন রকম হয়, তো এই জন্য তারা জানতে পারছে যে আসলে এগুলি একটি সমস্যা। এবং এই সমস্যাগুলি বেশিরভাগ কি থাকে, খুব ছোট সমস্যা, সেগুলি দূরীভূত করলে চিকিৎসার মাধ্যমে প্রেগনেন্সি হওয়া সম্ভব, এটি একটি আশার কথা। 60-70% কিন্তু স্বাভাবিক চিকিৎসাতেই ভালো হয়ে যায়। তারপরে স্টেপ বাই স্টেপ কিছু থাকে, সেগুলি হয়তো মানে সময় লাগে বা একটু মাঝারি চিকিৎসা লাগে, এবং শেষ পর্যন্ত IVF, যেটা টেস্ট টিউব বেবি বলছি আমরা, যে ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা কিনা শরীরের বাইরে ওভাম নিয়ে এবং স্পার্ম নিয়ে এমব্রায়ো তৈরি করে সেটি জরায়ুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে খুবই কম, 5-10% এর IVF লাগতে পারে, আদারওয়াইজ কিন্তু চিকিৎসাতেই ভালো হয়ে যায়।
1: অর্থাৎ একটা আশার খবর জানালেন যে বন্ধাত্ব কারো যদি হয়েই থাকে তাহলে কিন্তু 70% দম্পতি সাধারণ স্বাভাবিক চিকিৎসা, অবশ্যই এটা চিকিৎসকের কাছে নিয়মিত ফলো আপে থাকতে হবে, প্রয়োজনীয় ওষুধ খেতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে সন্তান লাভ করা সম্ভব। এবং 10% রোগীর ক্ষেত্রে আমরা বন্ধাত্ব মানেই বুঝি একটা টেস্ট টিউব বেবি, যেটি আপনি IVF এর কথা বললেন, মাত্র 10% রোগীর ক্ষেত্রে এটা লাগতে পারে। একটি জিনিস জানতে চাইবো যে আপনি তো পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষাটাই প্রধান পরীক্ষা হিসাবে বললেন, মহিলাদের ক্ষেত্রে সাধারণত কি কি পরীক্ষা করেন এবং কি কি প্রসিজিওর বা অপারেশনে যান?
2: মহিলাদের যেটা আমরা বলছিলাম যে আমরা অর্গানগুলি কি কি কাজ করে, তার মধ্যে ইউটেরাস দেখার জন্য আমরা একটা প্রথমে লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম করি, অথবা TVS আল্ট্রাসোনোগ্রাম করি, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি। তারপরে ওভারিয়ান রিজার্ভ দেখার জন্য সেরাম AMH, রক্তের একটা AMH পরীক্ষা করি, এবং টিউব টেস্ট করি, সে তাতে হচ্ছে স্যালাইন সোনোগ্রাফি অথবা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করে আমরা টিউব দুটো ঠিক আছে কিনা দেখে নেই। সাধারণত টিউবে এমব্রায়োটা তৈরি হয়, ডিম ফুটে প্রতি মাসে, মাসিকের সময় একটি করে ডিম ফুটে, এবং সেই ডিম যখন ফুটে তখন সহবাসের মাধ্যমে স্পার্ম যায়, টিউবের 2/3 এবং 1/3 জাংশনে ফার্টিলাইজেশন হয়, এবং সেই এমব্রায়োটা ঘুরে ঘুরে ইউটেরাসের মধ্যে আসে এবং বড় হয়। এটি হচ্ছে নর্মাল প্রসিডিওর, এটির কোনো একটির ব্যত্যয় ঘটলে সেটি তখন বাইরে ডিম ফোটানো হয় এবং পরে আবার জরায়ুর মধ্যে দিয়ে দেওয়া হয়। যদি জরায়ুর এনভায়রনমেন্ট, জরায়ুর পরিবেশ ঠিক থাকে তাহলে এটি সম্ভব যে করে দেওয়া যাবে।
1: আচ্ছা, তার মানে একটা প্রসিডিউর লাগে, এবং এই চিকিৎসাগুলো কিন্তু এখন বাংলাদেশেই হচ্ছে এবং অনেক সেন্টার এবং আপনাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারাও করছেন। এখন নিশ্চয়ই জানতে চাইবো যে কোন দম্পতি, কোন স্বামী স্ত্রী যেমন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হন, এই কারণে তার প্ল্যানিংটা কিরকম করতে হবে বা কিভাবে এই সমস্যাটাকে প্রতিরোধ বা প্রতিহত করতে পারবে?
2: এই সমস্যাকে প্রতিরোধ করতে হলে প্রথমেই আসলে ইনফেকশন আমাদের একটা বড় কারণ, স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন একটি বড় কারণ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। চলতে হবে, তাহলেই ইনফেকশন থেকে পুরুষ এবং স্ত্রী দুজনেই মুক্ত থাকতে পারবেন। তারপরে যখন তারা মেলামেশা করবেন, স্বাভাবিক সম্পর্ক তৈরি করবেন এবং এক বছর বা দেড় বছর হলে পরে ওনারা যেন চিকিৎসকের কাছে যান এবং তাদের কারণগুলি বুঝতে পারেন। ও আরেকটি কথা বলে নেই যে আগে যেটা মনে করা হতো অ্যাজোস্পার্মিয়াতে কোনো চিকিৎসা নাই, এখন কিন্তু অ্যাজোস্পার্মিয়াতে আমাদের অনেক পেশেন্টের প্রেগন্যান্সি আসছে যখন শুক্রাণু থাকে না, শুক্র থাকে না, তখন আমরা যদি বায়োপসি করি, টেস্টিকুলার বায়োপসি, অনেক সময় বায়োপসিতে পাওয়া যায় এবং সেই দুই তিনটা স্পার্ম পেলেই কিন্তু সেই স্পার্ম দিয়ে পরের মাসে আমরা এটাকে টেস্ট টিউব বেবি করে আমরা কনসিভ করাতে পারছি এবং সেই বেবি পাচ্ছি। আগে বলা হতো যে এটা করা হয় না, কিন্তু এখন কিন্তু করা হচ্ছে, যে পাওয়া যাচ্ছে। এবং আমাদের দেশে যে কটি সেন্টার রয়েছে খুব ভালো কাজ হয় এবং বিশ্বের অন্যান্য দেশের মতোই মেশিন পাতি আছে, ডাক্তারদের স্কিল আছে, আমাদের দেশে খুবই সম্ভব
1: এবং অনেক ল্যাবরেটরি আধুনিক মানের তৈরি হয়েছে যেখানে কিনা আপনি এই ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব। ডাক্তার ইসরাত জাহান, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে বন্ধ্যাত্মর চিকিৎসা 70% চিকিৎসাই খুব সহজে করা সম্ভব, তবে একটু সময় লাগতে পারে। আমাদের দম্পতিদের উচিত হবে হচ্ছে গিয়ে যে একটু একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকেই চিকিৎসাটা সম্পন্ন করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য।
0: গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন বলে আমাদের বিশ্বাস। গানপ্রেমী বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন জনসংখ্যার একটি গান আলাউল হকের কণ্ঠে, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার দীপক কুমার দে।

0: স্বাস্থ্যই সকল সুখের মূল কথা, একথা আমরা সবাই জানি। তাই তো শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের অবশ্যই নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্যের পুষ্টিমান যাতে বজায় থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খোলা পচা বাসি খাবার এড়িয়ে চলতে হবে। তো বন্ধুরা, চলুন স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য নিরাপত্তার গুরুত্ব এ বিষয়ের উপর আরো বিস্তারিত শুনি এখন পারভেজ বাবুলের কাছে।
1: খাদ্য কি? খাদ্য হলো যে কোনো পদার্থ যা একটি জীবকে পুষ্টির সহায়তা এবং শক্তি প্রদানের জন্য ব্যবহার করা হয়। খাদ্য প্রধানত জল, লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। খাদ্য আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সব ধরনের খাদ্যই এই বিকাশে সমানভাবে সহায়ক নয়। নিরাপদ খাদ্য ও সুষম খাদ্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য সবচেয়ে সহায়ক। নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়? নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যকে বোঝায়। সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যে পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও পরিবেশন করা হয় তাকে নিরাপদ খাদ্য ব্যবস্থা বলে। খাদ্য আমাদের একটি মৌলিক চাহিদা, কারণ খাদ্য ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। ইংরেজিতে বলা হয়, সেফ ফুড ইজ দ্য ফাউন্ডেশন অব জেনুইন হ্যাপিনেস, ইট ওয়েল লিভ ওয়েল। অর্থাৎ ভালো খাও, ভালো বোধ করো। প্রাচীন যুগে মানুষ যখন পশু পাখি শিকারের মাধ্যমে তাদের খাদ্যের ব্যবস্থা করত, তখন জীবন অনেক কঠিন থাকলেও খাদ্যের নিশ্চয়তা ছিল। কিন্তু বর্তমানে শস্য উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন রাসায়নিকের ব্যবহার বেড়ে গিয়েছে, এতে শস্য উৎপাদন বৃদ্ধি পেলেও নিরাপদ খাদ্য নিশ্চিত হচ্ছে না। নিরাপদ খাদ্যের গুরুত্ব। নিরাপদ খাদ্য ও পুষ্টি সুস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা সুষম খাদ্য খাওয়ার মাধ্যমে আমাদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে পারি। সুস্থ জীবনযাপন করার জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য ব্যবস্থা। নিরাপদ খাদ্য বলতে পুষ্টিকর খাদ্যকে বোঝায়। অনিরাপদ খাদ্য ব্যবস্থা একাধারে

টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামে। প্রথমে সেলাই শেখে, তারপর কম্পিউটার। রেশমা বুঝতে পারে তার গন্তব্য এখানেই শেষ নয়। সেই মেয়েটা যে একদিন অন্যের বাসায় বাসন মাজত, এখন সে একজন ফ্রিল্যান্সার। অনলাইনে ডিজাইন করে, কাজ করে বিদেশি ক্লায়েন্টদের সাথে। মাসে আয় করে 30-40 হাজার টাকা। মা বাবা এখন আর কাজ করতে পারে না, রেশমাই এখন সংসারের ভরসা। আর হ্যাঁ, রেশমা নিজের খরচে আবার পড়াশোনা শুরু করেছে, অনার্স করেছে ইংরেজিতে। নিজের গ্রামে একটা কোচিং সেন্টার খুলেছে, যেখানে গরিব ছেলেমেয়েরা ফ্রিতে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। রেশমার কথা ছিল, আমি জানি অভাব কি জিনিস, আমি চাই না আর কোনো মেয়ে শুধু অভাবের কারণে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হোক। রেশমার মতো মেয়েরা সমাজের আড়ালে জন্ম নেয়, অভাবের চাপে হারিয়ে যায়, তবু তাদের ভেতর লুকিয়ে থাকে এক অনন্য শক্তি। যদি তারা একটু সুযোগ পায়, একটু সমর্থন পায়,

0: তাছাড়া মায়ের শরীরও সন্তান ধারণের জন্য যথেষ্ট সুস্থ হইয়া উঠতে পারে না। বুঝেন তাইলে, মা সুস্থ না হইলে সন্তান সুস্থ হয় কেমনে? তাছাড়া কোলের বাচ্চাটাও তো মায়ের দুধের হক থেকে বঞ্চিত হয়। সুতরাং মা আর বাচ্চার স্বার্থে সুন্দর সুখের আর আনন্দময় জীবনযাপন করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হয়। 20 বছর বয়সের আগে আর 35 বছর বয়সের পরে বাচ্চা নেওয়াটা মা আর শিশু উভয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
1: ডাক্তার সাহেব, বুঝলাম, তাই এখন কি কর?
0: আরে শুনেন, সঠিক সময়ে বাচ্চা লওয়ার পরিকল্পনা করতে হবে, মা আর শিশুর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, জন্ম নিরোধক পদ্ধতি নিয়া নিজের ইচ্ছায় পরিবারকে ছোট রাখতে হবে। 2 সন্তানের বেশি না, তবে 1 সন্তান হইলেও মন্দ না।
2: আজ এ পর্যন্তই। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিই আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ উপস্থাপনায় ছিলাম ফারহানা জাহান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শামছিয়া শাম্মী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আগামী দিনে প্রযুক্তি নির্ভর একটি মানবিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে এই বাহিনীর 46তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূল পর্যায়ে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে নগর জীবনের নিরাপত্তা নিশ্চিত ও অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার সদস্যরা বলিষ্ঠ ভূমিকা রাখছে। তারেক রহমান বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার বাহিনীর কাঠামো শক্তিশালী করতে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে আনসার বাহিনী জননিরাপত্তা বিধানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করে। এর আগে প্রধানমন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি এরপর প্যারেড গ্রাউন্ড মঞ্চে আকর্ষণীয় বুদ্ধান মহড়া পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট

0: কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, ঈদ উল আজহার পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে বলেন, টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিন সহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে। সারা দেশে চলছে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলার এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মে'র যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানীর বেইজিংয়ে বৈঠক করছেন। তাদের মধ্যেকার বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে দুই নেতা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 358। এ নিয়ে পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 20 মে বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ

বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময়ে ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং এবং বিভিন্ন ধরনের পায়ের স্পর্শ থেকে বিরত থাকুন।
1: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা একটা 1:47 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা একটা 1:47 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। बांग्लादेश बेतार ढाका। अनुष्ठान प्रचार होच्छे ढाका क मध्यम तरंग 693 किलोहर्ट्ज, एफएम 106 मेगाहर्ट्ज एवं एफएम 102 मेगाहर्ट्ज।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমে শোনাব আধুনিক গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার ডক্টর আরিফ, সুরকার নকিব খান।
2: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্টজ থেকে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্ব-স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
3: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গাজীপুরের টঙ্গীর 27 এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধীর সমাবেশ বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, দেশে প্রাকৃতিক মানুষ সৃষ্ট এবং আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবেলা এবং প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু হচ্ছে আজ। দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকির আশে লোকের দুঃখ জনবল তৈরি এবং বিভিন্ন স্থানের দুর্যোগ নিয়ে গবেষণা এবং দুর্যোগ মোকাবেলা এবং প্রয়োজনীয় কার্যকর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। আজ কিছুক্ষণের মধ্যেই এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হবেন। ভবিষ্যতে এই প্রশিক্ষণ কেন্দ্রকে দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 8.20 একর জমির উপর এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্রের প্রশিক্ষণের পাশাপাশি দুর্যোগ প্রতিরোধ এবং মোকাবেলায় বিভিন্ন মুখে আন্তর্জাতিক মানের গবেষণার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে বিভিন্ন রকম দুর্যোগে মানুষের প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি মোকাবেলা করায় কার্যকর পন্থা অবলম্বন করা সম্ভব হয়। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বের শীর্ষ 9টি দুর্যোগ কবলিত দেশের মধ্যে অন্যতম। প্রাথমিক পর্যায়ে নির্মাণ কাজের জন্য সরকার 47 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং এটি নির্মাণের ফলে যেটি হবে সেটি হচ্ছে ভূমিকম্প, বজ্রপাত, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এবং আবহজনিত দুর্যোগ প্রতিরোধ মোকাবেলায় এ প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টির পাশাপাশি দুর্যোগ সম্পর্কিত আন্তর্জাতিক মানের গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পৃথিবীতে দুর্যোগ মোকাবেলায় জাপানের যে বিস্তীর্ণ এবং যুগোপযোগী অভিজ্ঞতা রয়েছে, এই জাপান সহ বিশ্বের বিভিন্ন দুর্যোগ কবলিত দেশগুলোর অভিজ্ঞতা এখানে কার্যকরভাবে গ্রহণ করা হবে এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করা হবে। এখানে নিয়মিতভাবে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন ব্যবস্থা থাকবে এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্য এবং স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে এই ইনস্টিটিউটে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের নিজস্ব মালিকানাধীন এই 20 একর জায়গার উপর নির্মিতব্য এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নতুন করে কোনো জমি অধিগ্রহণ করা হয়নি এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় যে দুর্যোগ প্রবণ দেশের মধ্যে, যেটা আগেই বলেছি, ঝড় বন্যা জলোচ্ছ্বাস ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং এদেশের মানুষের নিত্যসঙ্গী হল। এছাড়া সাম্প্রতিককালে বজ্রপাতের কারণে দেশে দিন দিন প্রাণহানির সংখ্যা বাড়ছে, পাশাপাশি ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দেশে। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন এলাকায় বেশ কটি মৃদু ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এছাড়া অগ্নিকাণ্ড, ভবন ধস, ভূমিধসের মতো অপ্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে। এবং এই সামগ্রিক দুর্যোগ মোকাবেলায় একটি কার্যকরী, টেকসই এবং আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থাপনা গড়ে তুলবার লক্ষ্যেই কিন্তু আজকে এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কিছুক্ষণের মধ্যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই, আজকে 1978 সালের 18 ডিসেম্বর তৎকালীন শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান প্রশাসনের যে বিকেন্দ্রকরণের অংশ নিয়েছিলেন, সেই ফলে কিন্তু গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন এবং তিনি নিজে উপস্থিত থেকে সে ঐতিহাসিক মহকুমা ভবনের উদ্বোধন করেছিলেন। সেই কারণে শহীদ জিয়ার প্রতি এই অঞ্চলের মানুষের অন্যরকম এক ভালোবাসা বরাবরই প্রতিফলিত হয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ও ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, এবং এখানে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে প্রথমেই যে অভ্যর্থনা ফটকটি রয়েছে সেখানে প্রবেশ করে ভিত্তিপ্রস্তর স্থাপন অর্থাৎ ফলক উন্মোচন করবেন এবং দোয়া করবেন এবং দোয়ায় অংশ নেওয়ার পরপরে তিনি কিছুটা পথ হেঁটে এসে এখানে একটি পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, সেখানে একটি বৃক্ষরোপণ করবেন এবং একই সঙ্গে মৎস্যপনা অবমুক্ত করবেন। এবং এর পরপরই কিন্তু যেই সুধীর সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু প্রচণ্ড গরম বা তাপপ্রবাহ বয়ে যাওয়ার ফলেও কিন্তু হাজারো মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এক নজরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখবার জন্যে এবং তার কথা শুনবার জন্যে। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের কার্যক্রম অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই আমরা অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারে। কিছুক্ষণ আগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, ফলক উন্মোচন করলেন ভিত্তিপ্রস্তর স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা অনুষ্ঠানটিতে দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, ফলক উন্মোচন করলেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, এবারে এখানে দোয়া পরিচালনা করা হবে।

0: ইনস্টিটিউট বাস্তবায়নের ফলে তার সফল ব্যবস্থাপনা উপভোগ করে আমরা সকলে যেন দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি, সেই ব্যবস্থা ও যোগ্যতা আমাদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা আজকের সকল দেশ প্রেমী উপস্থিতিদেরকে দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্য কবুল করুন এবং দেশের উন্নতির জন্য সকল মতভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলা এক এক হয়ে চলার সকলকে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ও বারবার সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং উনার ছোট ছেলে জনাব আরাফাত রহমান কুকুবাই সহ আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ আলা মাকাম আপনি দান করুন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিকুল রহমান সাহেবকে আল্লাহ তাআলা স্বাস্থ্যগত সুস্থতা সাথেই সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশের খেদমত করার তৌফিক আপনি দান করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মোনাজাত পরিচালনা করা হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বা নির্মিতব্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন করলেন। এবং আমরা যেমনটি আপনাদের জানিয়ে রাখছিলাম যে তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে, এখানে একটি জলাশয় রয়েছে এই কম্পাউন্ডে এলাকায়, সে জলাশয়ে তিনি মৎস্যপোনা অবমুক্ত করবেন এবং বৃক্ষরোপণ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সে প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি সহ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি লাঘব করা, দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান এবং পুনরুদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি অধিকতর দক্ষতার উদ্দেশ্য বৃদ্ধির উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2000 আইন ইতিমধ্যে প্রণীত হয়েছে। শ্রোতা বন্ধুরা, যেমনটি বলছিলাম এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেমনটি বলছিলাম যে আপনাদেরকে এখানে একটি মৎস্যপোনা অবমুক্ত করবেন তিনি, তিনি এখানে বৃক্ষরোপণও করবেন, মৎস্যপোনা উন্মুক্ত করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যে এই অনুষ্ঠানের চারপাশে কিন্তু অনুষ্ঠান স্থলে কিন্তু হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি এখানে জলাশয়ে মৎস্যপোনা অবমুক্ত করছেন। তার সঙ্গে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, তাকেও আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন, তার সঙ্গে রয়েছেন গাজীপুরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি মৎস্যপোনা অবমুক্ত তিনি করলেন এবং এই মৎস্যপোনা অবমুক্ত করার মধ্য দিয়ে তার যে অঙ্গীকার মাছের চাষ বৃদ্ধি এবং দেশের মানুষের পুষ্টি চাহিদা বৃদ্ধিকরণে তার যে অঙ্গীকার ছিল সেটির কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তিনি মৎস্যপোনা অবমুক্ত করলেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু নিজে খাবার সরবরাহ করছেন এই মুহূর্তে, মৎস্যপোনাগুলোকে নিজে বালতি দিয়ে নিয়ে নিজে হাতে খাবার সরবরাহ করছেন। আসলে এটি মাছও যেমন ছাড়ছেন, মাছ ছাড়ছেন এবং খাবারও কিন্তু দিচ্ছেন, এটিও আমরা দেখতে পেলাম। নিজ হাতে অনেকক্ষণ যাবৎ তিনি মৎস্যপোনা অবমুক্ত করলেন, এবারে তিনি ধীরে ধীরে এগিয়ে আসবেন এই সুধি সমাবেশে, যেখানে অনেকক্ষণ ধরে কিন্তু হাজার মানুষ অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এবারে তিনি বৃক্ষরোপণ করবেন। আমরা যেটি বলেছিলাম আপনাদেরকে তিনি বৃক্ষরোপণ করবেন, শ্রোতা বন্ধুরা জানেন আপনারা একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়বার জন্য তিনি ইতিমধ্যে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন এবং সারা দেশেই কিন্তু 25 কোটি বৃক্ষ রোপণের যে লক্ষ্যমাত্রা 5 বছরে নির্ধারণ করেছেন সেটির কার্যক্রমও কিন্তু তিনি শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণের যে প্রত্যাশা তিনি রেখেছিলেন সেটি তিনি বাস্তবায়ন করছেন। তিনি নিজ হাতে গাছটি রোপণ করলেন এবং কোদাল দিয়ে গাছের নিচে মাটি তিনি দিচ্ছেন। এটি গাছ তিনি লাগালেন আমরা দেখতে পেলাম, যেটি আমরা আগেও আপনাদের জানিয়ে দিয়েছিলাম, একটি উন্নত জীবনমান সম্পন্ন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী যে ওয়াদাগুলো করেছিলেন তার মধ্যে কিন্তু মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে ফলাফলগুলো জনগণ দেখতে শুরু করেছে। তিনি একদিকে যেমন দারিদ্র বিমোচন এবং স্বাবলম্বী অর্জনে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, কৃষক কার্ড বিতরণ করছেন, শুরু করেছেন নতুন করে স্পোর্টস শুরু করেছেন। তিনি জনবান্ধব কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আসলে তার যে নির্বাচনী ইশতেহার ছিল সেগুলি বাস্তবায়ন করছেন শুধুমাত্র একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে রোপিত গাছের চারাটিতে পানি দিচ্ছেন, নিজ হাতে এবং নিজের হাতটি নিজেও কিন্তু নিজ পানি দিয়ে ধুয়ে নিলেন। আমরা দেখতে পাচ্ছি এবারে ধীরে ধীরে এবারে অনুষ্ঠান স্থলের দিকে এগিয়ে আসছেন, যেখানে আজকে আনুষ্ঠানিকভাবে তিনি কিছুক্ষণ আগে যেখানে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন এখানে একটি সুধি সমাবেশ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের বাইরে কিন্তু হাজারো মানুষ অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজরে দেখবার জন্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি এবারে যেখানে মৎস্য পুনঃমুক্ত করেছেন সেখানে তিনি রয়েছেন, তিনি দেখছেন এই অঞ্চলটি সম্পর্কে ধারণা নিচ্ছেন। যে কথাটি আমরা আপনাদেরকে বলছিলাম, বর্তমানে বাংলাদেশে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে ধরনের কার্যক্রম সেটিকে আসলে এই মুহূর্তে কিন্তু

এখানে ব্রিফিং করছেন, যেমনটি আমরা আপনাদের বলেছি এখানে দশতলা বিশিষ্ট একটি প্রশাসনিক কাম একাডেমিক ভবনের প্রথম পর্যায়ে তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ হবে এবং ছতলা বিশিষ্ট একটি হোস্টেল বিল্ডিং এর তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ হবে এবং প্রথমের যে প্রথম যে প্রথম প্রথম ধাপের যে কার্যক্রম সেটি সম্পর্কে বলছি, সীমানা প্রাচীর নির্মাণ করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে প্রশাসনিক কাম একাডেমিক ভবনের চতুর্থ তলা থেকে দশম তলা পর্যন্ত নির্মাণ, হোস্টেল বিল্ডিং এর চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ, সাইট ডেভেলপমেন্ট, খেলার মাঠ তৈরি, ডরমেটরি নির্মাণ, ইনস্টিটিউট প্রধানের বাসভবন নির্মাণ এবং বিভিন্ন ইকুইপমেন্ট স্থাপন। এই প্রকল্পের যে উদ্দেশ্য অর্থাৎ যেই কারণে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে, সে তার যে উদ্দেশ্য রয়েছে সেটির বর্ণনা করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেইভাবেই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এখানে গবেষণা এবং প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে দক্ষ জনবল তৈরি করা হবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্যোগ বিষয়ে গবেষণা এবং সমীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে, জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে, প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে বিশ্বায়িত ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তোলা হবে। এবং আমরা যে কথাগুলো বারবার আপনাদের মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে মূলত টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা, নির্বাচনী ইশতেহার 2026-এর পানি সম্পদ পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রতিশ্রুতি পূরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের যেই 29 নম্বর দফা রয়েছে, 31 দফার, সেখানে তার বাস্তবায়নে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রকল্পের যে এতক্ষণ আমরা যে বর্ণনাটি দিলাম সেটি ব্রিফ করা হচ্ছে, নকশা এই যে নির্মাণ শৈলী নকশা এবং কার্যক্রম সম্পর্কে ব্রিফ করা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা। এই প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে আসলে দীর্ঘদিন যে কথা আমরা বারবার বলছি, বাংলাদেশ আপনি ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, কিছু রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, কিছু রয়েছে মানব সৃষ্ট দুর্যোগ, এছাড়া সাম্প্রতিককালে যে ভূমিকম্প বজ্রপাত সহ যেসব দুর্যোগগুলো আমাদেরকে বেশি আক্রান্ত হচ্ছে আমরা নানাবিধ কারণে, এবং সারা বিশ্বব্যাপী যেটি আতঙ্ক সৃষ্টি করেছে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে প্রভাব রয়েছে সেগুলোকে কিভাবে মোকাবেলা করে একটি টেকসই উন্নয়ন স্থিতিশীল জীবনমান সম্পন্ন জীবনযাপন করা যায় সেটি কিন্তু আসলে এই গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্প মাধ্যমে তুলে ধরা হবে এবং কাজ করা হবে। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যেমন বিশ্বের যারা দুর্যোগ প্রবণ এলাকা রয়েছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে, পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় যারা সাফল্য অর্জন করেছেন দক্ষতা দেখিয়েছেন তাদেরকেও কাজে লাগানো হবে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে এবং দেশি বিদেশি এখানে প্রযুক্তিবিদ দক্ষ ব্যবস্থাপক যারা রয়েছেন দুর্যোগ মোকাবেলায় তাদেরকে এনে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করছেন, ইতিমধ্যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছিলেন তাদের উনত্রিশ দফারই কিন্তু এই 31 দফার 29 দফায় কিন্তু রয়েছে পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে তার চিন্তাধারা, রাষ্ট্র সংস্কারের চিন্তাধারা, সেটিরও কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। দেশে যে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট এবং আবহজনিত দুর্যোগ মোকাবেলা এবং প্রতিবর্ধে দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের লক্ষ্যে কিন্তু এই ইনস্টিটিউটের নির্মাণ করা হচ্ছে এবং এটিকে আশা করা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি প্রধান এবং উদাহরণ সৃষ্টিকারী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে রূপ দেবার কথা রয়েছে। আমরা এখানে এসে যেটি দেখেছি চমৎকার একটি জায়গায় প্রায় 8.20 একর জায়গার উপরে, 20 একর জায়গার উপরে কিন্তু এটি তৈরি করা হচ্ছে এবং এখানে সকল ধরনের মানে ব্যবস্থাপনা থাকবে, সেই কথাগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে ব্রিফ করা হচ্ছে। এরপরে কিন্তু তিনি এই সুধীর সমাবেশে আসবেন এবং সুধীর সমাবেশে যেটি আমরা বলছিলাম প্রচণ্ড গাজীপুরে এই মুহূর্তে

প্রচন্ড রৌদ্র এবং তাপদাহ রয়েছে, এবং এই তাপদাহ যেটি রয়েছে সেটি উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজরে দেখবার জন্যে এখানে নানা শ্রেণী পেশার মানুষ এসে উপস্থিত হয়েছেন। তাদের কথা আমরা বন্ধুরা যেটি বলছিলাম, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা বিরতি নিচ্ছেন, এই বিরতির ফাঁকেই কিন্তু তিনি এই ব্রিফিং এ অংশ নিচ্ছেন। আসলে এটি আমরা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি সেটি অনেক অনেক অনেক দূরে, আমরা এখানে সেখান থেকে যা বুঝতে পারছি মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে ব্রিফ করা হচ্ছে। এই ব্রিফের পরে কিন্তু তিনি এই অনুষ্ঠান স্থলে আসবেন এবং অনুষ্ঠানটি আমরা তখন আপনাদেরকে কন্টিনিউ করব, সরাসরি সম্প্রচার করব। যে কথাটা আসলে আমরা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে একটি দুর্যোগ প্রবণ দেশ হিসেবে আমরা অনেক কাল থেকেই দেখেছি, কিন্তু একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে 1991 সালে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল, তার থেকে যে তার পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্যোগ ব্যবস্থাপনায় যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটি কিন্তু চলছে। আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে পৌঁছলে শুধু সমাবেশের কার্যক্রম শুরু হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যায়।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্প এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া করার পর এবং মৎস্য অবমুক্ত করার পর এই প্রকল্পটি সম্পর্কে তাকে ব্রিফ করা হয়েছে। তারপর কিন্তু তিনি এই সুধীর সমাবেশে এসে উপস্থিত হচ্ছেন এবং সুধীর সমাবেশে আমরা আশা করছি, তাকে দেখতে পাচ্ছি আমরা যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো তিনি এখানে উপস্থিত হবেন। সবাই অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিলেন, এখানে হাজারো মানুষ তাকে দেখবার জন্য এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হচ্ছেন শ্রোতা বন্ধুরা, এবং তিনি মঞ্চে এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই মাত্র অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হলেন এবং তিনি মঞ্চে আরোহণ করলেন। তিনি সবাইকে সালাম বিনিময় করলেন, শুভেচ্ছা জানালেন। আমরা অনুষ্ঠানটি এখন মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: শুভ অপরাহ্ন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দুর্যোগ সহনশীল এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ আমরা সমবেত হয়েছি গাজীপুরের এই পুণ্যভূমিতে। দুর্যোগ ঝুঁকির আশে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা লগ্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানসুরুল হক, প্রোগ্রামার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
2: এবং আমি সানজিদা ইয়াসমিন, উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ এক ঐতিহাসিক দিন। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর লক্ষ্য পূরণে আজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। আরও উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন গাজীপুরের সংসদ সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ।
1: বাংলাদেশ
2: আমাদের আমন্ত্রিত সুধী ও অতিথিবৃন্দ ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আপনাদের উপস্থিতিতে আজকের এই আয়োজন সার্থক হয়ে উঠেছে।
1: বাংলাদেশ প্রাকৃতিক বৈচিত্র্যের এক লীলাভূমি, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এদেশ বারবার আক্রান্ত হচ্ছে ঘূর্ণিঝড়, বজ্রপাত, বন্যা, অনাবৃষ্টি, খরা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে। এছাড়া মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড, কেমিক্যাল বিস্ফোরণ ইত্যাদি উল্লেখযোগ্য।
2: আর এই দুর্যোগ মোকাবিলায় সাফল্যের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করার জন্য আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
1: সুধীবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে জানাই উষ্ণ অভ্যর্থনা।
2: মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ঢালা অভিনন্দন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে।
1: সম্মানিত সুধীবৃন্দ, আমরা এখন মূল অনুষ্ঠানে পদার্পণ করছি। শুরুতেই জাতীয় সঙ্গীত। সম্মানিত উপস্থিতি, জাতীয় সঙ্গীত চলাকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।

0: ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে থাকছে পবিত্র গ্রন্থ থেকে পাঠ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন, খতিব কালেক্টরেট জামে মসজিদ, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরা রোম 41 নম্বর আয়াত, পঞ্চম রুকুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

0: صدق الله العظيم অর্থ বিতাড়িত শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু মেহরবান আল্লাহর নামে শুরু করছি। মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন আসাদন করান যাতে তারা ফিরে আসে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: ধন্যবাদ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন পঞ্চ তীর্থ পণ্ডিত ও পুরোহিত শ্রী সুদীপ্ত চক্রবর্তী জয়, শ্রী শ্রী মাধব মন্দির, রাজবাড়ী, গাজীপুর।
2: নমস্কার ও আদাব। আমি পবিত্র শ্রীমদ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ থেকে ১৩ ও ১৪ নং শ্লোক পাঠ করছি। ওম হরি ওং তৎসৎ। ওম নম ভগবতে বাসুদেবায় নম। ওম নম রাধা কৃষ্ণ শ্রী শ্রী গুরুবে নম। অদিষ্টা সর্বভূতানাম মৈত্রকারণ এব চ নির্মামনিরহংকার সম দুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যতত্তাধীর নিশ্চয় মর্যাপিতং মনর্বুদ্ধির্জো যো মদ্ভক্ত সচমে প্রিয়। অনুবাদ। শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে বললেন, যিনি কাউকে হিংসা করেন না, যিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন ও দয়াবান, যিনি সবাইকে সমান চোখে দেখেন, যিনি অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, দৃঢ় বিশ্বাসী, যাহার মন বুদ্ধি আমাতে অর্পিত, যাহাকে কোনো কিছু মনপীড়া দিতে পারে না, যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না এবং নিজে উদ্বিগ্ন হন না, যিনি নিষ্কামভাবে কর্ম করেন, এই প্রকার ভক্তই আমার প্রিয়। পৃথিবীর সকলের মঙ্গল হোক, সকলেই সুখী হোক, নিরোগ হোক, প্রশান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ভুলুকে দুলুকে জলে স্থলে অন্তরিক্ষে যে শান্তি, ভগবত কৃপায় সে শান্তি আমাদের সকলের হোক। ওম শান্তি। ধন্যবাদ সবাইকে।
3: ধন্যবাদ। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করতে আসছেন ঈশিতা রোজারিও।
4: করিন্থীয়দের কাছে পলের প্রথম ধর্মপত্র ১৩ অধ্যায় ৩ থেকে ৮ পদ। আমি যদি আমার সমস্ত কিছুই দীনদরিদ্রের মধ্যে বিলিয়ে দিই, এমনকি আমার নিজের দেহ আগুনেও সঁপে দিই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভই নেই। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্রত হয় না, রুক্ষ হয় না, সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়, পরের অপরাধ সে কখনো ধরেই না, অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে, তার বিশ্বাস সীমাহীন, সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই, আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা এই তিনটি থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ।
1: ধন্যবাদ। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন তুষিতা বড়ুয়া, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

সর্বপ্রথমে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি আমার শ্রদ্ধাচিত্তে বন্দনা নিবেদন করছি। এবারে বিশ্ব মৈত্রী সূত্র তথা কারণীয় মেত্ত সূত্রং থেকে ছোট্ট একটি অংশ পাঠ করছি।

0: তথাগত বুদ্ধ বলেছেন, পরস্পরকে বঞ্চনা করবে না এবং কায় ও বাক্যের দ্বারা কখনো কাউকে অবজ্ঞা, অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সেই সাথে বুদ্ধ আরও বলেছেন, সবসময় মনে মৈত্রী পোষণ করবে এবং রাগ এবং হিংসার বশবর্তী হয়ে কখনো কারো মনে কষ্ট দিবে না। সাবে সত্তা সুখিতা ভাবান্ততে, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। ভাবাতু সাব্বা মঙ্গলং, জায়াতু বুদ্ধ শাসনং।
1: ধন্যবাদ উপস্থিত ছুরিবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান খানকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় জনাব এম ইকবাল হোসেন এমপি। মঞ্চে যারা আমাদের সামনে বসে আছেন আমন্ত্রিত বিভিন্ন সরকারি বেসরকারি সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যবৃন্দ, গাজীপুর জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের আমন্ত্রিত অতিথিবৃন্দ, এনজিও ডেভেলপমেন্ট পার্টনার, সবাইকে আমি জানাই সালাম এবং স্বাগত। আজকে আমাদের একটি মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণে আজকে আমাদের এই প্রশিক্ষণ এবং গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এটার অনেক তাৎপর্য রয়েছে, কারণ এটার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি স্থাপনের গুরুত্ব তাৎপর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয় অবহিত, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ হিসেবে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আমরা দুর্যোগ প্রবণ দেশ হিসেবে সামনের কাতারে রয়েছি, তেমনি দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও বাংলাদেশ একটি অনন্ত দৃষ্টি স্থাপনকারী, দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবেও পরিচিত। আমরা যদি লক্ষ্য করি জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, পাশাপাশি আমাদের যে অপরিকল্পিত নগরায়ন, আমাদের প্রকৃতির সাথে মানুষের যে আমরা অপরিকল্পিত হস্তক্ষেপ করছি, আমরা নদী শাসন করছি ইত্যাদি নানা কারণে আমরা আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে দুর্যোগের বিপদাপন্নতা কয়েক গুণ আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি এবং আমাদের যে দীর্ঘ অর্জন অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি, এটা যে কোনো মুহূর্তে দুর্যোগের ধাক্কায় এটা বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আমরা জরুরি মানবিক সহায়তা করব, পুনরুদ্ধার পুনর্বাসনের কর্মসূচি আমরা পরিচালনা করছি, যেটি দক্ষতার সাথে পরিচালনা করা আমাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা শুনেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 আমরা একটি ধারা বাস্তবায়নের অংশ হিসেবে এই ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এইখানে অলরেডি আমাদের এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে, আমি এই বিষয়ে কথা বলবো না। এই ফোরামে আমি একটু সুযোগ গ্রহণ করতে চাই কয়েকটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে 12 ফেব্রুয়ারি সরকার গঠনের পর আমাদের বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর আপনি আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সহ আমাদেরকে তলব দেন এবং আমাদের মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে এবং আমরা কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারি এই ব্যাপারে আপনি একটা ধারণা লাভের উদ্যোগ গ্রহণ করেন। সেটি ছিল 1 মার্চ। আমরা যখন আমাদের মন্ত্রণালয়ের সক্ষমতা আপনাদের সামনে তুলে ধরি, তখন আপনি আমাদের কিছু নির্দেশনা প্রদান করেন তাৎক্ষণিকভাবে। সেটির অন্যতম একটি ছিল 1,00,000 স্বেচ্ছাসেবক নিয়োগ। আমরা জানি যে আমাদের যদি দুর্যোগ হয় সেই ক্ষেত্রে স্বেচ্ছাসেবকটা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার, তারা প্রথম রেসপন্ড করবে এবং তারা হচ্ছে সেই এলাকা সম্পর্কে তার যথেষ্ট নলেজ থাকবে, তার একটা প্রশিক্ষণ থাকবে এবং প্রথম ধাক্কাটা সে সামাল দিবে, এরপরে যাদের ভূমিকা পালন করার কথা তারা পালন করবে। আমরা আপনার নির্দেশনা পাওয়ার পর আমরা আমাদের ফায়ার সার্ভিস ডিভিশন, আনসার, ভিডিপি, রেড ক্রিসেন্ট তাদের সাথে যোগাযোগ করি এবং 1,42,000 উপরে আমরা তালিকা সংগ্রহ করি। কিন্তু আপনি যে নির্দেশনা প্রদান করেন যে আমরা চাই না যে 18 বছরের নিচে কোনো বাচ্চারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হোক, সেই প্রেক্ষিতে আপনি আমাদের নির্দেশনা প্রদান করেন যে 18+ যারা রয়েছে এবং যাদের মিনিমাম ট্রেনিং কোয়ালিফিকেশন রয়েছে তারাও বিপদাপন্ন হতে পারে, তাদের মোবাইল নাম্বার, তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আপনি কিছু ইনস্ট্রাকশন দেন। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের অলরেডি আমাদের ডেটাবেজের কাজ আমরা শুরু করেছি। গতকালকে স্যার আপনার কাছে আমরা যখন যাই, আপনার প্রথম প্রশ্নই আমার কাছে ছিল যে ভলেন্টিয়ারের কি অবস্থা। স্যার আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা 2 মাসের মধ্যে এটি কমপ্লিট করব, ইনশাল্লাহ আমরা সেই সময়ের মধ্যেই এটি সম্পন্ন করতে সক্ষম হব। পাশাপাশি আপনার আরেকটি নির্দেশনা ছিল স্যার যে আমাদের ঢাকায় যদি, ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যদি ভূমিকম্প সংঘটিত হয় তাহলে লোকজন কোথায় আশ্রয় গ্রহণ করবে। এই নির্দেশনার পর আমরা স্যার সিটি কর্পোরেশন 2টি ঢাকার যেখানে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা প্রায় 450-এর ঊর্ধ্বে আমরা বিভিন্ন ফাঁকা জায়গা, মাঠ আমরা চিহ্নিত করেছি এবং এইটি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডিক্লারেশনের জন্য স্যার এই প্রস্তাবনা আমরা অলরেডি আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্যার আমরা প্রেরণ করেছি। আমরা আশাবাদী যে খুব দ্রুত এটা অফিসিয়ালি ডিক্লারেশন হবে এবং আমাদের যে ভলেন্টিয়ার হবে প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সেই ভলেন্টিয়ারদেরকে আমরা ওই জায়গাগুলোতেই প্রশিক্ষণের আয়োজন করব। এই ব্যাপারে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছেন তারা অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আমাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে এবং আমাদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। স্যার আপনার আরেকটি নির্দেশনা ছিল যে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো ভূমিকম্প হলে তারা যে এটা মোকাবেলা করবে তাদের সক্ষমতা কি, তাদের কি কি সরঞ্জাম রয়েছে সেটি তালিকা প্রণয়ন করার কথা। আমরা আর্ম ফোর্স ডিভিশন, আনসার, ভিডিপি, অন্যান্য যারা ফৌজি বাহিনী, পুলিশ ডিপার্টমেন্ট, রেড ক্রিসেন্ট সবার সাথে যোগাযোগ করে সরকারি তরফে স্যার আমরা তালিকা অলরেডি প্রস্তুত করেছি। বেসরকারি যে প্রতিষ্ঠান, এনজিও যারা রয়েছে তাদের তালিকাও আমরা অলরেডি অনেকটা সংগ্রহ করেছি, বাকিটাও অল্প সময়ের মধ্যে সংগ্রহ করে আমরা এই তালিকা কমপ্লিট করতে সক্ষম হব। স্যার আপনার আরেকটি নির্দেশনা ছিল যে আমাদের ভূমিকম্প মোকাবেলার জন্য প্রচার প্রচারণা, এই ব্যাপারেও স্যার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন কার্যক্রম আমরা বিভিন্ন রকম টেলিভিশনের প্রচার বিজ্ঞাপনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। স্যার আপনি আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কারিকুলামে কিভাবে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায়, আমরা স্যার কারিকুলাম পর্যালোচনা করেছি, আমরা যেটা লক্ষ্য করেছি যে কারিকুলামে আমাদের দুর্যোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত কিন্তু পরীক্ষার সময় এখানে প্রশ্ন করা হয় না স্যার, যে কারণে বাচ্চারা এই ব্যাপারে পড়ার ব্যাপারে আগ্রহী নয়। আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা স্যার কথা বলছি যাতে স্কুলগুলোতে স্যার এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আমাদের যে কারিকুলামের দুর্যোগ ব্যবস্থাপনার যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটি যেন যথেষ্ট গুরুত্বের সাথে পড়ানো হয় এবং সেখানে আমরা স্যার সিমুলেশন, ডেমনস্ট্রেশন, ড্রিল করার উদ্যোগ আমরা গ্রহণ করব। এবং স্যার আমরা ওখানে প্রত্যেকটা শিক্ষক, যারা স্কুলের শারীরিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশিক্ষণের আয়োজন করব বলে আমি আপনাকে অবহিত করছি স্যার। স্যার আমাদের আরেকটি রিকোয়েস্ট আপনার প্রতি ছিল, আপনি আমাদের মৌখিকভাবে সম্মত হয়েছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স পাশাপাশি আমাদের আবহাওয়া অধিদপ্তর, এই 2টি অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস এটি আমাদের মন্ত্রণালয়ের অধীনে হওয়া উচিত। আমরা এই বিষয়ে স্যার আমাদের চিঠি রেডি করেছি, আমরা অবিলম্বে স্যার এটা ক্যাবিনেট ডিভিশনে আগামী সপ্তাহের মধ্যে আমরা প্রেরণ করব। আমরা আশা করি যে এটার ব্যাপারেও স্যার আমরা দ্রুত একটা সিদ্ধান্ত লাভ করতে সক্ষম হব। স্যার আপনার স্যার আরও কয়েকটা নির্দেশনার পাশাপাশি আপনাকে আমরা কয়েকটা প্রস্তাবনা দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার, এই ব্যাপারে স্যার আমরা অলরেডি 1 একরের উপরে তেজগাঁয়ে আমাদের একটি জায়গা আছে, সেই জায়গায় স্যার আমরা চায়নার সহায়তায়, চায়না আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা এখানে সহযোগিতা আমাদেরকে করবে, তাদের সহযোগিতা আমরা ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার যেখান থেকে পুরো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে এই ব্যাপারে স্যার ইআরডি ত্রিপক্ষীয় একটা সভা করবে। আমরা অলরেডি ইআরডিকে পত্র প্রেরণ করেছি, আমরা আশা করি অবিলম্বে এই সভাটি অনুষ্ঠিত হলে আমরা এই বিষয়ে কার্যক্রম নিতে সক্ষম হব। স্যার আপনাকে আমরা আরেকটি প্রস্তাবনা দিয়েছিলাম স্যার যে দুর্যোগ যদি হয় তাহলে আমরা ইনসিডেন্ট কমান্ড সিস্টেম যেটা সারা বিশ্বে প্রচলিত সেটি আমরা বাংলাদেশেও প্রচলন করতে চাই। উদাহরণ হিসেবে বলতে পারি যে বাংলাদেশের ঢাকা শহরে যদি কোথাও অগ্নিকাণ্ড হয় বা কোনো ভূমি ধ্বস হয় বা দালান ভেঙে পড়ে তাহলে তাৎক্ষণিকভাবে সেই ইনসিডেন্ট কমান্ডের সাথে যারা যারা যে সমস্ত ডিপার্টমেন্ট জড়িত তারা সেখানে হ্রাস করবে, এবং যে প্রতিষ্ঠান আগে সেখানে হ্রাস করবে সে হবে অস্থায়ী ইনসিডেন্ট কমান্ডার। এরপরে যদি এটা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হয় মেয়র মহোদয় হবেন সেটার প্রধান, যদি বিভাগ পর্যায়ে হয় বিভাগীয় কমিশনার, জেলায় জেলা প্রশাসক, উপজেলায় ইউনো সাহেব, এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে আমরা ইনসিডেন্ট কমান্ডার হিসেবে বিবেচনা করতে পারি স্যার। এক্ষেত্রে স্যার আমরা বলতে চাই যে এই ইনসিডেন্ট কমান্ড সিস্টেমের মধ্যে ইনসিডেন্ট কমান্ডারের আওতায় স্যার নিরাপত্তা কর্মকর্তা থাকবে, যেখানে লিয়াজো কর্মকর্তা থাকবেন, তথ্য কর্মকর্তা থাকবে এবং অন্যান্য সহযোগী সংস্থা তারা থাকবে স্যার। নিরাপত্তা কর্মকর্তা কেন থাকবে স্যার? আমরা জানি যে একটা ঘটনা ঘটার পর, যেমন আমরা যে আমাদের স্কুলে যে দুর্ঘটনাটা ঘটলো, প্লেন ক্র্যাশ করলো, সেখানে আমরা দেখি যে দুর্ঘটনায় মানুষ সহযোগিতার পরিবর্তে ক্যামেরা নিয়ে এসে ছবি তোলা বেশি ব্যস্ত হয়ে পড়ে, এবং এই সমস্ত উৎসাহী জনগণের কারণে অপারেশন পরিচালনা করা খুব বিপজ্জনক হয়ে যায়। আমাদের এই নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছেন তাদের নেতৃত্বে এইটা এনশিওর করবে। আমাদের যে লিয়াজো কর্মকর্তা রয়েছেন তিনি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে লিয়াজো করবেন এবং যার যে ভূমিকা সে ব্যাপারে তিনি লিয়াজো করে সেটা এনশিওর করবেন স্যার। আমরা লাস্ট যেটা বলতে চাই যে আমরা ইন্টিগ্রেটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এটা ইন্ট্রোডিউস করতে চাই। আমাদের আরেকটি মাইলস্টোন হচ্ছে আজকের যে অনুষ্ঠানটি, আমাদের গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। এটির মাধ্যমে আমাদের একটি মাইলস্টোন স্থাপন হলো। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনের যে দিনগুলো আছে বাকি মাইলস্টোনগুলো আমরা সেখানে স্থাপন করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনন্য উচ্চতায় যেতে চাই। আমরা জানি যে আমরা যদি সমন্বিত কমান্ড সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি তাহলে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা অনেকটাই গড়ে উঠবে, আমরা দুর্যোগ সহনশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব, দুর্যোগ ব্যবস্থাপনা আমরা সুশাসন আনতে সক্ষম হব, পাশাপাশি আমরা সম্মিলিত প্রয়াসে দক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে সক্ষম হব। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
3: কৃতজ্ঞতা সচিব মহোদয় আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি দেখবো।

0: একসময় প্রাকৃতিক দুর্যোগ মানেই ছিল হাজার হাজার প্রাণীর অবসান আর অপূরণীয় সম্পদের ক্ষতি। অদক্ষতা আর পরিকল্পনার অভাবে এক একটি দুর্যোগ কেড়ে নিত সাধারণ মানুষের স্বপ্ন। সেই ক্ষত কাটিয়ে ওঠা ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আর্ম ফোর্সেস ডিভিশন AFD কে উদ্ধার সরঞ্জামাদি দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও ভূমিধ্বস সহ মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্বের বুকে এক অদম্য ও দক্ষ দেশ। সরকারের দূরদর্শিতা, আন্তরিকতা এবং সঠিক সময়ে বিচক্ষণ পদক্ষেপের ফলে প্রাণহানি কমেছে উল্লেখযোগ্য হারে। বনভূমি হ্রাস ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ সত্ত্বেও দুর্যোগ পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে আসার গতি আজ অভাবনীয়। মানুষের জানমালের নিরাপত্তায় উপকূলীয় এলাকাসহ সারা দেশে গড়ে তোলা হয়েছে অসংখ্য ফ্ল্যাট শেল্টার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামীণ জনপদে নির্মিত হয়েছে টেকসই রাস্তাঘাট, সেতু ও কালভার্ট প্রকল্পের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা করা হয়েছে সহজতর, যাতে মানুষ দ্রুততম সময়ে আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারে।
1: কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বরের স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।
0: তথ্য প্রযুক্তির উৎকর্ষে CPP এখন আরো আধুনিক। আধুনিক ওয়্যারলেস নেটওয়ার্ক এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে সতর্ক বার্তা পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। এর ফলে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। কেবল দুর্যোগ মোকাবেলায় নয়, দুর্যোগের আগেই ঝুঁকি কমিয়ে আনাই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসনে কাজ করছে RRRC। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো যেন শরণার্থীরা সঠিকভাবে পায় তা নিশ্চিত করছে এই দপ্তর। সারা দেশে ত্রাণ ব্যবস্থাপনার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও ত্রাণ গুদাম কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয় সাইক্লোন শেল্টার, ফ্ল্যাট শেল্টার এবং দুর্যোগ সহনীয় অবকাঠামো। আর্থসামাজিক উন্নয়নে খাল খনন কর্মসূচি এক মাইল ফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা সেই ধারা বজায় রেখে বর্তমান সরকার খাল খনন ও সংস্কার অব্যাহত রেখেছে। এর ফলে বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে, জলাবদ্ধতা দূর হচ্ছে এবং কৃষিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন। এটি কেবল দুর্যোগ ব্যবস্থাপনায় নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানও উন্নত করছে। দুর্যোগ ব্যবস্থাপনার অভাবনীয় সাফল্য এসেছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই। খালেদা জিয়ার সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করতে শুরু করে। 1991 মহাপ্রলয়ের পর পরবর্তী দুর্যোগগুলোতে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার কৃতিত্ব ছিল তার সরকারের দক্ষ ব্যবস্থাপনার। তৎকালীন সময়ে তার গৃহীত নীতিগুলোই আজকের আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনার মজবুত ভিত গড়ে দিয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দেশবাসীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এই অধিদপ্তরের মাধ্যমে। কাবিখা টিআর কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুস্থ ও অসহায় গ্রামীণ জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ রোল মডেল হতে চলেছে। তারই ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হতে যাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষিত জনবল এবং আধুনিক গবেষণার মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করছে দুর্যোগ ঝুঁকি হ্রাসের এক নতুন যুগে। এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি হবে ইতিহাসের পাতায় এক স্বর্ণাক্ষরে লেখা মাইল ফলক। দুর্যোগ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই দুর্যোগকে জয় করার সাহস ও সক্ষমতা আজ বাংলাদেশের মানুষের হাতের মুঠোয়। সরকারের নিরন্তর প্রচেষ্টায় নিরাপদ ও দুর্যোগ সহনশীল এক উন্নত বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে।

0: ধন্যবাদ উপস্থিত শ্রোতৃবৃন্দ। আমরা এতক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি দেখলাম। এবারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করবেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান।
1: বিসমিল্লাহ রহমান রহিম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি, মঞ্চে উপবিষ্ট সচিব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সামনে উপবিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা সহ মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীগণ, উপস্থিত গাজীপুরের বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসকগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য একটি অবিস্মরণীয় দিন। আমাদের যে স্বপ্ন ছিল যে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র তৈরি করার, মাননীয় প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তার যাত্রা শুরু হলো। আমাদের এই স্বপ্ন পূরণের অগ্রভাগে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অধিদপ্তরের সকলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণকে, কারণ ওনারা দায়িত্বভার গ্রহণের পরই মন্ত্রণালয়ে আমাদেরকে একাধিকবার নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুত আমরা এটির কাজ শুরু করতে পারি। সচিব মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার পূর্বে সভাপতি সচিব মহোদয় মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। আমি খুব সংক্ষেপে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার সেগুলি বাস্তবায়নে আমার অধিদপ্তর কী কাজ করবে, কী কাজ করছে সেটি তুলে ধরতে চাচ্ছি। নির্বাচনী ইশতেহার মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম অগ্রাধিকার হল খাল খনন পুনর্খনন কর্মসূচি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন খাল বগুড়া এবং চাঁদপুরে উদ্বোধন করেছেন। আমরা আশা করছি আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল পুনর্খনন কাজে আমরা অংশ নিতে পারব। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল বন্যা কবলিত এলাকাগুলিতে উঁচু রাস্তা, আশ্রয়কেন্দ্র, কালভার্ট এগুলি তৈরি করতে হবে। অধিদপ্তর থেকে সারা বছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, গ্রামীণ অবকাঠামো সংস্কারের মাধ্যমে মাটির রাস্তা তৈরি, নির্মাণ, সংস্কার করা হয়ে থাকে। আমাদের 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত ব্রিজ কালভার্ট আমরা তৈরি করি এবং গ্রামীণ এলাকার রাস্তাঘাটকে এইচবিবিকরণ করে থাকি। দেশের সকল উপজেলায় গেলে মাননীয় প্রধানমন্ত্রী এই দৃশ্য দেখা দেবে এবং এগুলির ব্যাপক চাহিদা রয়েছে। আমরা 3 ধরনের দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি করি, বন্যা আশ্রয়কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ আশ্রয়কেন্দ্র। যে কোনো দুর্যোগে জনগণ সেখানে আশ্রয় নেয়, সেখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য প্রশস্ত ওয়াশরুম থাকে, তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা করা হয়, মহিলারা সেখানে আশ্রয় নিলে রান্না করতে পারবেন, সোলারের ব্যবস্থা থাকে। শুধু মানুষ নয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন যে সমস্ত বন্যা আশ্রয়কেন্দ্র, দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি করছি সেখানে গরু ছাগল সহ আশ্রয় গ্রহণের ব্যবস্থা রয়েছে। নির্বাচনী ইশতেহারে আরেকটি বিষয় বলা হয়েছিল বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় যন্ত্রপাতি সংগ্রহের। আমাদের একটি প্রকল্প রয়েছে যেখানে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য আমরা যন্ত্রপাতি সংগ্রহ করছি। ইতিমধ্যে আমরা সশস্ত্র বাহিনী বিভাগকে 100-এর অধিক প্রকারের ভারী ও হালকা যন্ত্রপাতি প্রদান করেছি। আমরা ফায়ার সার্ভিসকে দিয়েছি যে সমস্ত ল্যাডার দিয়ে 21 তলা পর্যন্ত বিল্ডিংয়ে অগ্নি নিরূপণ করা সম্ভব হবে। আমরা আমাদের সাইক্লোন প্রিপেয়ারনেস সেন্টার এরকম বহু প্রতিষ্ঠানে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। যেহেতু ভূমিকম্পের স্বেচ্ছাসেবক সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা এমন একটি প্রতিষ্ঠানে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যেটি মাঠ পর্যায় পর্যন্ত বিস্তৃত। আমার উপজেলা পর্যায় পর্যন্ত কর্মকর্তারা রয়েছেন সেখানে, তাদেরকে প্রতি বছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সংস্কার, যে কোনো উৎসবের সময় জিআর চাল দেওয়া, যে কোনো দুর্যোগের সময় জিআর ক্যাশ, জিআর ক্যাল, বিজিএফ প্রদান, এসব কাজের সাথে যেমন থাকতে হয়, সেরকম বিভিন্ন ধরনের স্থাপনা, ব্রিজ কালভার্ট, এইচবিবি রাস্তা, দুর্যোগ আশ্রয় কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র, এগুলি নির্মাণের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, উপজেলা পর্যায়ে আমার বেশিরভাগ উপজেলায় জনবল মাত্র 2 জন আর কোনোটায় 3 জন। এই স্বল্প জনবল দিয়ে এত কাজ করা এবং এর সাথে সাথে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্মাণ কাজের সাথে জড়িত থাকেন, তাদের জন্য মাঝে মাঝে দুরূহ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, এই শুভক্ষণে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার অধিদপ্তরের জনবলের বিষয়ে আমরা যে প্রস্তাব প্রেরণ করব সে বিষয়ে যেন আমরা সদয় নির্দেশনা পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা হলো সবার আগে বাংলাদেশ। অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আমি দৃঢ়ভাবে বলতে পারি আমার সকল সহকর্মী বাংলাদেশের জনগণকে সেবা দেওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়নে কাজ করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। পরিশেষে আমি আবারও এই শুভক্ষণে আপনার উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সহ আপামর গাজীপুরবাসী, তাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় একদিন এখানে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার চালু হবে, হোস্টেল, আরও আবাসিক ভবন তৈরি হবে। আমরা সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম। আল্লাহ হাফেজ।
2: ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান।
0: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য।

0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই পর্যায়ে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন গাজীপুরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম 18 ডিসেম্বর 1978 সালে গাজীপুর মহকুমার সদর দপ্তর উদ্বোধনের স্মৃতি স্মারক স্বরূপ শুভেচ্ছা স্মারক, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। গাজীপুর জেলা প্রশাসকের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া মাননীয় প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করলেন। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়। এখন বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু সাহেব, মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে গাজীপুর জেলার এমপিবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে এবং বিভিন্ন অন্য বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, আগত মেহমানবৃন্দ, মিডিয়ার ব্যক্তিত্ববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বেশি কথা বলতে যাচ্ছি না, কথা অনেক বলা হয়ে গেছে। এই বিল্ডিংটা আমাদের মন্ত্রণালয়ের একটি সিগনেচার আইটেম। আমরা চাচ্ছি এবং আশা করছি এই বিল্ডিং একটা আমাদের জন্য একটা একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের কাজ করবে, তা না, সারা বাংলাদেশের বিভিন্ন উন্নত মানের ট্রেনিং এবং গবেষণা প্রদান করতে পারবে, এই আশা আমরা ব্যক্ত করছি। এবং আপনারা দোয়া করবেন অচিরেই যেন আমরা এই বিল্ডিংটা সম্পন্ন করে এখানে শুধু বাংলাদেশ না, বিদেশের লোকজন এসে এদেরকে আমাদেরকে ট্রেনিং দিবে। কোনো একটা বিষয়ে উন্নতি করতে হলে ট্রেনিং একটা অবিচ্ছন্দ অঙ্গ, যেটা আমাদের দেশের সুযোগ সুবিধাটা নাই, সেই সুযোগ সুবিধাটা করার জন্যই আমাদের এই বিল্ডিংটা গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই বিল্ডিংটা সম্পন্ন করতে পারবো, এবং সেই সাথে আশা করছি আমাদের প্রধানমন্ত্রী যিনি এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি সেটার ফলকও উন্মোচন করবেন। ধন্যবাদ, এই বলে আমি আর সময় নিচ্ছি না, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই, সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আজকের এই শুভক্ষণে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে তার সভাপতির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই দুর্যোগ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত প্রতিমন্ত্রী মহোদয়, সচিব, মহাপরিচালক, উপস্থিত আমার প্রিয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন, সচিব বলেছেন যে পৃথিবীর মধ্যে যে দুর্যোগ প্রবণ দেশ তার মধ্যে বাংলাদেশ অন্যতম। স্থান হচ্ছে 9টি দেশকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে শস্যের শ্যামল, সবকিছুতে ভরপুর, কিন্তু মাঝে মাঝে দুর্যোগের কারণে যে ক্ষতির কারণ হয়ে দেখা দেয় সেটা আমাদের জাতীয় অর্থনীতিকে মারাত্মকভাবে চাপ সৃষ্টি করে ফেলে। সে কারণে আমাদের মন্ত্রণালয় হচ্ছে মানবিক মন্ত্রণালয়। আমরা তিন স্তরে কাজ করে থাকি। দুর্যোগ পূর্বকালীন আমরা সতর্কবাণী জানিয়ে দেই, দুর্যোগ চলাকালীন আমরা উদ্ধার কাজ পরিচালনা করি, দুর্যোগ শেষ হয়ে গেলে পুনর্বাসনের কাজগুলো করে থাকি আমরা। তো বাংলাদেশে বিনা নোটিশে দুর্যোগ হয়, ভূমিকম্পের ব্যাপারে সচিব সাহেব অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। তিনটা স্তরে যখন আমরা কাজ করতে যাই তখন আমরা যেটা লক্ষ্য করে দেখি, সচেতনতার অভাবেই এই দুর্যোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি শিশু এবং মহিলারা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী, হতদরিদ্র যারা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যাদের সক্ষমতা আছে তারা দুর্যোগকে অনেকটা নিজের শক্তি বলে মোকাবেলা করতে পারে। সেই জনগোষ্ঠীগুলো বেশিরভাগই গ্রাম অঞ্চলে বসবাস করে, কোস্টাল এরিয়া এক ধরনের দুর্যোগ ঘটে। বাংলাদেশের এমন কোন মাস নেই শরৎ ঋতুর দেশে কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয় না, কখনো ঘূর্ণিঝড়, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো বজ্রপাত, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো মানুষ সৃষ্ট অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াই। সে কারণেই কখন কোথায় কি ঘটবে এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। এবার আপনারা জানেন হাওড় অঞ্চলে আকস্মিক বন্যা এবং পানির কারণে বিস্তীর্ণ 7টি জেলার প্রচুর ফসল হানি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি, আগামী 3 মাস তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান এবং খাদ্য সহায়তা দান দিব। এটি একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকারের প্রথম দায়িত্ব, জনগণের বিপদে পাশে দাঁড়ানোর জন্য। সে কাজটাই আমরা করে থাকি। এবছর প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, গরিব মানুষের ঘর তছনছ হয়ে গেছে, আগে এত শিলাবৃষ্টি হতো না, সেখানে আমরা তাদের পাশে দাঁড়াই। বজ্রপাতে প্রচুর লোক প্রাণহানি ঘটছে, এটি আমরা চেষ্টা করতেছি আগামী দিনে বিশেষ করে হাওড় অঞ্চলগুলো আর উত্তরাঞ্চলে বজ্রপাত বেশি সংঘটিত হচ্ছে, আমরা এমন কিছু সেখানে স্থাপন করতে চাচ্ছি বজ্র নিরোধক, যাতে করে বজ্রপাত হয়ে গেলে যাতে প্রাণহানি কম ঘটে। এই যে বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন দুর্যোগের গতি প্রকৃতি ধারা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে প্রশিক্ষণ দিবে, সেই প্রশিক্ষণের জায়গা হলো এটি। প্রশিক্ষণও দিবে এখানে, গবেষণা করবে এখানে। শুধু কি বাংলাদেশের লোক গবেষণা করবে তা না, এটা বহির্বিশ্বের অনেক খ্যাতিনামা যারা খ্যাতনামা ব্যক্তি আছে তারাও এখানে গবেষণা করবেন যে বাংলাদেশের এই দুর্যোগ সংঘটিত হলে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ কারণে এই প্রতিষ্ঠানটা ছিল সবচেয়ে আমাদের জন্য জরুরি, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভিত্তি স্থাপন করেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য একটা অবকাঠামো কেন উনি ভিত্তি দিতে আসলেন, এটি অবকাঠামোর দিক থেকে হয়তো সামান্য হতে পারে কিন্তু এটার ব্যাপ্তি কিন্তু বিশাল। আমরা চাই যে একে মাঠ পর্যায়ে হতদরিদ্র ব্যক্তিটাকে প্রশিক্ষিত করে তুলতে, ভূমিকম্প হলে কি করা দরকার, বন্যা হলে কি করবে, ঘূর্ণিঝড় হলে কি করবে, এইভাবে আমরা কাজটা করতে চাই। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নির্বাচনী ইস্তেহারে খাল কাটার কর্মসূচি অব্যাহত রয়েছে। খাল আমরা কেন কাটছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন তখন খাদ্যে ঘাটতি ছিল বাংলাদেশ, অথচ উনি খাল কাটা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ করেন নাই, খাদ্য উদ্বৃত্ত হয়েছিল, বিদেশে রপ্তানি হয়েছিল খাদ্য। আমরা চাই এই কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্যে আরো বেশি স্বনির্ভর করার জন্য। তাহলে খাল কি করবে এখানে, খাল যেমন বর্ষাকালে পানি দ্রুত গতিতে নিষ্কাশন করে দিবে যাতে ফসল না হানি হয়, পাশাপাশি শুকনা মৌসুমে পানি ধরে রাখবে। আপনারা জানেন সারফেস ওয়াটারের সংকট হচ্ছে, এখন ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে পানি এখন অনেক নিচে চলে গেছে, প্রকৃতিতে হুমকি স্বরূপ। তাহলে দুই কাজ হচ্ছে, পাশাপাশি আমরা খালের পাশে গাছ লাগিয়ে দিব। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি তাল গাছ রোপণ করেছেন, তাল গাছে কেন আমরা উৎসাহিত করি, এটা কিন্তু ওই বজ্র নিরোধক গাছ আর কি, এটা আপনারা বাড়ির আশেপাশে লাগালে আপনারাও নিরাপদ থাকতে পারবেন। আর এই খালের মধ্যে আমরা মাছ চাষ করব, তাহলে মাছ গাছ সব মিলে মাছে ভাতে বাঙালি আমরা হতে চাই খাল কাটা আন্দোলনের মধ্য দিয়ে। সে কারণে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, নিজে হাতে কোদাল দিয়ে খাল উদ্বোধন করছেন। সেজন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে অনেক কৃতজ্ঞ নার প্রতি। এই একটি কর্মসূচি গোটা গ্রাম

0: বাংলাদেশ, আলোকিত বাংলাদেশে যে জয়যাত্রা শুরু হয়েছে, আমরা সবাই তাকে সহযোগিতা করব এই প্রত্যাশা নিয়ে আমি আবারও এই কর্মকাণ্ডের জন্য বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, যারা আমাদেরকে সহযোগিতা, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুধীবৃন্দ, এবার সেই মহেন্দ্রক্ষণ যার দিক নির্দেশনায় বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায় আসেন। সবার আগে বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে 18 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, যার দূরদর্শী পরিকল্পনায় আজ এই ইনস্টিটিউটের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।
2: সুধীবৃন্দ, যার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ হবে এক অন্যতম দৃষ্টান্ত, সেই দূরদর্শী স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
3: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট। অনুষ্ঠানটি অবশ্যই একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, এই কিছুটা ভিন্ন, নর্মালি আমরা যেরকম অনুষ্ঠান করে থাকি তার থেকে কিছুটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রণালয়ের সচিব, সামনে উপস্থিত মন্ত্রিপরিষদ জাতীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত গাজীপুর জেলা সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ প্রশাসনের, এবং উপস্থিত গাজীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আগত সুধীবৃন্দ, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম জি, ভালো আছেন? সবাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু গরম বোধ হয় বেশ পড়েছে, তাই না? গরমে তো সবারই কষ্ট হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম আমার পরিষ্কার মনে আছে গরম নিয়ে, মানে স্কুলে যখন পড়তাম, স্কুলে বলতে ও ক্লাস 3-4-5 যখন পড়তাম, খুব সম্ভবত এত আমরা গরম নিয়ে কমপ্লেন করতাম না, এত গরম পড়তো না। আবার একইভাবে প্রায় অনেক বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে, বাট এর মধ্যে প্রায় যখন দেশের শীতের সময় কথা হতো, প্রায় দেখতাম আমাদের পরিচিত লোকজন, অলমোস্ট আপনাকে, অনেকেই দলীয় লোকজন যারা আছেন আপনাদের সাথে প্রায় আমার জুমে মিটিং হতো, দেখতাম যে খুব যে গরম কাপড় সবাই পরে আছে তা না, অনেকেই শুনতাম শীত পড়েই নাই, ডিসেম্বর জানুয়ারি মাসেও বলতো শীত পড়ে নাই, অর্থ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ থেকে বলতো যে মাঝে মাঝে একটু শীত পড়েছে, অর্থাৎ শীতও তেমন পড়ে না। পরিষ্কার আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, আমি যখন স্কুলে ছিলাম তখন 26শে মার্চের যেই স্কুলে প্রোগ্রাম হতো, স্বাভাবিক আপনারা নিশ্চয়ই অনেকেই করেছেন, 26শে মার্চ আসে স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমার পরিষ্কার মনে আছে 26শে মার্চের প্রোগ্রামে যখন রিহার্সাল দিতাম স্কুলে, সেই সময় কিন্তু সোয়েটার পরে থাকতাম, শীত থাকতো। মানে আমার বয়সী যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম এখানে মনে আছে এরকম বিষয়টি। এখন এই যে দুটো ঘটনা বললাম, গরম এবং শীত, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আজকে এখানে বসেছি, অর্থাৎ আমাদের ক্লাইমেট, কিন্তু আবহাওয়া, যেটাই বলি ক্লাইমেট বলি আবহাওয়া বলি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে আসলাম, এই অনুষ্ঠানে যোগ দিতে আসলাম, আসার পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে আরও দুটো কাজ করেছি, একটি হচ্ছে গাছের, একটি তাল গাছের চারা রোপণ করেছি, এবং একই সাথে একটি পুকুরে মাছ ছেড়েছি, পুকুরটা আপনারাও দেখেছেন। আর একই সাথে আরেকটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে যে যেই এখানে স্থাপনা তৈরি হবে সেই স্থাপনা কেমনভাবে হবে, কী হবে, এখানে আর্কিটেক্ট সাহেব আছেন, উনিও বোঝালেন, এবং আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এই বিল্ডিংটাকে ওনারা ডিজাইন করছেন। এখন এই যেই জায়গাটা করছি আপনারা, এই যেই জায়গাটা আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমি আসার সময় দেখলাম একটা জায়গায় বালির উপরে একটা ডিঙি নৌকার মতন বেশ বড় একটা নৌকা পড়ে আছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন একটা টার্নিংয়ের ওখানে। আচ্ছা, ওটা দেখে আমার ধারণা হলো, আমি ধারণা করতে পারি এবং এলাকাটাকে ধারণা হলো, খুব সম্ভবত 20-25 বছর আগে এখানে মাটি ছিল না, এখানে পানি ছিল, এই জায়গায়, এই যে এখানে আমাদের গাজীপুরের মেয়র সাহেব এখানে, উনিও মাথা নাড়ছেন যে এখানে পানি ছিল, মনে হয় ছোটবেলায় ওনারা এখানে সাঁতার টাতার কেটেছেন, এই যে রনিও বলছে এখানে নদী ছিল এখানে। তার মানে চিন্তা করুন আপনারা,

0: চিন্তা করুন, আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে পানি ছিল, এইখানে এর আশেপাশে যে জায়গা মাটি ছিল নিশ্চয়ই অনেক গাছপালা ছিল, আজকে নিশ্চয়ই অনেক গাছপালা নেই, স্বাভাবিক অনেক বাড়িঘর হয়েছে, যে জায়গাতে মাটিও ছিল বাড়িঘর করতে হলে গাছপালা কাটতেই হবে। আমরা এখানে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে খুব সম্ভব একটা ছোট সিন দেখিয়েছে যেটা বোধহয় খুব সম্ভব কক্সবাজারের রোহিঙ্গারা যেখানে থাকে খুব সম্ভব সেই জায়গাটা দেখিয়েছে ভিডিওতে, আমার দেখে যতটুকু, আমি যাইনি বা দেখে যতটুকু মনে হলো অন্যান্য ছবি দেখে, রোহিঙ্গারা যেখানে আছে প্রায় 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা আছে ওখানে, 1.3 মিলিয়নের মতন, মানে প্রায় 13 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আছে এত বড় এরিয়াতে। যতটুকু আমার মনে আছে, আমি লাস্ট গিয়েছিলাম খুব সম্ভব কক্সবাজার টেকনাফের দিকে, আমি গিয়েছিলাম 2005-06 দিকে গিয়েছিলাম, তার আগে যখন গিয়েছিলাম তখন আমি দেখছিলাম যেই জায়গাগুলো গাছে ভরা ছিল সেই জায়গাগুলো স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের বাসস্থান তৈরি করা হয়েছে, অর্থাৎ হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। কিছুদিন আগে আমি হঠাৎ করে একদিন সকালে পত্রিকায় দেখলাম যে কক্সবাজার থেকে বিচের পাশ দিয়ে একদম উখিয়া পর্যন্ত একটা রাস্তা করা হচ্ছে, একটা বিচ রোড করা হচ্ছে, এবং যে কোনো কারণেই হোক রোডের ডিজাইনের কারণে প্রায় 3000 গাছ কেটে ফেলতে হবে। তো দেখার পরে আমি তারপরে এইটার দায়িত্বে যেই মন্ত্রী আছেন ওনাকে আমি ফোন করে নিউজটা আমি ওনাকে পাঠালাম, পাঠিয়ে আমি বললাম যে ওদের সাথে কথা বলেন, ডিজাইন থেকে একটু চেঞ্জ করা যদি সম্ভব হয় ভালো হয়, এই গাছ কাটা যাবে না, কি করবে না করবে সেটা তারা ডিসাইড করুক, ইঞ্জিনিয়াররা তারা ডিসাইড করুক, কিন্তু এই গাছ কাটা যাবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দুর্যোগ আসবে, প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমরা যেটাই যেভাবে বলি আসবে, আমরা সেটাকে কিন্তু বন্ধ করতে পারবো না, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু এই যে আমি কয়েকটা কথা বললাম এখানে অনেক বেশ কয়েকটি কথা আছে, অর্থাৎ আজকে কেন এই জায়গাটা যেখানে পানি ছিল এখানে মাটি ভরতে হলো, এখানে অফিস আদালত হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে তাদের বাসস্থানের প্রয়োজন, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সব কিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও কমছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা ঠিক একইভাবে একটি জনবহুল দেশ, কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলে কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। সেই জন্য আজকের এই অনুষ্ঠানটির মূল যে লক্ষ্য বা বিষয়টি সেটি হচ্ছে আমার ধারণা দুটি, এক এখানে যেটা শুনেছি আমি যেটা জানি যে এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার পরে এখানে আমাদের ক্লাইমেট বা আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে সেইটি সম্পর্কে রিসার্চ করা, কিভাবে এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব, অ্যাট দ্য সেম টাইম সেটি ভূমিকম্প হোক সেটি অন্য জলোচ্ছ্বাস হোক যেটি হোক সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব, যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে, তাই তো, তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। এখন এই যে ট্রেনিং দেওয়া হবে, 20 কোটি মানুষের মধ্যে আপনি কতজনকে ট্রেনিং দিতে পারবেন? আমি কিছুদিন আগে ভূমিকম্পের বিষয়, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ অনেকগুলো ভূমিকম্প হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে ভূমিকম্প এমন পর্যায়ে যায়নি যেখানে প্রাণহানি ঘটতে পারে, কিছু ইঞ্জুরি হয়েছে ছোটখাটো হয়তো হয়েছে কিন্তু ম্যাসিভ আকারে কিছু নেই, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া। এই যে ভূমিকম্প হচ্ছে এটির একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি এখানে আমার পরিষ্কার মনে আছে ছোটবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিটও যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলেই বা 15 ফিট গেলেই পানি বের হতো, এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে যেতে হয় পানি পাবার জন্য। এবং এটি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো কম বেশি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন, 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি টেনে তুলছে, তার ফলে যেটি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকবার শুনেছেন, আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এর কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দিই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরও বাড়বে, আপনার খাদ্য উৎপাদন আরও আমাদেরকে বাড়াতে হবে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদ হয়ে জনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আপনারা নিশ্চিত পত্রিকায় দেখেছেন কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করার, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যে পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না, তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার। কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষায় বলুন, শুকনা মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে নোনতার কারণে, পানি নোনতা পানির পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে, এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো, যখন বাড়তি পানি বর্ষার মৌসুমে যেই পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরও যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। এবং শুধু এটাই নয়, এটার সাথে আরেকটি সমস্যা আছে আমাদের ব্রহ্মপুত্রে, যে তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে, ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। এখন উপস্থিতিবৃন্দ, যেই কথাটা আমি বলেছি, দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি, আমরা যেটা করতে পারি আমরা মানুষকে সচেতন করতে পারি। আজকে এই অনুষ্ঠানের একটি শপথ হওয়া উচিত, আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব, কারণ যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না, আসুন দুর্যোগ কোনোটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটি হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। কারণ আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম, আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। কিন্তু সম্পদ যদি নষ্ট হয়ে যায়, আমাদের অবহেলার কারণে, আমাদের অজ্ঞতার কারণে যদি সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে মানুষই কষ্টই বাড়বে, মানুষই দুর্ভোগের শিকার হবে। আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান বক্তব্য ও এই বিশেষায়িত প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। প্রশিক্ষিত জনবল এবং আধুনিক গবেষণার মাধ্যমে আমরা দুর্যোগের ঝুঁকি হ্রাসে এক নতুন যুগে প্রবেশ করলাম। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে,
2: প্রিয় সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথির নির্দেশে আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করার আগে আবারও সবাইকে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সবার কাজ এখানে শেষ করালো। ধন্যবাদ সবাইকে।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং সুধী সমাবেশ বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হল, যেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিব। বিদায়ের আগে জানিয়ে যাই, এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শাকিল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে গাজীপুরের টঙ্গীর 27 থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
4: এতক্ষণ গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
5: কারণ আমি চাই তারাও আমার মতো ইফোন অনুষ্ঠান শুনে অনেক ধন্যবাদ পাক। অনেক ধন্যবাদ আকলিমা বেগম, আপনি নেত্রকোনা থেকে আমাদের টেক্সট করেছেন। তারপরে আছে মেহেদি হাসান মামুন, লিখেছেন ইফোন অনুষ্ঠানটি শুরু থেকে আজ অবধি প্রতিটি পর্বের সাথে যুক্ত থেকে উপভোগ করেছি। ভালো লাগার অন্যতম আয়োজন ইফোনই, প্রতিটি পর্বে সব গুণী শিল্পীদের মন মাতানো গান আয়োজনটিকে আরো প্রাণবন্ত করে তোলে। নিয়মিত বিজয়ী করা হচ্ছে, এটিও বেশ ভালো লাগার ব্যাপার শ্রোতাদের জন্য। ইফোনের মাধ্যমে নতুন নতুন শিল্পীদের সাথে পরিচিত হতে পারছি। নিউ মিডিয়ায় এই সময় ইফোন অনুষ্ঠানটি সত্যি বাংলাদেশ বেতারকে আরও সমুজ্জ্বল করেছে। আরও ভালো ভালো শিল্পীদের আমন্ত্রণ জানানোর অনুরোধ রইল। ইফোন অনুষ্ঠানের সাথে জড়িত সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল। অনেক ধন্যবাদ মামুন, আপনি মানিকগঞ্জ থেকে আমাদের টেক্সট করেছেন, টেক্সট করতে থাকুন। এবং যেটা বলেছে, আজকের অনুষ্ঠানের মধ্যে কোনো এক সময় কিন্তু গত পর্বের কুইজের বিজয়ীর নাম ঘোষণা করবো আমরা, এবং আপনারা আজকে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাদের অনুষ্ঠানে কমেন্ট বক্সে, তাদের মধ্যে কিন্তু আগামী সপ্তাহে আরেকজন বিজয়ী আমরা নির্বাচন করে নিব। আচ্ছা, এবারে কি গান শুনবো?
6: এবার আয়ুব বাচ্চু ভাই একটা গান।
5: আচ্ছা,
6: নিশ্চয়ই, হাসতে দেখো গাইতে দেখো।

0: ভীষণ ভালো লাগে গান বাচ্চু ভাইয়ের, মানে একটা কালজয়ী গান আর কি। আমার যেটা মনে হয় যে বিশ্বাস আসলে 100 বছর পরে মানুষটি মানুষরা একইভাবে গানটি শুনবে, একইভাবে গানের সুরে এবং বাণী দ্বারা আচ্ছন্ন হবে।
1: তোমার শুনছেন হয়তো বা, রাইট?
0: নিশ্চয়ই নিশ্চয়ই। একটু জানতে চাই তোমার কাছ থেকে তোমার মৌলিক গানের ব্যাপারে, প্রথম নিজের গান কবে আসলো, কোনটা ছিল সেটা?
1: মৌলিক গান এসেছিল 2014 সালে, সেই গানটা আমি এখানে ইনক্লুড করেছি অবশ্য।
0: আচ্ছা, তাহলে আজকে আমরা শুনতে পাবো এক সময়,
1: আজকে হয়তো বা করবো না, হয়তো বা করবো আমরা।
0: আচ্ছা, ওই গানটি কার লেখা, কার সুর ছিল?
1: ও গানটি আমার সুর করা ছিল, লিখা ছিল শ্রদ্ধেয় আবিদ্রনিক মিউজিক ডিরেক্টর।
0: আচ্ছা আচ্ছা, তাহলে নিয়মিত লেখা এবং সুর করা হয়?
1: নিয়মিত লেখা সুর করা হয়েছে।
0: এতক্ষণ যে গানগুলো গাচ্ছিলে একটু ব্যান্ড প্যাটার্ন একদম একদম সেমি ক্লাসিক্যালি চলে যাচ্ছে আমরা, চলো।

শ্রদ্ধনী আজমহ চৌধুরী, ভীষণ সুন্দর একটি গান। আচ্ছা, অনেক দর্শক আমাদের কমেন্ট করেছেন, কিছু কমেন্ট পড়ি আর থেকে আমরা। এ কে কিরণ লিখেছে, ঢাকা থেকে যুক্ত হলাম। নাজমুল হুদা লিখেছে, চমৎকার, ভীষণ ভালো লাগছে। ইমরান মুন্সী গরুনদী বরিশাল থেকে শুনছেন। ইমান আহমেদ দুলালও সাথে আছেন বলেছেন। রাকিব হোসেন বলছে, উনি এই অনুষ্ঠানে এখনও পুরস্কার পাননি। কমেন্ট করতে থাকুন, পেয়ে যাবেন। আজকে কিন্তু ভালো কমেন্টের জন্য পুরস্কার রয়েছে। সাকিব হাসান বিদ্যুৎ আছেন, উনি ত্রিশাল ময়মনসিং থেকে শুনছেন। মোহাম্মদ রাকিবুল ইসলাম শুনছেন বৃত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে, উনি নিয়মিত শোনেন আমাদের। নাসির উদ্দিন শরীফ লিখেছেন, শুনছি বেতারে এবং দেখছি ফেসবুকে আর শুনছি, ভালো লাগছে গানগুলো। অসংখ্য ধন্যবাদ শিল্পী ভাইকে, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নাসির উদ্দিন। মিলন কুমার মণ্ডল আছেন রাজবাড়ি থেকে শুনছেন। জান্নাতুল ফেরদৌস জান্নাত লিখেছে, ইউফোনিয়ার গানগুলো শুনতে খুব ভালো লাগে, বেস্ট অফ লাক সিঙ্গার আতিক শামস। আরও অনেকে আছেন, আপনারা লিখতে থাকুন। এবং যেটা বলছিলাম যে আজকের কুইজ হচ্ছে, যারা আজকে লাইভে সবচেয়ে সুন্দর কমেন্ট করবেন এবং সবচেয়ে গঠনমূলক কমেন্ট করবেন আমাদের, তাদের মধ্যে থেকে একজন বিজয়ীকে আমরা আগামী সপ্তাহে ঘোষণা করব, তার নাম এবং আপনার ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। তাহলে কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে। আর যেটা করবো এখন, গত সপ্তাহে যে বিজয়ী তার নাম আমরা ঘোষণা করব। আতিক, তোমার একটা কাজ আছে এখন। আমাদের গত সপ্তাহের কুইজ ছিল যে তার মধ্যে থেকে যারা সবচেয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম এখানে আছে, তুমি একজনকে বিজয়ী ঘোষণা করো। একটা ইয়ে ছিল, হ্যাঁ।

0: আজকের কুইজ বিজয় হচ্ছেন স্বপন কুমার শীল, গ্রাম রাজনারায়ণপুর, উপজেলা বেড়া, জেলা পাবনা, মোবাইল নম্বর 0175।
1: তুমি কিন্তু উপস্থাপনা করে ফেললে আজকে প্রথম সাথে এসে আমার কাছে তুমি করে দিলে। স্বপন কুমার শীল, আপনাকে অনেক শুভেচ্ছা, যথাসময়ে আপনার মোবাইলে যোগাযোগ করা হবে এবং আপনি পেয়ে যাবেন পুরস্কার। এবং যারা এখনো পুরস্কার পায়নি, পুরস্কার পেতে চান, তারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন। আমরা ফিরে যেতে চাচ্ছি আমাদের গানে। এবারে কি শুনবো?
0: এবারে করবো একটু ডিফারেন্ট গান, ডিফারেন্ট আছে, শ্রাবণের মেঘ।
1: বাহ বাহ।

0: বাহ, দারুণ দারুণ, পুরো কনসার্ট জমানো গান কিন্তু। এবং আজকে আসরও জমে গেছে অলরেডি, আমরা দেখছি অনেকে কমেন্ট করছে। আতিক ইসমাইল হোসেন লিখেছে, দারুণ কণ্ঠ, জমজমন অনুষ্ঠান, শেষ পর্যন্ত আছি।
1: থ্যাংক ইউ ইসমাইল ভাই।
0: মেহেদী হাসান মামুন লিখেছে, মনোমুগ্ধকর অনুষ্ঠান উপস্থাপনা এবং সেই সাথে দুর্দান্ত সব মনকাড়া গানগুলো এই তপ্ত দুপুর এক পশলা বৃষ্টির ন্যায় মনটাকে শীতল করে দিচ্ছে। কি যে এক মায়াভরো কণ্ঠ আতিক ভাইয়ের, সত্যি অভিভূত হচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থাপক সহ শিল্পীকে, পুরোটা সময় সাথে আছি, এত চমৎকার অনুষ্ঠান রেখে দূরে যাওয়া কি সম্ভব?
1: থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
0: উনি সেই মানিকগঞ্জ থেকে আমাদের কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। কৃষ্ণা কর্মকার কৌশিক লিখেছেন, শেষ পর্যন্ত সাথে আছি সবসময় মঠবাড়িয়া পিরোজপুর থেকে, কিন্তু আমাকে বিজয় করা হচ্ছে না। আপনি নিয়মিত আমাদের কুইজে অংশগ্রহণ করতে থাকুন, কখনো না কখনো নিশ্চয়ই বিজয় হয়ে যাবেন। এটা তো কপালের ব্যাপার আসলে, তাই না, কি বলো আতিক? আচ্ছা, আরেকটা অনুরোধ আছে তোমার কাছে গানের। হৃদয় আহমেদ নয়ন লিখেছে যে, ভাইয়া আতিক ভাইয়ের কাছে বোঝে না সে বোঝে না গানটির অনুরোধ করছি।
1: আচ্ছা,
0: যদি আজকে সময় আসলে খুব কম, আজকে না পারলে নিশ্চয়ই নেক্সট কোন অনুষ্ঠানে অবশ্যই শুনবো।
1: নেক্সট কোন অনুষ্ঠানে অবশ্যই ভাইয়া, অবশ্যই শোনাবো।
0: এবং আমরা এখন পরের গানে যেতে চাই, এরপরে কি গান শুনবো? তবে পরের গানে যাওয়ার আগে যেটা করি, যে একটু আগে গানটার সময় আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা সবাই গাইছিল একসাথে, তো তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। কিবোর্ডে আছে দেবাদা, গিটার আছে রোমন ভাই, তবলায় আছে সাদি, এবং প্যারে আছে বিদ্যুৎদা। সবাইকে ধন্যবাদ। আমরা কিন্তু এখনো যাচ্ছি না, আরও গান শুনবো। এখন কি গান শুনবো বলো?
1: আমরা এখন শ্রদ্ধা সুবিনন্দী স্যারের একটা ছিল শোনাবো।
0: চলো, শ্রাবণ মেঘের দিনের গান, ভীষণ ভীষণ জনপ্রিয় গান।

0: শ্রাবণ মেঘের দিনের বিখ্যাত একটি গান, ভীষণ জনপ্রিয় গান, ছবিটা দেখা হয়েছিল? এবং তোমার চলচ্চিত্রের গানের খবর জানতে চাই। আমি শুনেছি চলচ্চিত্রের গানও করেছো, কি কোথায় করেছো, কি ছবিতে?
1: সোনারচর মুভিতে গান করেছিলাম কণাপুর সাথে।
0: আচ্ছা আচ্ছা,
1: এটা গত বছর রিলিজ হয়েছে।
0: এবং সামনে কি আর
1: সামনে কাজ চলছে? একটা ইন্ডিয়ান বাংলা মুভির কাজ করছি, সিনেমার নাম সম্ভবত টার্গেট, এখন বাকি কিছু বলছি না। গানটা
0: সারপ্রাইজ হিসেবে থাকুক।
1: জি স্যার,
0: অনেক শুভকামনা থাকুক।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আচ্ছা, আরও কিছু কমেন্ট আছে, একটু কমেন্ট পড়ি আমরা পরবর্তী গানে যাওয়ার আগে। মোহাম্মদ খুরশেদ আলম সরকার লিখেছেন, আসসালামু আলাইকুম, সাথে যুক্ত আছি কালীগঞ্জ গাজীপুর থেকে। মাজেদুর রহমান কিরণ লিখেছেন, গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম,
1: ধন্যবাদ ভাইয়া।
0: সাকিব হাসান বিদ্যুৎ লিখেছেন যে, বাংলাদেশ বেতারের একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি যেন সুরের এক অপূর্ব জাদু। এই অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে অনুভূতি, ভালোবাসা আর জীবনের নানা গল্প। প্রতিটি গান শ্রোতার হৃদয় ছুঁয়ে যায় এবং মনকে করে তোলে প্রশান্ত। ইউফোনি শুধু একটি গানের অনুষ্ঠান নয়, এটি সঙ্গীত প্রেমীদের জন্য আবেগ আর সৌন্দর্যের এক অনন্য মিলন মেলা। অনেক ধন্যবাদ আপনাকে। পারভিন আক্তার লিখেছে, চমৎকার সব গান শুনতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে, এই জন্য আজকে অনেক বেশি ভালো লাগছে। খোরশেদ আলম তোমাকে ধন্যবাদ দিয়েছে আতিক আজকের এই এখনকার গানটি শোনানোর জন্য। জহিরুল হক লিখেছে, মধুমাস বৈশাখের এই তীব্র গরমে অলস অপরাহ্নে গান শুনতে শুনতে যেন হৃদয়টা এক অনাবিল প্রশান্তিতে ভরে উঠল। শুভকামনা আজকের অনুষ্ঠানের সবাইকে, অনেক ধন্যবাদ আপনাদের। এবং যেটা হচ্ছে, গান করতে করতে একদম শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি, কি গান শোনাবে আমাদের সবার?
1: আমরা এখন আর্ট সেলের এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
0: আন্টি করছি। ঠিক আছে, মানে একটা জমজমাট ফিল নিয়ে আমরা যাবো এখান থেকে। এবং তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু যে আজকে অনুষ্ঠানে আসার জন্য,
1: এবং আপনাকেও ধন্যবাদ ভাই এত সুন্দর হোস্টিং করার জন্য।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাই প্লেজার। এবং যেহেতু এটা তোমার প্রথম লাইভ, তুমি সারা জীবন এটা একটা মেমোরি হয়ে থাকবে, আমরা সবাই তো মেমোরিতে থাকবো কিন্তু।
1: অবশ্যই।
0: আচ্ছা, আবার ছোট্ট একটু জানতে চাই শেষ করার আগে, যে কেমন ছিল অনুভূতিটা আসলে পুরো অনুষ্ঠানটা?
1: অনুভূতিটা খুব ভালো ছিল, আমি একটু ভয় ভয় ফিল করছিলাম, নার্ভাসও লাগছিল।
0: এটা হয়ে যায়, ঠিক হয়ে যাবে,
1: ঠিক আছে, ভুল ত্রুটি হলো আমাকে ক্ষমা করে দিবেন।
0: এই প্রস্তুতি না, আমি একটু বিদায় নিচ্ছি দর্শক থেকে। দর্শক, আজকের ইউফোনি এখানেই শেষ হচ্ছে। আজকে শিল্পী ছিলেন
2: এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ছিলেন আতিকুস শামস, উপস্থাপনায় নির্ঝর চৌধুরী, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এ বি এ মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, পেশাদারিত্ব, সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। তারেক রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক হিসেবে বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। মুক্তিযুদ্ধে বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং 670 জন সদস্য শহীদ হন। পরে তারেক রহমান একাডেমিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৎস্য শিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন ও সচিব সাইদুর রহমান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে পুকুরের মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় একটি বৃক্ষরোপণও করেন তিনি। পরে তিনি এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন। 27 চৌরাস্তার ধরপাড়া এলাকায় প্রায় 8 একর জমির ওপর এই ইনস্টিটিউটটি নির্মিত হবে। এখানে প্রশাসনিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবনও থাকবে। এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। আগামীকাল থেকে ঈদুল আজহার পরের ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মের যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17ই মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 358। এ নিয়ে পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এ জয়ের ফলে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে উঠে এল। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে
টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। তারেক রহমান খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: প্রিয় শ্রোতা, ঋতুবৈচিত্র্যের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল বাংলা বছরের একটি প্রধান ঋতু, যা সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস জুড়ে থাকে। এ সময় সূর্য তীব্র তাপ ছড়ায়, দিনের বেলায় প্রচণ্ড গরম পড়ে এবং খরা ও পানির সংকট দেখা দেয়। তবে গ্রীষ্মকাল রসালো মৌসুমি ফলের জন্যও পরিচিত। আম, লিচু, কাঁঠাল এই ঋতুর সৌন্দর্য ও স্বাদ বাড়ায়। পাশাপাশি এই সময় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং স্বাস্থ্য সচেতনতা জরুরি। গ্রীষ্ম আমাদের প্রকৃতির বৈচিত্র্য ও ধৈর্যের পরীক্ষা দেয়, আবার ফলমূল ও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসো গড়ি ছোট পরিবার। বরাবরের মতোই আজও থাকছে বুধবারের নিয়মিত আয়োজন, সাপ্তাহিক নাটক। আমাদের আজকের নাটক সময়ের নদী। নাটকটি রচনা করেছেন হেদায়েতুর রহমান এবং প্রযোজনা করেছেন কুদরত এখোদা।

0: আরে রাহেলার মা, তুমি এখানে মুখে পান নিয়ে বসে আছো? আরে সূর্য কোনখানে উঠছে আন্দাজ করছো? কখন আমি গঞ্জে যামু, মাল আনমু, তারপর দোকান কোন সময় খুলমু, আর হিসাব আছে তোমার?
1: আপনি খালি আমার মুখের পানটাই দেখলে না, আমি কি বসে আছি না বসে থাকি? সকালে তো দম ফেলাইবার সময় পাই না, উঠা নামাজের পর হাঁস মুরগি গুড়ালে খোয়ার থেকে বাইর করে ছাড়লাম, আধার বানাইয়া খাইতে দিলাম, এক ফাঁকে চাপকল থেকে দুই কলসি পানিও আনলাম, উঠান ঝাড়ু দিলাম, আটা বেললাম, রুটি বানাইয়া সেকতে যামু এই ফাঁকে মুখে খালি একটু পান দিলাম, এক তো সব কাম আপনার চোখে পড়লো না, পড়লো খালি আমার মুখের পান।
0: আরে হইছে হইছে, মায়া মানুষের কামের ফিসটা দন লাগবো না, হাঁস মুরগি ছাড়ছো, আধার দিছো, দুই কলসি পানি আনছো, বাপ রে বাপ, কি আমার কাম রে! আরে আমার কাম তুমি কি বুঝবা, গঞ্জে থেকে হপ্তায় হপ্তায় মাল আইনা দোকানে বসি, দোকানের প্রতিদিনের হিসাব কিতাব, তারপর ঘরের বাজার, চাইল ডাইল, মাছ তরকারি সবই আনি, সবকিছুতেই তাই টাকা, সবকিছুতেই টাকা লাগে বুঝলা, টাকা। এই যে তোমার পান সুপারি খেতেও টাকা লাগে। এই তুমি কয় পয়সা কামাই করো? হ্যাঁ
1: শোনেন, সব কামের হিসাব একরকম হয় না রাহেলার বাপ, একরকম হিসাবেও সব চলে না, ব্যবসা করেন আয় উপার্জন হয়, চোখে দেখা যায়, আর আমারটা সারাদিন কাম অথচ টাকা পয়সা নাই।
0: বাহ বাহ বাহ, আরে কথার চাল তো তুমি ভালোই পারো। বুঝছে আইজান, আমার মুখে রুটি উঠলো না, গঞ্জ যাওয়া লাগবো না, ঠিক আছে বৈশা বৈশা তোমার এই পান মুখখান দেখি। হ্যাঁ
1: দেখেন দেখেন বাজান।
0: কি রে মা রাহেলা?
2: আচ্ছা বাজান, আমার মায়ের কাম নিয়ে তুমি যা কও এটা কিন্তু ঠিক না বাজান। শোনো বাজান, সব কাজের হিসাব একই পাল্লায় মাপা যায় না।
0: তুমি কি কইতে চাও মা? তুমি আমার পড়ালেখা জানা মাইয়া, কও তো মা আমি শুনি।
2: শোনো বাজান, মায়েরে তার কাম নিয়ে তুমি যেসব কথা কও, আচ্ছা ধরো আমার শ্বশুর বাড়ির মানুষেরাও যদি আমার একইভাবে কথা শোনায়, তখন

0: শ্বশুর বাড়িতে ও স্বামীর কাছে ও কদর পাক, সম্মান পাক, এইটা কে না চাইব?
1: তাইলে আমার মাও তো আরেকজনের মাইয়া, ঠিক কিনা?
0: বুঝছি বুঝছি, এই তুই তোর মার পক্ষ নিয়ে কথা কস না। আচ্ছা মা, তোর মা কি আমার বিরুদ্ধে নালিশ করছে?
1: ছি ছি বাজান না, মায় নালিশ করবো কেন? এই পরিবার, এই সংসার তোমাকে দুজনের, আর আমি আমি তোমাকে একমাত্র কন্যা। গত বছর আমি এসএসসি পাশ করলাম।
0: ঠিক আছে মা রাহেলা, আর কই তৈব না। বুঝছি তোর মায়ের নিয়ে আমার কথাগুলো ঠিক হয় না। আসলে ভালো মন্দ তো আমাগো দুইজনেরই না?
1: ঠিক কইছো বাজান। শোনো বাজান, তুমি যেমন বাইরের কাজ করো, পরিশ্রম তোমার কম হয় না? মাও তো পুরা ঘর বাড়িটা সামলায়, সকাল সন্ধ্যা পর্যন্ত মারও তো কাজের শেষ নাই। কথায় কয় না, স্ত্রী লোক পরিবারের লোক হচ্ছে বাজান।
2: চাচা ঘরে আছেন? চাচা
0: ওই জয়নাল আসতেছে, হয়তো পেটে কিছু পড়ে নাই। আয় জয়নাল, মোড়াটাই বল।
2: চাচা দেখলাম দোকানটা বন্ধ, ভাবলাম আপনার শরীর খারাপ না তো তাই দেখতে আইলাম।
0: আরে না না, আল্লাহর রহমতে ভালোই আছি। এই যাই যাই কইরা বুঝলি দোকানটা খুলি নাই, দেরি হয়ে গেল। এ জয়নাল কি খাবি, রুটি না গুড়মুড়ি?
2: চাচা এমনি এমনি আর কত খামু, কাম টাম আছে কইরা দেই।
0: দূর পাগল, এই জন্য কাম কোন লাগবে রে জয়নাল?
2: না চাচা, আজ এইখানে কাল এইখানে, এমনি খাইতে মন আর সায় দেয় না চাচা।
0: ওইছে কি খাবি তাই কো।
3: বাবা জয়নাল, রুটি আর ভাজি আনছি, নাও বাবা নাও, মুখে তোলো।
2: চাচি এই একটা রুটি তুললে নেন, আপনারাও আছেন তো, এক গ্লাস পানি।
3: আর বাবা বিসমিল্লা করো, আমি আনতাছি।
2: আচ্ছা চাচা, বাজারে পরিবার পরিকল্পনা অফিসে জব্বর একটা গান শুনলাম।
0: আচ্ছা,
2: বড় কঠিন আর সত্য কথা চাচা, মানুষ গান শুনে গুনগুন কইরা গায়ও, কিন্তু গানের কথা মনে গাইতে নেয় কয়জন?
0: এই গান তো শুনলি, গানের কথা কি তোর মনে আছে?
2: আছে না, আছে তো, আছে চাচা, এই গানটা ধরমু।
0: ধর ধর ধর।
2: আচ্ছা ওই পানি খায়াল ওই

0: মেয়েও তো মানুষ ভাইরে, তাহারি মতন ছেলের পিছে শিক্ষা দীক্ষা আদর যতন, যা দিতেন তা মেয়ের দেন ছেলেরই মতন।
1: বাবা হে জয়নাল, আসলে গানের কথাটা ঠিক, একেবারে বড় সত্য। আমাগো বুঝলি, অনেকের হিসাবে ভুল আছে, ছেলে মেয়েরা আমরা সমান চোখে দেখি না, খালি পার্থক্য করি।
0: চাচা, কেউ কয় মাইয়ারে বেশি লেখাপড়া করে কি লাভ, যাইব তো সেই স্বামীর বাড়ি। অনেক মাও আছে নিজের ছেলে যতটা যত্ন নেয়, মাইয়ার বেলায় অন্য চিন্তা।
1: হে জয়নাল, চল যাই, দোকানটা খুলতে হইব তো।
0: চাচা, এই কোনো কাম টাম বাজার সদাই লাগবো, ব্যাগটা
1: আর দূর চল তো, সময়ে কমনে।
0: আচ্ছা যাই গো চাচি, দোয়া কইরেন।
2: আচ্ছা বাবা, আচ্ছা আসো।
3: রাহেলা কই যাইতাছস রে বইন? আরে মেহের বুবু যে, কেমন আছে বুবু?
4: ভালাই আছে।
3: শোনো বুবু, আমুক স্কুলে হেডমাস্টার স্যার আমার নাকি ডাইকা পাঠাইছে।
4: হ বুঝছি।
3: কি বুবু, কি বুঝলা?
4: রাহেলা, শুনছি আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে উচ্চ মাধ্যমিক শ্রেণী চালু হইব।
3: সত্যি বুবু?
4: হ, স্যার হয়তো তোর কলেজে পড়ালেখা নিয়ে কথা বলার জন্য তোরে ডাকছেন। তোর পায়ে সমস্যা থাকায় তোর চলাফেরায় কষ্ট, সেই কারণে এসএসসি পাশের পর দূরের কলেজে পড়ালেখা হয় নাই তোর আর।
3: হ গো বুবু, স্কুল ফাইনাল পাশের পর 2 বছর ধরে ঘরে বসে আছি, অথচ আমার যে কত স্বপ্ন ছিল আমি কলেজে পড়ব।
4: বুঝি রে বইন, দুঃখ করিস না, আল্লাহ চাই তো তোর ভাগ্য ভালো হইব।
3: বাদ দাও বুবু, আমার কথা থাক, তুমি এখন কই যেতেছ?
4: কই আর যামু, স্বাস্থ্যকর্মীর কাজের কি শেষ আছে রে? মোল্লাবাড়ি জুলেখার 3 মাস হলো বিয়ে হয়েছে, প্রথম থেকেই কইছি দেখ বিয়া যখন হয়েছে আল্লাহ চাই তো মা হবি, সংসার বড় হইব, তাই অখনই সংসারটা বড় করিস না।

0: দুই তিনটা বছর ফুরফুরা থাক, তোর স্বামীর আয় উপার্জনে কিছু জমুক।
1: জুলেখার কি তবে
0: তাই এই কথা কইতাছি কেন?
1: কেন বাবু, ওরা দুজনে কোনো ব্যবস্থা নেয় নাই, আর জুলেখা জুলেখা বড়ি টুড়ি কিছু খায় নাই।
0: জুলেখা এখন ওর স্বামীর দোষে, স্বামীর উপরেই সব দোষ চাপায়। আরে ধর, তুই অবিবাহিত মাইয়া, এইসব কথা এখন থাকতো বোন।
1: কি যে কও না বাবু, বিয়া হয় না তো কি হয়েছে তাই বলে সব কিছু আমাকে জানতে হইব না? শোনো বাবু, স্বাস্থ্য সচেতনতার জন্য সবসময় সব কিছু আমাকে জানা দরকার। বাদ দাও বাবু, আমি এখন যাই। হ্যাঁ, হেডমাস্টার স্যার কেন আমারে ডাকছেন সেটা আগে শুনে আসি গা। তুমি কিন্তু আমাকে বাড়িতে আইসো আর আমার জন্য দোয়া করো বাবু।
0: আইসা, ভাগ্যের কথা কেউ জানে না। রাহেলা দেখাশোনায় যেমন, লেখাপড়ায় তেমন, ঘরের কাজ, হাতের কাজ, রান্নাবান্না সব জানে। আল্লাহ ওর জীবনে একটা ভালো পাত্র দিও। জুলেখাকে ওখানে যাওয়ার আগে ফরিদা বাবুদের বাড়ি পড়ে। ওই তো উঠানে বৈশা চুল আসাইতেছে। ফরিদা বাবু, ও ফরিদা বাবু,
2: আসো আসো বোন, সময় মতোই আইসো, হাতের কাম শেষ করছি মাত্রই।
0: বাবু, তোমার বড় মাইয়ারে দেখলাম স্কুলে যাইতাছে, আর এই তো ছোট মাইয়াটা দিয়ে খেলতাছে। ওর বয়স সার হইছে না বাবু?
2: হইছে, ভাবছি সামনের বছরে স্কুলে দিয়া দিমু।
0: তোমার আর সাদিক ভাইয়ের হিসাবটা খুবই ভালো, দুই সন্তানের ছোট্ট পরিবার, আয় উপার্জনের সংসারটা ভালোই চলতেছে। এখন যদি পাঁচ ছয়টা সন্তান থাকতো, তোমার স্বামী সাদিক ভাই বুঝদান মানুষ,
2: সংসারের ভালো মন্দ ভালোই বুঝে, কিন্তু একটা ব্যাপারে অন্ধ রয়েছে, বুঝায় পারতাছি না।
0: কোন ব্যাপারে?
2: আল্লাহ আমাকে দুইটা মায়া দিছে, এখন সে ছেলের জন্য উতলা হয়েছে। আচ্ছা কও তো, পরেরটা যদি মায়া হয়? আমি বুঝায় পারতাছি না, গোপনে বড়িও খাইতাছি।
0: আচ্ছা ঠিক আছে, আমি শফিক ভাইরে পাঠাইয়া দিব, শফিক ভাই সব কিছু বুঝাইয়া দিব।
2: আরে আরে উঠতেছো কেন, চা বানাই।
0: না বাবু, আরেকদিন জুলেখার ওখানে যাইতে হইব।
2: তাইলে একটা পান মুখে দাও, বানানোই আছে।
0: আচ্ছা ঠিক আছে, দেও। আসি গো বাবু, দোয়া কইরো।
2: আচ্ছা
3: জয়নাল ভাই,
4: আসছো?
3: হাতে যে মিষ্টির বাক্স
4: এই রাহেলা দিল, সে আমগো গ্যারামের কলেজে ভর্তি হইছে।
3: হোসেন চাচার মেয়ে রাহেলা?
4: হ হ হ, হেই দিছে, ধরো চাচারে দিও, তুমিও খাও।
3: জয়নাল ভাই, তুমি খাও নাই?
4: আমি তো নানান ভাবে কত কি খাই, মিষ্টির বাক্সটা তুইলা রাখো। এই চাচার ওষুধ কি আছে?
3: গত রাতে শেষ হয়েছে, এই মুড়াটায় বসো, আমি আসতেছি।
4: আচ্ছা
3: এই নাও পাঁচ শত টাকা, যা হয় ওষুধ এনে দিও।
4: এত টাকা কই থেকে?
3: মেম্বার চাচার ওইখানে কাম করি, শুই না মেম্বার চাচি দিল, দিয়ে নরম মানুষ তো, অভাবের কথা শুনলে কত রকম যে সাহায্য সহযোগিতা করে।
4: টাকাটা তোমার কাছে রাখো পড়ি, সময়ে সময়ে দরকার লাগবো।
3: না জয়নাল ভাই, পরের কথা পরে, তুমি আর কত দিবা, এই ঋণ কেমনে শুধিব?
5: আল্লাহ রে, না কে কাটা জয়নাল?
4: হস আছে আমি।
5: তুমি বাবা আইছো, আসো আসো।
4: সাসা, আইজ শরীর কেমন? ব্যথা বেদনা কমছে?
5: আরে যাওনের সময় এখন।
4: সাসা সাসা সাসা, এই কথা মুখে আইনেন না সাসা।
5: কেমনে কেমনে কেমনে আনেন না? আরে কত আর বিচার নাই বইরা থাকি, রাইটে রাইটে খারাপ খোয়াব দেখলাম, আমার মায়া পরিরে নিয়ে আমার চিন্তা, আমি আমি আমার বিধবা মায়া রে কার হাতে তুইলা দিব, আমি কার হাতে তুলা দিব?
4: আল্লাহ
5: এই মাইয়া ভাই বোন কেউ নাই। আমার আমার চোখ বন্ধ হইলে এই বয়সে পড়ি কেমনে থাকব? একটা অবলম্বন আমি কার কাছে পাব?
4: ওরির জন্য চিন্তা করেন না চাচা, আল্লাহর ইচ্ছা থাকলে আমি তারে দেখবো চাচা, আমি তারে দেখবো।
5: কি কথা শুনাই না বাবা, বাবা জয়নাল, ও বাবা জয়নাল, এই বিধবা মাইয়াটারে তোমার হাতে আমি দিলাম
4: চাচা।
5: কথা দাও, কথা দাও, কথা দাও, তুমি তার জীবনের জীবনের সাথে নিয়ে নিবা,
2: ঘুমাম।
1: আসসালামু আলাইকুম স্যার।
6: ওয়ালাইকুম আসসালাম।
1: বসুন স্যার, আপনি একটু বসুন, আমি আসছি।
6: হ্যাঁ ঠিক আছে। রাহেলার ঘরটা তো ছোট হলেও পরিপাটি করে গোছানো, পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প উপন্যাসও রয়েছে। সাহিত্যের প্রতি রাহেলার ঝোঁক আর লেখালেখিতেও উৎসাহ রয়েছে দেখছি। বাবা, সুই সুতোর শিল্পকর্ম, প্রাকৃতিক দৃশ্য দেয়ালে টানানো, সামান্য দৈহিক খুঁত ছাড়া রাহেলা তো অনন্য।
1: স্যার, আপনার জন্য চা আর পিঠা মা বানিয়েছেন।
6: ঠিক আছে, তুমি বানাও না?
1: পারি স্যার, রান্নাবান্না সবই পারি, কিন্তু আমার শারীরিক প্রতিবন্ধকতায় কিছুটা সীমাবদ্ধতা তো আছে।
6: সরি, তোমার এই প্রসঙ্গটা থাক, যে ট্রান্সলেশনগুলো দিয়েছিলাম দেখলাম তুমি তো সব করে রেখেছ। হ্যাঁ সবই ঠিক, এক জায়গায় সামান্য ভুল, অবশ্য গ্রামারের কারণে ভুল হয়েছে, গ্রামার জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
1: জি স্যার। স্যার আপনার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে।
6: হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। তোমাকে অনেকদিন ধরে পড়াচ্ছি, সেদিন হেড স্যার আমাকে জিজ্ঞেস করলেন কেমন এগুচ্ছে তোমার ছাত্রী। আচ্ছা কি বলি বলো তো স্যারকে, এই বিষয়ে তোমার কি মূল্যায়ন রাহেলা?
1: দেখুন স্যার, আপনার ছাত্রীর মূল্যায়ন তো আপনি নিশ্চয়ই পাবেন, আমি জানি, আগের চেয়ে আমি অনেক বেশি শিখেছি।
6: উঠি। হ্যাঁ
1: কেন স্যার উঠছেন?
6: তোমার কলেজের সময় তো হয়ে এলো।
1: ও হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে একটু বসুন না, একসাথেই বেরোই।
6: আচ্ছা ঠিক আছে এসো। তুমি গল্প লেখো সেটা কিন্তু জানতাম না, একটা খাতায় দেখলাম গল্প, ভালোই লিখেছ। লেখালেখির ক্ষেত্রে অনেক পড়তে হয়, গল্প উপন্যাস বড় বড় লেখকরা কীভাবে লিখছেন, ঘটনা প্রবাহ, সংলাপ, ভাষা বর্ণনা পড়তে পড়তে নিজের ভেতরে শক্তি জন্মায়। আমি তোমাকে বড় বড় লেখকদের বই দেব, পড়ো। কি কিছু বলছো না যে?
1: দেখুন স্যার, বিচ্ছিন্ন মন নিয়ে গল্প লিখলে তা কি আর গল্প হয়ে ওঠে?
6: আচ্ছা তোমার গল্পে দুঃখবোধ বেশি কেন? স্বপ্ন চাই, জীবনের স্বপ্ন।
1: আমার গল্পে স্বপ্ন কোথায় থাকবে স্যার, আপনি বুঝছেন না?
6: আচ্ছা ধরে নিলাম যে অনিশ্চিত সময়ের পথ ধরে তুমি এগুচ্ছ, স্বপ্নময় জীবন দেখতে পাচ্ছ না, কিন্তু
1: কিন্তু কি স্যার?
6: কেউ তো তোমাকেও স্বপ্ন দেখাতে পারে যা তোমার জানা হয়নি।
1: স্যার এসব কথা এখন থাক।
6: অনভিপ্রেত দুর্ঘটনা মানে স্বপ্ন থেমে যাওয়া নয়। তুমি কম কিসের, লেখাপড়ায়, শিল্পকর্মে, দেখাশোনায়?
1: কালাম ভাই,
6: আবেগ উচ্ছ্বাসে এভাবে না বললেও পারতাম, তবু বলে ফেললাম। রাহেলা
1: বলুন,
6: ইংরেজিতে তোমার যেটুকু দুর্বলতা ছিল আর ইংরেজিতে যেসব জায়গায় তুমি কাঁচা ছিলে, হেড স্যারের আদেশে তোমাদের বাড়িতে এসে পড়ানোয় এখন তুমি সেটা কাটিয়ে উঠেছ। আমার কি মনে হয় জানো, বাড়িতে এসে তোমাকে পড়া দেখানোর কিচ্ছু নেই, কলেজে তো ক্লাস নিচ্ছি, অসুবিধা হলে আমি তো আছি।
1: না মানে স্যার, আমি বলছিলাম কি, আমার সিলেবাস শেষ হতে তো সামান্য বাকি আছে, ওই সময়টুকু আপনি অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। না স্যার, কালই আপনি আসবেন।
6: আচ্ছা
1: আমি আসি স্যার, ক্লাসের সময় হয়ে গেছে।
6: আচ্ছা ঠিক আছে। স্যার, কথাটা যে আপনাকে কিভাবে বলি।
7: আরে কথাটা বলতে এত দ্বিধা করছো কেন, বলো শুনি।
6: আপনি তো সবই জানেন, আমার মার অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমি তার প্রথম সন্তান। আমার জন্মের সময় মা মারা গেলেন, বেঁচে রইলাম শুধু আমি। বড় হলাম ফুপুর কাছে, বাবা এরপর আর বিয়ে করেননি। আপনার স্কুলে জয়েন করার আগে বাবাকেও হারালাম। ফুপুর ইচ্ছে ঘরে বউ আনার।
7: এটা কোনো অন্যায় প্রস্তাব নয়, বরং খুবই স্বাভাবিক। তা তোমার ইচ্ছে বা প্রত্যাশাটা কি?
6: মানে স্যার।
7: আরে বলো না, শোনো, কোনো মেয়ে পছন্দ হয়েছে তোমার?
6: জি স্যার। স্যার ওই যে রাহেলাকে আমার খুব পছন্দ স্যার, এক্ষেত্রে আপনি আমার অভিভাবক।
7: বেশ তো, কিন্তু তুমি কি সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো?
6: জি স্যার, ওর জীবনবোধ অনেক গভীর, ওর যে শারীরিক সীমাবদ্ধতা তা কোনো বিষয়ই নয়।
7: আচ্ছা, এই বিষয়ে রাহেলার সাথে তোমার কি কোনো কথা হয়েছে?
6: আমার ইচ্ছের কথা অবশ্য বলিনি, তবে এই প্রস্তাবে তার আপত্তি হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস।
7: বেশ বেশ, ঠিক আছে, আমি আজই ওর বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে?
6: জি স্যার।
7: এসো।
8: সবই তো শুনলাম হেডমাস্টার সাহেব, আপনি তো শুধু কালামের অভিভাবক নন, আপনি আপনার প্রিয় ছাত্রী রাহেলারও অভিভাবক। আপনি যে প্রস্তাবটা আনছেন তাতে অমত বা আপত্তি করার তো কোনো কিছু নাই।
7: হোসেন আলী, ভাই হিসেবে কথাটা আমি বলছি যে রাহেলার ভবিষ্যৎ সুন্দর জীবন, আর এই জীবন নিয়ে আমি ভাববো না তো কে ভাববে বলো?
8: তা তো বটেই, আপনি হলেন গ্রামের প্রবীণ শিক্ষক, খুবই সম্মানের পাত্র। এই ব্যাপারে আপনি যা বলবেন, যে সিদ্ধান্ত নেবেন, আমি তাই মাইনা নেব।
7: আলহামদুলিল্লাহ। শোনো, শুভ কাজে একেবারে দেরি করতে নেই, তারপরও আমার মনে হয় যে রাহেলার মতামতটা একটু জেনে নিলে সেটি সবচেয়ে ভালো হবে। আজ তাহলে আমি উঠি। না না, এখন আর কিছু খাবো না, উঠব, খেতে হলে আবার অন্য কোনো দিন, ঠিক আছে?
8: আচ্ছা, আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম।
3: জয়নাল ভাই, আপনি মেম্বার সাহেবকে কি কইছেন আমারে বিয়া করবেন? কথাটা কি জানা শোনা কইছেন?
4: পুরি, আমি একজন মৃত্যু পথযাত্রীর কথা দিছি, সে আর দুনিয়াতে নাই, আমি সব বুঝা মেম্বার সাসারে কইছি।
3: মেম্বার সাসার ওইখানে আমি কাজ করি, কথাটা শুইনা মেম্বার সাসি জিগাইলো, কিরে পড়ি, জয়নাল নাকি তোরে বিয়া করতে চায়। জয়নাল ভাই, এত বড় সিদ্ধান্তের আগে আমার সাথে তো কথা কইতে পারতেন।
4: কেন পড়ি, আমার ব্যাপারে তোমার কি আপত্তি আছে?
3: আপনার মতো সহজ সরল একজন ভালো মানুষে আমি কেমনে ঠকাই?
4: এই কথা কইতাছো কেন পড়ি?
3: আপনি যে অনেক সত্য জানেন না, শুনেনও নাই।
4: কি কথা, কোন কথা?
3: আমার স্বামী মারা যাওয়ার পর বিধবা হয়ে এক বছর বাপের বাড়িতে রইলাম। আমার বাবারে আপনি অনেক সেবা যত্ন করছেন, এই ঋণ আমি শোধ করতে পারুন না। কিন্তু আপনি তো জানেন না, আমার বিয়ে 7-8 বছরের জীবনে আমার গর্ভে কোনো সন্তান আসে নাই। সবাই বলছে আমি বন্ধা, আমিও তাই জানি। এই সত্য জানি না শুনা কেমনে আমি আপনারে।
4: আমি তোমার এইসব কথা মানি না পুরি, বাচ্চা হওয়া না হওয়া সব আল্লাহর ইচ্ছা। আমি শুধু বুঝি আমাকে দুইজনের দুঃখের জীবনে আল্লাহ সুখ শান্তি দিতে পারেন।
3: জয়নাল ভাই,
4: এইটাই আমার বিশ্বাস, এইটাই আমার শেষ কথা।
9: হেডমাস্টার, তুমি আমার বাল্য বন্ধু। একই গ্রামে দুজন বড় হয়েছি। যে কোনো প্রয়োজনে আমি তোমার পরামর্শ নিয়ে থাকি, আজও সেজন্যে তোমার কাছে এসেছি।
7: বেশ তো বলো, শুনি কি পরামর্শ চাও।
9: শোনো, উত্তরপাড়ার রুস্তম তো চলে গেল, ওর বিধবা মেয়ে, ওই যে কি যেন নাম, মনে পড়েছে, পরি। পরি আমার বাড়িতে কাজ করছে অনেকদিন ধরে। তোমার ভাবি অভাব অনটনে পরির দিকে হাত বাড়িয়ে রেখেছে। এদিকে জয়নাল ছেলেটা রুস্তমের অসুস্থতায় বলতে গেলে একাই সব করেছে, তা তো তুমিও জানো। সে তো পরোপকারী ছেলে।
7: কিন্তু পরামর্শটা কি চাচ্ছ সেটাই তো তুমি খুলে বললে না।
9: বলছি,
7: বলো,
9: জয়নাল পাগলটা ধরে বসেছে সে পরীকে বিয়ে করবে। ওর যুক্তি হলো মৃত্যু পথযাত্রী রুস্তম ওর বিধবা মেয়েকে দেখাশোনার দায়িত্ব তাকে দিয়েছে। এখন সে বলছে এভাবে তো একটা মেয়ের দায়িত্ব নেওয়া যায় না। অন্যদিকে পরি বলছে সে বিধবা, সে কেন জয়নালের মতো একটা ভালো ছেলেকে ঠকাবে।
7: কিন্তু এ ব্যাপারে তোমার কি মত, তুমি বলো।
9: পরির বয়স বেশি না, একটা অবলম্বন ছাড়া পরি বা চলে কেমনে। অবশ্য আমি বললে পরি আপত্তি করবে না, কিন্তু
7: আবার কিন্তুটা কি,
9: জয়নালের তো নির্দিষ্ট কোনো আয় উপার্জন নেই।
7: শোনো মেম্বার,
9: বলো।
7: আমি মনে করি ওদের মাঝে বিয়ে দিয়ে দিলে ভালোই হবে। আমাদের কলেজ শাখার বাগান দেখা, পরিচর্যা করা, ক্লাসরুম ঝাড়ু দেওয়া, এসবের জন্য একজন খুবই দরকার। তো ওকে কেন আমরা নিতে পারি না?
9: উত্তম প্রস্তাব, হেডমাস্টার।
7: হ্যাঁ,
9: তাহলে শুভ কাজে আমি আর দেরি করতে চাই না, যা খরচ হয় আমি করব।
7: ঠিক আছে, শোনো, আরেকটা কাজ করলে কেমন হয়?
9: কি কাজ?
7: এই একই সঙ্গে দুটো বিয়ে, অর্থাৎ সকালে জয়নাল আর পরি, আর রাতে আমার ছাত্রী রাইলার সাথে ইংরেজি শিক্ষক কালামের বিয়ে।
9: বাকি
7: যাকে বলে এক ঢিলে দুই পাখি। হ্যাঁ,
9: যা বলেছো হেডমাস্টার, তবে তাই হোক, এক ঢিলে দুই পাখি।

0: বাসর হয় স্বামীর বাড়িতে, কিন্তু আমার বাসর স্ত্রীর বাড়িতে। কি আশ্চর্য, তাই না? যে নদীতে স্রোত থাকে, কিছু ভাসা দিলে ভাসতে ভাসতে এই ঘাট থেকে ওই ঘাট কোথায় যে যায়। আমার জীবনটা হইল সেই রকম। এ কি পুরী, তুমি কাঁদতেছ কেন? আজকের দিনে কাঁদতে আছে?
1: আপনার মতো একজন মানুষ আমার বিয়ে করে কেন ঠকলেন?
0: পুরী
1: কোন
0: এই বাক্সটা খোলো।
1: কি আছে এতে?
0: আরে খোলোই না।
1: রেডিও নতুন আনলেন?
0: আমি তো কাজে থাকবো সকাল সন্ধ্যা, তুমি একলা থাকবা। মেলা অবসর, অবসরে গান নাটক খবর শুনবা। আমার তো পকেট ট্রানজিস্টার আছেই, এই সাথে থাকে এইটা আমার।
1: কেমনি চালা?
0: এ দাও, আমি চালাই দিই, দাও।
1: গানটা সুন্দর, গানটা শুনি।

0: রাহেলা, রাহেলা মুখটা তুলো, আমাকে পেয়ে খুশি হওনি?
1: কিছু বলেন না, খুশি হব না কেন, কিন্তু আমার জীবনের হিসেবে যে কোনো মিল পাচ্ছি না।
0: কিরকম?
1: গরিব ঘরের এক সাধারণ মেয়ে আমি, কিন্তু আপনি আমার মধ্যে কি দেখলেন বলুন তো?
0: তোমার চোখে আমি আলো দেখেছি, শিক্ষা দীক্ষায় তোমার জীবন বোধে সমৃদ্ধ জীবনের অনুরণন শুনেছি। যেদিন তোমাকে দেখি মনে হলো তোমাকেই আমি খুঁজছি।
1: আপনি তো সাহিত্যের ছাত্র, তাই অমন করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু আমি ভাবছি আমার জীবনে কি এত সুখ সইবে?
0: কেন, এ কথা কেন?
1: আমি কি আপনার মনের মতো হতে পারবো কোনোদিন?
0: রাহেলা, আমার বাবা মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, অল্প বয়সে মা হতে গিয়ে মা চলে গেলেন, বেঁচে রইলাম আমি, বড় হলাম ফুপুর কোলে। বাবা মাকে এত ভালোবাসতেন যে এরপর তিনি আর বিয়ে করেননি। নিজের বাবা মাকে হারিয়ে আমি এখন বাবা মা পেয়েছি, এটাই আমার সান্ত্বনা। রাহেলা, তোমার হাতটা একটু দাও তো।
1: কেন?
0: মার একটা আংটি বাবা মারা যাওয়ার সময় মাকে দিয়ে বলেছিলেন, তোর মায়ের স্মৃতিচিহ্ন, আজ তোমার আঙুলে সেটা আমি পরিয়ে দিলাম।
1: আপনার দিয়ে উপহার আমি সারা জীবন মাথায় তুলে রাখব, আর আপনার আব্বা আম্মার জন্য আমি দোয়া করব।
0: রাহেলা, আচ্ছা এখনো কি আপনি করে সম্বোধন চলবে?
1: বাড়ি কলেজে তো আপনি আমার শিক্ষক, সেখানে আপনাকে আমি কি বলে ডাকবো?
0: একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষে উঠেছো তুমি, তুমি হয়তো শোনোনি, নতুন শিক্ষক যিনি এসেছেন তিনি তোমার ক্লাস নেবেন, আর আমি নেব নবম দশম ও একাদশ শ্রেণীর ক্লাস।
1: সত্যি? তাহলে তুমি না বলে কি পারি? রাত কটা বাজিয়ে দেখেছ?
0: কথা যে অনেক জমে রয়েছে রাহেলা।
1: মাত্র তো নতুন জীবন শুরু হলো আমাদের, সব কথা কি আজ শেষ হবে? ঘুমোবে না? আমার তো চোখ টানছে।
2: এতক্ষণ শুনলেন হেদায়েতুর রহমান রচিত এবং কুদরাত এ খোদা প্রযোজিত নাটক সময়ের নদী। নাটকটিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন এস এম মহসিন, রুবি আফরোজ, ইকবাল বাবু, মোহাম্মদ ফারুক হোসেন, শরফুদ্দিন আহমেদ খোকা, সেলিনা খন্দকার শোভা, তরু মুস্তফা, শিরিনা খাতুন, ফরিদ আলী ও শিরিন বকুল। প্রিয় শ্রোতা, আপনারা আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা ডাকবাক্স প্রজাত্ব পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, বাংলানগর, ঢাকা 1207। আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক আইডি www.facebook.com/phnc1207। আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com।

0: পরিবার ছোট রাখার রয়েছে নানা উপকারিতা। ছোট পরিবারে প্রতিটি সদস্যের প্রতি যত্ন নেওয়া সহজ হয়, ফলে শিশুদের মানসম্মত শিক্ষা, পুষ্টিকর খাবার ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। আয় সীমিত হলেও ছোট পরিবারের চাহিদা কম হওয়ায় সাশ্রয়ীভাবে জীবনযাপন সম্ভব হয়। এছাড়া মানসিক চাপ কম থাকে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকে এবং সন্তানদের সুশিক্ষিত ও নৈতিকভাবে গড়ে তোলার সুযোগ বাড়ে। সমাজ ও রাষ্ট্রের দিক থেকেও এটি সহায়ক, কারণ এটি জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখে এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। তাই আপনার পরিবারকে ছোট রাখুন, দেশের জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে সহায়তা করুন।
1: আমিও তোমার লগে বাজারে যাবো। বাজান
2: বাজারে যাওয়ার কাম নাই হাসান, ঘরে বসে আমার কাছে পড়ো, আমি তোমার খাতা পেন্সিল দিব।
1: আমারে না নিলে আমি পড়ুম না, আমারও তোমার লগে নিয়ে যাও বাজান, আমারে নিয়ে যাও।
2: চুপ, এই জন্য বেশি আল্লাহ দিতে নাই। কই হাসানের মা, তোমার পড়ার শাসন করো, মাথায় উঠছে?
1: বাজানে আমার নিল না মা, আমি পড়ুম না, আমি স্কুলেও যাবো না, কেন আমার নিল না?

0: রশিদ ভাই, বাজারে আইসা, আমার দোকানে চা খাইবে না?
1: দাও দেখি একসা, এ কি দোকানে তোমার মাইয়া ময়না ভাঙছো কেন?
0: আবদার ধরলো তো যে বাজান তোমার লগে দোকানে যাবো, তাই নিয়ে আইলাম। তার তাতেই কি মহা খুশি, কইলাম মা দোকানে কেমনে পড়বা, মায়া আমার সাথে বই খাতা নিয়ে আসছে।
1: শোনো মাইয়া, কইলি আনতয় এইখানে ঝামেলা না?
0: রশিদ ভাই, বাচ্চা গোমনটা হইলো মনের লাহান, রাগ করলে কচি মনে দাগ পড়ে। বাচ্চা গোমনের বিকাশের জন্য ওগো আদর দরকার, ওগোর সব কাজে উৎসাহ দেওয়া উচিত, ওগোর কোনো কথা না করতে নাই। দেখো রশিদ ভাই, আমার মায়ের দিকে একটু চাইয়া দেখো, আপন মনে লিখতেছে।
2: কি গো মা, আরো লেখবা?
0: দেখলো রশিদ ভাই, মাইয়া একেবারে মাথায় উঠায় না, লেখতেছে তো লেখতেছে। রাগ করলে মাইয়ারই আনন্দ থাকতো না। কি হইল রশিদ ভাই, একেবারে চুপ হয়ে গেলা, কি যেন ভাবতাস?
1: হ্যাঁ শহীদ ভাই, আমার একটা ভুল হয়ে গেছে, আমি
0: আরে আরে যাও কই, আর শোনো, হাত সই লেই গেল।
1: হাসান বাবা, হাসান, এই যে বাবা।
3: আমি তোমার লই কথা কব না বাজার?
1: বাজান, আমি তো বাজারে যাই নাই, তোমার সাথে নিবি বললা ফিরে আইলাম।
3: সত্য কইতেছো বাজান?
1: হ্যাঁ সত্যি, কাপড় পরো।
3: মা মা, বাজানে আমার বাজারে নিয়ে যাবে, আমার কাপড় দাও।
0: কি ব্যাপার রশিদ ভাই, হুট করে চলে গেলা, এখন দিয়ে আবার পোলারে লয় করে নিয়ে আইসো?
1: ছেলে আমার সাথে বাজারে আইতে চাইছিল, দমক দিয়া ওর মার কাছে পড়তে কইলাম, নিজের ভুল তোমার কাছে বুঝলাম।
0: চাচা কি কিনলা, খাতা বই পেন্সিল, এইটা আবার কি?
3: কাঠের ব্লক।
0: কাঠের ব্লক? তো কাঠের ব্লক দিয়ে কি করবা, খেলবা?
3: নাচ আছে, এইসব ব্লক দিয়ে অনেক ধরনের বাড়ি বানানো যায়। আমি বড় হইয়া বাড়ি বানামু, আমি ইঞ্জিনিয়ার হমু।
0: এইটা একটা কামের মতো কথা কইছো বাবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা। বুঝলা রশিদ ভাই, কেন বাচ্চাকে উৎসাহ দিতে হয়? বাচ্চাকে শরীর স্বাস্থ্যের জন্য যেমন খেলাধুলা দরকার, তেমনি দরকার ওগো মনের বিকাশের জন্য কাজে উৎসাহ দেওয়া। ওগোর ইচ্ছায় কোনো সময় না করতে নাই, ওগো মনটা দুই না গেলে কোনো কোনো বাচ্চা জেদি হয়, নিজের কাজে হতাশ হয়, কখনো ভালো কাজে উৎসাহ থাকে না, মনোযোগ নষ্ট হয়ে যায়।
1: আর কই তো এবার শহীদ ভাই, তার প্রমাণ তো আইজি পাইছি আমি, এখন থেকে বাচ্চাকে সব কিছুতেই হ্যাঁ বলুম, না কোনোদিনই না।
4: আজকের এসো করি ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
5: এসো করি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: বাংলাদেশ বেতার ঢাকা তৃতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, আহসানুল্লাহ তমাল, ইয়াসমিন আক্তার বিনা, আবু বকর সিদ্দিক ও আমি লায়লা আরিয়ানি হোসেন।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম, ইবতেহাজ আহমেদ, আফরোজা আক্তার, নাসরিন আক্তার, লুৎফুন্নাহার মেরি ও হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন, আল কোরআন। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন মেলায় এখন রয়েছে ভক্তিমূলক গান, শুনবেন এমি মান্নানের কণ্ঠে। ভক্তিমূলক গানটির কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর, প্রথমে ইংরেজি সংবাদ, তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Yasim Rafiq. Prime Minister Tariq Rahman has called upon the members of Bangladesh Ansar and Village Defence Party, VDP, to perform their duties with utmost discipline and strictly following the chain of command. He made the call while addressing the 46th National Rally of the Bangladesh Ansar and VDP at the Ansar VDP Academy at Shafipur of Ghazipur this morning. The Prime Minister expressed the hope that through dedication, discipline, professionalism and patriotism, the Ansar VDP would emerge as a technology-driven humanitarian social force in future. Tariq Rahman said, through professionalism, public engagement and contribution to grassroots security and social development, Ansar and VDP have evolved into a multidimensional and people-oriented force. Referring to the role of the forces after August 5, 2024 mass uprising, the Prime Minister said Ansar and VDP members played important roles in guarding police stations, managing traffic and ensuring security at key point installations KPI during the period. He also noted that the force has been actively involved not only in maintaining law and order, but also in creating social awareness, disaster management and technology-based public services. The Prime Minister said the force's structure, including Battalion Ansar, Embodied Ansar, Thana and Upazila Ansar, and VDB-TTP, has been playing a significant role in national security and social economic development at the grassroots. The Tariq Rahman also said the Ansar VDB has earned public trust as a reliable first responder volunteer force during disasters. Their bravery, quick response, and humanitarian commitment during floods, fire incidents, and other disasters are exemplary. Remembering the force's contribution to the country's great war of liberation, he said around 40,000 Ansar members participated in the war with rifles, and 670 members embraced martyrdom. Later, the Prime Minister went round different sections of the academy. Prime Minister Tariq Rahman has laid the foundation stone of the National Disaster Management Research and Training Institute building at Shataish Chubrasta area of Dhorpara in Ghazipur. After laying the foundation stone, the Prime Minister released fish fry into the pond on the institute premises and planted a sapling. The institute will be established on nearly 8 acres of land. The project includes an administrative building and a residential building for trainees. The institute is expected to emerge as one of the leading disaster research and training institutes in South Asia and the wider world. Finance Minister Amir Khusro Mahmood Chaudhary has stressed the urgent need for transparency, accountability and institutional integrity in Bangladesh financial sector. He made the emphasis while speaking as the chief guest at the Financial Accounting and Reporting Summit 2026 at a hotel in the capital today. The minister said many regulatory and monitoring bodies had become almost dysfunctional, causing significant disruptions in the auditing, reporting and oversight framework. He expressed deep concern over widespread financial indiscipline in the banking and capital markets, noting that a number of companies entered the stock market through false disclosures and misleading financial representations. Despite the challenges, he highlighted growing international interest in Bangladesh economy, revealing that major global fund managers, including JP Morgan Chase and investment funds based in London and Hong Kong, have shown a strong interest in investing in Bangladesh. State Minister of Primary and Mass Education Bobby Hazzaz has said major changes are being introduced in the primary curriculum to prepare the next generation with leadership skills, civic responsibility, morality and social awareness. He made the remarks while speaking as a chief guest at the National Holde Pakhi Neel Komol Award 2026 program organized by Bangladesh Girls Guide Association in the capital today. The state minister said the government, under the leadership of Prime Minister Tariq Rahman, has undertaken extensive reforms in the education sector to develop skilled, confident and responsible citizens. As part of these initiatives, a midday meal program for students is being successfully implemented at more than 65,000 government primary schools across the country, he added. Cricket, and Bangladesh won the two-match test series by 2-0, beating Pakistan by 78 runs in the second and final test at the Sylhet International Cricket Stadium today. Final scores, Bangladesh 278 and 390, Pakistan 232 and 358. Bangladesh whitewashed Pakistan for the second consecutive test series. Ditor Kumar Dash was elected player of the match and Mushfiq Rahim was player of the series. Following this win, Bangladesh climbed the fifth place in the World Test Championship point table by overtaking India. Meanwhile, Prime Minister Tariq Rahman congratulated the Bangladesh cricket team for winning a test series against Pakistan on home soil for the first time. Finally, weather and Focus Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gustier squally wind at the speed of 45 to 60 kilometers per hour over the regions of Tangail, Mamensingh, Kumilla and Sylhet. River ports in these areas are to high caution signal number 1. And that is the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Shangbad Porchi, Abdul Mannan. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকো সিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সামিটে দেয়া বক্তব্যে বক্তারা অভিযোগ করলে তিনি এ ধরনের কার্যক্রম বন্ধের আশ্বাস দেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ ঢাকায় একটি হোটেলে অস্ট্রেলিয়া বাংলাদেশ রিসার্চ শোকেস শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কোয়ালিটি ফুড উৎপাদনে অতিবৃষ্টি, অতি খরা, জলবায়ু সহিষ্ণু কৃষি ও প্রাণীর উপযোগ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার কামতা গ্যাস ক্ষেত্রে এর নতুন একটি মূল্যায়ন ও উন্নয়ন ও কূপ খননের কাজ শুরু হয়েছে। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এই কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নতুন এই কূপ খননের মাধ্যমে কামতা গ্যাস ক্ষেত্রে গ্যাসের মজুদ ও উৎপাদন সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর প্রচেষ্টায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামীকাল থেকে পবিত্র ঈদুল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মে এর যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এক লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া আগামী 25 ও 26 মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 23 মে শনিবার ও 24 মে রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা এবং উপশাখা স্বাভাবিক কর্মসূচি অনুযায়ী খোলা, স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং 25 মে থেকে 31 মে পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে। সার্কুলারে বলা হয়, সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 381টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 194টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত ছিল 56টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5222 পয়েন্টে। আজ ডিএসইতে 8,841 কোটি 12 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 675 কোটি 73 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। প্রথম গানের শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গানের কথা সাজিয়েছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন জামিউর রহমান লেমন, গানটির কথা শুরু করেছেন শিল্পী নিজেই।

সুরের মেলা অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারে গানের শিল্পী শবনম মুশতারি, গীতিকার খালেদ বুলবুল, সুরকার ফয়সাল আহমেদ।

0: এতক্ষণ সুরের মেলা অনুষ্ঠানে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা। Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am, a presenter Aisha Siddiqa, would like to make a conversation session with two friends about an important topic of our life. Yes listener, we'll talk about the healthy lifestyle for a happy life. Today I am joined by two wonderful guests who will be sharing their experience on this topic. First we have Zumaina Mahanira Rahman. And alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Together, they will be talking about the importance of healthy lifestyle for a happy life. So stay with us as we dive into a conversation. And don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
2: Hey, Zumaina. You have been looking so energetic lately. Have you been doing something different?
3: Thanks, Mukta. I have actually started working out regularly. It's made a huge difference in how I feel every day.
2: That's amazing. Fitness really is so important. I've been meaning to start exercising too, but I keep putting it off.
3: You should start, Mukta. Even a little bit of physical activity can make a big difference. It's not just about looking fit, it's about feeling healthy and strong.
2: You are right. I've noticed I get tired easily these days. I guess it's because of I spend too much time sitting and working on my laptop.
3: Exactly. Sitting for too long can really affect your health. Exercise helps improve your posture, boosts your energy levels, and even keeps your mind sharp.
2: That's true. Plus, I've heard it's great for reducing stress. These days, I feel so overwhelmed with studies and other responsibilities.
3: It definitely helps with stress. When I go for a jog or hit the gym, I feel so refreshed afterward. Exercise releases endorphins, which are natural mood boosters.
2: That sounds amazing. I think I will start with something simple, like a morning walk or yoga. What kind of workout do you do?
3: I do a mix of things. I go jogging in the park, do something weightlifting, and sometimes even play football with friends. It keeps things fun and interesting.
2: That sounds like a great routine. I think I will try yoga first. It seems relaxing and a good way to ease into fitness.
3: Yoga is a fantastic choice. It's great for flexibility, breathing, and calming the mind. And once you're comfortable, you can add more activities to your routine.
2: Thanks for the encouragement, Zumaina. I really need to make fitness a priority. I don't want to wait until I have health problems to start taking care of myself.
3: That's the spirit, Mukta. Prevention is always better than cure. A healthy lifestyle now will save you a lot of trouble later.
2: Absolutely. I will start tomorrow morning. Maybe I will even drag my brother along to join with me.
3: Great idea. It's always easier to stay consistent when you have a workout buddy. And don't forget to drink plenty of water and eat healthy too.
2: I won't. Thanks for motivating me, Zumaina. I'm excited to start this journey toward a healthier life.
3: You're welcome, Mukta. You have got this. Just take it one step at a time and you will feel the difference in no time.
2: I will. Let's catch up again next week. I will tell you how my first week went.
3: Sounds good. I'm looking forward to hearing all about it. Good luck, Mukta.
1: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation. Dear listener, এতক্ষণ আপনারা আমাদের দুজন শিক্ষার্থীর মুখ থেকে শুনছিলেন ইম্পর্টেন্স অফ ফিটনেস ফর আ হেলদি লাইফ, অর্থাৎ সুস্থ জীবনের জন্য ফিটনেসের গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের আলোচিত বিষয়টির উপর আলোকপাত করব এবং দুজন শিক্ষার্থীর কথোপকথন থেকে ইংলিশ গ্রামারের কিছু রুলস এবং কনভারসেশন যেগুলো আমাদের আজকের কনভারসেশন ইউজ করা হয়েছে সেগুলোর মিনিং আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা এই কনভারসেশনে দেখেছি যে এনার্জেটিক এই শব্দটি ইউজ করা হয়েছে এবং এনার্জেটিক এর অর্থ হচ্ছে উৎসাহী বা উদ্যমী, এবং এনার্জেটিক এর স্পেলিংটি এরকম ENERGETIC। এবং এটা আমরা যদি হচ্ছে কমপ্লিট একটা বাংলা মিনিং বলি তাহলে সেক্ষেত্রে বলতে পারি শারীরিক বা মানসিকভাবে উদ্যমপূর্ণ। সো আমাদের কনভারসেশন আমরা মুক্তে কি এনার্জেটিক এই শব্দটি ইউজ করেছিলাম কিভাবে?
2: আমি বলেছিলাম, হেই জুমায়না, ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি।
1: ওকে, এটার অর্থ কি হতে পারে?
2: তুমি এত উৎসাহী লাগছো, মনে হচ্ছে তুমি নতুন কিছু শুরু করেছো।
1: আচ্ছা, তুমি তোমাকে এত উৎসাহী লাগছে যেন মনে হচ্ছে তুমি নতুন কিছু শুরু করেছো, অর্থাৎ ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি, অর্থাৎ তোমাকে খুবই উৎসাহী বা উদ্যমী বা তোমাকে শারীরিকভাবে খুব উদ্যমপূর্ণ লাগছে, এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে এনার্জেটিক শব্দটি ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা আরেকটি শব্দ ইউজ করেছি পশ্চার, অর্থাৎ পশ্চারের যদি হচ্ছে অর্থ বলি সেটা হচ্ছে অবস্থান বা ভঙ্গি, অর্থাৎ শরীরের ভঙ্গি বা বসার বা দাঁড়ানোর ধরনকে আমরা হচ্ছে প্রকাশ করার জন্য পশ্চার এই শব্দটি ইউজ করতে পারি, এবং পশ্চার স্পেলিংটি হচ্ছে POSTURE। জুমাইনা, আমরা হচ্ছে পশ্চার ইউজ করেছি এই সেন্টেন্সটি কি ছিল?
3: আমি যে সেন্টেন্সটি ব্যবহার করেছিলাম শব্দটি ব্যবহার করে সেটি হলো Exercise helps improve your posture.
1: Okay, অর্থাৎ সঠিক ব্যায়াম করলে শরীরের ভঙ্গি উন্নত হয়। এরপর আমরা আরেকটি শব্দ দেখেছি, সেটা হচ্ছে ওভারহুইল্ড। ওভারহুইল্ড এর স্পেলিং টি কি ছিল জুমাইনা?
3: ওভারহুইল্ড এর স্পেলিং টি হলো OVERWHELMED।
1: ওকে, সো ওভারহুইল্ড এর অর্থ হচ্ছে চাপগ্রস্ত বা অস্থির, অর্থাৎ কাজ বা দায়িত্বের কারণে কেউ যদি মানসিকভাবে চাপে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওভারহুইল্ড। এক্ষেত্রে মুক্ত একটা সেন্টেন্স বলেছিল যেটা ছিল হচ্ছে আই ফিল সো ওভারহুইল্ড উইথ স্টাডিজ অ্যান্ড আদার রেসপন্সিবিলিটিস, অর্থাৎ পড়াশোনা এবং দায়িত্বের চাপে আমি খুবই অস্থির হয়ে পড়েছি। এরপর আমরা আরেকটা শব্দ দেখবো, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট এর অর্থ কি ছিল মুক্তা?
2: নিয়মিত বা ধারাবাহিকভাবে,
1: অর্থাৎ নিয়মিতভাবে যখন আমরা কোনো কিছু করি বা একই গতিতে চালিয়ে যাই তখন আমরা এই কনসিস্টেন্ট শব্দটা ব্যবহার করে থাকি। এক্সাম্পলটা কি ছিল মুক্তা?
2: এক্সাম্পলটি ছিল, ইটস অলওয়েজ ইজিয়ার টু স্টে কনসিস্টেন্স ওয়েন ইউ হ্যাভ আ ওয়ার্কআউট।
1: ওকে, যখন আমরা হচ্ছে নিয়মিত থাকতে হলে একজনকে সবসময় হচ্ছে ওয়ার্কআউট পার্টনার থাকা ভালো, অর্থাৎ ইটস অলওয়েজ ইজিয়ার টু স্টে কনসিস্টেন্ট ওয়েন ইউ হ্যাভ আ ওয়ার্কআউট পার্টি, অর্থাৎ তোমার যখন একটা ওয়ার্কআউট করার পার্টনার থাকবে তাহলে হচ্ছে তুমি ভালো থাকতে পারবে বা নিয়মিত থাকতে পারবে। সো যে কোনো কিছু নিয়মিত করতে গেলে আমরা হচ্ছে কনসিস্টেন্ট শব্দটি ব্যবহার করে থাকি। এরপর আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু স্ট্রাকচার দেখবো। নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করা হয় টু ডিসক্রাইব অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বাট আর স্টিল রেলিভেন্ট অর অনগোয়িং, অর্থাৎ পূর্বে কোনো কিছু শুরু হয়েছিল কিন্তু সেটা এখনো চলছে বা রেলিভেন্টলি সেটা এখনো চলছে অনগোয়িং, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হতে পারে জুমাইনা?
3: প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হল হ্যাজ অথবা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল টু ডিসক্রাইব অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বাট আর স্টিল রিলেভেন্ট অর অনগোয়িং।
1: ওকে, সো আমরা প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে সেটার এক্সাম্পল কি হতে পারে মুক্তা?
2: ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি, অর I have actually started working out regularly.
1: Okay, so ekhane amra dui ta example dekhlam, you have been working so energetic lately, othoba hocche I have actually started working out regularly. So ekhane subject hishebe you ache, you er sathe have bosheche ebong past participle form hishebe ekhane hocche been ta bosheche, be er past participle form been bosheche. So dear listener, today I am to teach you some English grammar rules, some new words and how to use them in sentence, hoping it will enhance your English grammar skill. So this is the time to say goodbye. We'll be here on coming next day. Till then, stay with us and thanks from me, Aisha Siddiqa, and goodbye.
4: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান Let's Speak English, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
5: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন মেলায় এবার রয়েছে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। গানটির কথা সাজিয়েছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন মোহাম্মদ শহীদুলের কণ্ঠে। প্রথম গানটির কথা শুরু করেছেন কানাইলাল শীল।

0: পরপর দুখানি পড়ে লিখতে শুনলেন মোহাম্মদ শহীদুল্লাহর কণ্ঠে।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামীমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। তারেক রহমান আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। তারেক রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার, স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। মুক্তিযুদ্ধে বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪০,০০০ আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য শহীদ হন। পরে তারেক রহমান একাডেমিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন ও সচিব সাইদুর রহমান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় একটি বৃক্ষরোপণও করেন তিনি। পরে তিনি এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। ২৭ চৌরাস্তার ধরপাড়া এলাকায় প্রায় ৮ একর জমির ওপর এই ইনস্টিটিউটটি নির্মিত হবে। এখানে প্রশাসনিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবনও থাকবে। এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গ্যান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহার পরে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ৩১শে মের যাত্রার টিকিট ছাড়া হবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৩৫৮। এ নিয়ে পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এ জয়ের ফলে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে উঠে এল। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। তারেক রহমান খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু
1: আলাইকুম।
0: তারপরে বাবুল কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: সুপসা বইসা রয়েছো, মন খারাপ নাকি?
2: না আসলে গরমে একটু কি বলো মেসাগার হয়ে গেছি।
0: ও লিলিবুর খবর কি?
3: আছি মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আলান পালান গরু
2: আর
0: কামাল মিনার গায়ে তো
2: লাগে, প্রশ্নই উঠে না,
0: লাগে না, কারণ গরম ভয় পেয়ে চলে
2: যায়। হের কি হেরে ওই যে মানে খুঁজে পায় না,
3: তারপরে পূবে হাস, দক্ষিণে বাস, এই নিয়ম মাইন্যায় সে বাড়ি ঘর করছে, যার জন্য সে মেলা বাতাস পায়।
0: বাতাসের মধ্যে সামনে কি কত ইনশাআল্লাহ কয়েকদিন পর
3: কুরবানিটা
0: হচ্ছে আল্লাহকে, সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ যদি খুশি থাকেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি কবুল হয়ে গেল। অনেকে চিন্তা করে আরে এই গোশতের মাংস ভালো, এইটা খামু, হ্যাঁ এই চিন্তা কিন্তু করণ যাইব
3: না।
0: মানুষের বিলাই দিতে হবে, আর ওই চিন্তা করলে কিন্তু কুরবানি হইব না। তাহলে কুরবানি দিলাম, টাকা খরচ হইলো অথচ কুরবানি হইলো না, তা সেই কুরবানি দিয়ে তো লাভ নেই। অতএব আমরা সবসময় চিন্তা করব সবাই মিলে যেন আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারি।
3: এত কষ্টের ইনকামের টাকা এটা দিয়ে আল্লাহরে খুশি করালে কুরবানি দিব, অবশ্যই দেখে শুনে দিতে হইব।
0: এই স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানি কিভাবে দিবা এবং আশেপাশে পরিবেশ কিভাবে বজায় রাখবা এই নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে কেমন হয়?
3: খুব ভালো হয়।
0: শুনো, এটা সবার কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার।
3: নোটবুক বার করমু,
0: হ্যাঁ নোটবুক বার করো, কিন্তু মন দিয়া শুনো।
3: ঠিক আছে।
0: কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা। ঈদ উল আজহার সময় কুরবানির পশু জবাইয়ের ফলে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। রক্ত, হাড়, চামড়ার অংশ, নাড়ি ভুঁড়ি এবং অন্যান্য আবর্জনা সঠিকভাবে অপসরণ না করলে পরিবেশ দূষণ এবং বিভিন্ন রোগের সৃষ্টি হইতে পারে। তাই কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার করতে হবে। কথাটা মনে রেখো, খুব তাড়াতাড়ি বর্জ্য পরিষ্কার করতে হইব। রক্ত ও ময়লা যেন ড্রেন বা রাস্তায় ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হইব। স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিন বা বর্জ্য সংগ্রহস্থলে এসব আবর্জনা ফেলতে হবে। অনেক ক্ষেত্রে গর্ত কইরা মাটির নিচে পুঁইতা ফেলাও কিন্তু ভালো পদ্ধতি, বুঝছো? এতে দুর্গন্ধ কমে এবং জীবাণুর বিস্তার রোধ হয়। প্লাস্টিক বা পলিথিন ব্যবহার সতর্ক থাকতে হবে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কোরবানির স্থান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। এছাড়া সবাইকে সচেতন করতে হইব, বুঝছো? সবাই যদি আমরা সচেতন থাকি তাইলে কিন্তু কোনো সমস্যা নাই, এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে একে অপরকে সহযোগিতা করতে হইব।
3: এই সহযোগিতার লাগিয়েই তো আমি জীবাণুনাশক আর ব্লিচিং পাউডার ঘরে ঘরে পৌঁছাই
0: দিচ্ছি,
3: নিজের টাকা দিয়ে কিনছি, তুমি জানো।
2: আমার দেওয়া নাই।
0: তাই সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের আনন্দ যেমন বজায় থাকে, তেমনি পরিবেশও নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকে। বাহ, খুব সুন্দর কথা। তাই কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঠিক আছে,
3: পবিত্রতা হইল যে ঈমানের অঙ্গ।
0: ওই যে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে ঈমানের অঙ্গ। আচ্ছা, আমরা ঈমানের অঙ্গ থেকে যেন কেউ বঞ্চিত
3: না হই আর ভালো থাকি,
0: ভালো থাকি। এই ব্যাপারে এই যে স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশুর চামড়া ছড়ানো এবং সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্বটা কি এইটা নিয়েও পাশাপাশি যদি আলোচনা করি তাহলে এই দুইটার সাথে সমন্বয় কইরা আমরা কিন্তু একটা ভালো কিছু শিখতে পারবো।
3: চামড়া সারানোর সময় অনেক সময়
0: স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশুর চামড়া ছড়ানো এবং সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্ব এটা নিয়ে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তাহলে আমরা শুনি স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির

0: সুপ্রিয় শ্রোতা, প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলবো স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের অতিথি হয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। স্বাগত আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে পশু জবাই করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা জরুরি?
1: গবাদি পশুর চামড়া একটি মূল্যবান সম্পদ এবং এটার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, তাই পশু জবাই করার সময় যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার, সাধারণত জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে দেহে কোনো প্রকার আঘাত না লাগে বা আঘাত লাগলে চামড়া থেতলিয়ে যেতে পারে, চামড়া ছিঁড়ে যেতে পারে, তখন চামড়ার দাম কমে যাবে। জবাই করার জন্য ধারালো ছুরি বা চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করা দরকার, যাতে চামড়ায় কোনো প্রকার কাটা দাগ না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন ও উঁচু জায়গায় পশু জবাই করতে হবে, যাতে সহজেই রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করা যায় এবং চামড়াতে যাতে আক্রান্ত না হয়।
0: সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মাবলী যদি একটু বলতেন।
1: সঠিকভাবে চামড়া ছাড়ানোর উপরে ডিপেন্ড করে যে চামড়ার দাম, সেই জন্যই জবাই করার পর পশুর দেহে অসার বা নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুপাশে ঠেস দিয়ে দিতে হবে, অর্থাৎ এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা কমে যাবে। নোকদার বা ধারালো ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের উপর দিয়ে সোজাসুজি দাগ কেটে নিতে হবে। সামনের দু পায়ের গোড়ালি বা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য একটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে। পিছনের দু পায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত দাগ কেটে প্রথমোক্ত লম্বা দাগের সাথে যুক্ত করতে হবে। কোন ক্রমে যেন দাগ বাঁকা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছোট আকারের পশুকে গাছের ঢালে ঝুলিয়ে, ছাগল বা ভেড়া আমরা ঝুলিয়ে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে সেটা সহজ এবং চামড়া কোনো কাটা ছেঁড়া থাকে না। ঝুলিয়ে চামড়া ছাড়ানো সম্ভব না হলে দাগ কাটার পর প্রথমে গলার অর্ধেক ছাড়াতে হবে, তারপর সামনের পা ছাড়িয়ে সিনা, কাঁধ ও পেটের চামড়ার ছাড়াতে হবে, পিছনের পা ছাড়িয়ে পিঠ পর্যন্ত নিতে হবে। এখানে লক্ষণীয় যে সিনা ও পিছনের দিকে মাংসের সাথে চামড়া লেগে থাকে, তাই এই সকল স্থানে চামড়া ছাড়ানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যেন ছুরির দাগ যাতে চামড়ার মধ্যে না পড়ে। চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো কম ধারালো ছুরি ব্যবহার করাই উত্তম। চামড়া ছাড়ানোর পর মাটিতে থেতলিয়ে যাতে না যায় বা সেজন্য লক্ষ্য রাখতে হবে, রক্ত, গোবর বা অন্যান্য কাদা যুক্ত যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া ছাড়ানোর পর কুকুর এবং অন্যান্য প্রাণী যাতে না খেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
0: পশুর চামড়া সংরক্ষণের জন্য সহজ নিয়মাবলী একটু জানতে চাই।
1: সহজ নিয়ম হলো যে পশু চামড়া ছাড়ানোর পর চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, চামড়া লেগে থাকা অতিরিক্ত মাংস, চর্বি, ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে নিতে হবে, চামড়ার মাংসের পিঠের উপর থেকে রেখে মুঠি মুঠি লবণ ছাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে যাতে চামড়া লেগে থাকে। প্রথমবারের লবণ চুষে নিয়ে গেলে পরবর্তীতে আবার লবণ লেগে চামড়াকে সংরক্ষণ করতে হবে।
0: পশুর চামড়ার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে চাই।
1: চামড়া একটি মূল্যবান সম্পদ, যেটা থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং বাংলাদেশের চামড়ার মান বিশ্ববাজারে সমাদৃত, যেহেতু কোয়ালিটি বেশি হাই থাকে, তাই সঠিকভাবে ও নিয়ম অনুযায়ী এটি সংগ্রহ এবং সংরক্ষণ করলে এবং মূল্য অনেক গুণ বেড়ে যাবে। আমি যেটা বললাম যেভাবে দাগ কেটে চামড়া ছাড়াইতে হবে, এটা একটা ক্রোনোলজি বিষয়, তবে অন্যান্য উন্নত মুসলিম দেশের মতো আরামদায়ক অধিক পদ্ধতিতে পশু কোরবানির ব্যবস্থা করতে হবে, যাতে সহজে চামড়া সংরক্ষণ করা যায় এবং ছাড়ানো যায়।
0: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন, এই নিয়ম মেনে যদি আপনারা কোরবানির পশুর চামড়া ছাড়ান তাহলে কিন্তু সংরক্ষণ করে বেশ অর্থনৈতিক সমৃদ্ধি হওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
2: শুনলা তো?
3: শুনলাম, জানলাম।
2: তাইলে তোমার সুন্দরভাবে চামড়া সিলাইয়া পরিষ্কার পানি দিয়া চামড়া ধুইয়া তারপরে রাখতে হইব।
3: বাড়ির যায়া প্রথমে ছেলে, ছেলের বাপ, দুজন রকম, তারপরে পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার যারা আছে
2: সকলের
4: ভালো করে বুঝাই বলবে যে চামড়া ছাড়া থেকে নিজে না ছাড়া যায়।
2: আর সবচেয়ে বড় কথা হইতেছে, যদি আমরা যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হ্যাঁ, তাহলে দেখবা আমারটা দেখা বা তোমারটা দেখা আমি জানি যে তুমি এই কথাটা বলবা, ঠিক আছে, একটা কৃষি বিষয়ে গানই শুনি। হ্যাঁ, মরিয়ম বেগম মারিয়া ও এম আর হাসানের কণ্ঠে ও কৃষক ভাই, এই গানটা শুনি।

0: কেমন লাগলো? এই যে ধরো সামনে কুরবানী ইনশাআল্লাহ আসতেছে, তারপরে গান শুনলা, এখন আমরা মাছের ব্যাপারে কিন্তু উদাসীন হইলে চলবো না, কারণ মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য
1: খুবই উপকারী,
2: জাতীয় আমিষ,
1: জাতীয় সম্পদ, তার মধ্যে ইলিশ হলো আরো এক নম্বর জাতীয় সম্পদ।
0: আমাদের দেশের উৎপাদন কিন্তু এখন অনেক বেশি, তাই না? কি কও, এই যে ধরো তোমার লিলিবু একটা পুকুর আছে, রূপালীর পাঁচটা পুকুর,
2: ওইটা তো মিনি পুকুর,
0: মিনি
2: পুকুর,
1: পুকুর তো মিনি পুকুর,
2: ক্লিয়ার করে বলতে পারো, বুঝছো? আচ্ছা ঠিক, তুমি যেভাবে পুকুর বলছো সেভাবে তো বলতে, সে বিশাল বড় পুকুর হয়ে গেছে।
1: তাতে কি হয়েছে,
0: ঘটনাটা হইতাছে তোমার, শোনো, ছোট থেকেই তো মানুষ বড় হয়
1: না? আমার জায়গা কম, আমার একখান পুকুর আছে, আমার খাওয়া চলে, আবার বছরে দুই একবার বেশি হতো।
2: না দিদিবু,
1: অসুবিধা কি তোমার,
2: মাইন্ড করতেছো কেন?
1: কেন মাইন্ড করবো না,
2: ক্লিয়ার করে দিছি।
1: তুমি আমার মিনি পুকুর কোথা দিতাছো? তোমার
0: সৈয়দ বংশের ইজ্জত নিয়ে এটা না
1: কানি করো, মিনি পুকুর নাই
3: লিলিবু। তুমি একটু বলতে পারো না বাবুল ভাই রে, যে যেখানে মাটির চতুর্পাশ থেকে মাটি থাকে, মাঝখানে গর্ত থাকে, পানি থাকে, গোসল করা যায়, হাঁস লালন পালন করা যায়, মাছ চাষ করা যায়, তাহা কি পুকুর বলে? এটা সংজ্ঞা শিখাই দাও
2: নাসির ভাই, একটু মহাকাব্য শুরু করে দিস।
0: এখন ইদানিং শোনো, ও তো ওরে কিছু বলা যাবে না, কারণ বলা যাবে না,
2: সৈয়দ বংশের যোগদান করছে নাকি,
0: বৈজ্ঞানিক হয়ে যেতে পারে।
2: আচ্ছা আচ্ছা,
0: এই জন্য যদি বৈজ্ঞানিক হয়েই যায়, হ্যাঁ
2: ভালো, পুকুর বৈজ্ঞানিক
0: তাহলে
2: সে তো পুকুর বৈজ্ঞানিক।
3: আরে শোনো, আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে একটু ধারণা নেওয়া উচিত, পুকুর কাকে বলে, নদী কাকে বলে, খাল কাকে বলে, একটু ধারণা নেওয়া উচিত আমার।
0: এইটা তোমার ধারণা নেওয়া, এইটা সবাই কম বেশি জানে, হ্যাঁ, যে তোমার নদী কাকে বলে, খাল কাকে বলে, পুকুর কাকে বলে,
1: এইটা কিন্তু না ভাই, সে যখন মিনি পুকুর জানে, পুকুর কাকে বলে এটাও জানে, আর এমনি তো খালি বিলে সারা দিন জাল লয়ে দৌড়ায় মাছ খাওয়ার, আমরা এই যে নিজের একটা পুকুর নাই,
0: শোনো,
3: খালি বিলে খালি পরের মাছ
1: জাল লয়ে লয়ে
0: দৌড়ায়। এই যে মাছের খামার, অক্সিজেন এবং প্রয়োজনীয় যত্ন, এই তিনটা যদি আমরা সমন্বয় করতে পারি, তাইলে কিন্তু আমাদের মাছের উৎপাদন বেশি হবে, মাছের বাজার ভালো পাবো, বিক্রি করতে পারবো, খাইতে পারবো, মানুষের দিতেও পারবো, নাকি বলো? তাহলে এইটা নিয়ে আমরা একটা আলোচনা শুনি, তারপর আমরা এইটা নিয়ে আবার আমরা প্রয়োজন মতো আমরা নিজেরাও আলোচনা করে নেব, তাই না? তাহলে মাছের খাবার, অক্সিজেন এবং প্রয়োজনীয় যত্ন, এটি নিয়ে আলোচনা করবেন মাহবুবা খানম, তথ্য কর্মকর্তা, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, কার্বন বাজার, ঢাকা। আর সাক্ষাৎকার গ্রহণে জোবায়েদ হোসেন পলাশ। তাহলে আমরা সাক্ষাৎকারটা শুনি।
4: মাছে ভাতে বাঙালি, প্রোটিনের একটা বড় অংশ আসে মাছ থেকে। এগিয়ে চলেছে আমাদের মৎস্য সম্পদ। আজকের এই আসরে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আজও আমরা প্রতি আসরের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, জানবো সে বিষয়ে যে মাছের খাবার, অক্সিজেন ও প্রয়োজনীয় যত্ন কিভাবে হতে পারে, এই বিষয়ে আমরা বিস্তারিত শুনে নেব। আজকে আসরে উপস্থিত রয়েছেন মাহবুবা খানম, তথ্য কর্মকর্তা, মৎস্য, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর। আপা, আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ।
4: আমরা মাছের খাবার, অক্সিজেন এবং প্রয়োজনীয় যত্ন এই বিষয়ে বিস্তারিত জানবার আগে প্রথমেই মাছ কি ধরনের খাবার সাধারণত গ্রহণ করে থাকে সেটি আপনার কাছে জেনে নিতে চাই।
5: উৎস বিবেচনায় মাছের খাদ্যকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক খাদ্য এবং কৃত্রিম খাদ্য। প্রাকৃতিক খাদ্য হচ্ছে কোন জলাশয়ে স্বতঃস্ফূর্তভাবে যেসব খাদ্য অণুজীব উৎপাদিত হয় বা সৃষ্টি হয় সেগুলো, যেমন বায়ু, মাটি ও পানির বিভিন্ন উপাদানের পারস্পরিক প্রভাবে কোন জলাশয়ে প্রাকৃতিক খাদ্য স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয়। তবে বাইরে থেকে পুষ্টি উপাদান তথা সার প্রয়োগের মাধ্যমে প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানো যায়। ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ কণা, জুপ্ল্যাঙ্কটন বা প্রাণী কণা, জলজ উদ্ভিদ, কীট, পচা জৈব আবর্জনা জাতীয় পদার্থ ইত্যাদি হল প্রাকৃতিক খাদ্য। আর কৃত্রিম খাদ্য হচ্ছে মাছের অধিক উৎপাদনের জন্য বাইরে থেকে কোন জলাশয়ে যে খাদ্য প্রয়োগ করা হয়, যেমন চালের কুড়া, খৈল, গমের ভুসি, তৈরিকৃত খাদ্য, ফিশ মিল ইত্যাদি।
4: আসরে যারা রয়েছেন বন্ধুরা, শুনলাম আমরা যে মাছ কি ধরনের খাবার গ্রহণ করে থাকে সে বিষয়ে। আমরা এবারে মাছের খাবারের বিভিন্ন গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বের ব্যাপারটি একটু বিস্তারিত জেনে নেব। আজকের আসরে উপস্থিত রয়েছেন মাহবুবা খানম, তার কাছে।
5: যেসব দ্রব্য গ্রহণের ফলে মাছের দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদন হয় এবং মাছ বংশবৃদ্ধি করার উপযোগী হয়, সেগুলোকে মাছের খাদ্য বলা হয়। বেঁচে থাকার জন্য সমস্ত প্রাণীর খাদ্য গ্রহণ অত্যাবশ্যক। অন্যান্য প্রাণীর মতো মাছেরও খাদ্য গ্রহণ করা প্রয়োজন। মাছের নিয়মিত দৈহিক বৃদ্ধি তথা উৎপাদন বৃদ্ধির জন্য পরিমিত পরিমাণে খাদ্য যোগান প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণ করলে মাছে যথাসময়ে পরিপক্কতা আসে। এর ব্যত্যয় ঘটলে মাছে বন্ধাত্বের শিকার হতে পারে। মাছের শারীরবৃত্তীয় কার্যক্রম যথা শ্বসন, রেচন, রক্ত সঞ্চালন, অভিস্রবণীয় চাপ নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রম সঠিক ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুষম খাদ্যের প্রয়োজন। কাঙ্ক্ষিত পরিমাণে সুস্থ সবল পোনা পাওয়ার জন্য ব্রড মাছকে পরিমিত পরিমাণে সুষম খাবার খাওয়াতে হয়। মাছ বড় হওয়ার সাথে সাথে মুখের আকার বড় হয়, ফলে খাদ্যের আকার, আমিষের চাহিদা ও রুচির পরিবর্তন হয়। মাছের প্রজাতি ও বয়স ভেদে প্রাকৃতিক খাদ্য যেমন বিভিন্ন প্রকারের হয়, তেমনি সম্পূরক খাদ্যও বিভিন্ন ধরনের হওয়া প্রয়োজন। তাই সম্পূরক খাদ্য তৈরির সময় প্রজাতি, আকার, আমিষের পরিমাণ ইত্যাদি বিবেচনা করে খাদ্য তৈরি করা উচিত।
4: এবারে মাছ চাষে দ্রবীভূত অক্সিজেন, সেই অক্সিজেনের কি ধরনের প্রভাব রয়েছে সেটি যদি বলেন।
5: মাছের জীবন ধারণ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক হল জলাশয়ে দ্রবীভূত অক্সিজেন। জলাশয়ের দ্রবীভূত অক্সিজেনের মাত্রার উপর জলাশয়ের উৎপাদন ক্ষমতা বহুলাংশে নির্ভরশীল। সাধারণত যে সকল জলাশয়ে ঘন ঘন দ্রবীভূত অক্সিজেনের সমস্যা দেখা দেয় সে সকল জলাশয়ে মাছের উৎপাদন কম হয়। অক্সিজেনের অভাবে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে কোন রোগ ছাড়াই কিছু মাছ মারা যায়, ফলে মাছ চাষীরা বিপদে পড়ে থাকেন।
4: পুকুরে অক্সিজেন কমে যাওয়ার কি কারণ আসলে সাধারণত রয়েছে বলে আপনি মনে করছেন?
5: বিভিন্ন কারণে পুকুরে বা জলাশয়ে অক্সিজেন কমে যায়। তার মধ্যে প্রধান কারণগুলো হতে পারে অধিক ঘনত্বে মাছ ও চিংড়ির চাষ, পানিতে অবস্থিত জলজ জীবের শ্বাস প্রশ্বাস, মাটিতে লৌহের পরিমাণ বেশি থাকা, অত্যধিক তাপমাত্রা, বাতাসহীন আবহাওয়া, আকাশ মেঘলা ও অধিক বৃষ্টিপাত, দীর্ঘ সময় সূর্যালোকের অনুপস্থিতি, অধিক পরিমাণে ক্ষতিকারক গ্যাসের অনুপস্থিতি, ফাইটোপ্ল্যাঙ্কটনের হঠাৎ মৃত্যু বা অ্যালগাল ব্লুম ধ্বংসের কারণে জলাশয়ের গভীরতা অধিক হলে পুকুরের অধিক পরিমাণে জৈব পদার্থের উপস্থিতি বা জৈব সারের ব্যবহার করে থাকলে, এছাড়া অতিরিক্ত খাদ্য প্রয়োগের ফলেও অক্সিজেন কমে যায়।
4: মানে অনেকগুলো কারণই রয়েছে আসলে পুকুরে অক্সিজেন কমে যাওয়ার, সে ব্যাপারে আমাদের যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। এবারে একটু সবশেষে যেটি জানতে চাইবো যে পুকুরে অক্সিজেন যদি কমেই যায় আসলে কোনো কারণে, তাৎক্ষণিকভাবে কি ধরনের ব্যবস্থাপনা নেওয়া দরকার?
5: পুকুরে যদি হঠাৎ অক্সিজেন কমে যায় সেক্ষেত্রে অক্সিজেনের অভাবে কিন্তু মাছের মৃত্যু ঘটতে পারে। তো তাৎক্ষণিকভাবে আমাদের করণীয় হচ্ছে, যদি লাইনে পানির দেওয়ার ব্যবস্থা থাকে সাথে সাথে পানি ছেড়ে দিতে হবে, অথবা সেটা সম্ভব না হলে বাঁশ দিয়ে পানির উপর পেটাতে হবে, অথবা হররা টেনে তলের গ্যাস বের করে দিতে দেয়া যেতে পারে। পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা যেতে পারে। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। শ্যালো মেশিনের সাহায্যে ওই পুকুরের পানি ওই পুকুরেই ফেলতে হবে, যাতে করে ঢেউয়ের সৃষ্টি হয় আর এই ঢেউয়ে অক্সিজেন মিশ্রিত হবে। পাতিল দিয়েও যদি ঢেউ দেয়া যায় সমস্যা নাই।
4: জানা হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে। যারা আসরে রয়েছেন আমাদের সাথে কৃষি বিষয়ক কার্যক্রমের এই আয়োজনে, এই যে মাছের খাবার কি ধরনের ব্যবস্থাপনা দরকার, যে পানির যে অক্সিজেন সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ব্যবস্থাপনা কি দরকার হতে পারে অক্সিজেন কমে গেলে, এবং সেই মাছ চাষে যে দ্রবীভূত অক্সিজেন তার প্রভাব এবং সেখান থেকে কিভাবে মুক্তি পেতে পারি কমে যাওয়ার কারণগুলো বিস্তারিত আপা বলেছেন আজকের আসরে। নিশ্চয়ই আমাদের যারা মৎস্যজীবী রয়েছেন তারা এই আলোচনা থেকে উপকৃত হবেন। মাহবুবা খানম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আসরের পক্ষ থেকে।
5: ধন্যবাদ।
0: আমরা অক্সিজেন ছাড়া যেমন আমরা নিজেরাও বাঁচি না, মাছও কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচে না, তাই না?
2: অক্সিজেন সবার লাগে,
0: সবার লাগে।
2: মাছ বলো গাছ বলো
0: নিয়ামত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
1: প্রাণী মার তো শ্বাস লই তো, শ্বাস লই তো তো অক্সিজেন লাগবই।
0: তাহলে সুন্দরভাবে মাছের খাবার দিতে হইব, অক্সিজেন যাতে পায় সেই ব্যবস্থা করতে হইব এবং প্রয়োজনীয় যত্ন নিতে হইব, ঠিক আছে? এখন আমরা একটা নাটিকা শুনলে কেমন হয়? হ্যাঁ, তাহলে কবুতর নিয়ে একটা নাটিকা শুনি। আর কবুতরের মাংস তো খুবই ভালো, নাকি বলবো? হ্যাঁ, ওরে বাবা, হম বলে একটা কুতুলি দিল, তার মানে
3: মনে
1: হয়।
0: ঠিক আছে, তাহলে আমরা একটা নাটিকা শুনি কবুতর নিয়ে।
6: হ্যালো দুলা ভাই, হাউ আর ইউ?
7: এই কি কারবার বদ্রু, তুমি তোমার এত পরিবর্তন কেমনে হইলো?
8: এই তুমি কার সাথে কথা বলতেছো?
7: আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখা যাও। রুবি কই রে মা, আই দেখা যা কে আইছে।
8: ও কি বদ্রুল, তুই? আরে মামা, তুমি এত ড্যাশিং হয়ে গেলে কেমনে? প্যান্ট শার্ট পরছো, শু পরছো, আবার চোখে সানগ্লাসও লাগাইছো।
7: নিশ্চয়ই কারো কাছ থেকে ধার করে আনছে।
6: দুলা ভাই, আমি আর আগের বদ্রুল নাই, আমি এখন নিজে ইনকাম করি।
7: আচ্ছা,
6: নিজের টাকায় এসব কিনছি। বুবু এই নাও, তোমার জন্য কয়টা কবুতর নিয়ে আসছি।
7: কার কবুতর গোপর নিয়ে আইছো?
6: কারো কবুতর আনি নাই, আমার নিজের কবুতর।
8: তুই কি কবুতরের দোকান দিছস?
6: আমি কবুতরের দোকান দিই নাই, কবুতর লালন পালন করতেছি বুবু। যাই না রাখো, এই কবুতর আমার ভাগ্য ফিরাই দিছে।
8: কবুতর পালতে এত টাকা কই পাইলি তুই?
6: কবুতর পালতে বেশি টাকা লাগে না বুবু, এক জোড়া ভালো প্রজাতির কবুতর পালন করলে এক বছরের মধ্যে সেই এক জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া যায়। কবুতরের অসুখ বিসুখ কম হয়, থাকার জায়গা আর অতিরিক্ত যত্নেরও দরকার হয় না।
7: তুমি এত কিছু জানলা কিভাবে?
6: প্রথমে আমি ইন্টারনেটে ব্যাপারটা জানছি, তারপর প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে গেলাম, তিনি আমারে পুরো বিষয়টা বুঝাই দিছে।
8: কি বুঝাইছে রে তোরে?
6: এই একটা পূর্ণ বয়সের কবুতর ডিম দিবার উপযোগী হইতে 5-6 মাস সময় লাগে।
8: আচ্ছা,
6: এই অল্প সময় পার হইবার পর হইতে কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম দেয়। 26 থেকে 28 দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়। আর একটা কবুতর 12 থেকে প্রায় 15 বছর পর্যন্ত বাঁচে।
7: কিন্তু কবুতরের ডিম বাচ্চা সংগ্রহ করা একটা ঝামেলা না?
6: না না না, মোটেই ঝামেলা না। কবুতরের বাক্স থেকে ডিম সংগ্রহের সময় হাতের তালু দিয়া ডিমটা ধরতে হয়, ডিমটা নরম জায়গায় রাখতে হয়। 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস 75-80% আর্দ্রতায় সংরক্ষণ করতে হয়। আর শোনেন দুলা ভাই, সুস্থ বাচ্চা উৎপাদনের জন্য ডিম জীবাণুনাশক পানিতে মিশাইয়া সুতি কাপড় ভিজাইয়া মুছে নিতে হইব। আর বাচ্চার সংরক্ষণের সময় খেয়াল রাখা লাগবো, বাচ্চার থাকার জায়গা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
7: বাবা, তুমি দেখি কবুতর বিশেষজ্ঞ হয়ে গেছো।
6: আরো আছে দুলা ভাই, আরো আছে। শোনেন, কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনে বাচ্চা ফুটে।
7: আচ্ছা,
6: এই বাচ্চা আবার 5-6 মাস পরে নিজেরাই ডিম পাড়া শুরু করে। প্রাকৃতিক নিয়মে নিজেরাই নিজেকে সংখ্যা বাড়াইতে থাকে। আর এই কারণে ব্যবসায়িক দিক চিন্তা করলে কবুতর পালন অনেক লাভজনক।
9: ভেরি গুড মামা, এতদিন পর তোমার মাথায় বুদ্ধি খুলছে।
6: দুলা ভাই, ইচ্ছা করলে আপনিও কবুতর পালন শুরু করতে পারেন, আমি হেল্প করব।
9: মামা আমি করব, তুমি আবার আসার সময় আমার জন্য কয়েকটা কবুতরের বাচ্চা নিয়ে আইসো।
6: আচ্ছা আচ্ছা, তোর মতন যারা শৌখিন ভাবে কবুতর পালতে চায় তার জন্য সুখবর আছে।
9: কি সুখবর মামা?
6: এই কবুতর তারা বিদেশে রপ্তানি করে ইনকাম করতে পারে। আর বিদেশিরা বুঝলি বাবা, আমাদের কবুতর বেশি পছন্দ করে। ইদুলা ভাই শুরু করবেন নাকি?
7: ঠিক আছে, তুমি যখন কইতাছো।
6: ওকে শালা দুলা ভাই, একসাথে করব কবুতর পালন।
0: আমরাও কবুতর পালুম, কবুতর যত্ন করুম, কবুতর বিক্রি করুম, তারপরে নিজেরাও খাবো, কি বলো? প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। চলো সবাই একসাথে।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা মুস্তাফিজ।

সুপ্রিয় শ্রোতা, আপনারা নজরুল সঙ্গীত শুনছেন রওশন আরা মুস্তাফিজের কণ্ঠে। এবারের গান কত ফুল তুমি পথে ফেলে দাও।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রওশনারা মুস্তাফিজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলে এবার
3: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
4: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
3: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
4: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
3: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
4: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুর, আয়োজন মেলে এবার রয়েছে খাল খননের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন ও তার সহশিল্পীবৃন্দ। গানটির কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: শ্রোতা বন্ধুরা, খাল খননের গান শুনলেন। শিল্পী ছিলেন মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দ।
1: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, কুমিল্লা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও চাঁদপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73%, সন্ধে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 13 মিনিট এবং অস্ত যাবে 6টা বেজে 37 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar giving you the weather report read by Shamima Nasrin. Dhaka Met Office forecast for the inland river ports valid till 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary west or northwesterly gusts or squalls at the velocity of 35 to 60 km per hour over the regions of Tangail, Mymensingh, Kumilla and Sylhet. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now, forecast for the entire country valid till 6 p.m. tomorrow. Light to moderate rain or thunder shower, accompanied by temporary gust squalls, including lightning flash, may be expected over more places of Mymensingh and Sylhet divisions, and also over some places of Rangpur, Kumilla and Dhaka divisions, including at a few places of Khulna, Barishal and Chattogram divisions. Besides this, moderate type of heavy to very heavy shower is expected over some places of Mymensingh and Sylhet divisions. Mild heat wave is sweeping over Rashi, Pabna, Dhaka, Khulna, Bagirhat, Shatkira and Jodhpur districts and it may be taken place there. Day and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today, the highest temperature of the country was 37 degrees Celsius in Mongla and the lowest was 23.4 degrees Celsius in Sylhet. Today, the temperature of Dhaka was recorded maximum 36.2 degrees Celsius and minimum 28.9 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 73% and at 6 p.m. was 63%. The sun rises over Dhaka tomorrow at 5:13 a.m. and the sun sets at 6:37 p.m. And that is enough for both our report for this time.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহীত কতিপয় নির্দেশনা। পবিত্র ঈদ উল আজহার পূর্বের তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য, যাত্রী, পশুবাহী গাড়ি এবং জরুরি সেবামূলক গাড়ি ব্যতীত অন্য কোনো কাভার্ড ভ্যান, লরি, ট্রাক এবং লং ভেহিকল রাস্তায় চলাচল করতে কিংবা ফেরিতে পারাপার হতে পারবে না। সদরঘাটে ঈদের পূর্বে পাঁচ দিন, ঈদের দিন ও ঈদের পরের পাঁচ দিন ডিঙ্গি নৌকা চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যার পর যাত্রীবাহী স্পিড বোট চলাচলও বন্ধ থাকবে এবং বাল্ক হেড ঈদের পূর্বে পাঁচ দিন ও ঈদের পরের তিন দিন বন্ধ রাখতে হবে। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখতে হবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য মোবাইল ও হটলাইন নম্বর, পুলিশ অধিদপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেলের নম্বর 0132-0001300 অথবা 0132-0001299 আবার বলছি 0132-0001299 এবং হটলাইন নম্বর 999 কোস্টগার্ডের হটলাইন নম্বর 16111 ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর 102 বিআইডব্লিউটি এর হটলাইন নম্বর 16113 এবং নৌ পুলিশের নম্বর 01-3201-69598 আবার বলছি 01-3201-69598 বার্তাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। যাত্রা অনুষ্ঠান ময়ূর মহল শুনবেন রাত 10:00। রচনা অচিন্ত্য কুমার ভৌমিক, প্রযোজনা শফিউর রহমান। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে খবর শুনতে পাবেন।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি নার্গিস পারভিন এলিজা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। এ সময় তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারেক রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। পরে তারেক রহমান একাডেমিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় একটি স্মারক বৃক্ষরোপণও করেন তিনি। রাজবাড়ীর পাংশা পৌরসভায় পবিত্র ঈদুল আজহা

0: উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে। পৌরসভার 4,625 জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে 10 কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের অনিয়ম ছাড়াই যেন প্রকৃত সুফল ভোগীরা সঠিক পরিমাণে চাল পান তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মানিকগঞ্জে মেধাবী ও দরিদ্র 142 জন শিক্ষার্থীদের মধ্যে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি উত্তীর্ণ 86 জন শিক্ষার্থীকে 8,000 টাকা করে এবং এসএসসি উত্তীর্ণ 56 জন শিক্ষার্থীকে 10,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এই শিক্ষাবৃত্তি প্রদান করে। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারিকুলাম উন্নয়ন বিষয়ক বাস্তবায়ন ও চ্যালেঞ্জ সমূহ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। বাবির উপ উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এবং স্কুল অব ল এর 39 জন শিক্ষক অংশগ্রহণ করেন। এদিকে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে 3 দিনব্যাপী সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব কীটনাশক ব্যবহার শীর্ষক কর্মশালা আজ শুরু হয়েছে। কর্মশালায় আধুনিক কীটনাশক ব্যবস্থাপনা, জৈব বালাই নাশকের কার্যকারিতা এবং মাঠ পর্যায়ে এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেস্টিসাইড কোম্পানির প্রতিনিধি ও বাড়ির বিভিন্ন বিভাগের সিনিয়র বিজ্ঞানীরা অংশ নেন। কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় এক প্রশিক্ষণ কর্মশালা আজ গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, তথ্য অধিকার আইন ও নৈতিকতা চর্চার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। নরসিংদীতে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আধুনিক মাছ চাষ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় 200 জন মাছ চাষী ও খামারি অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.9 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায় 37 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 73% এবং সন্ধে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:13 এবং সূর্যাস্ত সন্ধে 6:37। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রিয় শ্রোতা, বৈশাখ, জ্যৈষ্ঠ এই দু মাস গ্রীষ্মকাল, আর এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠ। প্রচণ্ড রোদ, খরতাপ আর পাকা ফলের মিষ্টি ঘ্রাণে জ্যৈষ্ঠ মাসের প্রকৃতি ভরে ওঠে। এই সময় আম, কাঁঠাল, লিচু, জাম সহ নানা রকম রসালো ফল বাজারে আসে, তাই জ্যৈষ্ঠকে মধু মাস বলা হয়। দুপুরের তীব্র রোদে প্রকৃতি কিছুটা ক্লান্ত হয়ে পড়লেও সন্ধ্যার কালবৈশাখী ঝড় মানুষকে স্বস্তি দেয়। মাঠ ঘাট, গাছপালা আর গ্রামের পথঘাটে গ্রীষ্মের আবহ স্পষ্টভাবে ফুটে ওঠে। কৃষকেরা নতুন ফসলের

0: প্রস্তুতিতে ব্যস্ত থাকেন এই সময়। জ্যৈষ্ঠ মাস আমাদের প্রকৃতির বৈচিত্র্য ও ঋতুর সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ প্রিয় শ্রোতা, এমনই গ্রীষ্মের চমৎকার সময়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পরিবেশনায়। সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন গাছ। বাংলাদেশে দিন দিন সজিনা চাষের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এর পাতা, ফুল ও ডাটা সবই মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আধুনিক প্রযুক্তিতে বারো মাসই সজিনা চাষের মাধ্যমে আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা লাভবান হতে পারেন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বারো মাসই সজিনার আধুনিক চাষ পদ্ধতি এ বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ ইসা কালী।
1: সুপ্রিয় শ্রোতা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যয়ী নারী অনুষ্ঠানের আজকের আয়োজন থেকে। আজ আমরা কথা বলতে চাই বারো মাসই সজিনার আধুনিক চাষ প্রযুক্তি নিয়ে। এই প্রযুক্তি বিষয়ক কথাবার্তায় আজকে আমাদের সাথে রয়েছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, উপপরিচালক প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ আপনাকে।
1: আপনার কাছে আয়োজনের শুরুতে একটু জানতে চাইবো যে বারো মাসে সজিনার যে চাষের কথা আমরা বলছি, এই চাষ কেন পরিবার জন্য উপকারী?
2: সজিনা একটি খুবই পুষ্টিকর সবজি, এটা আমরা সবাই জানি। এতে ভিটামিন, ক্যালসিয়াম ও আয়রন সহ অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। বারো মাসে সজিনার সুবিধা হল বছরের অনেক সময়ই এতে ডাটা পাওয়া যায়, তাই বাড়ির আঙিনায় কয়েকটি গাছ থাকলে প্রায় সারা বছরই সজিনা খাওয়া যায়। বাজারের উপর নির্ভরশীলতা অনেক কমে যায়। মা বোনেরা যখন ইচ্ছা তখন ঘাস থেকে টাটকা ডাটা তুলে রান্না করতে পারেন। এতে পরিবারের খাবারও নিরাপদ থাকে। সজিনা গাছের যত্ন নেওয়া তুলনামূলকভাবে অনেক সহজ। ঘরের কাজের ফাঁকে অল্প সময় দিলেই সহজেই গাছের অবস্থা দেখা ও পরিচর্যা করতে পারেন।
1: অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাইব বারো মাসই সজিনা চাষের জন্য জায়গা নির্বাচন এবং মাটি প্রস্তুত কিভাবে করতে হবে।
2: সজিনা গাছ রোদ পছন্দ করে, তাই এমন জায়গা নির্বাচন করা ভালো যেখানে পর্যাপ্ত রোদ পড়ে। বাড়ির আঙ্গিনা, পুকুর পাড় বা ঘরের পাশে ফাঁকা জায়গায় সজিনা চাষের জন্য ভালো হতে পারে। মা বোনদের প্রথমে নির্দিষ্ট জায়গার মাটি পরিষ্কার করতে হবে। আগাছা, পলিথিন বা অন্য ময়লা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। এরপর একটি গর্ত করে তাতে পচা গোবর বা কম্পোস্ট সার মিশিয়ে নিতে হবে। এতে গাছ দ্রুত বড় হয়। গর্ত তৈরির পর কয়েকদিন রেখে দিলে মাটি ভালোভাবে বসে যায়। এরপর চারা বা ডাল রোপণ করলে গাছ সহজেই বেড়ে উঠে।
1: আমরা এবার আপনার কাছে জানতে চাইব বারো মাসে সজিনা লাগানোর পদ্ধতিগুলো সম্পর্কে। কি কি পদ্ধতিতে এই বারো মাসে সজিনা লাগানো যায়?
2: আমি মনে করি আমাদের মা বোনদের জন্য এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। বারো মাসে সজিনা সাধারণত চারা বা ডাল লাগিয়ে চাষ করা হয়। ভালো জাতের চারা নির্বাচন করলে ভালো ফলন হয়। ডাল লাগানোর ক্ষেত্রে প্রায় দেড় থেকে দুই মিটার লম্বা পরিপক্ক ডাল কেটে গর্তে লাগানো যায়। চারা লাগানোর সময় গাছের মাঝে কিছুটা দূরত্ব রাখা দরকার, যাতে গাছ বড় হতে পারে এবং আলো বাতাস ঠিক মতো পায়। নিয়মিত গাছ ছাঁটাই করা দরকার, এতে নতুন ডাল বের হয় এবং বেশি ডাটা পাওয়া যায়। সময় মতো ডাল ছেঁটে দিলে গাছ নিচু থাকে এবং পরিচর্যা সহজ হয়।
1: অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে আমরা জানতে চাইব সজিনা গাছের যে যত্ন এবং সার ও পানির ব্যবস্থাপনা, এটা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি, এটা কিভাবে করতে হবে?
2: সজিনা গাছ সাধারণত খুব বেশি যত্ন ছাড়াও বেঁচে থাকে, কিন্তু নিয়মিত যত্ন নিলে গাছ দ্রুত বেড়ে বেশি ডাটা দেয়। মাটি শুকিয়ে গেলে গুঁড়ায় পানি দিতে হবে, তবে বেশি পানি দেওয়া ঠিক নয়। সার হিসেবে জৈব সার ব্যবহার করলেই ভালো ফল দেয়। মা বোনেরা রান্নাঘরের খোসা, পচা পাতা বা গোবর ব্যবহার করে সহজেই জৈব সার তৈরি করতে পারেন। মাঝে মাঝে শুকনো বা রোগাক্রান্ত ডাল ছেঁটে ফেলা উচিত। আর নিয়মিত আগাছা পরিষ্কার করলে গাছের খাবার ও পানি ভাগ হয় না। সঠিক যত্নে গাছ দীর্ঘদিন ভালো থাকে এবং পরিবারের জন্য নিয়মিত সজিনা পাওয়া যায়।
1: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব সজিনা গাছের পোকামাকড় বা রোগ দেখা দিলে কিভাবে সেটা প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করবেন।
2: সজিনা গাছে মাঝে মাঝে পোকা ও পাতায় দাগ দেখা দিতে পারে। এ সময় প্রথমেই আক্রান্ত পাতা ডাল কেটে ফেললে অনেক ক্ষেত্রে সমস্যা কমে যায়। নিম পাতা ভিজিয়ে সেই পানি ছেঁকে স্প্রে করলে অনেক পোকা কমে যায়। এছাড়া ছাই ছিটিয়েও কিছু পোকা দমন করা যায়। যদি আক্রমণ বেশি হয় তবে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যেতে পারে, তবে সবসময় নির্ধারিত নিয়ম মেনে ব্যবহার করতে হবে। এভাবে নিয়মিত যত্ন নিলে সজিনা গাছ দীর্ঘদিন ফল দেয় এবং পরিবারের জন্য পুষ্টিকর খাবারের একটি সহজ উৎস হয়ে ওঠে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।
0: গরু পালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষের পুষ্টি, কর্মসংস্থান এবং আর্থিক উন্নয়ন

0: সঠিক উপায়ে গরু পালনের মাধ্যমে খামারিরা সফল হতে পারেন। প্রিয় শ্রোতা, এখন শুনবেন গরু পালনে সফল খামারির সাক্ষাৎকার বিষয়ক প্রামাণ্য। সাক্ষাৎকার গ্রহণে শফিকুল ইসলাম বাহার।
1: আমাদের গ্রাম এখন নানাভাবেই আমাদের আয় উপার্জনের রাস্তা করে দিয়েছে এবং তারই প্রমাণ কিন্তু সচক্ষে এখন দেখা যায়। যদি আমরা গ্রামে আসি, দেখি আমাদের কৃষক ভাইরা ফসল চাষে ব্যস্ত, কেউ কেউ উদ্যোক্তা হয়ে খামারি হয়ে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে চলেছেন। আমি এসে দাঁড়িয়েছি সাভারের ভাকুর্তা গ্রামে এবং সেখানে এক কৃষক ভাইয়ের খামারের ভিতর দাঁড়িয়ে, যেখানে দেখছি অনেকগুলো গরু ঘাস খাচ্ছে। বোধ করি ঘাস খাওয়ার শব্দও আপনাদের শোনাতে পারবো, একটু শুনেই দেখুন না শ্রোতা বন্ধুরা। গরু ঘাস খাচ্ছে, আর এই মুহূর্তে এই গরুর মালিক যিনি, সেই খামারি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কি নাম আপনার?
2: মনির হোসেন।
1: কতগুলো গরু দেখছি?
2: 10টা।
1: এই গরুগুলো কত বছর ধরে পালন করছেন?
2: ধরেন আগে ধরেন ট্রাক চালাইতাম, ট্রাক চালায় সংসার চলে না, এর জন্য আমি এটা পদ্ধতি নিছি। এখন মোটামুটি সংসার চলে।
1: এই গরুর মাধ্যমে কিভাবে আপনার সংসার চলছে?
2: এই দুধ বেশি, ধরেন 50,000 যদি আয় মাসে, 40,000 খাওয়াইলে আরো বিকালে দুধ বেশি, 80,000 গেলে আমার সংসারটা চলে। 40,000 গরুর পিছে থাকা 30,000 আমার সংসার চলে, কিছু থাকে।
1: সংসারে কতজন লোক?
2: 4 জন।
1: আর এখানে গরুর খাবার দাবার কিভাবে ব্যবস্থা করেন?
2: রে সাবারতে আনতে হয় কিনা, কিনাই নাই, যে হাউজ আছে পানি দিয়ে এটার লগে মিশাইয়া দেই গরু খায় বলা। আর ঘাস আছে অনেক।
1: ব্যয়ের চেয়ে আয় কি পরিমাণ বেশি হয়?
2: খাবারের দাম বেশি তো, এর লাগে আয়টা কম।
1: তাও তো আপনি শান্তিতে আছেন?
2: আছি মোটামুটি, কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। কষ্ট না করলে কাম হবে না।
1: এই গরুর অসুস্থতা কিংবা এই গরুর রোগ শোক হলে কি করেন?
2: এই ডাক্তার আছে, ডাক্তার এই যে ফোন দিছি, এখন আসবো, ওই যে পাওয়ারটা ফুলে গেছে, এই যে ডাক্তার আসবো, আইয়া চিকিৎসা করবো।
1: এই গরুর যত্ন আত্মি কিভাবে করেন?
2: যত্ন আছে, যত্ন না করলে কাম হবে না, যত্ন না করলে মাল আসবো না, বুঝছেন?
1: যত্নের রত্ন মেলে।
2: হ্যাঁ, যত্ন রত্ন মেলে।
1: গরুর যত্নের জন্য কিভাবে কি দায়িত্ব পালন করতে হয় আপনার?
2: এই যে ময়লা, এখন ময়লা ধুয়ে দিবো, আবার এই গোসল করাই দিবো, এরপরে আবার বসি দিবো, এরপরে আবার এই যে কোয়েল লাগাই দিবো, মাছি যাতে মশায় কামড় না দিতে পারে, খুব যত্ন করতে হয়। সাফ সাফা লাগতে হবে, সাফ সাফা না লাগলে মানে রোগ জীবাণু বেশি হয়।
1: আপনারা কয়দিন মিলে খামার সামলান?
2: আমার পোলা আছে, লেবার করে ওই মাঝে মাঝে আইনে দেয়, ওই যে ঘাস আনতে গেলে, আর আমি, আমার স্ত্রী আছে, মাঝে মাঝে ঢুকে ধুই টুয়ে দেয়।
1: কতদিন ধরে এই গরুর খামারি করছেন আপনি?
2: 10-12 বছর।
1: তো এই খামার বাড়াবেন না?
2: চিন্তা ভাবনা আছে বাড়ানে, দেখি আয় রোজগার দেখিয়া বুঝা। অনেক সরকার কইতো নাও 10 লাখ টাকা নাও, এই যে জায়গা আছে ঘর তুললে আবার বাড়াইতাম, গরু কিনতাম আবার 20টা।
1: আর পশু ডাক্তারের সেবা কিভাবে কি করেন?
2: সেবা এই যে ধরেন যদি 1,000 টাকা, 1,000 টাকা দিয়ে দিতে নগদ। মানে ধরেন 1,000 টাকা বিল হয়েছে, সরকারি ডাক্তার হয়তো এই যে আঙ্গুর 500 টাকা দাও, তাহলে আঙ্গুর 500 টাকা আয় থাকতো, তাই না? এইটা আর কি।
1: সবার জীবনে তো স্বপ্ন থাকে, এই খামার নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন?
2: স্বপ্ন তো অনেক বড় হই, মানে আল্লাহ যেতটুক নিতে পারে।
1: এই গরু তো দুধ দেয়, গোবর তো দেয়।
2: গোবরে ফালাই দেয়, এই যে জায়গা পড়ে আছে, গর্ত আছিল, গর্ত ফালাইলাম, গর্ত সমান হয়ে গেছে।
1: আমিও দাঁড়িয়ে আছি গোবরের ভিতরেই। এই গোবরও কিন্তু আশীর্বাদ, তাই না?
2: হ্যাঁ, এটা দাম আছে, যদি বিক্রি করা যায় দাম আছে অনেক।
1: এটা তো লাকড়ি হয়,
2: লাকড়ি হয়, আবার এই যে নার্সারি আছে, নার্সারিতে যে গাছে সার হয়, অনেক কাজে আছে।
1: এখান থেকে টাকা পাওয়া যায়?
2: পাওয়া যায় না, আমরা এই যে লাকড়ি মুখে বানাই, পাকশাক করি, গ্যাস কম লাগে, এই আর কি লাভ।
1: শ্রোতা বন্ধুরা, এভাবেই এক একজন এক এক চিন্তা নিয়ে, এক এক পেশা নিয়ে এগিয়ে চলেছেন, এবং সত্যি লেগে থাকার নামই তো জয়। এই যে ভাইটি এভাবে গরুর খামার করে চলেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন, সুখেই আছেন। অতএব আমরাও চাই পথে নামুন, রাস্তা নামলেই রাস্তা বেরিয়ে যায়, এবং সেই রাস্তা ধরে হাঁটলেই অনেক ক্ষেত্রে কেউ কেউ সহযোগিতার হাত ধরে আপনাকেও এগিয়ে নেবে। এখানে ধরেন আপনি করছেন, এই ক্ষেত্রে কোনো বুদ্ধি পরামর্শ কারোর কাছে লাগে?
2: বুদ্ধি পরামর্শ আমার আগে লাগতো, এখন আমি মোটামুটি দেখতে দেখতে আমি শিখে ফেলছি।
1: কি বুদ্ধি কার কাছে পেলেন?
2: ধরেন একটা রোগ হইলো, কি রোগটা হইলো, কোন ডাক্তার আনতে হবে, কোন ওষুধ দিতে হবে, এটা আমি বুঝিও না। আমি লেয়া পড়া না পড়লে কি আমার পোলা ইন্টারপাস করেছি, আমি এই ফার্ম দিয়ে।
1: গরু কি কখনো মারা যায়?
2: হ্যাঁ, মারা যায়, অসুখ করলে মারা যায়। আমার একটা মারা গেছিল কয়েকদিন আগে।
1: এই গরুর দাম যদি জিজ্ঞেস করি, এক একটা গরুর দাম কেমন?
2: ধরেন এটা মোটামুটি 4 লাখ টাকা হইব। এই গরুটা
1: কয় কেজি দুধ দেয়?
2: এটা ধরেন সকাল বিকাল 25-26।
1: আর যেগুলো আছে?
2: আর হেডিউল কম আর কি, হেডি 3 লাখ-2.5 লাখ। আর এই দুইটা নতুন বিয়ে হইব, বাচ্চা দিব, এই যে দুইটা।
1: এই গরুর বাছুর যে ওটা আপনার লাভ?
2: হ্যাঁ লাভ, এই যে এটাও 70,000 টাকা বিকবো এই বাচ্চাটা, আরও হেডে বিকবো 60-70,000, এটিও 50,000 করে বিকবো, অনেক বেচলে অনেক বিক্রি করবো।

0: শ্রোতা বন্ধুরা, এক খামারি ভাইয়ের অভিজ্ঞতার কথা শোনালাম। আপনারাও বোধ করি যদি সাহসের সঙ্গে রাস্তায় নেমে পড়েন তাহলে পথ বেরিয়ে যাবে। আসলে কাজের ভিতরে ব্যস্ত থাকলেই কোনো না কোনো ক্ষেত্রে পথ বেরিয়ে যায়, আয় উপার্জন বেড়ে যায়, সচ্ছলতা আসে। আমরাও চাই এই ভাইয়ের অভিজ্ঞতা আপনারা যারা শুনলেন তাদের কাজে লাগুক এবং নিজে শান্তিতে থাকুন, পরিবারের সবাইকে শান্তিতে রাখুন।
1: প্রিয় শ্রোতা, কথা তো অনেক হলো, এবারে একটি গান হলে কেমন হয়? মন্দ নয় তো। চলুন আপনাদের কিছুক্ষণের জন্য সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে আসি। শুনব দর্পচূর্ণ ছায়াছবি থেকে মাহমুদুন নবীর কণ্ঠে তুমি যে আমার কবিতা এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, বেল একটি সুস্বাদু ফল। শুধু সুস্বাদু ফলই নয়, এটি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত এবং পরিমিত পরিমাণে বেল খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা, এই বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ রিজিয়া পারভীন। আপা, আপনাকে স্বাগত, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনার কাছে শুরুতেই জানতে চাই, বেলের প্রধান পুষ্টি উপাদানগুলো কি কি?
2: বেল আমাদের দেশের একটি সুপরিচিত ও উপকারী ফল। বিশেষ করে গরমকালে বেলের শরবত খুবই জনপ্রিয়। কাঁচা বেল ও পাকা বেল দুই অবস্থাতেই খাওয়া যায় এবং ভেষজ গুণে ভরপুর বেল। বেলে অনেক ধরনের পুষ্টি উপাদানও রয়েছে। এর মধ্যে প্রধান পুষ্টি উপাদানগুলোর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে বেলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজমের জন্য খুবই উপকারী।
1: আপনি হজমের কথা বললেন, হজমের জন্য বেল কতটা উপকারী?
2: বেল হজম শক্তি বাড়ায় এবং পেটের বিভিন্ন সমস্যায় কার্যকর। কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়া বা আমাশয়ে উপকারী, গ্যাস ও বদহজমে সাহায্য করে। বেলের আঁশ পেট পরিষ্কার রাখে এবং প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা রাখে।
1: গরমে আমরা অনেকেই বেলের শরবত খাই। গরমে বেলের শরবত খাওয়া ভালো কেন?
2: গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও খনিজ বের হয়ে যায়। বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, পানি শূন্যতা কমায়, ক্লান্তি দূর করে এবং গরমে কিন্তু হিট স্ট্রোক হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। বেলের শরবত এই হিট স্ট্রোকের ঝুঁকিও কমায়। এছাড়া এটি প্রাকৃতিক শক্তি বর্ধক পানীয় হিসাবে কাজ করে।
1: ডায়াবেটিস রোগীরা কি বেল খেতে পারবেন?
2: হ্যাঁ, ডায়াবেটিক রোগীরা অবশ্যই বেল পরিমিত পরিমাণে খেতে পারবেন, কারণ বেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার। তবে শরবত বানানোর সময় অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই তাদের জন্য ভালো হবে।
1: হৃদরোগীদের জন্য বেল কি উপকারী?
2: হ্যাঁ, বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম হার্টের জন্য খুবই উপকারী। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং বডিতে রক্ত সঞ্চালন করতে বেশ সাহায্য করে। তবে অতিরিক্ত বেল না খাওয়াটাই ভালো।
1: কাঁচা বেল বা পাকা বেলের উপকারিতার কোনো পার্থক্য রয়েছে?
2: হ্যাঁ, কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। কাঁচা বেল ডায়রিয়া, আমাশয় ও পেটের সংক্রমণে বেশি কার্যকর, আর পাকা বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও শক্তি বৃদ্ধিতে বেশি উপকারী। উভয় ক্ষেত্রেই কিন্তু ভেষজ গুণাগুণ একই থাকে।
1: সবশেষে আমরা জানবো কারা বেল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
2: যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য আছে, এছাড়াও যারা কিডনি রোগী, তাদের পটাশিয়ামের কারণে বেল খাওয়ার ক্ষেত্রে সীমিত পরিমাণে খেতে হবে। ডায়াবেটিস রোগীরা অবশ্যই চিনি ছাড়া খাবেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে বেল গ্রহণ করবেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনার জন্য অনেক শুভকামনা।
0: শ্রোতা বন্ধুরা, একটি পরিবারে থাকে ছোটখাটো নানা রকম জানা এবং অজানা সমস্যা, আর থাকে তার সমাধানও। যদি আপনার একটু বুদ্ধি জানা থাকে, তাহলেই কিন্তু গৃহস্থালির এই সাধারণ টুকিটাকি সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
3: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালির টুকিটাকি। চলুন শুরু করি মশলা গুছিয়ে রাখার কিছু সহজ উপায় দিয়ে। মশলাগুলো সবসময় শুকনো ও বাতাসরোধী পাত্রে রাখুন। কাঁচের বা ভালো মানের প্লাস্টিকের জার ব্যবহার করলে মশলার গুণাগুণ অনেকদিন অটুট থাকে। প্রতিটি জারে নাম লিখে রাখলে খুঁজে পেতে সুবিধা হয়। এছাড়া সরাসরি রোদ বা চুলার তাপ থেকে মশলা দূরে রাখুন, এতে মশলার স্বাদ এবং ঘ্রাণ বজায় রাখবে। এবার আসি পোকামাকড় থেকে ঘর বাঁচানোর দ্রুত কিছু টিপসে। রান্নাঘর এবং স্টোররুম সবসময় পরিষ্কার রাখুন। মেঝেতে বা কোনায় খাবারের কণা পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলুন। চাল, ডাল ও আটা সংরক্ষণ করার সময় তার মধ্যে একটি শুকনো লবঙ্গ বা তেজপাতা দিয়ে রাখলে পোকা কম হয়। এছাড়া নিয়মিত ডাস্টবিন খালি করা এবং ঢাকনা দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রোজেন খাবার সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। রান্না করা খাবার ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রাখবেন। এয়ারটাইট কন্টেইনার এবং ফ্রিজার ব্যাগ ব্যবহার করুন, যাতে বাতাস ঢুকতে না পারে। খাবারের গায়ে তারিখ লিখে রাখুন, যাতে বুঝতে পারেন কতদিন ধরে রাখা হয়েছে। মাছ, মাংস বা সবজি ছোট ছোট ভাগে ভাগ করে রাখলে প্রয়োজনে সহজে ব্যবহার করা যায় এবং বারবার গলানো, জমাট বাঁধার ঝামেলা এড়ানো যায়। ঘরে দুর্গন্ধ দূর করতে লেবুর খোসা বা বেকিং সোডা ব্যবহার করুন। ফ্রিজ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত একদিন হালকা গরম পানিতে মুছে নিন। আলমারি বা ড্রয়ারে সুগন্ধ রাখতে ছোট সাবান বা সুগন্ধি পাউচ রাখতে পারেন। জানালা খুলে প্রতিদিন কিছু সময় বাতাস চলাচল নিশ্চিত করুন, এতে ঘর থাকবে সতেজ। আর সবচেয়ে বড় কথা, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে নিয়মিত গুছিয়ে রাখুন। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তা কালো হয়ে যায়, সেটা এড়ানোর জন্য কাঁটা আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, দেখবেন কাঁচে হবে না। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারেই মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, চলে যাবে গন্ধ। পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে যদি রান্নাঘরটা মুছে ফেলেন তাহলে মশা, মাছি এবং পিঁপড়ের উৎপাত কমে যাবে। খানিকটা কপ্পু ছিটিয়ে রাখতে পারেন, দেখবেন ছাড় পোকার উপদ্রব আর থাকবে না। আজকে গৃহস্থালি টুকিটাকি এখানেই শেষ করছি।
0: শুনলেন গৃহস্থালির টুকিটাকি, আর এরই সাথে আমরা আয়োজনের একেবারে প্রান্ত সীমায় চলে এসেছি। কৃষি ও জীবন অবিচ্ছেদ্য, এ কথা আমরা সকলেই কিন্তু জানি, আর কৃষি উৎপাদিত পণ্য আমাদের জীবন ধারণে সহায়তা করে। কৃষিকে বেঁচে থাকার মূল উপাদান বলতে পারি আমরা সবাই। আসলে কৃষি মানে মাটির সঙ্গে সম্পর্ক, কৃষি মানে প্রকৃতির সঙ্গে গভীর বন্ধন। কৃষক ভালো থাকলেই তবেই ভালো থাকবে দেশ, ভালো থাকব আমরা সবাই। আর তাই কৃষিকে সম্মান করা ও টেকসই ভাবে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, বিদায় নেব এবারে, যাবার আগে বলবো শেষের কথাগুলো। এতক্ষণ শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারীর গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁ, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি ইমতিয়াজ মাশরাফি, শাহনাজ পারভিন রুশি, শাহনাজ পারভিন ও বর্ষা আহমেদ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খুশরু সিদ্দিক, রাহাত তরফদার, শামীম আহমেদ, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সেই সাথে বিনম্র শ্রদ্ধা ও সালাম। আপনারা আছেন তাই আমরাও আছি এবং আপনারা থাকেন বলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকি। আপনাদের জন্য আমাদের এরকম যে ভালো থাকা, এটা কিন্তু আপনাদের জন্য মানে যেমন বড় পাওয়া, কৃতিত্ব যেমন, সম্মানে যেমন, তেমনি কিন্তু আমাদের জন্য অনেক স্বস্তির যে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে আছি এবং এই দেশকে আমরা খুব ভালোবাসি। আপনাদের যখন দেখি যে দেশের জন্য, দেশের তরে আপনারা এমন কঠোর পরিশ্রম করেন, অনুশীলন করেন এবং দেশকে ভালো রাখার জন্য ঘাম ঝরান, পরিশ্রম করেন, তখন আমরা খুব নিশ্চিন্ত হয়ে যাই যে হ্যাঁ আমাদের জন্য এমন কেউ আছে যারা অতন্দ্র প্রহরী হয়ে আমাদেরকে পাহারা দিয়ে রাখছে, আমাদের দেশকে সুরক্ষার জন্য তারা নিবেদিত হয়ে আছে। এবং তার জন্য কিন্তু আমাদের এই যে সুখনিদ্রায় যাওয়া, এই যে ভালো থাকা, আমরা গভীর শ্বাস নেই, দেশের জন্য বুক ভরে কথা বলতে পারি, প্রাণ ভরে আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে এবং এমন করে যে বেঁচে থাকা, সবাই মিলেমিশে থাকার ব্যাপারটা থাকে, তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ এরকম লোক পেয়েছি বলেই কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকা আমাদের সবাইকে নিয়ে।
1: আসলেও তাই, সেক্ষেত্রে অবশ্যই সেই সকল জওয়ান যারা সাহসী, যারা বিনম্র এবং অবশ্যই যারা দেশের জন্য কাজ করে, তারা প্রত্যেকেই একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকবে। আর সেনাদের যে মনের ভেতরের শক্তি, সেই শক্তি আরও বেশি বৃদ্ধি পাক, সাহসিকতায়, সহমর্মিতায় প্রত্যেকটি জায়গা তারা জয় করুক। বন্ধুরা, আমরা চাওয়া পাওয়ায় প্রথমে শোনাতে চাই একটি দেশের গান। শুনবেন রাকিবা ইসলাম ঐশীর কণ্ঠে, গীতিকার গোলাম সরওয়ার সলক এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

চাওয়া পাওয়া এবারে শোনাবো একটি আধুনিক গান। শিল্পী নিশিতা বড়ুয়া, গীতিকার মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস এবং সুর করেছেন নবীন কিশোর।

দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন পোড়ামন টু বাণীচিত্র থেকে গান, শিল্পী ইমরান ও কণা।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি শোক বার্তা। ঢাকা কেন্দ্রের সাবেক পাণ্ডুলিপি লেখক ও বর্তমান অধিবেশন কর্মকর্তা এবং সাংবাদিক মিয়া সালাউদ্দিন বার্ধক্যজনিত কারণে আজ সন্ধ্যে 6:30 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। বেতার পরিবার তার এই মৃত্যুতে শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোক বার্তাটি শুনলেন। সৈনিক ভাইয়েরা, আপনি শুনছেন দুর্বারে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবার রয়েছে একটি লালন গীতি, শিল্পী মীনা বড়ুয়া।

0: এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। আজ টেস্টের পঞ্চম শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে 358 রানে শেষ হয়ে গেলে টাইগারদের কাছে সিরিজ হেরে যায় সফরকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: This is Abdul from Khulna. He wants to start selling online. He just needs a domain name. Abdulsemporium.com. Perfect. Could write. Abdul from Chittagong wants it too. And Abdul from Silhet. It's a lot of Abduls.
2: ধীরে বাংলাদেশের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল, কিন্তু সব হিসাব বদলে দিলেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া সাজিদ খানকে ফিরিয়ে প্রথম আঘাত হানলেন এই বাহাতি স্পিনার। আর সেটি যেন খুলে দেয় পাকিস্তানের পতনের দরজা। মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে শেষ দিকের ব্যাটিং লাইন আপ। যে দল ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল সেই দলটি সাজিদ ফেরার পর আর কোনো রানই তুলতে পারল না, ফলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় 78 রানের ব্যবধানে। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের মাটিতেও এইটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিং এ পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এ 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। 2000 সালে 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। শুরুতে একদম তলানিতে ছিল কয়েক বছর, পরে 9 নম্বরে হয় উত্তরণ, সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। 2018 সালে প্রথমবার 8 নম্বরে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ, তবে সেটি বেশিদিন টেকেনি। এদিকে দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-20 থেকে বিদায় নেয়ার পর এখন পুরো মনোযোগ তার টেস্ট ক্রিকেটে, আর ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেই পেলেন নতুন এক অর্জনের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ দল এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি আমাদের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ঢাকা মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বসুন্ধরা কিংস। আজ অনুষ্ঠিত ফাইনালে বসুন্ধরা কিংস 3-2 গোলে মোহামেডানকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা ঘরে তুলল। নতুনকুড়ি স্পোর্টস 2026 ফরিদপুর অঞ্চলের খেলায় বালিকা বিভাগে ব্যাডমিন্টন এককে অপরাজিত চ্যাম্পিয়ন হন মাদারীপুর জেলার হুমায়রা হাসান। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত একক আধিপত্য বিস্তার করে খেলে জেলা পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন হুমায়রা। ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনালে হুমায়রা হাসান 21-15 পয়েন্টে নীলা রানী মণ্ডলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পরিষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসনের নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23টি পরিচালক পদে ভোট গ্রহণ হবে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং 3 সমান সংখ্যক টি-20 সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ, গ্রুপ এতে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
3: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়া ইকরাব্দি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সুরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের আজকের বিষয়, স্ট্রোকের পূর্ব লক্ষণগুলো কি কি? বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা, এবং সাথে রয়েছি আমি নাসিমা রাসাক জ্যোতি। চলে যাচ্ছি আমাদের আয়োজনের মূল আয়োজনে এবং আপনার কাছে প্রথমেই জানতে চাই যে স্ট্রোক বলতে আমরা আসলে কি বুঝি।
2: ব্রেন স্ট্রোক, আসলে স্ট্রোক শব্দটি আসলে ব্রেনের সঙ্গে জড়িত, যদিও আমাদের সাধারণ মানুষ অনেকে হার্ট অ্যাটাককেও স্ট্রোক হিসেবে মনে করেন, কিন্তু ব্রেন স্ট্রোক বলতে আমরা ব্রেনের রোগকেই বুঝি। এবং এটার যেহেতু রক্ত চলাচলের সঙ্গে সংযুক্ত, এই জন্য এটাকে আমরা সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলে থাকি ইংরেজিতে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক কত ধরনের হতে পারে।
2: স্ট্রোক আসলে দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ব্রেনে রক্ত চলাচল কমে যে অথবা বাধাপ্রাপ্ত হয়ে যেটা হয়, এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। এবং আরেকটি স্ট্রোক আছে যেটা ব্রেনের রক্তনালী ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হয়ে হতে পারে, এটাকে হিমোরাজিক স্ট্রোক বলা হয়। এছাড়াও আরেকটি স্ট্রোক আছে, এটাকে বলা হয় TIA অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এখানে রোগী অল্প সময়ের জন্য মাথা ঘোরানি, নামনেস, হাত পায়ের দুর্বলতা এগুলো হয় এবং 3-5 মিনিটের মধ্যেই আবার ভালো হয়ে যায়। এই স্ট্রোকটাকে বলা হয় বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এই স্ট্রোক হওয়ার

0: কারণগুলো কি বা কি কারণে স্ট্রোক হতে পারে?
1: অ্যাকচুয়ালি স্ট্রোকের ডেফিনিট কোনো কারণ নাই, তবে কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে ব্রেনে স্ট্রোক হতে পারে। এর মধ্যে এক নম্বর ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলেই স্ট্রোক হবে তা না, যদি অনিয়ন্ত্রিত থাকে অর্থাৎ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে স্ট্রোক হতে পারে। এছাড়া হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, এটির ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে স্ট্রোক হবে না, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোক হতে পারে। ওবেসিটি বা আমাদের যারা অনেক বেশি মোটা বা স্থূল তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্মোকিং অর্থাৎ ধূমপান যারা করেন তাদের স্ট্রোক হতে পারে। অ্যালকোহলিজম স্ট্রোকের সঙ্গে সংযুক্ত। এছাড়াও যারা অতিরিক্ত মানসিক টেনশন বা দুশ্চিন্তা করেন, অনেক অ্যাংজাইটি এবং স্ট্রেসফুল লাইফ লিড করেন তাদের ক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। অর্থাৎ এই ফ্যাক্টরগুলোর সাথে স্ট্রোক জড়িত। জেনেটিক বা কনজেনিটাল ফ্যাক্টরও রয়েছে যে জেনেটিকভাবে অনেকের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে।
0: এরপর আমাদের যে আজকের যে টপিকটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে স্ট্রোক হওয়ার আগে আমরা কি লক্ষণ দেখে বুঝতে পারবো কিংবা আমরা কিভাবে বুঝবো যে স্ট্রোক হতে পারে এই ব্যক্তিটির?
1: ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কিভাবে বুঝতে পারি বা আদৌ আগে থেকে বুঝতে পারি কিনা যে স্ট্রোক হতে পারে। এটা আসলে আমেরিকান নিউরোলজি অ্যাসোসিয়েশনের একটা স্টাডি থেকে দেখা গেছে। তারা এই স্ট্রোকটাকে সংক্ষেপে ফাস্ট বলেন, FAST। এফ মানে হলো ফেসিয়াল উইকনেস অর নামনেস, অর্থাৎ আমাদের মুখমণ্ডল একটু ঝিঝি অবশ অথবা একটু বাঁকা হয়ে যেতে পারে, এটা হলো এফ। এতে হলো আর্ম উইকনেস। আর্ম উইকনেস মানে আমাদের যে কোনো এক হাত বা পা দুর্বল অথবা ঝিঝি করতে পারে। এসতে হলো স্পিচ ডিফিকাল্টিস, অর্থাৎ কথা বলতে গিয়ে কথা জড়ায় যেতে পারে। আর টি হলো টাইম, মানে টাইমটা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে স্ট্রোকের এই সিমটমগুলো থাকলে সে যত তাড়াতাড়ি হসপিটাল বা ডাক্তারের কাছে যাবেন তার কমপ্লিকেশন তত কম হবে। এই ফার্স্ট অর্থাৎ ফেসিয়াল উইকনেস, লিম্ব উইকনেস এবং স্পিচ ডিফিকাল্টিস হলে আমরা স্ট্রোকের পূর্ব লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। এবং এখানে একটা স্টাডিতে দেখা গেছে যে যেদিন স্ট্রোক হয় 9% রোগীর এ ধরনের সিমটম স্ট্রোকের আগে হতে পারে, এবং একদিন আগে হতে পারে 17% রোগী, এবং তারও আগে প্রায় 43% বা 43% রোগীর এ ধরনের সিমটম হতে পারে। এটাকে এখন আরও মডিফাই করে বি ফাস্ট করা হয়েছে, অর্থাৎ ফাস্টের আগে বিই লাগানো হয়েছে। বিই হলো, বিতে হলো ব্যালান্স, অর্থাৎ একটা রোগী হাঁটতে গেলে ইমব্যালান্স হয়ে যাবে, পড়ে যাবে, এজন্য এই ব্যালান্সটাকে যোগ করা হয়েছে। আর ই হলো আই সিমটম, অর্থাৎ চোখে সে ব্লারিং বা ঝাপসা দেখতে পারে অথবা যে কোনো এক চোখে নাও দেখতে পারে। কাজেই স্ট্রোকের পূর্ব সিমটম বলতে আমরা সাধারণ মানুষ যদি এটা মনে রাখি বি ফার্স্ট, বিই এফ এ এস টি, তাহলে আমার মনে হয় আমরা অনেক ক্ষেত্রেই স্ট্রোক হচ্ছে কিনা এটা আগে থেকেই বুঝতে পারবো।
0: এরপর আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক হওয়ার সাথে কি আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস রয়েছে কিংবা আমাদের দৈনন্দিন যে জীবন চলাচল রয়েছে এটা কি জড়িত কিনা, আর কিভাবে আমরা এই স্ট্রোককে প্রতিকার বা প্রতিরোধ করতে পারি?
1: অবশ্যই আমাদের যে খাদ্যাভ্যাস এবং ডেইলি লাইফস্টাইল এর সঙ্গে স্ট্রোক জড়িত। প্রথমে খাদ্যাভ্যাসে আসি। যেহেতু ব্রেন স্ট্রোক একটা কারণ হলো রক্ত নালী চিকন হয়ে অথবা রক্ত নালীতে কোনো ক্লট জমে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়, কাজেই এটা আমরা সবাই জানি আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ কম রাখতে হবে। এবং এই কোলেস্টেরল পরিমাণ কম রাখতে গেলে কোলেস্টেরল বা ফ্যাটি খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এজন্য অবশ্যই আমাদের রেড মিট, তৈলাক্ত খাবার, মাংস, খাবারে অতিরিক্ত তেল, এগুলো অ্যাভয়েড করতে হবে। যেহেতু স্ট্রোকের আরেকটা কারণ হাইপারটেনশন, এজন্য আমাদের লবণ কম খেতে হবে, কারণ বেশি লবণ খেলে প্রেশার বেড়ে যায় এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এবং স্ট্রোক প্রিভেন্ট করতে গেলে অতিরিক্ত সুগার বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ এটা ডায়াবেটিসের সঙ্গে জড়িত। এছাড়া লাইফস্টাইল যদি আমরা বলি, আমি কারণ বলার সময় বললাম যে আমরা যদি অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করি, অনেক মানসিক টেনশনে থাকি, অ্যাডিকুয়েট রেস্ট যদি না নেই, পর্যাপ্ত ঘুম যদি না হয়, তাহলে স্ট্রোক হতে পারে। কাজেই স্ট্রোক প্রিভেন্ট করতে গেলে এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য।
1: ধন্যবাদ আপনাকেও।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিয়েছি যে স্ট্রোক হওয়ার পূর্বে কি লক্ষণ হয়। যেমন আমরা আজকে আলোচনা থেকে জানতে পারলাম বি ফার্স্ট, অর্থাৎ এই কথাটি যদি আপনি মনে রাখেন তাহলে স্ট্রোক থেকে আপনি অনেকটাই মুক্ত থাকতে পারবেন, বা সেই সময়ে আপনি যদি ডাক্তারের পরামর্শ নেন আপনার যে লক্ষণগুলো দেখা দেবে সেই লক্ষণের এগেনস্টে, তাহলেই কিন্তু আপনি স্ট্রোক প্রিভেন্ট করতে পারবেন। প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে, আর যে কোনো প্রয়োজনে যে কোনো লক্ষণে সাথে সাথে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন নাইমুর রহমান সারওয়ার। তিনি বলেছেন, স্ট্রোকের ফলে স্থায়ীভাবে হাত পা অকার্যকর হয়ে গেলে সেটিকে ঔষধের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব কিনা, আমাদের এই বন্ধু আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে জানতে চেয়েছেন।
1: স্ট্রোকের পরে স্থায়ীভাবে এক হাত বা পা অবশ হয়ে যাওয়া একটা কমন ফিচার। সাধারণত ব্রেনের যেদিকে এফেক্ট করে তার বিপরীত দিকের হাত বা পা দুর্বল হয়ে যায়। উনি জানতে চেয়েছেন যে ওষুধের মাধ্যমে এটা নির্মূল করা সম্ভব কিনা। আসলে শুধু ওষুধ সেবনের মাধ্যমে এই হাত বা পা কার্যকর হবে না, তবে ফিজিওথেরাপি বা আমরা যেটাকে ব্যায়াম বলি, ফিজিওথেরাপি করলে এই হাত বা পা নিয়মিত ফিজিওথেরাপিতে 80% পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। এজন্য শুধু ওষুধের উপর ডিপেন্ড না করে নিয়মিত এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো ফিজিওথেরাপি বা ব্যায়াম করলে এটা ভালো করা সম্ভব।
0: এরপর আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন এমডি আকাশ মিয়া মানিকগঞ্জ, দৌলতপুর মানিকগঞ্জ থেকে, এবং প্রশান্ত অধিকারী, তিনি আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন মনিরামপুর যশোর থেকে, জানতে চেয়েছেন এখন প্রকৃতিতে চলছে গ্রীষ্মকাল, প্রচণ্ড এই গরমে হিট স্ট্রোক হতে পারে, তো হিট স্ট্রোক আর স্ট্রোক এর মধ্যে আসলে কোনো মিল রয়েছে কিনা বা দুটো জিনিস একই কিনা জানতে চেয়েছেন।
1: এই দুটো জিনিস এক নয়, হিট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোক সম্পূর্ণ আলাদা। ব্রেন স্ট্রোক হলো ব্রেনের রক্ত চলাচল জনিত কারণে এক ধরনের স্ট্রোক, আর হিট স্ট্রোক হলো যখন আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেটিং মেকানিজমটা ফেল করে, অর্থাৎ অতিরিক্ত গরমে যখন আমাদের শরীর সেই গরমেরটাকে শরীরের গরমের সঙ্গে রেগুলেট করতে না পারে, তখন যে কন্ডিশনটা হয় সেটা হলো হিট স্ট্রোক। কাজেই হিট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোক সম্পূর্ণ আলাদা, ট্রিটমেন্টও আলাদা।
0: মোহাইমিনুর রহমান আমাদেরকে ঝিনাইদহ থেকে লিখেছেন, ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আর পূর্ণ স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কি, আর স্ট্রোক যদি হয় তাহলে কোন সময়ের মধ্যে চিকিৎসা শুরু করা সবচেয়ে বেশি জরুরি?
1: উনি জানতে চেয়েছেন TIA অথবা ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক সম্পর্কে। এটাকে অনেকে মিনি স্ট্রোক বলে থাকে এবং এখানে স্ট্রোকের মতো সিমটম হয়, অর্থাৎ মুখে উইকনেস, হাত পা উইকনেস, মাথা ঘোরানো, ভার্টাইগো, এগুলো হতে পারে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা রিকভার করে যায়, এই জন্য এটাকে TIA বলে। আর পূর্ণ স্ট্রোক, এবং এখানে ব্রেনে কোনো পারমানেন্ট ড্যামেজ হয় না। আর পূর্ণ স্ট্রোক বলতে সেখানে রোগীর এই সিমটমগুলো পারসিস্ট করবে, যেমন তার এক হাত বা পা অবশ থেকে যেতে পারে, মুখ বাঁকা থাকতে পারে, খিচুনি হতে পারে এবং আরও কিছু পারমানেন্ট চেঞ্জ থাকতে পারে, এটাই হলো ডিফারেন্স। অর্থাৎ TIA হলো রিভার্সিবল, আবার আগের অবস্থায় ফিরে যাবে, কিন্তু পূর্ণ স্ট্রোক হলে তার কিছু রেসিডুয়াল ইফেক্ট থেকে যাবে। আর উনি একটা ইম্পর্টেন্ট কথা জানতে চেয়েছেন যে স্ট্রোক হলে আসলে ট্রিটমেন্ট কখন শুরু করতে হবে। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে এবং নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের পরামর্শ নিতে হবে, কারণ ইসকেমিক স্ট্রোক যেমন 4 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে পারলে এই ক্লটটাকে সরিয়ে দেওয়া যায় এবং রক্ত চলাচল স্বাভাবিক করে দিলে এই রোগীর কোনো ধরনের ডেফিসিট থাকে না, অর্থাৎ তার হাত পা যদি উইকও হয়ে যায় এটা ভালো হয়ে যাবে। কিন্তু যখনই এটা 4 ঘন্টার পরে হাসপাতালে পৌঁছবেন তখন এটা সম্ভব হয় না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্রোক হওয়া মাত্রই দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
0: এরপর সাকিব হাসান বিদ্যুৎ আমাদেরকে ত্রিশাল ময়মনসিংহ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, আর জানতে চেয়েছেন যে স্ট্রোক যদি কোনো ব্যক্তির হয়ে যায় তাহলে তার কোনো খাবারে বিধিনিষেধ রয়েছে কিনা, বা কোনো স্পেসিফিক কোনো খাবার কি তাকে খাওয়াতে হবে কিনা।
1: অবশ্যই স্ট্রোক হয়ে গেলে আমরা ডিসকাশনেও বললাম যে তৈলাক্ত খাবার, অতিরিক্ত লবণ, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি তাকে যেগুলো কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে, যেগুলো উনি খেতে পারেন শাকসবজি, সবুজ ফলমূল এবং ভাতের পরিবর্তে রুটি, এ ধরনের খাবার খেতে পারেন। তাহলে অনেকাংশেই স্ট্রোক হয়ে গেলেও রিকারেন্ট স্ট্রোকের সম্ভাবনা কম থাকে এবং এই স্ট্রোক থেকে রিকভারি আরো ভালো হবে।
0: এরপর নাসিম রেজা আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্ট্রোকের কোন 13টি লক্ষণ কখনো অগ্রাহ্য করা উচিত নয়, এরকম স্পেসিফিক কি কোনো 13টি লক্ষণ রয়েছে?
1: আসলে স্পেসিফিক 13টি লক্ষণ নাই, অনেক লক্ষণই আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমরা ডিসকাশনে বললাম, বি ফাস্ট অর্থাৎ ব্যালান্সের যদি কোনো সমস্যা হয়, আই প্রবলেম অর্থাৎ ঝাপসা দেখা বা না দেখা, আর্ম উইকনেস অথবা অর্থাৎ হাত বা পা দুর্বল হয়ে যাওয়া, স্পিচ ডিফিকাল্টিস, এগুলোকেই মনে রাখলেই হবে, এইগুলোকে আসলে অগ্রাহ্য করা যাবে না।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং স্ট্রোকের পূর্ব লক্ষণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ। আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধী সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু আগামীকাল। বেইজিংয়ে শি জিনপিং ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত, চীন ও রাশিয়ার মধ্যে 20টি চুক্তি স্বাক্ষর। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে ভাষণে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়।
2: যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্য পালনীয় নীতি রয়েছে, চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
0: তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়িত্ববদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপির সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দেশের 10টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে 379 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং 670 জন সদস্য শহীদ হন। পরে প্রধানমন্ত্রী একাডেমিতে আনসার ও বিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। এর আগে সফিপুরে আনসার বিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরের ধরপাড়া এলাকায় 27 চৌর রাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উত্তর দক্ষিণাঞ্চলের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময় মতো পানি পায়।
3: কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমই বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে নোনতার কারণে, পানি নোনতা পানির পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজী
0: বিএনপির খাল খননের নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের পর তারা ইতিমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সামিটে বক্তারা অভিযোগ করলে তিনি এ ধরনের কার্যক্রম বন্ধের আশ্বাস দেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গণমাধ্যম কমিশন ও তথ্য কমিশন সংক্রান্ত এ পর্যন্ত যত কাজ করা হয়েছে সেগুলোকেই প্রথমে ভবিষ্যৎ কর্মের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেটাকে হাতে নিয়ে একটা পরামর্শ কমিটি গঠন করা হবে। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মের যাত্রা টিকিট ছাড়া হবে। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে দেশের ভূমি সেবার চিত্র। হয়রানি আর দীর্ঘসূত্রিতা কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশজুড়ে চলছে ভূমি সেবা মেলা 2026। মেলায় এসে তাৎক্ষণিক ই নামজারি, খতিয়ান ও পর্চাসহ নানা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন সেবাগ্রহীতেরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: চিরচেনার সেই জটলা নেই, নেই দালালের দৌরত্ব। উৎসব মুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ নিচ্ছেন ডিজিটাল ভূমি সেবা। দেশজুড়ে আয়োজিত ভূমি সেবা 2026 মেলার চিত্র এটি। একসময় যে খতিয়ান বা পর্চা তুলতে মাসের পর মাস সরকারি দপ্তরে ঘুরতে হতো, ডিজিটাল সেবার কল্যাণে তা এখন মিলছে মাত্র কয়েক মিনিটে। মেলায় এসে অনলাইনে ফি পরিশোধ করে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন গ্রাহকরা।
5: জিনিসটা একটা সরকারের একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সেবা জানিয়ে আগামী দিনে অব্যাহত থাকে সেই প্রত্যাশা আমি রাখছি।
4: শুধু সেবা দেয়াই নয়, সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় রাখা হয়েছে বিশেষ লার্নিং জোন। কিভাবে ঘরে বসেই ই নামজারি বা হোল্ডিং ট্যাক্স দেয়া যায় তা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কর্মকর্তারা।
6: আজকে আমাদের আয়োজনে রয়েছে ভুল এবং সঠিক নামজারি আবেদন কর্নার, 5 মিনিটে দলিল বুঝি, জাল দলিল চিরুন কর্নার, আপনার ভূমির সমস্যা বলুন কর্নার। নারীদের জন্য আমরা রেখেছি নারীর জমির অধিকার জানি।
7: জনগণ সরাসরি আসবে এখানে, সে জানবে যে ভূমিটা আসলে কি, ভূমি বিষয়ক আমাদের যোগ্যতা আছে সেটা আসলে দূর করতে পারলেই আমার মনে হয় যে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে কমানো সম্ভব হবে।
4: স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলায় সাধারণ মানুষের মাঝে নতুন এক বিশ্বাসের জন্ম নিয়েছে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারে ভূমির মালিকানা এখন অনেকটাই সুরক্ষিত ও সহজলভ্য। ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘদিনের ভীতি ও অসন্তোষ ছিল, এই মেলা তা অনেকটাই দূর করবে বলে মনে করা হচ্ছে। তবে মেলায় এই সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া যেন বছর জুড়ে প্রতিটি ভূমি অফিসে বজায় থাকে, এমনটাই প্রত্যাশা সেবা গ্রহীতাদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিইউপি সেন্টার ফর ফিউচার স্টাডিজের 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। তিনি আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। বাংলাদেশ থেকে 182টি হজ ফ্লাইটে 70,756 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট 7,634 জন হজযাত্রী পর্যায়ক্রমে তাদের নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করবেন। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী হজ পালন করছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী মোট হজযাত্রীর মধ্যে 4,565 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন। আগামীকাল সর্বশেষ হজ ফ্লাইট পরিচালিত হবে। আগামী 30 মে জেদ্দা থেকে ফিরতে ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন। আগামী 30 জুন পর্যন্ত শেষ হবে হাজিদের ফিরতি ফ্লাইট। ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারের রূপান্তর ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন। এ সময় তিনি বলেন, শ্রোতাদের নিকট বেতারের চাহিদা এখনও আছে। বেতারকে কিভাবে আরও যুগোপযোগী করা যায়, বেতারে কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরই তা ঠিক করতে হবে। সেমিনারে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ বলেন, বেতারকে বর্তমানে সম্পূর্ণরূপে নিউ মিডিয়া যাওয়া উচিত। নিউ মিডিয়ায় সম্প্রচার হলে বাংলাদেশ বেতারের খরচ আরও কমবে এবং যুগোপযোগী সংবাদ ও অনুষ্ঠান শ্রোতাদের নিকট উপস্থাপন করা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের। প্রবন্ধে তিনি বাংলাদেশ বেতারের রূপান্তরের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ আহমেদ, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মনির আহমেদ এবং বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান শাহনাজ বেগম। খুলনার চুকনগর গণহত্যা দিবস আজ। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে খুলনগর চুকনগর নগরের গণহত্যা এক কালো অধ্যায় রচনা করেছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা যে নির্মম অত্যাচার নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তারই এক নীরব সাক্ষী হয়েছে চুকনগর। সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভ বহন করছে বর্বরতার স্মৃতিচিহ্ন। 1971 সালের 20 মে মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনার ডুমরিয়ার ছোট গ্রাম চুকনগরে পাকিস্তানি সেনারা নির্মম এ হত্যাকাণ্ড চালায়। সেদিন 10 থেকে 12 হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। এ উপলক্ষে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্টজন পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। চীন ও রাশিয়া বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে 20টি চুক্তি এবং বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। আজ বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন, যেখানে মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আলোচনা করা হয়। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার আরও ন্যায়ভিত্তিক ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তাদের পারস্পরিক সম্পর্ক সত্যি একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এক বিবৃতিতে একথা জানায়। আইআরজিসি জানায়, মার্কিন জাহানবাদী শত্রুকে অবশ্যই বুঝতে হবে যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালানো সত্ত্বেও আইআরজিসি তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি। আগামী দিনগুলোতে দীর্ঘস্থায়ী চুক্তিতে উপনীত না হলে ওয়াশিংটন ইরানে আবার হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর এই হুঁশিয়ারি দেয়া হল। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 358 রানে শেষ হয়ে গেলে টাইগারদের কাছে সিরিজ হেরে যায় সফরকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: 437 রানের অসম্ভব লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান যখন লড়াই জমিয়ে তুলেছে, তখন ম্যাচটা ধীরে ধীরে বাংলাদেশের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু সব হিসাব বদলে দিলেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া সাজিদ খানকে ফিরিয়ে প্রথম আঘাত হানলেন এই বাহাতি স্পিনার, আর সেটি যেন খুলে দেয় পাকিস্তানের পতনের দরজা। মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে শেষ দিকের ব্যাটিং লাইনআপ। যে দল ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল, সেই দলটি সাজিদ ফেরার পর আর কোনো রানই তুলতে পারল না। ফলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় 78 রানের ব্যবধানে। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের মাটিতেও এইটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিং এ পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এ 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। 2000 সালে দশম টেস্ট খেলুড়ের দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। শুরুতে একদম তলানিতে ছিল কয়েক বছর, পরে 9 নম্বরে হয় উত্তরণ, সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। 2018 সালে প্রথমবার 8 নম্বরে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ, তবে সেটি বেশিদিন টেকেনি। এদিকে দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-20 থেকে বিদায় নেয়ার পর এখন পুরো মনোযোগ তার টেস্ট ক্রিকেটে, আর ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেই পেলেন নতুন এক অর্জনের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বাংলাদেশ দল এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশ বেতার ঢাকার সাবেক নিজস্ব শিল্পী ও ডিউটি অফিসার মিয়া সালাউদ্দিন আজ সন্ধ্যায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 71 বছর। মরহুমের জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামে আগামীকাল সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ। আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধি সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু আগামীকাল। বেইজিংয়ে শি জিনপিং ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত, চীন ও রাশিয়ার মধ্যে 20টি চুক্তি স্বাক্ষর। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মাহনুরজাবিন শারমিন। বাংলাদেশের মতো জনবহুল ও কৃষিপ্রধান দেশে ভূমি সবসময়ই অপ্রতুল, কেননা এখানে ভূমির চাহিদা বেশি। ভূমি হচ্ছে সেই সম্পদ যা মানুষের মৌলিক চাহিদাসমূহ যেমন খাদ্য, শিল্পপণ্যের কাঁচামাল ও আরও নানাবিধ জরুরি পণ্যের যোগান দেয়। গবেষণা মতে দেশের 16 কোটি মানুষের জন্য ভূমি 15 মিলিয়ন হেক্টরেরও কম, অর্থাৎ জনপ্রতি জমির পরিমাণ মাত্র 25 ডেসিমাল। এই সামান্য জমির 15 ডেসিমালে কৃষিকাজ করা হয় বিধায় দেশের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে মাথাপিছু জমির পরিমাণ। পরিসংখ্যান বলছে প্রতি বছর 1% করে কৃষিজমি কমে যাচ্ছে দেশে। পল্লী এলাকায় যেমন কৃষিজমি কমছে, তেমন নগর অঞ্চলেও কমছে জমি। সেখানে শিল্পায়নের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। দেশের জনসংখ্যা বৃদ্ধি ও জমির এই নানাবিধ ব্যবহারের কারণে মাথাপিছু জমির পরিমাণও কমে আসায় জমির অর্থনৈতিক মূল্য বাড়ছে। বাড়ছে জমি নিয়ে বিরোধ, মামলা মোকদ্দমা এবং জটিলতাও। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমি পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীতে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা 2026। মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, সেবা দিয়ে জনগণকে করুণা করা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই বিএনপি সরকারের দায়িত্ব। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। এই উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। জমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিকায়ন করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিএনপি এই মেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। ডিজিটাল হওয়ার কারণে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথ তত বেশি সহজ হয়েছে। এর ফলে জমি জমা সংক্রান্ত দুর্ভোগ ও হয়রানিও অনেকটাই লাঘব হচ্ছে। ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর ও আধুনিক হলে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
14: বাংলাদেশ বেতার ঢাকা, একটি শোক বার্তা। ঢাকা কেন্দ্রের সাবেক পাণ্ডুলিপি লেখক, বর্তমান অধিবেশন কর্মকর্তা ও সাংবাদিক মিয়া সালাউদ্দিন বার্ধক্যজনিত কারণে আজ সন্ধে 6:30 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। বেতার পরিবার তার এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। মরহুমের জানাজার নামাজ নিজ গ্রামের পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামে আগামীকাল অর্থাৎ 21 মে 2026 রোজ বৃহস্পতিবার সকাল 8টায় অনুষ্ঠিত হবে। শোক বার্তাটি শুনলেন।
13: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আপনাদের শোনাব দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদি, গীতিকার আব্দুল হাই আল হাদি এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম।

দেশের গান শুনছেন এবারে শিল্পী রোমানা ইসলাম। গানটির গীতিকার আহমেদ ফরিদ, সুর করেছেন ফিরোজ খান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: আরেকটি দিন পেরিয়ে এলাম আমরা, আরেকটি সন্ধ্যা রাতে আবার একসাথে হলাম।
3: পৃথিবীটা বদলে যাচ্ছে প্রতিদিন, আকাশ বদলাচ্ছে, বাতাস বদলাচ্ছে, ঋতুর ছন্দ বদলে যাচ্ছে।
2: আরে বদলে যাওয়া পৃথিবীকে নিয়ে আজকের উত্তরণ একটু বিশেষভাবে সাজানো।
3: আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ
2: এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা। শিল্প সাহিত্য সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো আমাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম।

0: প্রিয় শ্রোতা, একটু থামুন, একটু বাইরে তাকান। আকাশটা আজ কেমন? বাতাসে কি সেই পুরনো গন্ধ আছে? বর্ষায় কি আগের মতো বৃষ্টি নামে? শীতে কি আগের মতো কুয়াশা আছে?
1: অনেকেই বলবেন না, আগের মতো নেই, কিছু একটা বদলেছে। অর্থাৎ বদলে গেছে, প্রকৃতি যেন তার পুরনো ছন্দ হারিয়ে ফেলেছে। এ বদলে যাওয়ার নাম জলবায়ু পরিবর্তন।
0: বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলছে, সমুদ্রের পানি উঠে আসছে উপকূলের দিকে, আমাজনের বন কমছে, পাখির ডাক কমছে, ফুলের মৌসুম এলোমেলো হয়ে যাচ্ছে।
1: এই পরিবর্তনের পেছনে মানুষের অবদান কম নয়। কলকারখানার ধোঁয়া, যানবাহনের কার্বন, বন জঙ্গল উজাড় করা, এসবই এই সংকটের কারণ।
0: কিন্তু হতাশার কিছু নেই, কারণ সমাধানও মানুষের হাতেই। একটি গাছ লাগান,
1: একটি প্লাস্টিকের বোতল কম ব্যবহার করুন,
0: প্রয়োজন ছাড়া বিদ্যুৎ নষ্ট করবেন না,
1: শিশুদের শেখান প্রকৃতিকে ভালোবাসতে।
0: এই পৃথিবী আমাদের উত্তরাধিকার নয়, এটি আমাদের কাছে আমানত। আমাদের সন্তানদের কাছে পৌঁছে দিতে হবে একটি সুন্দর, সবুজ, বাসযোগ্য পৃথিবী।
1: তাই আজকের এই উত্তরণের পক্ষ থেকে একটাই আহ্বান, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির যত্ন নিন, কারণ প্রকৃতি আমাদের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় সম্পদ।
0: বন্ধুরা, পৃথিবীটা থামে না, প্রতিটি মুহূর্তে কোথাও না কোথাও ঘটে যাচ্ছে এমন কিছু যা শুনলে অবাক লাগে, মনে হয় সত্যি কি এটা সম্ভব।
1: সম্ভব, কারণ পৃথিবীটাই এমন রহস্যময়, বিচিত্র, অফুরান। আর সেই বিচিত্র পৃথিবীর আশ্চর্য সব খবর প্রতিবার আপনাদের কাছে নিয়ে আসে বিশ্ববিচিত্রা।
0: আজকের বিশ্ববিচিত্রা সংগ্রহ ও সংকলন করেছেন আবরার জাহিন পাটোয়ারি,
1: আর অনুসন্ধিত দৃষ্টি আজকের পর্বটিকে করেছে আরও সমৃদ্ধ। পাঠ করছেন কনক শিকদার।
2: রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে চলছে চীন। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলের জেজিয়াং প্রদেশের হাংঝৌয়ের হুবিন বাণিজ্যিক এলাকাসহ কয়েকটি এলাকায় মানব সদৃশ রোবটকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। হাংঝৌ শহরের দর্শনীয় এলাকা ওয়েস্ট লেক, হুবিন বাণিজ্যিক এলাকা এবং শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 15টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট মোতায়েন করা হয়েছে। রোবটগুলো পর্যটকদের পথ দেখানো, মোটর চালিত নয় এমন যানবাহন ও পথচারীদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করা থেকে বিরত রাখা এবং যান চলাচল নিয়ন্ত্রণের মতো কাজ করছে। চীনে এটাই রোবট ট্রাফিক পুলিশের প্রথম দল যেগুলোকে সড়কে মোতায়েন করা হয়েছে। সেগুলো একজন সত্যিকারের ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন করছে। বইয়ের দোকানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে তাক ভর্তি বই, বইয়ের পাতার গন্ধ আর নীরব পাঠকের ছবি। তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এমন একটি বইয়ের দোকান খুলেছে যেখানে কাগজে ছাপা কোনো বই নেই, পৃষ্ঠা বা মলাটের হিসেব নেই, আছে একে ভিন্ন ধাঁচের বইয়ের জগৎ। অডিও বুক প্ল্যাটফর্ম অডিবল সম্প্রতি ম্যানহাটনের লোয়ার সাইডে অডিও বুকের এই পপ আপ স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে অডিবল স্টোরি হাউস। ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অডিবল বলছে এটি নিউ ইয়র্কের প্রথম বইবিহীন বইয়ের দোকান। দোকানটিতে ঢুকলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ, বরং দোকানের তাক জুড়ে সাজানো আছে স্টোরি টাইল নামের অডিও বুক ট্যাবলেট। এই স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলো শোনা যাবে। দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষ আছে, সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আছে লিসনিং বার।
1: কি অবিশ্বাস্য, তাই না? পৃথিবীটা সত্যি প্রতিদিন আমাদের নতুন করে চমকে দেয়।
0: প্রিয় শ্রোতা, আপনারা কি জানেন আপনাদের একটি চিঠি আমাদের সারা দিনকে আলোকিত করে দিতে পারে, আপনার একটি ইমেইল আমাদের মুখে হাসি ফোটাতে পারে?
1: সত্যি বলছি, যখন আপনাদের চিঠি ও ইমেইল আসে আমরা আনন্দে ঘিরে বসি, পুরি হাসি অনুভব করি, কখনো আবেগে চোখ ভিজে যায়।
0: কারণ আপনাদের চিঠি ও ইমেইলে থাকে সত্যিকারের মানুষের সত্যিকারের কথা, সেটাই বিহঙ্গ এর সবচেয়ে বড় সম্পদ। আসুন শুনি আপনাদেরই সে কথাগুলো। প্রথমেই ইমেইলে যাব। আমাদের বন্ধু এম বিল্লাল শেখ সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, সুপ্রিয় উপস্থাপক দ্বয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, ভালো আছেন নিশ্চয়ই? আমি ভালো আছি। গত 13 মে তারিখ বুধবারের উত্তরণের সকল পরিবেশনা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে কবি সুকান্ত ভট্টাচার্য এর প্রতি শ্রদ্ধাঞ্জলি আর স্মরণীয় বরণীয় পর্বে কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিকথা সহ তার প্রতিভার সকল শাখা সৃষ্টির বিন্যাস বহু ভালো লেগেছে, বহুত ভালো লেগেছে। আচ্ছা, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আর বিহঙ্গ সে তো মায়াজালে বন্দী করে রাখে উত্তরণের সাথে সকল শ্রোতা বন্ধুকে। আমার প্রিয় খেলা ফুটবলের নায়ক পর্তুগালের সার্থক কোচ হোসে মরিনহোর জাদুকরী নৈপুণ্যতার পর্যালোচনা ভালো লাগলো, ধন্যবাদ বন্ধু। ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই আমরাও, যে এত চমৎকার করে আমাদের আয়োজন নিয়ে লিখেছেন।
1: আছেন আমাদের সাথে মোহাম্মদ ইসমাইল হোসেন বাগমারা মোকামতলা শিবগঞ্জ বগুড়া থেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম বলেছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জানাই হাজারো লাল গোলাপের শুভেচ্ছা। নিয়মিতই ঢাকা বেতার কেন্দ্রের সকল অনুষ্ঠান শুনে থাকি, সে সাথে উত্তরণ অনুষ্ঠান শুনে থাকি। উত্তরণ অনুষ্ঠান মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান। নদী ও জীবন পর্বে করতোয়া নদী সম্পর্কে জানতে চেয়েছেন। আর ঈদুল আজহার উদযাপন উপলক্ষ

0: গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জের বন্ধু লিখেছেন, শ্রদ্ধা ভাই আপু শুভরাত্রি, ভালো আছেন আশা করি। প্রভাতের এক মায়াময় নীল আকাশের নীলিমায় সাতটি রঙের রঙিন শুভেচ্ছাগুলো দিলাম পাঠিয়ে, আশা নয় বিশ্বাস করিবেন গ্রহণ। 13 মে 2026 ইংরেজি তারিখে উত্তরণের প্রচারিত বিশ্ব বিচিত্রা চিঠি ইমেইলের উত্তরগুলো সঠিকভাবে পেয়ে মহা খুশি। তারপর স্মরণে বরণে পর্বে সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিচারণ, রানারের কবিতা সহ নানা বিষয় জানা হল। খেলোয়াড় পরিচিতি, ফুটবল কোচ হোসে মরিনহোর জীবনের গল্পগুলো শুনলাম। সব মিলিয়ে উত্তরণ অনেক ভালো লাগলো এবং ধন্যবাদ এবং অভিবাদন উত্তরণ পরিবারের সবাইকে। চলছে চলার মতো, ভালোবাসছি ভালোবাসার মতো, এভাবেই পথ চলা থাকবে অব্যাহত। বিশ্বের নামিদামি খেলোয়াড়দের পরিচিতি জানতে চাই, শোনাবেন আশা নয় বিশ্বাস, শুনিয়ে চলেছি আমরা সেই বিশ্বাস, বিশ্বাসের মর্যাদা দিতে চাই। এমনি করে আমরা আমাদের এই পর্বে নিশ্চয়ই সেই খেলোয়াড়দের পরিচিতি এক এক করে আমরা শুনিয়ে যাচ্ছি, পরবর্তী পর্বে আরও শুনিয়ে যাব।
1: আছেন আমাদের সাথে রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে, বলেছেন অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, এ উপলক্ষে প্রিয় উত্তরণ থেকে বিশেষ পরিবেশনা থাকবে। বিশেষ পরিবেশনার প্রোমো তৈরি করে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আপনার অনুরোধের কথা আমরা জানলাম, জানিয়ে দিব কর্তৃপক্ষকে।
0: ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘের সভাপতি ঘোড়াদাই সুলতান শেখগোপালগঞ্জ থেকে লিখেছেন, 18 মে প্রচারিত শিল্পকথা পর্বে মার্কিন ফোক গায়িকা ও সমাজকর্মী জোয়ান বাইজ এর সঙ্গীত জীবন ও ব্যক্তিগত জীবনের অনেক তথ্য জানা হল। বাংলাদেশের বন্ধু, মানবতাবাদী এই নারীর প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। গ্রন্থ পরিচিতি পর্বে নোবেলজয়ী দক্ষিণ কোরীয় লেখক হান কাং এর মর্মস্পর্শী ও ঐতিহাসিক উপন্যাস ওই ডু নট পার্ট এর সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ ছিল, ধন্যবাদ। বন্ধু ফয়সাল আহমেদ শিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান শুনেছেন এবং আপনার মতামত ব্যক্ত করেছেন, ভালো লাগার কথা জানিয়েছেন, আমাদেরও ভালো লাগলো।
1: বিলাল মাহমুদ সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, বলেছেন কেমন আছেন, আশা করি ভালো আছেন। উত্তরণ কেন এত তাড়াতাড়ি সমাপ্তি হয়, সময়কে একটু বাড়ানো যায় না? ভালো লাগলো 18-5-2026 এর উত্তরণ, ভালো লাগলো যে ছিল দৃষ্টির সীমানায় গানের স্রষ্টা মনিরুজ্জামান মনিরের একান্ত সাক্ষাৎকারটি, আর বিশ্ব ঐতিহ্য পর্বে স্বপ্ন রাজ্য সিঙ্গাপুরের বিস্তারিত পর্যালোচনা সহ উত্তরণের বাকি পরিবেশনাসমূহ অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল। ধন্যবাদ আপনাদের সকলকে এবং 1 কোটি বেলি ফুলের শুভেচ্ছা। আমরা গ্রহণ করে নিলাম শুভেচ্ছা।
0: শ্রদ্ধা ভাইয়া আপু মধুময় রাতের আলোকিতময় ভালোবাসা শুভেচ্ছা নেবেন। প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে অনেকদিন পর লেখা পাঠালাম, আশা করি পড়া হবে। উত্তরণে আমার কাছে সবগুলো পর্বই ভালো লাগে, দুটি পর্ব হল বেশি ভালো লাগে, সেটি পুঁথিপাঠ এবং জীবন ও প্রকৃতি। সেটি কানিজ কুলসুম আপুর কণ্ঠে সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা জানিয়েছেন। আর এখন বন্ধু আগামীতে জীবন প্রকৃতি পর্বে রাতারগুল সম্পর্কে জানতে চেয়েছেন, উত্তরণের কুইজ পর্বটি চালু করা যায় কিনা সেটি ভেবে দেখতে বলেছেন। বন্ধুর পরামর্শগুলো বা আবেদনগুলো আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, আর অনেকদিন পর যুক্ত হয়েছেন, চাইব যে একটু আমাদের সাথে থাকতে হবে, আমাদের ভালো লাগে, আর এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হবে যদি আপনি নিয়মিত আমাদের সাথে থাকেন।
1: আপনাদের প্রতিটি লেখা আমাদের কাছে একটি উপহার, লিখতে থাকুন, আমরা অপেক্ষায় আছি। চিঠি লিখুন এই ঠিকানায়, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: ইমেলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন, আমাদের ইমেল আইডি utaron অর্থাৎ উত্তরণ bb@gmail.com।
1: যারা এইমাত্র বেতার টিউন করলেন আপনাদের জন্য বলি, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 MHz, এছাড়াও বাংলাদেশ বেতার অ্যাপে এই অনুষ্ঠান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন।
0: প্রিয় শ্রোতা, একটু কল্পনা করুন, একটি মেয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন, র্যাকেট হাতে নিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কিন্তু হার মানেননি। তার জীবনে এসেছিল এক ভয়াবহ মুহূর্ত, 1993 খ্রিস্টাব্দে হামবুর্গে একজন দর্শক মাঠে ঢুকে ছুরি দিয়ে আঘাত করেছিল তাকে। সেই আঘাত শুধু শরীরে নয়, মনেও গেঁথে গিয়েছিল।
1: কিন্তু তিনি থামেননি, সেই অন্ধকার থেকে বেরিয়ে এসেছিলেন, আবার ফিরেছিলেন কোর্টে, আবার খেলেছিলেন, আবার জিতেছিলেন।
0: তিনি মনিকা সেলিস, সার্বিয়ায় জন্ম, আমেরিকায় কীর্তি, টেনিসের ইতিহাসে যার নাম মুছে যাওয়ার নয়। মনিকার এই অস

0: ধরুন জীবনের গল্প নিয়ে গবেষণা ও গ্রন্থনা করেছেন সাগর আহমেদ,
1: পাঠ করেছেন ক্রীড়াধারা ভাষ্যকার শামসুল ইসলাম। শুনুন, এই গল্প আপনাকেও লড়তে শেখাবে।
2: তারুণ্য, ব্যক্তিত্ব ও প্রতিভা, সেই সাথে এক নম্বর র্যাঙ্কিং এবং খেলার অন্যতম স্মরণীয় এক অস্ফুট শব্দকে পুঁজি করে মনিকা সেলস 90-এর দশকের শুরুতে আবির্ভূত হয়েছিলেন এবং মহিলা টেনিসে আধিপত্য বিস্তার করেন। মনিকা সেলস 1973 সালের 2 ডিসেম্বর যুগোস্লাভিয়ার নোভি সাদে কারোলস এবং এস্থার সেলসের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন কার্টুনিস্ট ও চলচ্চিত্র পরিচালক হিসেবে এবং মা একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করতেন। মনিকা 6 বছর বয়সে খেলাটি শুরু করেন। ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ড শট মারার জন্য উভয় হাত ব্যবহার করতেন। এটি একটি অপ্রচলিত পদ্ধতি হলেও তা তাকে প্রতিপক্ষকে চাপে রাখতে সাহায্য করত। 9 বছর বয়সে খেলাটি শুরু করার মাত্র 3 বছর পরে সে যুগোস্লাভিয়ার অনূর্ধ্ব-12 বালিকা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে। বয়স বাড়ার সাথে সাথে সে জুনিয়র শিরোপা অর্জন করতে থাকেন। 10 বছর বয়সে সে অনূর্ধ্ব-12 ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতে এবং এরপর 12 বছর বয়সে যুগোস্লাভিয়ার বর্ষসেরা ক্রীড়াবিদদের খেতাব অর্জন করেন। নিজ দেশে প্রাপ্ত প্রশংসার পর মনে হচ্ছিল শিশু তারকা হিসেবে সেলেসের নিজের দেশে অর্জন করার মতো আর কিছুই বাকি নেই। বর্ষসেরা ক্রীড়াবিদ খেতাব জেতার পরপরই তার পরিবার ফ্লোরিডায় উড়ে যান। ফ্লোরিডাতেই তিনি টেনিস কোচ নিক বোলেট্রিয়েরির নজরে আসেন, যিনি আন্দ্রে আগাসি এবং জিম কুরিয়ারের মতো তারকাদেরও প্রশিক্ষণ দিয়েছিলেন। বোলেট্রিয়েরি এই তরুণ প্রতিভাবানকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন। তিনি শীঘ্রই বোলেট্রিয়েরির একাডেমিতে তার খেলার উন্নতিতে জীবন উৎসর্গ করেন, যেখানে তিনি কোর্টে এবং ক্লাসরুমে উভয় ক্ষেত্রেই অসাধারণ সাফল্য অর্জন করেন। 1989 সালের শুরুতেই সেলেস পেশাদার হওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হয়নি, কারণ তিনি তার খেলা দ্বিতীয় পেশাদার টুর্নামেন্টেই তখনকার তারকা খেলোয়াড় ক্রিস এভার্টকে হারিয়ে শিরোপা জেতেন। এটি ছিল তার ক্যারিয়ারের এক অসাধারণ সূচনা। যখন স্টেফি গ্রাফ নারী টেনিসে আধিপত্য বিস্তার করছিলেন, সেলেস তখন মেজর টুর্নামেন্টগুলোতে খেলে নিজের যোগ্যতা প্রমাণ করেন। সেই প্রথম বছরে ইউএস ওপেনে এভার্টের সাথে খেলার পাশাপাশি সেলেস ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন, কিন্তু 1 নম্বর খেলোয়াড় গ্রাফের কাছে 3 সেটে হেরে যান। মৌসুম শেষে তিনি 6 নম্বর র্যাঙ্কিং অর্জন করেন। এরপর সেলেস মার্টিনা নভ্রাতিলোভাকে হারিয়ে ইটালিয়ান ওপেন জেতেন, তারপর জার্মান ওপেনে গ্রাফকে পরাজিত করেন। সেলেস একের পর এক জয় তুলে নিতে থাকেন এবং এমন একজন তরুণ তারকার জন্য অনেকেই ভেবেছিলেন যে তিনি শীঘ্রই একটি গ্র্যান্ড স্ল্যাম জিতবেন কিনা। তাদের বেশি দিন অপেক্ষা করতে হয়নি, ফ্রেঞ্চ ওপেনে সেলেস তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় তুলে নেন। সেলেস সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জয়ের কৃতিত্ব অর্জন করেন। 1990 সালের 3 অক্টোবর থেকে 1992 সালের 18 মার্চ পর্যন্ত সেলেস টানা 21টি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন। 1991 সালে সেলেস অস্ট্রেলিয়ান ওপেন জিতে এবং আরও একবার কোনো টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে নিজের নাম লেখান। প্যারিসে ফ্রেঞ্চ ওপেনেও তিনি এক কীর্তির পুনরাবৃত্তি করেন এবং এরপর মার্চ মাসে স্টেফি গ্রাফের টানা 188 সপ্তাহ ধরে 1 নম্বর থাকার ধারাটি ভেঙে দেন। এর মাধ্যমে তিনি পুরুষ বা মহিলা নির্বিশেষে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বের 1 নম্বর র্যাঙ্কিং ধরে রাখার রেকর্ড গড়েন। 1993 সালের বসন্তে এক অদ্ভুত ঘটনায় সেলেস এক পরিস্থিতির সম্মুখীন হন। 30 এপ্রিল জার্মানির হামবুর্গে একটি টেনিস ম্যাচের কোর্টের পাশে বসে থাকার সময় গুন্টার পার্সে নামের এক জার্মান লেদ অপারেটর তাকে আক্রমণ করে। লোকটি তার পিঠে ছুরিকাঘাত করে। সেলেসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক আঘাত তেমন গুরুতর না হলেও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে পরবর্তী 2 বছর আর পেশাদার টেনিসে ফিরতে পারেননি এই 1 নম্বর খেলোয়াড়। জানা যায় যে পার্সে ছিল গ্রাফের একজন ভক্ত। সেলেসকে ছুরিকাঘাত করার পেছনে তার উদ্দেশ্য ছিল গ্রাফকে তার 1 নম্বর র্যাঙ্কিংয়ে ফিরিয়ে আনতে সাহায্য করা। 1995 সালের জুলাই মাসে নভ্রাতিলোভার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে সেলেস অবশেষে টেনিসে ফিরে আসেন এবং সেলেসকে গ্রাফের সাথে 1 নম্বর বিশ্ব র্যাঙ্কিং ভাগ করে নেয়ার অনুমতি দেয়া হয়। এই আক্রমণের পর থেকে তিনি যে ফর্ম ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু টেনিসে তার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা ছিল এই অশরীরী সম্ভাবনা যে পার্সে বা তার মতো কেউ আবার আবির্ভূত হতে পারে। কিন্তু সবকিছু ফেলে সেলেস আবার টেনিসে ফিরে আসেন এবং এমন অনেক প্রতিকূলতা সত্ত্বেও যা হয়তো কম যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের খেলাটি পুরোপুরি ছেড়ে দিতে বাধ্য করত। সেলেস ফিরে এসেছেন এবং আবারও বিশ্বের শীর্ষ দশ খেলোয়াড়ের একজন হয়ে উঠেছেন। 2002 মৌসুমের শেষে তার ক্যারিয়ারের রেকর্ড ছিল 589টি জয়, 116টি পরাজয় এবং 53টি একক শিরোপা, যার মধ্যে 9টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা ছিল। নিয়তি যেন বড়ই নিষ্ঠুর খেলা খেলেছিল মনিকার সঙ্গে। আক্রমণের ঘটনার কয়েক মাসের মধ্যেই বাবা ক্যারোলির ক্যান্সার ধরা পড়ে, যার হাতেই টেনিসে হাতেখড়ি হয়েছিল মনিকার। আক্রমণকারীর বেকসুর খালাস, 5 বছর পর বাবার মৃত্যু, সর্বোপরি ধারাবাহিকতার পতন, খেলার ইতিহাসে দুর্ভাগ্যবান কিংবদন্তি বলে যদি কোনো তালিকা কখনো প্রস্তুত করা হয়, সেই তালিকায় সম্ভবত উপরের দিকেই জ্বলজ্বল করবে একটা নাম, মনিকা সিংহ।
1: এতক্ষণ মনিকা সেলেসির গল্প শুনে মনে হলো জীবনের সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ কোনো কোর্টে হয় না, হয় মনের ভেতর নিজেকে আবার গড়ে তোলার মধ্যে।
0: বন্ধুরা, সারাদিন কত কাজ, কত ছোটাছুটি, কত চাপ, কত দায়িত্ব, দিন শেষে মন একটু ক্লান্ত হয়ে পড়ে, শরীরও চায় একটু বিশ্রাম।
1: আর ঠিক এই মুহূর্তে রবীন্দ্রনাথ যেন হাত বাড়িয়ে দেন, বলেন, এসো একটু থামো, একটু নিঃশ্বাস নাও।
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানে রেখে গেছেন মানুষের প্রতিটি অনুভূতির কথা, ক্লান্তির কথা, শান্তির কথা,
1: ঈশ্বরের কাছে মানুষের প্রার্থনার কথা।
0: এখন সেই প্রার্থনার সুর ভেসে আসবে কাদের কিবরিয়ার কণ্ঠ থেকে, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু।
1: চোখ বন্ধ করুন একটু, নিজেকে ছেড়ে দিন, শুনুন।

0: কাদেরী কিবরিয়ার সেই কণ্ঠ, রবীন্দ্রনাথের সেই কথা মনের ভিতরে একটা প্রশান্তি ছড়িয়ে দেয়। মনে হয় সব ক্লান্তি সরে গেল, মন হালকা হয়ে গেল।
1: বন্ধুরা, পৃথিবীর বিস্ময়কর খবর, আপনাদের প্রিয় চিঠি ও ইমেইল, টেনিস তারকা মনিকা সেলেইসের অদম্য জীবন আর রবীন্দ্রনাথের চিরন্তন কথা ও সুর, এই পর্বগুলো নিয়ে আজকের এই যাত্রা ছিল আমাদের কাছে অত্যন্ত অর্থবহ এবং আনন্দের।
0: শেষ কথাই বলি, প্রকৃতিকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন,
1: শিল্পকে ভালোবাসুন, সাহিত্যকে ভালোবাসুন আর উত্তরণের সাথে থাকুন।
0: মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
1: এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ,
0: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রাসেল খান,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল্লাহ আজম।
1: সবার জন্য শুভকামনা
0: আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা ইংরেজিতে।

0: The Prime Minister expressed the hope that through dedication, discipline, professionalism, patriotism, the answer in VDP would emerge as a technology-driven and humanitarian social force in future. Tariq Rahman said, through professionalism, public engagement and contributions to grassroots security and social development, Ansar and VDP have evolved into a multidimensional and people-oriented force. Referring to the role of the force after the August 5th, 2024 mass uprising, the Prime Minister said Ansar and VDP members played important roles police stations, managing traffic and ensuring security at the key point installations KPI during the period. He also noted that the force has been actively involved not only in maintaining law and order, but also in creating social awareness, disaster management and technology-based public service. Tariq Rahman also VDP earned public trust as a reliable first responder volunteer force during the disasters. Their bravery, quick response and humanitarian commitment during the floods, fire incidents and other disasters are exemplary. Remembering the force's contribution to the country's great war of liberation, he said around 40,000 ANSA members participated in the war with their rifles and 670 members embraced martyrdom. Speaking about the sports and culture, he said ANSA and VDP's achievements are commendable in the field. After the speech, the Prime Minister went round different sections of the academy, including handloom and weaving industries, pottery units, livestock farms, and the Japanese language training center. He also informed about how the ANSA and VDP members were working. Information and Broadcasting Minister Zahiruddin Shapoon, State Minister for Railways Habibur Rahman Habibur Rashid, Prime Minister Defence Advisor, Brigadier General Retired Dr. AKM Shamsul Islam, Chief of Army Staff General Wakar Zaman, lawmakers and senior government officials were present at the event. Earlier, the Prime Minister joined the 46th National Rally of Bangladesh ANSAR and VDP at the Bangladesh ANSAR and VDP Academy. He started the program by paying tribute to the martyrs of the Great War of Liberation of 1971 by placing a wreath at the memorial of the Academy premises. On his arrival at the parade ground of the Academy, the Prime Minister was received by Home Minister Salahuddin Ahmed, Senior Secretary of the Home Ministry Manzoor Murshid Chaudhary, and Director General of Bangladesh ANSAR and VDP, Major General Abdul Muttalib Sajjad Mahmood. Prime Minister Tariq Rahman laid the foundation stone of the National Disaster Management Research and Training Institute building at Shatash Chaurasta area of the Dharpar in Ghazipur today. After laying the foundation stone, the Prime Minister released the fish fry into a pond on the institute premises and planted a sapling. Speaking on the occasion, Prime Minister said the BMP government will start work on the Pata Biras and Tista Biras projects, stating that the government has already decided to construct the Poddar barrages in the country's northern and the southern regions. He said, over the border, barrages being built and water is being diverted in different ways, while Bangladesh receives less water during the dry season. He said the government wants to construct this barrage so that the people and farmers of the country can get water on the time during the both monsoon and the dry season. Tariq Rahman also said, at least another serious issue is that seawater is entering in the southern regions of the country of Farakka Biras as a result of salinity is increasing in the areas including the eastern Durbans. Many plants are being damaged while various animals are becoming extinct. Highlighting the BNP's electoral pledge of excavating canals, he said, after forming the government, they have already started the canal excavation program. Disaster Management and Relief Minister Asadul Habib Dulu, State Minister M. Iqbal Hussain also spoke on this occasion. Information and Broadcasting Minister Zahiruddin Shapoon has said the government will not impose any unilateral decision in the process of forming an effective and independent media commission. The Information and Broadcasting Minister was speaking as the chief guest at a seminar organised by BBC Media Action with support from UK International Development in the capital today. He said the final framework of the proposed commission will be prepared through the consultations with all stakeholders, taking into account the consideration of previous discussions, proposals and relevant documents. Prime Minister's Information and Broadcasting Advisor, Dr. Zahidur Rahman, also spoke at the seminar as a panel discussion. The Information and Broadcasting Minister said senior leaders of the Newspaper Owners Association and the Editors Council recently held fruitful discussion with the Prime Minister in this regard. He added the consultative committee will be formed based on the existing documents and recommendations, and after receiving its suggestions, further discussions to be held with all stakeholders, media associations and international development partners. The minister said no positive initiative or document from the past would be excluded from the reform process. Rather, all the previous efforts would serve as a foundation for the future work. This is Bangladesh Betar giving you the news. Sale of the return train tickets for the upcoming Eid al-Adha will start tomorrow. Bangladesh Railway Authority said tickets for the journey on the May 31st would be sold on the first day. Meanwhile, Bangladesh Road Transport Corporation, BRTC, is going to launch Eid special bus service from the next Saturday on the occasion of Eid al-Adha. BTRC started selling advance tickets from the May 17th. China and Russia have signed 20 agreements on the trade and tech, as well as a declaration on a multipolar world order. The agreement came after a meeting between Chinese President Xi Jinping and visiting Russian President Vladimir Putin in Beijing today. They also issued a joint statement in which they criticized the U.S. military actions and the Trump's Golden Dome missile defense shield project. Both the countries signaled a deepening partnership and warned against a global return to the law and of the jungle. Xi Jinping said China and Russia should focus on promoting more just, reasonable global governance system, while Putin said they had reached a truly unprecedented level in their relations. Cricket in Bangladesh whitewashed Pakistan by 2-0, beating Pakistan by 78 runs in the second and the last test in the Sylhet International Cricket Stadium today. Final scores: Bangladesh 278 and 390, Pakistan 232 and 358. In the first test at Mirpur, Bangladesh defeated Pakistan by 104 runs. Leighton Kumar Das was elected player of the match, while Mushfiqur Rahim was player of the series. Following this win, Bangladesh climbed to the 7th place in the ICC Test ranking for the first time in its history. Meanwhile, Prime Minister Tariq Rahman has congratulated the Bangladesh national cricket team after their historic Test series' victory and clean sweep against Pakistan on home soil. Speaker Major Retired Hafizuddin Ahmed, Bir Bikram and State Minister for Youth and Sports Aminul Haq also congratulated the Tigers for this victory. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain and thunder showers with temporary west, northwesterly gust to east wind at a speed of 45 to 60 km per hour over the regions of Tangail, Bamishing, Kumilla and Sylhet. River ports in this area are to hoist cautionary signal number 1. To end the news, the main points once again. Prime Minister urges Ansar VDP members to perform duties with discipline and professionalism. BNP government will start work on Patta and Tista Biras project, says Tariq Rahman at rally in Ghazipur. Government will not impose any unilateral decision in forming media commission, informs Information and Broadcasting Minister. Sale of advance return tickets centering Eid al-Adha begins tomorrow. Vladimir Putin met Xi Jinping in Beijing, signs 20 agreements on trade and tech, and Bangladesh whitewashed Pakistan in test services, Prime Minister Grace Tigers. That is the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here is the news commentary. Written by Alhamra Islam and read by Oshojo Khairul Oishi. For an agrarian country like Bangladesh, importance of land resource is immense. Land is the natural resource which can meet our basic needs such as food, raw materials for industrial goods and many articles of general use. Study shows 160 million people live in less than 15 million hectare areas in our country. In this way, population growth decreases availability of per capita land day by day, which now stands at only 20%. 25 decimal and out of it, only 15 decimal is agricultural land. So, with increase of population and the increased economic activity like industrialization, new road construction, hospital and educational institution, arable land is decreasing day by day, leading to sharp rise in its value. And so, through the increase of disputes, lawsuits and complexities related to land, these disputes destroy peace within individuals and families and also create obstacles to national development activities. In such a reality, planned land use, accurate record, preservation and efficient management have become demand of the time. Against the backdrop regarding the land scenario in our country, a three-day nationwide land service fair 2026 began in the city yesterday. Inaugurating the fair, Prime Minister Tariq Rahman stressed that there is no alternative to transparent, accountable and people-friendly land management for building a just and modern state system. He said the main objective of his government is to establish a corruption-free, harassment-free, technology-driven and citizen-friendly land management system that will further accelerate the country's sustainable development. Tariq Rahman said from the very first week of taking office, the present government has focused on gradually implementing every point of the election manifesto and the July Charter, stating that more than 47 lakh civil and criminal cases are currently pending in courts across the country, with land-related cases accounting for the majority. Tariq Rahman said, given the situation, one of the government's top priorities right now is the swift disposal of cases pending in the courts. Land is not just a piece of property. It represents security, stability, livelihood, and the foundation of the future for people. Realizing this, the current government is working to deliver state services to people's doorsteps with a commitment to making land management free from corruption and harassment as per its election manifesto. Organizing land service fairs across the country and modernizing land management for public benefit was also its election pledges. In addition, the government is working to prepare accurate land records through advanced technology-based service. So, to say, almost all services of the land administration are being brought under digital platforms to make services easier, faster, and more effective for citizens. Public suffering related to land issues has significantly reduced thanks to introduction of online services in land management. At the same time, the influence of middlemen in land offices regarding land disputes is also declining. It is quite natural in the country that landowners are not that much familiar with land-related terms such as ownership, deeds, dag, pocha, mutation, moja, CS, RS and DS records. The three-day nationwide land fair will help them know of these terms. It is hoped that people across all districts and upajilas would be benefited from the land fairs, as the fair includes facilities for e-mutation applications, online land development, tax payments, record corrections, collection of khatiyas, and resolution of land-related complaints. The Prime Minister, in his speech, said his government wants to be accountable to the people with people-friendly programs in every area, not just in land-related matters, adding that the people of the country, after enduring more than 1.5 decades of fascist rule and exploitation, now want to see their rights reflected in the state and politics. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিট 2026 এবং কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ইনিশিয়েটিভস ইন দ্য সুন্দরবনস রিজিয়ন প্রজেক্ট শীর্ষক অনুষ্ঠান। আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিট 2026 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন,
4: বাংলাদেশের অর্থনীতি বিগত বছরগুলোতে যে একটা টার্বুলেন্ট টাইম আমরা পাস করেছি এবং ইকোনমিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সবকিছুই মোটামুটি ইনস্টিটিউশনগুলো অলমোস্ট কাজ না করার পর্যায়ে চলে গেছে এবং যেই কারণে ওয়াচডগ বডি বলেন, রেগুলেটর বলেন, মনিটরিং সিস্টেম বলেন, যে বিষয়গুলো কাজ করে নেয় বাংলাদেশ আনফর্চুনেটলি। এই যে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে, এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে, এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। দে ডোন্ট ওয়ান্ট টু কম্পিট, একটা আনইভেন কম্পিটিশনের মধ্যে কেউ যেতে চায় না, সবাই একটা ফেয়ার কম্পিটিশনে যেতে চায়। তার অ্যাসেটটা নিয়ে যখন সে একটা বাজারে যাবে, হি লাইকস টু সি দ্য প্রাইস ডিসকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসেট ভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট, সে তখন দেখছে যে ইটস অল অ্যাবসেন্ট এখানে, তো সেখানে তো যাওয়ার কোনো কারণ নেই। তো সুতরাং এই যে বিশাল একটা ক্যাপিটাল ডেফিসিট হয়ে গেছে, দ্যাট ইজ সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট ইন প্রাইভেট সেক্টর। ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে, অনেকগুলো ব্যাংক মানি লন্ডারিং থেকে শুরু করে মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে, এবং বোর্ডের মেম্বার ইন কলিউশন উইথ দ্য ম্যানেজমেন্ট তারাই টাকা নিয়ে গেছে, ইন দ্য নেম অফ ব্যাংক ওনারশিপ তারা টাকা নিয়ে, মানে ব্যাংক ওনারশিপ বলে কিছু আছে আমার জানা নেই। ব্যাংকে শেয়ার হোল্ডিং থাকতে পারে, নোবডি ওনস দ্য ব্যাংক, ব্যাংক ওন করে শেয়ার হোল্ডার, ব্যাংকে টাকা রাখে ডিপোজিটাররা, সো সামবডি ক্লেইমস দ্যাট আমি এই ব্যাংকের মালিক, এই কনসেপ্টটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল। এবং দ্য ফ্যাক্ট দ্যাট তারা বসে বসে গড়ে বসে লোন স্যাংশন করে, এটাও আমি পার্সোনালি আমি মনে করি দিস ইজ নট রাইট। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যৎ। এই জন্য আমরা বলছি ইউর যে ক্রস রোড, আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং সবাই যার যার অবস্থান থেকে দে উইল অপারেট প্রফেশনালি। এন্ড আমি এক্সপেক্ট করি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট, ICAB, ICMAB মেম্বার, CFOs, দে উইল হ্যাভ টু বি এবল টু সেলফ রেগুলেট। এবং দিস আর দ্য বডিজ রেসপন্সিবল টু প্রেজেন্ট ফেয়ার পিকচার অফ এ কোম্পানি।
3: অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন,
5: আর্থিক প্রতিবেদন যেগুলো তৈরি হয়েছে অতীতে দেখা গেছে সেগুলো খাম খেয়ালিপনায় ভর্তি, অডিটিং স্ট্যান্ডার্ড মানা হয়নি, অডিট ফার্মগুলো নিজেরাই নিজেদের বিচারক হয়েছে, আর অ্যাকাউন্টিং, ভ্যালুয়েশন এবং অ্যাকচুয়ারি সার্ভিস অনেক ক্ষেত্রেই আইনের বাইরে থেকে গেছে, এবং আমাদের বাজার চালিত অর্থনীতির জন্য বিশৃঙ্খল ব্যবস্থা থেকে আমাদের উত্তরণ অপরিহার্য। বাজার মানে শুধু কেনা বেচা নয়, বাজার মানে হচ্ছে যে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত। আমি যদি কাউকে টাকা দেই তাহলে জানতে চাইব তার ব্যবসার অবস্থা আসলে কেমন, সেই তথ্যই দেয় আর্থিক প্রতিবেদন, অডিট, ভ্যালুয়েশন, অ্যাকচুয়ারি রিপোর্ট। তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে চাই, অর্থাৎ হচ্ছে যে অডিট ফার্ম ক্লায়েন্টের দলিল হবে না, আমরা দেখতে চাই যে অডিট ফার্মগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ থেকে বিনিয়োগকারী এবং অন্যান্যদেরকে সেই তথ্য সরবরাহ করবে। ভ্যালুয়েশন এবং অ্যাকচুয়ারি সেবায় শৃঙ্খলা আনা কতটা জরুরি, কারণ সম্পদের প্রকৃত মূল্য না জানলে লোন দেয়া এবং বিনিয়োগ করা দুই ঝুঁকিপূর্ণ, এবং বাজারের যে অংশীদারদের অর্থাৎ অংশীজনের সুরক্ষা দিতে বিশেষ করে ছোট বিনিয়োগকারী থেকে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই নিরাপদ থাকবেন, এবং বিদেশি বিনিয়োগ যদি আমরা আকর্ষণ করতে চাই, আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স যদি না থাকে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের বাজারে আসবে না। সেই জন্য আমাদের সারা বিশ্বকে দেখাতে হবে যে বিদেশি বিনিয়োগ যদি আমরা আকর্ষণ করতে চাই তাহলে অডিট ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। তা আমরা সেই জন্য মনে করি FRC-কে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হলে নিশ্চয়ই আমরা মনে করি যে সুশাসনের সংস্কৃতি গড়ে উঠবে, কারণ সুশাসনের সংস্কৃতি খুবই জরুরি, কারণ যেখানে মানুষ আইন মেনে চলবে, আস্থার বাজার গড়ার অঙ্গীকার হচ্ছে। হচ্ছে বর্তমান সরকারের, এবং আমাদের ভিতকে শক্ত করতে হবে। ভিত তখনই শক্ত হবে যদি স্বচ্ছ আর্থিক তথ্য, নির্ভরযোগ্য অডিট এবং মূল্যায়ন এবং শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা থাকে, এবং FRC সেই ভিতের প্রহরী। আমরা মনে করি যে আমাদেরকে আইন মেনে চলতে হবে, আমাদেরকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সঠিক তথ্য দিতে হবে, কারণ আমরা এই সততা মাধ্যমে এবং এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ বাজার ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমেই এই আমাদের অর্থনীতি বদলে দিতে পারি।
3: বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম MP বক্তব্যে উল্লেখ করেন,
4: টেক্সটাইল বা বস্ত্র খাত বাংলাদেশের রপ্তানি ইকোনমিস্টের প্রধান ভিত্তি। পোশাক কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় সুতা ও কাপড় আমরা সরবরাহ করে থাকি। আমাদের এই খাতের সাথে জাতীয় অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে, তাই আমরা মনে করি নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন কেবল কোন আইনি বা বাধ্যবাধকতা নয়, বরং এটি অর্থনৈতিক সুশাসনের মূল ভিত্তি। সামগ্রিক অর্থনীতি এবং ব্যাংক ঋণ আর্থিক প্রতিবেদন প্রকৃত চিত্র উঠে না আসলে সম্পদের ভুল বণ্টন হয়, যা আমাদের সামগ্রিক অর্থনীতি ও উৎপাদনশীলতাকে ব্যাহত করে। আমাদের শিল্পে অত্যন্ত মূলধন এবং শ্রম নির্ভর হওয়ায় যন্ত্রপাতি ক্রয় ও ব্যবসা প্রসারে আমরা ব্যাংক ঋণের উপর ব্যাপক হারে নির্ভরশীল। পুঁজিবাজার শিল্পের আধুনিকায়ন আমাদের ক্রমশ দীর্ঘমেয়াদী মূলধনের জন্য পুঁজিবাজারে উপর নির্ভর করতে হচ্ছে। দুর্বল আর্থিক প্রতিবেদন শেয়ারের দামকে বাস্তব ভিত্তির থেকে সরিয়ে দেয়। স্বল্প রিপোর্টিং ছাড়া পুঁজিবাজারে দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা সম্ভব নয়। পাশাপাশি দেশের কর GDP অনুপাত হারে হিসাব প্রস্তুতকারক এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক বিপরীতে প্রকৃত আয় ও মুনাফা সঠিকভাবে প্রতিফলিত হলে করের আওতা প্রকৃতিকভাবে বৃদ্ধি পায় এবং সৎ ব্যবসায়ের একটি সমান্তরাল প্রতিযোগিতার সুযোগ পায়। সর্বশেষ, স্বাধীন ও নিরপেক্ষ প্রহরী হিসাবে নিরক্ষরদের অডিটর ভূমিকা অনস্বীকার্য। তাদের গতানুগতিক বা বক্স টিকিং কাজের বাইরে এসে পেশাদার সাহসিকতার সাথে কাজ করতে হবে। ভুল এবং আক্রমণাত্মক হিসাব রক্ষকের বিষয়ে তাদের জোরালো আপত্তি জানাতে হবে। বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন ভিত্তি করে বাংলাদেশের বস্ত্র খাত বিশ্ববাজারে আরো শক্ত অবস্থানে পৌঁছাবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
3: অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বলেন,
6: বর্তমান সরকার চেষ্টা করছে যে একটা স্বচ্ছ, ন্যায়পরায়ণ এবং সুন্দর ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম করে তোলার জন্য। ফিনান্সিয়াল রিপোর্টের অ্যাকুরেসি না থাকলে কি অসুবিধা হয়? বিগত সময়ে ব্যাংকগুলোকে আমরা ফিনান্সিয়াল সেক্টরকে হাত দিতে যে দেখলাম সবগুলি ব্যাংকের অত্যন্ত খারাপ অবস্থা। পরে আমরা দেখলাম যে ফিনান্সিয়াল রিপোর্ট যেগুলি আমরা অডিট রিপোর্ট কোনোটার মধ্যেই ওই ধরনের ইন্ডিকেশন নাই। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পরে দেখা গেল যে অনেক অ্যানোমালিস। এই জিনিসগুলি কয়েকটা সমস্যা করে যে আমাদের রিপোর্টের অ্যাকুরেসি না থাকলে আমরা অ্যাসেট ইভ্যালুয়েশন ঠিকমতো করতে পারি না। ফলে আমাদের ব্যাংকগুলো যেটা করে, যার লোন পাওয়ার কথা না সে লোন পেয়ে যায়, আর যার সত্যিকার অর্থে লোন পাওয়ার কথা সে লোনের অভাবে ব্যাংকে ব্যাংকে ঘুরে। এইটা সমস্যাটা একটা আমাদের এই যে বর্তমানে যে ক্লাসিফাইড লোন বেড়ে যাওয়ার একটা বড় অন্যতম কারণ। NBR এর রেভিনিউ আদায়ের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এটা একটা সমস্যা হলো যে এতে খারাপ লোকরা পার পেয়ে যাচ্ছে, কিন্তু ভালো যারা অনেস্ট তাদের উপরে ট্যাক্সের চাপটা পড়ে যাচ্ছে। তো আমরা সবচেয়ে জোর দিচ্ছি যে আমাদের ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেমটা যেন অ্যাকুরেট হয় এবং সঠিকভাবে যেন সত্যিকার যে চিত্র একটা প্রতিষ্ঠানের সেটাকে রিপ্রেজেন্ট করে।
3: আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বন অধিদপ্তর আয়োজিত কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ইনিশিয়েটিভস ইন দ্য সুন্দরবনস রিজিয়ন প্রজেক্ট শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল্লাওয়াল মিন্টু MP বলেন,
7: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ক্রমান্বয়ে আরো সুদৃঢ় হয়ে আসছে। উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, অবকাঠামো, সংস্কৃতি এবং পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারিত্ব আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। আজকের এই উদ্যোগ সেই যৌথ অঙ্গীকারেরই একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। বিশেষভাবে ক্রিস প্রকল্প সেই অভিন্ন একটি দৃষ্টিভঙ্গি ও অংশীদারিত্বের বাস্তব প্রতিফলন। এটি শুধুমাত্র একটি সংরক্ষণ প্রকল্প নয়, বরং বাংলাদেশ, ফ্রান্স এবং IUCN এর মতো অংশীদারদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগ, যার লক্ষ্য হল পরিবেশগত স্থিতিশীলতা বৃদ্ধি, পরিবেশ পুনরুদ্ধার, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা রক্ষার সুনিশ্চিত ব্যবস্থা করা। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ, একই সাথে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর পাশাপাশি সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি এবং জলবায়ু জনিত দুর্যোগ থেকে এটি আমাদের রক্ষা করে। একই সাথে এটি জীব বৈচিত্র্য, মৎস্য সম্পদ, জীবিকা, পর্যটন এবং উপকূলীয় মানুষের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তবে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জীব বৈচিত্র্যের অবক্ষয় এবং প্রাকৃতিক সম্পদের উপর বাড়তি চাপের কারণে সুন্দরবন আজ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। প্রকল্পটি একটি সমন্বয় ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করা হয়েছে। জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা, বৈজ্ঞানিক গবেষণা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিবেশ ব্যবস্থাপনা, সবগুলো বিষয়কে একত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিবেশ সুরক্ষায় এই ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম MP উল্লেখ করেন,
8: সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অক্সিজেন ভান্ডার, বাংলাদেশের ফুসফুস। এই ফুসফুসের সুরক্ষা করতে পারলেই আমাদের মানুষগুলো ভালো থাকবে, কারণ সুন্দরবন কিন্তু আমাদের রিসাইকেলিংটা বেশি করছে। কারণ এই যে প্রতিনিয়ত যে কার্বন নিঃসরণ হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে, আমাদের ফ্রেশ অক্সিজেন পাওয়ার সুযোগ করে দিচ্ছে সুন্দরবন, এবং একক বন হিসেবে এই অবদানটা রাখছে। সুন্দরবন একটা একক বায়োডাইভার্সিটি, যেটা সবচেয়ে পৃথিবীতে অন্যতম, আমাদের বলা চলে যে জনপদের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে একটা বড় জায়গা। সুন্দরবন সুরক্ষা বা প্রাকৃতিক সুরক্ষা, এইগুলো নিয়ে আমরা কিন্তু খুব বেশি কাজ করছি না। একটা ডিজাস্টার হলে সেটা আমরা কাজ করছি, মনুষ্য সৃষ্টি যে দুর্যোগ সেইগুলো মোকাবেলা করতে পারবো না। কারণ সুন্দরবন কিন্তু প্রাকৃতিক ভাবে যে ঘূর্ণিঝড়, সিডোর, আইলা, আম্পাং, নূরজাহান, বুলবুল, অসংখ্য বড় বড় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সুন্দরবন প্রাকৃতিক নিয়মেই ঘুরে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দুর্যোগকে। কিন্তু বিষ দিয়ে মাছ শিকার, বাঘ হরিণ শিকার, তেলবাহী জাহাজ ডুবি বা কয়লাবাহী জাহাজ ডুবি, এইগুলোকে যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু সুন্দরবনের সুরক্ষা করা সম্ভব না। প্রাকৃতিক ভাবে তারা হয়তো ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু এটা আমাদের জনপদের জন্য মারাত্মক ক্ষতিকর। সুতরাং এই জিনিসটাকে আমাদের গুরুত্ব দিতে হবে যে সুন্দরবনের ভিতর যে খারাপ কাজগুলো করছে সেগুলোকে যে কোনো মূল্যে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এবং এক্ষেত্রে আমাদের যেখানে দুর্বলতা আছে সেটার জন্য আমাদের মন্ত্রণালয়ে উপস্থাপন করতে হবে, যাতে আমরা সরকারকে সেটা জানাতে পারি, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাতে পারি, তারা যেন সেখানে ম্যান পাওয়ার বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলোতে নজরদারি করে। এবং সুন্দরবন সুরক্ষার ক্ষেত্রে আমাদের আপোষহীন ভূমিকা পালন করতে হবে। আমাদের সরকার কিন্তু প্রাণ প্রকৃতি, জীব বৈচিত্র্য বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, এগুলো নিয়ে অত্যন্ত আন্তরিক, এবং আমাদের খাল খনন কর্মসূচি, এটা কিন্তু বলা চলে যে আমাদের জীব বৈচিত্র্যকে সুরক্ষা করার জন্য, প্রাণ প্রকৃতিকে সুরক্ষা করার জন্য, তারপরে আমাদের এই যে বৃক্ষরোপণ, সেগুলো কিন্তু এটার সাথে সংযুক্ত। কিন্তু সুন্দরবন যেহেতু এককভাবে একটা আমাদের বড় বন অঞ্চল এবং এখানে 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশে আছে, আমি মনে করি যে আমাদের এই সম্পদটাকে সব থেকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খাই, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার ঢাকা, একটি শোক সংবাদ। ঢাকা কেন্দ্রের সাবেক পাণ্ডুলিপি লেখক, বর্তমান অধিবেশন কর্মকর্তা ও সাংবাদিক মিয়া সালাউদ্দিন বার্ধক্যজনিত কারণে আজ সন্ধে 6:30 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। বেতার পরিবার তার এই মৃত্যুতে শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিধি আত্মার শান্তি কামনা করছে বেতার পরিবার। মরহুমের নামাজে জানাজা পাবনা জেলার বেদা উপজেলার আমিনপুর নিজ গ্রামে আগামীকাল সকাল 8:00 অনুষ্ঠিত হবে। শোক বার্তাটি শুনলেন
10: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাপ্তাহিক যাত্রা অনুষ্ঠানে।
11: আমাদের আজকের যাত্রা ময়ূর মহল। রচনা অচিন্ত্য কুমার ভৌমিক, প্রযোজনা শফিউর রহমান। যাত্রানুষ্ঠান ময়ূর মহল।
12: রাত অনেক হয়েছে, এখন মহলে ফিরে চলেন জমিদার সাহেব।
13: ভর্তি কেবল জমে উঠেছে বরকতুল্লাহ, আরো একটু রাত হোক।
12: আর খাবেন না হুজুর, কয়েকটা বোতল তো শেষ করে ফেলেছেন।
13: নেশাটা নষ্ট করে দিস না, চুপ কর। নাচো নাচো, আর ফুর্তি চালাও।
12: বেগম আম্মা আপনার জন্য রাত জেগে না খেয়ে বসে আছেন জনাব।
13: না যাব না, আজ আর বেগম মহলে ফিরে যাব না বরকতুল্লাহ, রাতেই নাচ মহলে কাটিয়ে দেব। এই ভাইজি
14: চুপ কর তো বরকত, হুজুর আজ এখানেই কাটাবে। নতুন বাইজি এসেছে, তার সাথে মোলাকাত না করে জমিদার হুজুর কি করে বেগম মহলে ফিরে যাবে?
13: সত্যি কবির খান, ভারী সুন্দরী বাইজি, চোখ জোড়ানো রূপ, মন ভোলানো নাচ, বয়সে একেবারে নতুন। চালাও ফুর্তি, আও আও মেরা পাশ আও গুলনার আও।
12: আপনি জমিদার হুজুরকে এই পথে টেনে এনেছেন খবির খা, সর্বনাশ, এই মহা সর্বনাশের পথ, পাপ ব্যভিচার অন্যায়।
14: মুখ সামলে কথা বল বরকত, তুই সামান্য পেয়াদা হয়ে আমার উপর দিয়ে কথা বলছিস?
12: যাবে, সব ধ্বংস হয়ে যাবে। জমিদার এস্টেটের ম্যানেজার এই খবির খার জন্যে এই রূপনগরের জমিদারি সব শেষ হয়ে যাবে।

0: এমত অবস্থায় আমি খুবই চিন্তিত হয়ে পড়েছি বেগমাম্মা।
1: হ্যাঁ, চিন্তার কথাই তো নায়েব মশাই। সময় মতো খাজনা না পাঠালে ইংরেজ সরকার আমাদের জমিদারি নিলামে তুলবে।
0: অথচ জমিদার হুজুরের সেদিকে কোনো খেয়াল নেই।
1: মদ আর বাইজি নিয়ে পড়ে থাকলে অন্য খেয়াল থাকে কি করে?
0: আপনি হুজুরকে একটু বোঝান বেগমাম্মা।
1: বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি নায়েব মশাই। এজন্য আমারও কি কম কষ্ট?
0: এই জমিদারি রক্ষা করতে হলে হুজুরকে আপনার ওই পাপের পথ থেকে ফেরাতেই হবে আম্মা।
1: কি করে ফেরাবো? আমার শ্বশুরের বংশে যে উশৃঙ্খলতার রক্ত রয়েছে, সেই পাপ ব্যভিচারের ধারা আমি কি করে রুদ্ধ করব?
0: এই জমিদার বাড়ির ভবিষ্যৎ নিয়ে আমি খুবই শঙ্কিত বেগম আম্মা।
2: জমিদারি নিয়ে আপনার অতটা মাথা ব্যথা না করলেও চলবে নায়েব মশাই। আপনি আপনার তহবিল সামলান।
0: কি করে সামলাবো ম্যানেজার সাহেব? এত অপব্যয়, এত অর্থ অপচয়, ওদিকে আবার সময় মতো খাজনা দিতে না পারলে।
2: হ্যাঁ, সে ভাবনা আমার, আপনার নয় নায়েব মশাই। খামখা আপনি অন্দর মহলে বেগম হুজুরের কান ভারী করছেন।
1: আমি নায়েব মশাইকে অন্দর মহলে ডেকে এনেছি খবির খা।
2: নায়েব মশাইয়ের দায়িত্ব তো জমিদারের অন্দর মহলে নয় বেগম সাহেব।
1: খবির খা, কাকে আমি কখন অন্দর মহলে ডাকবো না ডাকবো তার জন্য কি আমি জমিদারের ম্যানেজারের কাছে কৈফিয়ত দেব?
2: অন্যায় হলে মাফ করবেন বেগম হুজুর। আমি বলছিলাম যে বাইরের লোক অন্দর মহলে এসে যদি সব সময় জমিদারের বেগমের সাহেবের কান ভারী করে তাহলে তো।
1: থামলে কেন বলো খবির খা।
2: আমি যাই বেগম সাহেবা।
1: দাঁড়াও, তুমি কেন এসেছিলে তাই বলো।
2: শুনলাম যে নায়েব বাবু অন্দর মহলে প্রবেশ করছে, তাই ভাবলাম যে আপনার হয়তো টাকার প্রয়োজন।
1: আপনি জান নায়েব মশাই, আমার কি প্রয়োজন তা জানো খবির খা? আমার প্রয়োজন চাবুক।
2: আতর জান?
1: না, আতর জান নয়, বলো বেগম সাহেবা।
2: অতীতের সব কিছু তুমি এত সহজেই ভুলে গেলে আতর জান?
1: আর শুনে রাখো, ভবিষ্যতে আমার আদেশ না নিয়ে কখনোই অন্দর মহলে প্রবেশ করবে না, মনে থাকে যেন।
3: আমার ম্যানেজারকে তুমি নায়েবের সামনে অপমান করেছ কেন আতর জান?
1: কই, অপমান করিনি তো, তবে অপমান করাই উচিত ছিল।
3: তুমি তো জানোই আতর জান, খবির খা আমার একান্ত বিশ্বস্ত লোক, আবার অন্যদিক থেকে সে তোমার আত্মীয়।
1: যে আমার স্বামীর পাপের পথের বিশ্বস্ত সহচর সে আমার আত্মীয় নয়, দুশ্মন।
3: তুমি নায়েব মশাইকে অন্দর মহলে ডেকেছিলে কেন?
1: প্রয়োজন ছিল।
3: তোমার টাকার প্রয়োজন তো আমাকে বললেই পারতে।
1: না, টাকার প্রয়োজন নয়।
3: তাহলে
1: তুমি জমিদারির কোনো খোঁজ খবরই রাখো না।
3: সেজন্য তো আমার স্টেটের ম্যানেজারই আছে, তা জানো আতর জান?
1: সময় মতো ইংরেজদের খাজনা পরিশোধ করতে না পারলে
3: জমিদারি নিলামে উঠবে, এই তো। সে চিন্তা তোমার করতে হবে না বেগম।
1: চিন্তা করতে হবে বই কি? মদ আর মেয়ে মানুষের পেছনে এই জমিদারির কত টাকা বিনষ্ট হচ্ছে তার হিসাব আমার রাখতে হবে বই কি?
3: দেখো আতর জান, তুমি আমার জমিদারির সামান্য একজন জ্ঞাতিদারের কন্যা। রূপ দেখে তোমাকে আমি বিয়ে করে অন্দর মহলে এনেছি, জমিদারির শান শওকত তুমি কি বুঝবে?
1: হ্যাঁ, তা তো বটেই। তুমি রাতের পর রাত বাইজিখানায় মদ গিলে ব্যভিচার করবে, আর আমি না, এভাবে আমি আমার জীবনটা নষ্ট হতে দেব না।
3: নাকি
1: আগুন ধরিয়ে দেব এই জমিদার বাড়ির সবকিছুতে, আমি আগুন ধরিয়ে দেব।
3: আতর জান শোনো, শোনো আতর জান, রাগ করে চলে গেল, কিন্তু আমি কি করব
4: হুজুর?
3: বলো সোনামিয়া।
4: ম্যানেজার সাহেব এসেছেন হুজুর।
3: বৈঠকখানায় বসতে বলো, আমি আসছি।
4: জি হুজুর।
3: এত রাতে কি এমন জরুরি খবর নিয়ে এলে খবির খান?
5: খবর আছে হুজুর,
2: এমন রূপ কখনো আপনার চোখে পড়েনি জনাব।
5: কোথায়? রতনগঞ্জে
2: আপনারই জমিদারির মধ্যে।
5: আহা, সে কি রূপ!
2: আমি আজ নিজের চোখে দেখে এসেছি জনাব।
3: বয়স কত হবে?
5: নতুন, একেবারে তরুণী।
2: নাম ময়ূর, দেখতেও ময়ূরের মতো।
3: আমাকে একবার মেয়েটিকে দেখাতে পারো কবির?
2: দেখানোর কি দরকার, আদেশ করেন তো পাইক পাঠিয়ে একেবারে।
3: না না না না না, আগে দেখে তবে। কিন্তু আতর জান যেন জানতে না পারে, মেয়েটিকে আগে দেখার ব্যবস্থা করো।
2: আপনি নিশ্চিন্ত থাকুন, এই খবির খা কোনো দায়িত্বে ত্রুটি রাখে না জানাব।

0: ময়ূর
1: ময়ূর
0: মাঝে মাঝে কোথায় যে যায়।
2: এত ডাকছো কেন আব্বা? এই তো আমি।
0: তোকে আমি কখনো চোখের আড়াল করতে চাই না মা।
2: তুমি যে প্রায়ই বলো আমার বিয়ে দিয়ে দেবে, আমি শ্বশুর বাড়ি চলে গেলে তখন তুমি কি করে থাকবে আব্বা?
0: এতক্ষণ কোথায় ছিলি?
2: রমজান চাচাদের বাড়ি গিয়েছিলাম। চাচি আমাকে খুবই ভালোবাসে তাই।
0: তবে চারিদিকের যা অবস্থা, জমিদার আওলাদালির লোকজন ভালো মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় মা।
2: ইস, এতই সোজা? আমাদের পাড়ার মাসুদ ভাই আছে না, মস্ত বড় পালোয়ান, ভারী সাহসী, জমিদারের লেঠেলগুলোকে ধরে আছাড় মারবে। আব্বা আমি ঘাটে যাচ্ছি, ঘরে পানি নেই।
3: আজ এত দেরি করলে যে ময়ূর?
2: সব দিন কি সময় মতো আসা যায় মাসুদ? ঘরে কত কাজ থাকে।
3: আমি সেই কখন থেকে এসে।
2: না মাসুদ, এভাবে বেশি দিন আর দেখা করা সম্ভব হবে না। গায়ের লোকদেরকে তো তুমি চেনোই, কারো নজরে পড়লে আকথা কুকথা রটাবে।
3: রটাক, আমি তোমাকে ভালোবাসি ময়ূর।
2: আমিও তো তোমাকে, কিন্তু আব্বা যদি আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়।
3: এতই সোজা? আমাকে কি তুমি এত দুর্বল মনে করো ময়ূর?
2: না তা করি না, তবু আমার কেমন যেন ভয় করে মাসুদ।
3: ওটা তোমার মনের দুর্বলতা। আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো।

0: কোথায় যাচ্ছ রঞ্জন?
1: আর কোথায় যাব, পেটের জ্বালায় গান গেয়ে ঘুরে বেড়ায়। আমার মতো ভিখারির তো নিজের ঘর নেই ময়ূর।
0: তাই তো সারা দুনিয়াতেই তোমার ঘর।
1: হ্যাঁ, তা ঠিকই বলেছো। ওই তেঁতুলকান্দির মেলায় যাচ্ছি, দেখি গান গেয়ে যদি কিছু পয়সা পাই। আচ্ছা আসি। হ্যাঁ, আরে স্বাদ মেটে না ভালোবেসে।
2: মেলায় যাবে না ময়ূর?
0: যাব, রমজান চাচার ছেলে মেয়েরা যাবে, ওদের সাথে যাব। আচ্ছা, মেলায় গেলে আমাকে কি কিনে দেবে মাসুদ?
2: যা তোমার পছন্দ, রঙিন কাঁচের চুড়ি।
0: তাহলে আমি যাই, মেলায় তোমার সাথে আবার দেখা হবে।
2: আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু
3: ওই যে জনাব, লাল শাড়ি পরা, মেলা থেকে কাঁচের চুড়ি কিনছে, সত্যি খুবই সুন্দরী, খুবই সুন্দরী কবির খা। এমন সুন্দরী মেয়ে আমার চোখে পড়েনি।
4: আমি ওর কথাই আপনাকে বলেছিলাম হুজুর।
3: ওর নামই হচ্ছে ময়ূর।
5: ময়ূর, ওকে আমার চাই কবির খা।
4: আমার ইচ্ছেও তো তাই জমিদার হুজুর।
5: তাহলে ব্যবস্থা করো যত শীঘ্র পারো।
4: আপনি আমার পরে ভরসা রাখুন জনাব।
6: চলো সুন্দরী,
0: ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান। আপা, আপা, বাঁচাও, মাসুদ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাও, বাঁচাও, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান।
7: মাসুদ, মাসুদ আমার ময়ূর করে ধরে নিয়ে গেছে।
8: কে? আর এত বড় দুঃসাহস?
7: জমিদার আওলাদালির লেঠেলরা। এখন আমি কি করব মাসুদ, এখন কি আমি করব?
8: জমিদারের এই অত্যাচার আমরা সহ্য করব না। গ্রামের লোকজন নিয়ে আমি জমিদারের বাড়ি ঘেরাও করব। ময়ূরকে জমিদার ধরে নিয়ে যাচ্ছে, এখনই জমিদার বাড়ি ঘেরাও করতে হবে। সবাই এসো, সবাই ছুটে।

0: বন্দুক দেগে গ্রামবাসীদের ভাগিয়ে দিয়েছে জমিদার হুজুর, আর ওরা এদিকে আসার সাহস পাবে না।
1: ওদের কি সাহস, জমিদার বাড়ি আক্রমণ করতে আসে, এবার এলে একেবারে গুলি করে ছুঁয়ে দেব।
0: ওই ওই মাসুদ, মাসুদ নামে ওই বেয়ারা শয়তান গ্রামবাসীদের খেপিয়ে তুলেছে জনাব।
1: তাহলে ওটাকে শেষ করে দাও খবির খা।
0: শুনলাম ওই মাসুদ নাকি ময়ূরের পেয়ারের নাগর, পীড়িতের মানুষ।

0: করি।
1: মায়ার, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা জানো?
0: জানি, এক চরিত্রহীন লম্পট জুলুমবাদ জমিদারের সামনে। আমি আমি আপনাকে ভয় করি না, আর এ কথাও আপনি শুনে রাখেন, আমি মৃত্যুকেও ভয় করি না।
1: মৃত্যুকে তুমি ভয় করো না?
0: না, আত্মহত্যার জন্য আমার এতটুকু দ্বিধা নেই জমিদার সাহেব।
1: আর যদি আমি তোমাকে যথাযথ সম্মান দেই ময়ূর?
0: না, আপনার কাছে কোন নারীর সম্মান, ভালোবাসা, মমতা এসব কখনো প্রত্যাশা করতে পারে না। আপনি নারীকে কখনো ভালোবাসতে জানেন না।
1: হ্যাঁ, এ কথা সত্য ময়ূর, আমি কখনো কোন নারীর ভালোবাসা পাইনি, এমনকি আমার স্ত্রীর কাছেও নয়।
0: কি করে পাবেন? আপনি নারীর ভালোবাসার অযোগ্য।
1: বেশ তো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও ময়ূর, আমি
0: জানো আর কখনো ভালোবাসার মর্যাদা বোঝে না জমিদার।
1: বেশ, আমি তোমাকে যথার্থ সম্মান দিই আমার মহলে রাখবো ময়ূর বেগম। কি, তাহলে তুমি আমাকে ভালোবাসা দেবে বলো? ধরো তোমাকে যদি শাদি করি।
0: এখানে আমার শর্ত আছে জমিদার সাহেব।
1: বলো কি শর্ত।
0: প্রথম শর্ত, আমাদের গ্রামের ছেলে মাসুদকে আপনি হত্যা ষড়যন্ত্র করছেন। মাসুদকে হত্যা করলে আমিও আত্মহত্যা করব।
1: বেশ, মাসুদকে আমি কিছুই বলবো না, কথা দিলাম। এবার তোমার দ্বিতীয় শর্ত বলো ময়ূর।
0: আমার দ্বিতীয় শর্ত, আমি কখনো আপনার এই বাগান বাড়িতে থাকবো না, বাইজি মহলেও না।
1: জমিদারের স্ত্রীরা কখনো বাইজি মহলে আসে না ময়ূর, বাগান বাড়িতেও না। তোমাকে আমি আলাদা বেগম মহল করে দেব, কথা দিচ্ছি।
0: আর তৃতীয় শর্ত হলো, সুরা, বাইজি, ব্যভিচার, নারী নির্যাতন এসবই আপনার পরিত্যাগ করতে হবে জমিদার সাহেব। এখন থেকে আপনার প্রজারা দেখবে যে আপনি ভদ্র, জনসেবক, প্রজার দরদে জমিদার। সবাই আপনাকে ঘৃণার পরিবর্তে সম্মান করবে, আপনার সুনাম করবে।
1: তোমার প্রত্যেকটি কথাই আমি মেনে নিলাম ময়ূর বেগম। তুমি শুধু ময়ূর নও, তুমি আজ থেকে আমার বেগম, আমার প্রিয়তমা ময়ূর বেগম।
0: আমি আমার স্বামীকে নতুন করে মানুষ করে তুলতে চাই জমিদার সাহেব।
1: আর সেই জন্যই আমি তোমাকে শাদি করে বেগম মহলে নিয়ে যাব ময়ূর।

0: কাতর জান।
1: তুমি তুমি এ বেগম মহলে কেন এসেছো খবির খা? আমি তোমাকে নিষেধ করেছি যে।
0: আমি তোমার ভালোর জন্য এসেছি আতর জান বেগম।
1: ভালো? আমার ভালো? কি উদ্দেশ্যে এসেছো তুমি তাই বলো।
0: বিশ্বাস করো, আমি তোমার মঙ্গল চাই আতর জান।
1: ও, আর সেজন্যই বুঝি ময়ূরকে ধরে এনে আমার স্বামীর মনোরঞ্জনের ব্যবস্থা করেছো।
0: আমি বুঝতে পারিনি যে এই নয়নপুরের জমিদার ময়ূরের ছলনার জালে আবদ্ধ হয়ে শেষ পর্যন্ত তাকে বিয়ে করবে।
1: জমিদার কয়েক লক্ষ টাকা খরচ করে ময়ূরকে আলাদা মহল বানিয়ে দিয়েছে। চমৎকার, চমৎকার কীর্তি খবির খা।
0: তবে একটা ব্যাপার আতর জান, আজকাল জমিদার সাহেব জমিদারির তদারকে সবসময় ব্যস্ত থাকে, নাচ মহলে যায় না, বাইজি নাচ বন্ধ, এমনকি আমাকেও কড়াকড়ি সতর্ক করে দিয়েছে যে এই জমিদারিতে কখনো কোনো নারী যেন সম্ভ্রম না হারায়।
1: হ্যাঁ, তাই তো ভাবছি খবির খা, হঠাৎ এত পরিবর্তন হলো কি করে?
0: জাদু জানে, নিশ্চয়ই ওই ময়ূর মেয়েটা জাদু জানে, মায়াবী ছলনাময়ী। ময়ূরের ছলনায় পড়ে জমিদার হুজুর পুরোপুরি জমিদারি যদি ওর নামে লিখে দেয় তাহলে?
1: ডাইনি, রাক্ষসী, সর্বনাশী।
0: তাই বলছি আতর জান, তাড়াও, ওকে তাড়াও, যে ভাবি হোক ময়ূর বেগমকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তুমি চাইলে এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি।
2: সব যেন কেমন বদলে গেল বরকতুল্লাহ।
3: তাই তো দেখছি নায়েব মশাই,
2: জমিদারির সব ব্যাপারেই জমিদার সাহেব তীক্ষ্ণ নজর দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন।
3: আপনি খুব সাবধানে থাকবেন নায়েব মশাই, খাজনা আদায় করতে যে আপনি যে অত্যাচার করেন তাতে প্রজারা যদি আপনার বিরুদ্ধে।
2: তাই তো ভয়ে ভয়ে।

0: রয়েছি বরকতুল্লাহ, আমি ধরা পড়লে তুমিও বাঁচতে পারবে না বরকত। প্রজাদের উপর তুমিও তো অত্যাচার কম করনি।
1: হ্যাঁ করেছি, আমি পাইক বরকন্দাজ, যা করেছি আপনার হুকুম মতই করেছি নায়েব মশাই।
0: তার মানে আমাকে ফাঁসিয়ে দিয়ে তুমি সরে যাবে বরকত?
1: বিপদে পড়লে কেউ কারণ নয় নায়েব মশাই, চাচা আপন প্রাণ বাঁচা।
0: ওদিকে আরেকটা ব্যাপার লক্ষ্য করেছো বরকত, খবির খা ঘন ঘন বেগম মহলে যাতায়াত শুরু করেছে।
1: কত কিছুই তো চোখে পড়ে নায়েব সাহেব, খবির খা ঘুরছে অন্য উদ্দেশ্যে। জমিদার সাহেব জমিদারের কাজকর্মে মন দিয়েছেন, মদ মেয়ে মানুষ ছেড়েছেন, এতে খবির খা খুবই অসন্তুষ্ট।
0: হ্যাঁ ওই যে কথাই বলে না, গরম ভাতে বিড়াল বেজার।
1: ওই যে জমিদার গিন্নি চাকরানি, ওর কাছে শুনেছি যে খবির খা আতরজান বেগমকে ময়ূর বেগমের বিরুদ্ধে তাঁতিয়ে তুলছে।
0: তার মানে হলো জমিদার হুজুরের পারিবারিক অশান্তির সৃষ্টি করে সেই সুযোগে আবার লুটে পুটে খাওয়া, শয়তানি আর কাকে বলে।
2: গরিব প্রজাদের আমি 2 বছরের খাজনা মাফ করে দিলাম মাতরজান।
3: এ কথা আমাকে বলছেন কেন? আপনি যা ভালো বোঝেন তাই করেছেন। আপনি তো আজকাল ময়ূর বেগমের মহলেই পড়ে থাকেন, সেখানে সব সলা পরামর্শ হয়।
2: জমিদারির কাজে সময় কাটাই, আমার প্রজাদের কল্যাণের কাজে ব্যস্ত থাকি। ময়ূর আমাকে কখনো নিজের স্বার্থে আটকে রাখে না।
3: হ্যাঁ আজকাল সবকিছুই তো আপনার ওই ময়ূর বেগম, আমি তো পুরনো হয়ে গেছি।
2: এইভাবে কথা বলছো কেন আতরজান? তুমি আমার কাছে সব কিছু। তবে কি জানো, ময়ূরের কাছে আমি একান্তই ঋণী। ও আমাকে নতুন জীবন দিয়েছে। আমি আজ বুঝতে পেরেছি যে সুন্দর হয়ে সৎ হয়ে বাঁচার কি আনন্দ।
3: এই সুমতিটুকু এখন আপনার থাকলে হয়
2: না আতরজান? আর আমি কখনো কোনো অন্যায় ব্যবিচার শয়তানির পথে পা বাড়াবো না।
3: আপনার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, প্রজা কল্যাণের কার্যে আপনি খুবই ক্লান্ত। ওদিকে ময়ূর হয়তো আবার আপনার জন্য অপেক্ষা করছে।
2: কই, ময়ূর তো কখনো তোমার কাছে আসতে আমাকে বাধা দেয় না, বরং সে তোমার প্রশংসা করে।
3: থাক, গাছের গোড়া কেটে হাগায় পানি ঢেলে আর লাভ কি?
2: ময়ূর তো ইচ্ছে করে আসেনি, আমি ওকে জোর করে ধরে নিয়ে এসেছি। যাকে আজ রাতটা আমি তোমার সঙ্গে কাটাবো আতরজান।
4: আমি তোমাকে ভুলিনি মাসুদ, কিন্তু কি করব, এছাড়া তোমাকে বাঁচানোর আর কোনো পথ ছিল না। জমিদারের পোষা লেঠেলরা তোমাকে মেরে ফেলত। তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না মাসুদ, তবে আমি একটা বড় কাজ করেছি। জমিদার আওলাদ আলীকে আমি ভালো পথে ফিরিয়ে এনেছি। আজ আমার স্বামী আর ব্যভিচারী নয়, সে আজ প্রজা হিতৈষী জমিদার, সবাই তার সুনাম করছে।
2: কি ভাবছ ময়ূর বেগম?
4: আমি ময়ূর বেগম নই, শুধু আপনার ময়ূর জমিদার সাহেব।
2: এই জন্যই তোমাকে এত ভালো লাগে জানো ময়ূর? তুমি কত সাধারণ, কত শান্ত, কত সুন্দর।
4: আমি তো অতি সাধারণ ঘরের মেয়ে জনাব, গরিব কৃষকের কন্যা।
2: ওহ, বলতে ভুলেই গেছি, আমি তোমার আব্বাকে আমার একটা পরগনা দান করেছি, আর উনি গরিব থাকবেন না।
4: কই, আমাকে তো এই কথা একবারও জিজ্ঞাসা করেননি।
2: প্রয়োজন মনে করিনি। আর একটা কথা শোনো, পহেলা বৈশাখ নববর্ষ পূর্ণাহ উৎসবে এবার কোনো বাইজি আনবো না, তার পরিবর্তে 3 দিন 3 রাত ধরে লাঠি খেলা, ঘোড় দৌড়, যাত্রা গান হবে, কি বলো?
4: এসব বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনার আতরজান বিবি আছে, খবির খা আছে।
2: খবির খার নামে আমার কাছে নানা অভিযোগ আসছে, আমি খাজনা মাফ করে দেওয়া সত্ত্বেও সে প্রজাদের কাছ থেকে জুলুম করে খাজনা আদায় করছে। নায়েব মশাই আমাকে আরো অনেক কথা বললেন।
4: শুনেছি খবির খা আতরজান বিবির আত্মীয়, সুতরাং আপনি খুবই সাবধান থাকবেন। আমার পক্ষে আপনার সব দিক সামলানো কি সম্ভব?
5: না, আমরা জমিদারের খাজনা দেব না ম্যানেজার সাহেব।
6: মাসুদ মিয়া, পিপিলিকার পাখা হয় মরণের তরে। একবার তোকে আমি জমিদারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছি, এবার কিন্তু লেঠেল দিয়ে তোর ভিটে বাড়ি উচ্ছেদ করে চারবো। আমার নাম খবির খা। হ্যাঁ,
5: জমিদার তো আমাদের 2 বছরের খাজনা মাফ করে দিয়েছে, তারপরও খাজনার জন্য আপনি আমাদের উপর জুলুম করছেন।
6: মাফ করে দিয়েছে?
5: হ্যাঁ।
6: এই বেটা, তার কি কোনো লিখিত নির্দেশ পেয়েছিস? জমিদাররা ওরকম কত কথাই তো বলে, তার কি দাম আছে? মোট কথা হলো, গত 3-4 সনে খাজনা একসাথে শোধ না করলে তোদের নামে আমি ডিক্রি জারি করে একেবারে সর্বশান্ত করে ছাড়বো। হ্যাঁ,
5: আমরা জমিদার সাহেবের সাথে দেখা করবো।
6: এই এই বেটা, জমিদার কি তোর বাপের পেয়াদা নাকি রে? ইচ্ছে মতো তার সঙ্গে দেখা করবি?
5: আমাদের দুঃখ কষ্ট সুবিধে অসুবিধে শুনতে তিনি বাধ্য।
6: এই এই বেটা মাসুদ, মুখ সামলে কথা বল। বুঝতে পেরেছি, তুই লিডার সেজে গ্রামের সব প্রজাদের জমিদার হুজুরের বিপক্ষে খেপিয়ে তুলেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি।
5: এতই সোজা? তাহলে তোমাকে রাস্ত রাখবো না কবির খা, ধরে নদীর কাদার মধ্যে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবো।
6: এই এই বরকতুল্লাহ, এক্ষুনি এটাকে বেঁধে জমিদার বাড়িতে নিয়ে চল, তারপর সোজা অন্ধকূপে ফেলে দিয়ে
5: তার আগে তোকে এই জ্যান্ত কবর পাঠাবো কবির খা। এই সবাই শয়তানকে ধর ধর। ওই যে কবির খা পালাচ্ছে পালাচ্ছে।
2: কিন্তু এই প্রজা বিদ্রোহের কারণ কি কবির খা?
6: জি জনাব, ওই খাজনা নিয়ে।
2: আমি তো ওদের 2 বছরে খাজনা মাফ করে দিয়েছি।
6: তাতে ওরা খুশি নয় জনাব।
2: তাহলে ওদের দাবি কি?
6: 4 বছরের খাজনা ছেড়ে দিতে হবে।
2: না না না না না, তা কি করে সম্ভব? সামনে পহেলা বৈশাখে পূর্ণাহ উৎসব, তাতে অনেক খরচা। তাছাড়া ওদিকে ইংরেজদের কাছে জমিদারি খাজনা বাকি পড়ে আছে, ঠিক সময় মতো ওদের খাজনা পরিশোধ করতে না পারলে
6: জমিদারি নিলামে উঠবে।
2: না না না আমি তা কল্পনাও করতে পারি না। যে করেই হোক বাকি খাজনা আদায় করতেই হবে কবির খা।
6: তাহলে যেভাবেই হোক প্রজা বিদ্রোহ দমন করতেই হবে জনাব।
2: সেটাও বা কি করে সম্ভব?
6: ওদের নেতা ওই যে মাসুদ, ওই শয়তানটাকে ধরে এনে অন্ধকূপে।
2: না, ওই অভিশপ্ত অন্ধকূপে ফেলে দিয়ে কোনো প্রজাকে আর হত্যা করবো না।
6: এছাড়া তো কোনো অন্য উপায় দেখছি না জনাব।
2: ঠিক আছে, আমি না হয় নিজেই প্রজাদের বুঝিয়ে বলবো যে।
6: না না না জনাব, আপনি যাবেন না, ওরা আপনাকে অপমান করবে। আমি সেদিন কোনো মতে পালিয়ে এসেছি হুজুর, নইলে আমাকে ওরা মেরে ফেলতো।
2: আচ্ছা, তুমি এখন যাও কবির খা, আমি একটু ভেবে দেখি। মাসুদ আমার বিরুদ্ধে প্রজা বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছে, না ওকে সেদিন ক্ষমা করা ঠিক হয়নি। শোনা মিয়া।
7: জি হুজুর।
2: নায়েব মশাইকে ডেকে নিয়ে এসো।
7: জি জনাব।
2: কি করে বিদ্রোহ দমন করব?
8: আমাকে ডেকেছেন জনাব?
2: হ্যাঁ নায়েব মশাই, বসুন। খাজনা আদায়ের বিষয় কি করা যায় বলুন তো।
8: তাই তো ভাবছি, কবির খা বলল যে প্রজারা নাকি বিদ্রোহ করেছে।
2: আপনার পরে একটা দায়িত্ব দেব, আপনি নিজে একবার প্রজাদের কাছে গিয়ে প্রজা বিদ্রোহের ব্যাপারে সঠিক তথ্য নিয়ে আসুন।
8: আপনার আজ্ঞা শিরোধার্য জনাব। তা কবে নাগাদ যেতে আজ্ঞা হয় জনাব?
2: আগামীকালই গমন করুন। হ্যাঁ, তবে একটা কথা, এ ব্যাপারে আর কাউকে কিছু বলবার প্রয়োজন নেই, বুঝলেন নায়েব মশাই?
8: জো হুকুম জনাব, আমি আগামীকাল প্রভাতেই গমন করব।
6: নায়েব মশাই।
8: কে? ম্যানেজার সাহেব? এত রাতে?
6: খবর পেলাম আপনি কাল ভোরে প্রজাদের খোঁজ খবর নিতে গ্রামে যাচ্ছেন।
8: আপনি এ খবর কি করে জানলেন কবির খা?
6: এই জমিদার বাড়ির প্রত্যেকটি দেয়ালে আমার কান রয়েছে তারাচরণ নায়েব, আপনি যেতে পারবেন না।
8: জমিদার হুজুরের আদেশ?
6: হ্যাঁ আমি জানি,
8: সে আদেশ তো পালন করতেই হবে।
6: কিন্তু এই কবির খার আদেশ পালন না করলে আপনি বিপদে পড়বেন।
8: আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন কবির খা?
6: না না না, ভয় নয়, আপনার বিপদের কথা বলছিলাম আর কি। এ পর্যন্ত আদায় করা খাজনার যে বিপুল অঙ্ক আপনি আত্মসাত করেছেন তার সব তথ্য আমার জানা আছে।
8: আগে না, মানে কথা হলো কি যে
6: এবার ভয় পেয়ে গেছেন তো? না, এসব কথা আমি জমিদার সাহেবের কানে তুলব না, ভয় নেই, আপনার চাকরিও নষ্ট করব না। তবে কথা হলো যে আপনি আগামীকাল প্রজাদের কাছে যাবেন না, ব্যাস, আর কোন শর্ত নেই।
0: তাহলে জমিদার হুজুরকে আমি কি বলবো?
6: আপনি যাত্রা করবেন ঠিকই, তবে যাবেন না, কি বুঝলেন? আমি যা শিখিয়ে দেব জমিদার হুজুরকে তাই বলবেন।
0: মানে আমি আমি
6: কবির খা এক কথা দুইবার বলে না, যা বললাম তাই মনে থাকে জানো। আমি তোমার ভালোর জন্যই বলছি আতরজান।
3: তুমি তুমি আমার মহল থেকে বেরিয়ে যাও কবির খা।
6: তোমার সাথে আমার সেই পুরনো সম্পর্কের কথা তুমি কি করে এত সহজে ভুলে গেলে আতরজান?
3: ওসব নোংরা ঘটনা আমি ভুলে যেতে চাই কবির খা।
6: কিন্তু কিন্তু আমি তো ভুলিনি আতরজান, মোট কথা আমি তোমাকে চাই আতরজান।
3: ছি ছি ছি, তুমি কি বলছো কবির খা?
6: আমি এক ঢিলে দুই পাখি মারতে চাই আতরজান, তোমাকেও চাই, আবার ভবিষ্যতে এই জমিদারিও।
3: বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি লম্পট।
6: তুমি যার জন্য আমাকে বঞ্চিত করছো, তোমার সে পেয়ারের জমিদার স্বামী ময়ূর বেগমকে নিয়ে। তবে একটা কথা, তোমার পথ উন্মুক্ত করার জন্যে ওই ময়ূর বেগমকে আমি সরিয়ে দেব।
3: তারপর?
6: তারপর তুমি এই জমিদার মহলের বেগম ঠিকই থাকবে।
3: যদি কখনো কেউ জানতে পারে?
6: কেউ জানবে না, কেউ জানবে না। তোমার বাদি ওই নাহার, নাহার গোপনে আমাদের যোগাযোগের ব্যবস্থা করে দেবে। না, জমিদার আওলাদ আলীকে আমি প্রাণে মারব না, উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেব।
3: আর যদি তোমার কথায় আমি সম্মত না হই?
6: তাহলে তোমার অতীতের গোপন সম্পর্কের সব কথা যাতে তোমার স্বামীর কাছে পৌঁছায় সেই ব্যবস্থাই করব। আমাদের অতীতের সেই গোপন সম্পর্কের কথা নাহারকে আমি সব বলেছি, নাহার তুলবে জমিদার হুজুরের কানে।
3: নাহারকে তাহলে আমি তাড়িয়ে দেব।
6: তাতে তোমার ক্ষতি হবে আতরজান। এখন তুমি কি করবে তাই ভেবে দেখো।
3: আগে তুমি ময়ূরকে তাড়াও, তারপর দেখা যাবে তোমার কোন শর্ত কতদূর আমি রাখতে পারি।
9: তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছো ময়ূর?
4: চুপ, আস্তে। এই জমিদার বাড়ির প্রত্যেকটি দেয়ালে ষড়যন্ত্রের ফাঁদ পাতা মাসুদ, তাই তো আমার বিশ্বস্ত চাকর সোনামিয়াকে পাঠিয়ে এত রাতে তোমাকে ডেকে এনেছি।
9: কতদিন পরে তোমার সাথে দেখা ময়ূর, আমার কি যে কষ্ট।
4: ওসব কথা এখন থাক মাসুদ, যা বলছি তাই শোনো। তুমি প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছ?
9: হ্যাঁ।
4: এটা তোমার লাভ কি?
9: ময়ূর, ময়ূরে তুমি কি বলছো?
4: ওদের পাশ থেকে তুমি সরে এসো মাসুদ।
9: প্রজাদের সাথে আমি বিশ্বাসঘাতকতা করব?
4: আমি তোমার জন্য কিছু করে দিতে চাই মাসুদ, তুমি কি চাও তাই বলো।
9: যা চাই তা দেবে, ঠিক তো? আমি শুধু তোমাকে চাই ময়ূর।
4: এখন আর তা সম্ভব নয় মাসুদ, আমার স্বার্থে তুমি আমার স্বামীর প্রতিপক্ষ থেকে সরে এসো, আমার কথা তুমি রাখো।
9: না, তা সম্ভব নয় ময়ূর, আমার আদর্শ আমি পরিত্যাগ করতে পারবো না।
4: আমার কথা ভেবেও পারবে না? বলো, ভেবে দেখো মাসুদ।
10: আর সময় না, ঠিক হবে না বেগম সাহেবা, জমিদার হুজুর এখনই এসে উঠতে পারেন।
4: যাও, সোনামিয়ার সাথে চলে যাও মাসুদ, আমি যা বললাম ভেবে দেখো, আবার সুযোগ মতো তোমাকে আমি ডেকে পাঠাবো। সাবধানে নিয়ে যেও সোনামিয়া।
10: জি বেগম সাহেবা।

0: ম্যানেজার খবির খার উদ্দেশ্য আমার ভালো মনে হচ্ছে না। নাহার,
1: আমাদের এত কথা দিয়ে কাজ কি বরকত? তুমি জমিদারের পাইক আর আমি এই জমিদার বাড়ির চাকরানি, খবির খার বিপক্ষে যে আমরা এখানে টিকতে পারবো না।
0: জমিদার মহলে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা দেখে মনে হয় চাকরি ছেড়ে চলে যাই।
1: তুমি চাকরি ছেড়ে চলে গেলে আমাকে আর পাবে না বরকতুল্লাহ।
0: সেই জন্যই তো এখানে পড়ে আছি নাহার, তোমাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না।
1: আতুরজান বেগমের ওপর খবির খার কুদৃষ্টি পড়েছে।
0: অতীতে ওদের সম্পর্ক ছিল, সেই দুর্বলতার কারণেই আতুরজান বেগম কিছু বলতে পারছেন না।
1: যাহাই হোক, এ নিয়ে আমাদের কোনো কথা বলবার দরকার নেই, আমরা তো সামান্য কর্মচারী, কর্তার ইচ্ছাই কর্ম।
0: তাই তো বলছি নাহার, আমাদের ভালোবাসা টিকিয়ে রাখতে হলে খবির খার বিপক্ষে যাওয়া চলবে না।
2: বরক নাহার,
3: তোরা দুজনে এই রাতে এমন ঘনিষ্ঠ ভাবে?
0: ম্যানেজার সাহেব, আমরা
2: না না না না, ভয় পাবার কিছু নেই, আমি তোদের সম্পর্কের কথা জানি।
1: ম্যানেজার সাহেব মানে?
2: না না, আমি তোদেরকে কিছুই বলবো না নাহার, আমি তোদের বিয়ের ব্যবস্থা করে দেব, তোরা দুজনেই আমার খুব বিশ্বস্ত।
0: আমি যাই জানাব।
2: হ্যাঁ যাও। তবে নায়েব, শোনো, নায়েব মশাইয়ের দিকে নজর রেখো। হ্যাঁ নাহার বলো, ময়ূর বেগমের খবর কি বলো?
1: জরুরি খবর আছে খাঁ সাহেব। মাঝে মাঝে অনেক রাতে ময়ূর বেগমের মহলে একজন লোক আসে।
2: একজন লোক? কে কে কে সে?
1: তার পরিচয় তো আমি জানি না। ময়ূর বেগমের দাসী মনোয়ারার কাছ থেকে আমি এই খবরটা সংগ্রহ করেছি।
2: তাহলে তো দেখছি আমাকে খোঁজখবর নিতে হবে। গভীর রাত, ময়ূর বেগমের মহল, একজন লোক, কে সে, কে হতে পারে?
1: আমি তো আর ওই মহলে যাই না, আপনি?
2: হ্যাঁ, আমি অনুসন্ধান করবার ব্যবস্থা করছি। বরকত, বরকত!
0: জি জনাব, দেখেছেন?
2: শোন, আজ থেকে প্রতি রাতে গোপনে ময়ূর বেগম মহলের আশেপাশে থাকবে।
0: জি জনাব।
2: জমিদার বাড়ির বাইরের কেউ ওই ময়ূর বেগমের মহলে এলে তুমি আমাকে?
0: হ্যাঁ জনাব, তখনই আপনাকে খবর দেব।
2: ঠিক আছে, তুমি যাও। নাহার।
1: জি হুজুর।
2: আতুরজান বেগমের কানে তুই এই খবরটা পৌঁছে দিবি, যাতে এই জমিদার বাড়ি থেকে ময়ূর বেগমকে তাড়ানোর পথটা উন্মুক্ত হয়ে যায়।
1: তাতে তো আপনারই লাভ খাঁ সাহেব, ময়ূর বেগমকে তাড়াতে পারলে তাতে তো আপনারই লাভ খাঁ সাহেব, ময়ূর বেগমকে তাড়াতে পারলে আতুরজান বেগম আপনার বাধ্য না হয়ে আর পারবে না।
4: না না, এ আমি বিশ্বাস করতে পারছি না আতুরজান, ময়ূর কখনো এ ধরনের নয়।
5: আপনি ওই বিশ্বাস নিয়ে থাকুন জমিদার, ময়ূরের সম্পর্কে আপনি কতটুকু জানেন? রূপের নেশায় গ্রামের একটি বন্য মেয়েকে ধরে এনে জমিদারের বেগম মহলে বসিয়েছেন, অথচ ওর অতীত সম্পর্কে আপনি কিছুই জানেন না।
4: ময়ূর, ময়ূর আমার জীবনটা পরিপূর্ণ করে দিয়েছে আতুরজান, ও আমাকে নতুন জীবন দিয়েছে।
5: কিন্তু আপনার ময়ূর বেগমের ও নিজের জীবনটা পরিবর্তন করতে পারেনি।
4: নিজের জীবন?
5: হ্যাঁ, বিয়ের আগের ঘৃণিত জীবন, এখনো তার সাথে ময়ূর সম্পর্ক রেখে? ছি ছি ছি ছি ছি, কি ঘৃণার কথা!
4: আমি বিশ্বাস করি না।
5: মাসুদ, ময়ূরের সেই গোপন প্রেমিকের নাম মাসুদ।
4: মাসুদ? হ্যাঁ, সবই মনে পড়েছে।
5: সেই মাসুদ প্রজাদের আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, প্রজা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছে।
4: হ্যাঁ, সে খবর আমি পেয়েছি আতুরজান।
5: সেই মাসুদি এখনো গোপনে গোপনে গভীর রাতে ময়ূর বেগমের মহলে এসে?
4: অসম্ভব, হতেই পারে না।
2: পারে জনাব, সবই পারে, আমি নিজের চোখে দেখে এসেছি।
4: খবির খা,
2: আমি মিথ্যে কথা বলছি না জনাব, আপনি চাইলে আমি এর প্রমাণ দিতে পারি। পেয়াদা বরকতুল্লাহকে ডাকুন, সেও দেখেছে।
4: না না না, তবু আমি বিশ্বাস করি না খবির খা, আমি নিজের চোখে দেখতে চাই।
6: হয় না মাসুদ, তুমি চলে যাও, আর কখনো তুমি আমার মহলে এসো না।
7: আমি আমি তোমাকে কিছুতেই ভুলতে পারি না ময়ূর, তাই তো গভীর রাতে বার বার লুকিয়ে লুকিয়ে আসি।
6: না, আর কোনো দিন তুমি এসো না। তোমার ভালোবাসার চাইতো আমার স্বামীর সম্মান অনেক বড় মাসুদ।
7: ময়ূর,
6: আমাকে আমাকে তুমি ভুলে যাও মাসুদ, তুমি আমাকে দয়া করো, করুণা করো, তোমার দোহাই, তুমি চলে যাও, আর কোনো দিন এসো না, আমার ক্ষতি করো না। আমি আমি সন্তানের মা হতে চলেছি, তার অমঙ্গল তুমি ডেকে এনো না মাসুদ, ডেকে এনো না।
4: বরকত, বন্দি করো এই মাসুদ শয়তান।
6: জমিদার সাহেব,
4: আমি আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম ময়ূর, তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, তার মূল্য কি তুমি এইভাবে দিলে?
6: আপনি আপনি বিশ্বাস করুন, আপনার দেওয়া মর্যাদার আমি কোনো অমর্যাদা করিনি।
4: না, আর তোমাকে বিশ্বাস নেই ছলনাময়ী নারী, তোমরা সবই পারো। বরকত, এই লম্পটটাকে বন্দি করে কারাগারে নিয়ে যাও, আমি আমি ওর কঠোর বিচার করব।
7: বিচারে আমাকে যে দণ্ড দেবেন আমি তাই মাথা পেতে নেব জমিদার সাহেব, কিন্তু ময়ূরের কোনো দোষ নেই, ময়ূর নিষ্পাপ।
4: মাসুদকে নিয়ে যাও বরকত।
0: জি জনাব।
4: বেঈমান, ভালোবাসার দুনিয়াটা বড্ড বেঈমান ময়ূর, মাসুদ এত রাতে তোমার কাছে আসে কেন এসেছিল ময়ূর বলো?
6: আমি ওকে আসতে খবর পাঠিয়েছিলাম।
4: কেন খবর পাঠিয়েছিলে ময়ূর?
6: যাতে ও আপনার বিরুদ্ধে প্রজা বিদ্রোহের নেতৃত্ব না দেয়, সেই জন্য।
4: কই, এ কথা তো তুমি আমাকে বলনি ময়ূর।
6: আপনার বিরুদ্ধে কেন এই প্রজা বিদ্রোহ তা কি আপনি জানেন জমিদার সাহেব?
4: জানি, খাজনা নিয়ে।
6: আপনি ওদের দুই বছরের খাজনা মাফ করে দেবার পরও কেন ওরা বিদ্রোহ করছে তা জানেন?
4: জানি, ওরা তিন চার বছরের খাজনা দিতে চাইছে না।
6: না, তা নয়, আসল ঘটনা হলো
8: এই চরিত্রহীনা পাপীয়সী রমণীর কথা বিশ্বাস করবেন না জনাব। চরিত্রহীনা রমণীরা সব কিছুই পারে, স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যে বাণীও বলতে পারে।
4: খবর খা।
8: হ্যাঁ জনাব, মাসুদ মাসুদ এই মহলে প্রায়ই আসে। আপনি যে রাত্রে আতরজান বেগমের মহলে রাত্রি যাপন করেন সেই রাতে মাসুদকে এই মহলে আমন্ত্রণ করে আনা হয়। তারপর সেসব কথা আমি মুখে উচ্চারণ করতে পারবো না জনাব।
6: বিশ্বাস করুন স্বামী, এ সবই মিথ্যে।
4: কোনটা সত্য কোনটা মিথ্যে আমি কি করে বুঝবো ময়ূর?
6: আমি আমি আপনার আগত সন্তানের দিব্যি দিয়ে বলছি স্বামী।
4: ওই সন্তানটিও আমার রক্তের কিনা তাতেও এখন আমার সন্দেহ হচ্ছে।
6: আল্লাহ, আপনি আপনি চুপ করুন জনাব, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না।
8: চরিত্রহীনা রাবিচারিণী রমণীর চোখের পানি দেখে ভুল করবেন না জনাব, ভবিষ্যতে আপনি তাহলে অনেক কিছুই হারাবেন।
4: খবির খা, খবির খা, আমি একই বিষ পান করেছি, বিষ, কাল নাগিনীর বিষ। ও, বিষের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। তাই তো নাহে মশাই, খুবই দুশ্চিন্তায় আছি। ইংরেজদের খাজনা পরিশোধের সময় প্রায় শেষ হয়ে এলো, অথচ কোষাগারে যথেষ্ট অর্থ নেই।
9: এ সময় প্রজারাও যদি কিছু খাজনা পরিশোধ করত তাহলে
4: তাহলেও যা হোক একটা ব্যবস্থা হয়ে যেত। এখন তাহলে উপায় কি?
9: আপনি বরং নিজে গিয়ে প্রজাদের সাথে একটা সন্ধি করে নিন জমিদার সাহেব।
4: কিন্তু ওদের নেতা মাসুদকে তো আমি বন্দি করে রেখেছি।
9: মাসুদকে আপনি মুক্তি দিন, তারপর।
4: না না না না, তা হয় না নায়েব মশাই, মাসুদকে আমি এমন শাস্তি দেব যে অন্ধকূপে পচে পচে মরবে।
9: প্রজা বিদ্রোহের এই অবস্থায় তবে আপনি একবার ভেবে দেখুন জমিদার সাহেব।
8: মাসুদ কারাগার থেকে পালিয়ে গেছে জনাব।
4: কি, মাসুদ পালিয়ে গেছে? কি করে পালালো খবির খা?
8: আমি যতদূর জানতে পেরেছি এর জন্য না, থাক বলবো না, বললে আপনি আবার বিশ্বাস করবেন না।
4: না, তুমি বলো খবির খা।
8: আমি ভালোভাবে খোঁজ নিয়ে এসেছি যে
4: থামলে কেন বলো?
8: আপনার ময়ূর বেগম প্রভাব খাটিয়ে মাসুদকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে।
4: ময়ূর বেগম?
8: হ্যাঁ, ময়ূর বেগম।
9: না, তা হতে পারে না ম্যানেজার।
8: আপনি চুপ করুন নায়েব মশাই, আমি এর প্রমাণ দিতে পারি। বরকতুল্লাহ নাহার ওরা নিজের চোখে সব দেখেছে। হুজুর, ময়ূর বেগমকে আপনি আর কখনো বিশ্বাস করবেন না।

0: তোমাকে বড্ড বিশ্বাস করেছিলাম ময়ূর।
1: আপনি আবার মত ধরেছেন?
0: মত ধরেছি আবার, বাইজিও আসবে, কোন নারীকে আর আমি ভালোবাসব না।
1: ওই খবির খাকে আপনি কখনো বিশ্বাস করবেন না জমিদার সাহেব, ও আপনাকে আবার কুপথে নামাবে।
0: বিশ্বাস আমি আর কাউকে করি না ময়ূর, শেষ করে দেব, সব শেষ করে দেব। ষড়যন্ত্র করে মাসুদকে তুমি মুক্তি দিয়েছ, তাকে নিয়ে আবার সুখের ঘর বাঁধবে, তাই না ময়ূর? না, সে সুযোগ আমি তোমাকে দেব না ময়ূর।
1: বিশ্বাস করুন, আমি আমি মাসুদকে মুক্তি দেইনি। ওর সাথে আমার কোনো দিন কোনো নোংরা সম্পর্ক ছিল না, আছো নেই।
0: না, তোমার গর্ভে ওই পাপের ফসলের চিহ্ন আমি আর রাখবো না ময়ূর, সব নিশ্চিহ্ন করে দেব, সব শেষ করে দেব, সব শেষ করে দেব, বিশ্বাসঘাতী নিজে।
1: আপনি আপনি কি করছেন জমিদার সাহেব? হাতে পিস্তল নিয়ে এগিয়ে আসছেন, আপনি ভুল করবেন না।
0: বাঁচতে দেব না তোমাকে, আমি বাঁচতে দেব না। পাপীয় শিব, তোমার ওই বিষাক্ত নিঃশ্বাসে আমি চলে যাচ্ছি, ফুটে যাচ্ছি ময়ূর। না না, আর নয়, আর এক মুহূর্ত অপেক্ষা নয়, আমি তোমাকে শেষ করে দেব ময়ূর।
1: আপনি আপনি আপনি ওই খবির খাকে বিশ্বাস করবেন না জমিদার সাহেব? আপনি আপনি ওই খবির খাকে বিশ্বাস করবেন না?
2: আপনি কি করলেন জানাব, আপনি কি করলেন? বেগম আম্মাকে মেরে ফেলেন।

0: এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন সোনা মিয়া?
1: আমি সাহস পাইনি হুজুর, আমি আপনাদের সামান্য চাকর, আমার কথা কে শোনে হুজুর?
0: ময়ূরের তাহলে কোনো দোষ ছিল না সোনা মিয়া?
1: না জনাব, এসবই ওই খবির খা আর আতরজান বেগমের ষড়যন্ত্র। ময়ূর বেগম, ময়ূর বেগম নির্দোষ জানাব।
0: ময়ূর, ময়ূর, ময়ূর, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি?
2: আমার কিছু কথা আছে জমিদার হুজুর।
0: বলো বলো বরকতুল্লাহ, বলো।
2: খবির খার ভয়েতে আমরা আপনাকে কিছু বলতে সাহস পাইনি, এই নাহার সব জানে হুজুর।
3: এসব ষড়যন্ত্রের পেছনে রয়েছে ওই খবির খা শয়তান।
0: এসব কথা, এসব কথা তোরা আমাকে আগে বলিস কেন না?
3: হুজুর, খবির খা আমাদেরকে মেরে ফেলবার ভয় দেখিয়েছিল।
4: এই যে প্রজা বিদ্রোহ, এর পেছনেও রয়েছে খবির খা জনাব। খবির খা প্রজাদের ভুল বুঝিয়েছে।
5: নায়েব মশাই!
4: হ্যাঁ জনাব, খবির খা প্রজাদের মধ্যে মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়িয়ে এই বিদ্রোহ সৃষ্টি করেছে।
3: ময়ূর বেগমের সাথে মাসুদের কোনো খারাপ সম্পর্ক ছিল না হুজুর, বরং ময়ূর বেগম প্রজা বিদ্রোহ দমন করার জন্যই মাসুদকে ডেকে পাঠিয়েছিল।
2: আর একটা কথা জানাব, খবির খা আর আতরজান বেগম কারাগারের প্রহরীদের সাথে ষড়যন্ত্র করে আপনার আদেশের কথা বলে মাসুদকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে।
5: খবির খা,
0: তোমাকে আমি রেহাই দেব না শয়তান।
4: শুধু খবির খা একা কেন, ওই সাথে আতরজান বেগমও দোষী জনাব।
1: ময়ূর বেগম আম্মা ফুলের মতো পবিত্র জনাব।
5: বরকত, এখনই পাইক বরকন্দাজদের দিয়ে খবির খা আর আতরজান বেগমকে বন্দী করো, ওদের আমি কঠোর বিচার করব। যাও, ওদের বন্দী করো।
0: বিচার করেছি ময়ূর, আমি উপযুক্ত বিচার করেছি। খবির খা আর আতরজান বেগমকে অন্ধকূপে নিক্ষেপ করে প্রাণদণ্ড দিয়েছি। আমার ময়ূর বেগমের আত্মা হয়তো তৃপ্তি পাবে, হয়তো তৃপ্তি পাবে। আর ওই যে ময়ূর বেগমের স্মরণে আমি শ্বেত পাথর আর মূল্যবান মণিমুক্ত দিয়ে নির্মাণ করেছি ময়ূর মহল। আমার ময়ূর ওই ময়ূর মহলের সমাধিতে চিরতরে ঘুমিয়ে আছে। ময়ূর, ময়ূর, ময়ূর, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। ময়ূর, আমাকে ক্ষমা করে দিও।
4: হুজুর, ইংরেজদের ঘরে খাজনা জমা দেবার দিন তো এসে গেছে।
0: জানি, জানি নায়েব মশাই,
4: কিন্তু কোষাগারে তো
0: তেমন অর্থ নেই, তাও জানি।
4: তাহলে তো এই জমিদারি যে নিলাম হয়ে যাবে।
0: যাক, যাক নায়েব মশাই, আমার আর জমিদারির পরে লোভ নেই। জমিদারি ছেড়ে এবার আমি পথের ফকির হই, ওই রঞ্জন ভিখারীর মতো ভিক্ষে করে বেড়াবো। আর এই ময়ূর মহলের সমাধি সৌধে ময়ূরের সাথে রাত কাটাবো। আমার ময়ূর অনেক অতৃপ্তি নিয়ে চলে গেছে, সে কি হারাতে পারে? সে আমার হৃদয়ে রয়েছে। যে সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে এত ঐশ্বর্য সুখ দিয়ে কেড়ে দিলেন, এবার থেকে তার সন্ধানে পথে নামব। আমি পথে নামব। গাও রঞ্জন, আমার এই ময়ূর মহলকে নিয়ে তুমি যে গানটি রচনা করেছ, আবার তুমি কে আমাকে শোনাও রঞ্জন, আমাকে শোনাও।
6: তাহলে শুনুন জমিদার হুজুর।
0: না, আমি আর জমিদার নেই রঞ্জন, আজ তোমার মতোই আমি পথের ফকির, মহান আল্লাহর পথের পথিক, সবকিছুই আমি ত্যাগ করে এসেছি রঞ্জন।
6: হ্যাঁ জনাব, ভোগে মুক্তি নেই, ত্যাগেই মানুষের মহামুক্তি জনাব।
0: তুমি গান গাও রঞ্জন।

এতক্ষণ অচিন্ত্য কুমার ভৌমিক রচিত ময়ূরমহল যাত্রার অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আওলাদ খাঁ, অমলেন্দু বোস, আতর বেগম, রুবি আফরোজ, খবির আব্দুর রাতিন, তারাচরণ খন্দকার, ইরফান উদ্দিন, বরকত হীরেন দে, নাহার পাপিয়া সুলতানা পুতুল, সোনামিয়া দুলাল সরকার, রঞ্জন শিশির রহমান, ময়ূরের বাবা পরিমল ঘোষ, মাসুদ সুব্রত চক্রবর্তী ও ময়ূর জেসমিন আক্তার লিজা। অন্যান্য চরিত্রে ফয়েজ মোহাম্মদ মোশতাক, মীর নাসির আহমেদ নিউটন, জাফর সাদেক ও খন্দকার আবু জাফর। সম্পাদনা মাহমুদ রেজা। যাত্রানুষ্ঠান ময়ূরমহল প্রযোজনা করেছেন শফিউর রহমান

0: দেশাত্মবোধক গান শুনলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
2: কি বলতো?
1: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
1: আপনারা
2: এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
1: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: সমাজের মানুষের বিপদে ফেলে।
2: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: পকেট মেরে দিছে।
2: জিতু, কথা কি সত্যি?
5: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি। আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
1: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
2: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
2: জিতু।
5: জি স্যার।
2: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
5: হ্যাঁ স্যার।
2: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
5: জি স্যার।
2: তুমি কি ভালো হতে চাও?
5: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
1: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাভেদ কারদার। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়। তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপির একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। ২০২৪ সালে ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপির সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপির সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২০০৪ সালে স্বাধীনতা পদক অর্জন করে। মুক্তিযুদ্ধে এ বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪০,০০০ আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং ৬৭০ জন সদস্য শহীদ হন। পরে প্রধানমন্ত্রী একাডেমিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরের ধরপাড়া এলাকায় ২৭ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঔষধি সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমেই সময়মতো পানি পায়। তারেক রহমান ফারাক্কাবাদের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে সতর্ক করে বলেন, আরেকটি বড় সমস্যা হল ফারাক্কাবাদের কারণে দেশের দক্ষিণাঞ্চলে সমুদ্রে পানি প্রবেশ করছে, ফলে সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় লবণাক্ততা বাড়ছে, বহু গাছপালা ধ্বংস হচ্ছে, পাশাপাশি বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিএনপির খাল খননের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠনের পর তারা ইতিমধ্যেই খাল খনন কর্মসূচি শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

0: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, কুমিল্লা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও চাঁদপুর জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73%, সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:13, অস্ত যাবে সন্ধ্যে 6:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতাবন্ধু, অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে FM 102 MHz-এ বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 kHz ও FM 106 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়ত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন রাশিয়ান গান কেটিয়া সেলের পরিবেশনায়, এবং এরপরে শুনবেন নগরবাউলের গান জেমসের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হলো দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের এই শ্রুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 102 MHz। এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন ছন্দা চক্রবর্তীর কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। গণতান্ত্রিক কার্যক্রমে বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান শুনবেন আপোষহীন নেত্রী সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঞান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই শুনবেন বেলা 2:20। নাটক সোহাগী শুনবেন বেলা 3:05। তারুণ্যে শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3:35। প্রাণের সুর শুনবেন বিকেল 5:10। বিশ্ব সংস্কৃতি দিবস 2026 উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত 10:00। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতীয় অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা। আজ বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 3রা জিলহজ 1447 হিজরি, 21শে মে 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রাহাত তরফদার, শামীম আহমেদ, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফের 10-13 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারী মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।